0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সংযুক্ত ভাদুরীর কণ্ঠে ওমা এই যে নিয়েছে কোলে। সত্যি তো, মা কোলে নিয়েছেন বলেই তো তার সন্তানেরা এমন করে ঝাঁপ দিয়েছেন। তারা একবারও নিজের কথা ভাবেননি, জীবনের কথা ভাবেননি, ভবিষ্যতের কথা ভাবেননি, শুধু ভেবেছেন দেশকে মুক্ত করতে হবে, মায়ের পরাধীনতা মোছাতে হবে। আর তাই তো দলে দলে চলে এসেছেন তার সন্তানেরা তার ডাকে, মায়ের মুক্তির ডাকে। জেল থেকে ফিরে এসে ননিবালা বালিতে তার পৈতৃক বাড়িতে এলেন না, সেখানে তিনি ঠাঁই পেলেন না। প্রথমত পুলিশকে সকলেই ভয় পায়, এছাড়া বিধবা হয়েও পরস্ত্রী সাজা, পরপুরুষের সাথে এক ঘরে থাকা বা পেশোয়ারে যাওয়া, এইসব কারণে সমাজের এক পক্ষ তাকে মেনে নিল না। অন্যদিকে তার নিজস্ব বিপ্লবী সংগঠন বা চেনাশোনা সবটাই ব্রিটিশ পুলিশের অত্যাচারে শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় তখন উত্তর কলকাতার এক বস্তিতে তাকে আশ্রয় নিতে হল। সুতো কেটে, রান্নার কাজ করে, কোনো মতে আতপেটা খেয়ে তার দিন কাটত। রাগে, দুঃখে, অপমানে তিনি সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। সমাজকে উপেক্ষা করে দেশের কাজে নিজেকে বিলিয়ে দিলেন, কিন্তু কেউ তার আর কোনো খোঁজ করল না। তীব্র অভিমান। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় 20 বছর তিনি বেঁচেছিলেন এই তীব্র অভিমান নিয়ে। আজ তিনি যে অবস্থায় আছেন, যে জীবন যাপন করছেন, এই জন্য কি দেশের কাজে আত্মবলিদান দিলেন? না, কেউ মনে রাখেনি তাদের আত্মত্যাগের কথা। আর সে মনে না রাখা বিপ্লবীদের, দেশপ্রেমিকদের মধ্যেই ছিলেন বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননিবালা দেবী। তিনি শুধু দেশের জন্যই বিধবা হয়েও সধবা সেজেছিলেন। খুব ছোট কুঠুরিতে পানিশমেন্ট সেলে শ্বাস নিতে না পেরে কতবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সামান্য একটা কাঁচা লঙ্কা খেতে যার কষ্ট হতো, তার শরীরে লাগানো হয়েছিল সেই লঙ্কা বাটা। ভাবা যায় না কি অপরিসীম যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন, কিন্তু কোনো রকমে ওই সুতো কেটে, পৈতে তৈরি করে, বিক্রি করে তার নিজের খরচ তাকে চালাতে হতো। না না, কোথাও কোথাও তাকে সম্মানের সাথে থাকার জায়গা দেওয়া হয়নি বা তিনি পাননি।

স্বাধীন ভারতেই তাকে অনাহারে কাটাতে হল। এক বুক অভিমান নিয়ে তিনি নিজেকে সরিয়ে রাখলেন সব কিছু থেকে, কষ্টে অভিমানে আর ক্ষুধার তৃষ্ণায় তাকে শেষ দিনগুলি কাটাতে হলো। এই কি প্রাপ্য ছিল একজন দেশপ্রেমিকের! ননীবালা দেবীর মতন এমন অনেক মানুষের কথা আমরা জানি না, আমরা জানতে পারিনি। এই মানুষটির কথা দু চার লাইন হলেও আমরা জেনেছি, তার নিকট যারা পরিচিত তাদের কাছ থেকে এই সমস্ত তথ্য পরবর্তীকালে জানা গিয়েছিল। কিন্তু অনেক অনেক দেশপ্রেমিক আছেন, বিপ্লবী আছেন, যাদের কথা কেউ জানে না, ইতিহাস যাদের মনে রাখেনি, আমরা যাদের আত্মবলিদানের কথা জানতেই পারিনি। কিন্তু স্বাধীনতা এসেছে, স্বাধীনতা এসে যেন তাদের সকলকে সেই সম্মানটুকু জানিয়েছে যে তুমি দেশ স্বাধীন করার জন্য তোমার জীবনকে বলিদান দিয়েছ। এসেছে সেই স্বাধীনতা যার জন্য তুমি বলি প্রদত্ত হয়েছিলে, এইটুকু। আজ আমরা স্বাধীন প্রজন্ম, আমাদের বোধ হয় সেই সময় এসেছে তাদেরকে স্মরণ করার, মনে করার এবং শ্রদ্ধা জানানোর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। শুধু আগস্ট মাস নয়, প্রত্যেকটি মাসে প্রতিটি সময়ে তাদের কথা মনে রাখা উচিত। তারা মনে করেছিলেন এ কথা, ভয় কি মরণে। আজকের এই গল্প ননীবালা দেবীর জীবনের কথা কেমন লেগেছে আপনাদের, কেমন লাগছে চিরন্তনী, সেসব কথাই শুনবো আপনাদের কাছে মেসেজে এবং হোয়াটসঅ্যাপে। আর সমস্ত শহীদদের, দেশপ্রেমিকদের, বিপ্লবীদের নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে তাঁদের উদ্দেশ্যে আবার স্মরণ করছি সেই গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ইন্দিরা শিল্পী গোষ্ঠীর উপস্থাপনায় শুনছিলাম মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হল বলিদান। তাই তো, কজনের কথাই বা জানি, কজনের কথাই বা বলতে পারি, রয়ে গেলেন আরও অনেকজন। আবার কখনো তাদের কয়েকজনের কথা, জীবনের কথা, তাদের জীবনের গল্প, এ নিয়ে চিরন্তনীর চিরন্তনীর আসরে আসব। এবার চলে আসি আপনাদের বক্তব্যে। প্রথমে চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। বিপ্লবী ননিবালা দেবীর জীবন কাহিনী হৃদয়কে নাড়া দিয়ে কি নাড়া করিয়ে দিল দিদিভাই। আচ্ছা আচ্ছা, হৃদয়কে নাড়া করিয়ে দিল দিদিভাই। তোমরা মাঝে মাঝে হারিয়ে যাও, দণ্ডবাদ নমস্কার। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। হারায়নি হারায়নি, আছি তো। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, প্রিয় চিরন্তনী, অসাধারণ, অনবদ্য এবং ব্যতিক্রমী আজকের পর্ব। ননিবালা দেবীর মতো আরও অনেক অনুচ্চারিত বিপ্লবী বীর বীরাঙ্গনার চর্চা হোক আমাদের প্রিয় চিরন্তনীতে। অসাধারণ উপস্থাপনা ইন্দ্রাণীর, আপনাকে একরাশ শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চিরন্তনী পরিবারের সঙ্গে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল ইন্দ্রাণী দিদিভাই। গানে গল্পে ননিবালা দেবীকে নিয়ে অনুষ্ঠান শুনছি। স্বাধীনতা সংগ্রামী ভারত মাতা ননিবালা দেবীকে প্রণাম জানাই। দুঃখের বিষয়, এই তাঁর এই মহান আত্মবলিদানের যথাযোগ্য সম্মান আজও আমরা তাকে দিতে পারলাম না। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ এই মহান স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে অনুষ্ঠান করার জন্য। যাদবপুর থেকে লিখেছেন সোমেন। শুভ সকাল, ধন্যবাদ আপনাকেও। আসলে আরও অনেকের কথাই আছে, দেখা যাক, নিশ্চয়ই পরে আবার তাদের জীবনের কথা নিয়ে, গল্প নিয়ে আমরা আসব। এবার লিখছেন, বন্দে মাতরম, এই ধরনের ও ইন্দ্রাণীর অসাধারণ উপস্থাপনায় আজ ননিবালার সঙ্গে কাটালাম কিছু অমূল্য সময়। স্যালুট জানাই বিপ্লবীদের। সংযুক্ত ভাদুরী, সংযুক্তদি লিখেছেন, অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। আপনার গান মাঝে মাঝেই আমাদের অনুষ্ঠানে সমৃদ্ধ করে অনুষ্ঠানকে, এবং আমাদের অনুষ্ঠানের মাত্রাও অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেক ধন্যবাদ। লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজকে সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি বিপ্লবী ননিবালা দেবীর জীবনের কাহিনী, গানে গল্পে অতুলনীয়। আবার আগামী সপ্তাহের অপেক্ষায় থাকলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ইতি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। আমাদের নিয়মিত শ্রোতা, গুড মর্নিং আপনাকেও, অনেক ধন্যবাদ। লিখছেন এবার শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। ভারতের বীরাঙ্গনা স্বাধীনতা যোদ্ধাদের জীবন কাহিনী জাগায় শিহরণ, তাই গল্প গানে চিরন্তনী করছি শ্রবণ। উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন। সুপ্রভাত আপনাকেও, ধন্যবাদ। লিখছেন, সুপ্রভাত দিদিমণি, সততা, নৈতিকতা, একনিষ্ঠতা, তীব্র ও অবিচল ইচ্ছা, আচ্ছা, অসাধারণ বৈপ্লবিক উপস্থাপনার একরাশ মুগ্ধতা, স্বাধীনতা সংগ্রামীর অগ্নিমঞ্চে দাপিয়ে এমন অভিনয় করা কি এত সহজ? যে সমাজে বিধবা

তাদের একাদশীর উপবাস চা খেলে যেখানে জাত যেত, সিঁদুর তো দূরের কথা, লাল রং থেকে বিরত থাকতে হতো বিধবাদের। সেখানে অগ্নিকন্যা ননিবালা দেবীর পক্ষে অন্যের স্ত্রী সেজে শাঁখা সিঁদুর পরা কি এত সহজ ছিল? আসলে একদিকে নারীত্বের ছদ্মবেশ, অন্যদিকে অগ্নিকন্যার দৃঢ় সংকল্প পরাধীনতা শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করা। সমস্ত বিপ্লবী ও অগ্নিকন্যাদের চরণে জানাই শত কোটি প্রণাম। কে লিখেছেন, পাঠিয়েছেন শিপ্রা সাঁত পশ্চিম মেদিনীপুর থেকে। এরপর কে লিখছেন দেখি, লিখছেন প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি। স্বাধীনতা আন্দোলনে ননিবালা দেবী একটি অবিস্মরণীয় নাম। এইরকম একটি ঘটনা দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম জানাই ননিবালা দেবীকে। মানসী সামন্ত লিখছেন বাগনান হাওড়া থেকে, সুপ্রভাত আপনাকে, ধন্যবাদ জানাই। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, আজ প্রথমেই তিন দিন দেরিতে হলেও গত 26 আগস্ট আকাশবাণীর 100 বছর পূর্তি উপলক্ষে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল শিল্পী, উপস্থাপক, নেপথ্য কারিগরদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। অনাগত ভবিষ্যতেও আকাশবাণী দুর্বার গতিতে এগিয়ে চলুক এই শুভকামনা করি। গত 15 আগস্ট 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে শুরু করা হওয়া বিভিন্ন বীর সংগ্রামীদের নিয়ে দেশাত্মবোধক গান ও কথায় মালা গাঁথার রেশ টেনে আজ আরও একজন বিপ্লবী ননিবালা দেবীকে নিয়ে তার টুকরো টুকরো স্মৃতি বিচরিত দিনগুলির উপর আলোকপাত সুকণ্ঠ ইন্দ্রাণী দিদিভাইয়ের কণ্ঠবৈচিত্রতায় জীবন্ত হয়ে উঠেছে। লিখেছেন মধ্যমগ্রাম থেকে সাধন ঘোষ। সুপ্রভাত, অনেক ধন্যবাদ। এরপর কে লিখছেন দেখি, লিখছেন সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আজ গল্প নয়, সত্যিকারের গল্প শুনলাম। হাওড়ার রাজকন্যা ও প্রথম রাজবন্দী গায়ে কাঁটা দিল। বিপ্লবী ননিবালা দেবীকে প্রণাম জানাই, সুন্দর উপস্থাপনা। মেদিনীপুর শহর থেকে লিখেছেন ধীরেন পাল। অনেক ধন্যবাদ, আপনারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, তাই তো আমাদের চিরন্তনী এত সুন্দর হয়ে ওঠে। চেষ্টা করি আমরা আপনাদের ইচ্ছে পূরণ করার। লিখছেন উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত, মায়া রাউত। 29 আগস্ট প্রতিবছর জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুদের গভীর ভালোবাসা জানাই। মেজর ধ্যানচাঁদ ভারতবর্ষের বিরল প্রতিভা। আচ্ছা, আপনি ঠিক কী কী বলেছেন? আচ্ছা হ্যাঁ, হকি জাদুকর ধ্যানচাঁদ, অবশ্যই, আমরা তো ছোট থেকে তাকে তাই বলে জানি। আচ্ছা বেশ, আপনি তাকে নিয়ে লিখেছেন, অনেক ধন্যবাদ। আর শুভ সকাল ঘুম ভাঙানো রবিবারের চিরন্তনী, বিপ্লবী মাস ও আগস্ট মাসের শেষ চিরন্তনী, সমস্ত বিপ্লবী ননিবালা দেবী সহ বিপ্লবীদের জানাই জয় হিন্দ, জিন্দাবাদ, অমর রাহে। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। বেশ, আপনাকেও জানাই ধন্যবাদ। আর এরপরে লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, আগস্টের শেষ রবিবারের চিরন্তনী, আজকে বিপ্লবী ননিবালা দেবীর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। আপনাকেও ধন্যবাদ, অবশ্যই, আপনিও খুব ভালো থাকবেন। একজন বন্ধু ভয়েস মেসেজ পাঠিয়েছেন, সেটা তো এখানে শোনানো সম্ভব নয়, তাই শোনানো গেল না। তারপর লিখছেন সুপ্রভাত দিদিভাই, বাংলার মাটিতে মিশে আছে বীরের রক্ত কথা, দেশের তরে হাসি মুখে সয়েছেন কত ব্যথা, চিরন্তনী তাঁদের স্মৃতি, চিরন্তনী সেই ত্যাগ, শহীদের পথ দেখা কাজ, স্বাধীনতার অনুরাগ। দারুণ ভালো লাগছে অনুষ্ঠান। বামুনগাছি থেকে লিখেছেন হীরক ভট্টাচার্য। অনেক ধন্যবাদ আপনাকেও। আর এরপরে লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি লিখছেন, মাসের শেষ চিরন্তনীতে শুনছি নারী বিপ্লবী ননিবালার আত্মস্বর্গের কথা, আমরা গর্বিত এই দেশে জন্মগ্রহণ করে। সত্যিই তাই, আপনাকেও সুপ্রভাত জানাই। শুভ সকাল দিদি, অনেক দিন পর এলেন, খুব ভালো লাগছে। আচ্ছা, আজ তোমার সাথে আছি শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, ধন্যবাদ শর্মিষ্ঠা। সুপ্রভাত দিদি, চুপটি করে বসতে শুন কি চুপটি করে শুনতে বসলাম চিরন্তনী, মাসের শেষ চিরন্তনী আজ, সৌভিক ঢাকুরিয়া থেকে। হ্যাঁ,
এরপর লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে গোটা আগস্ট মাস জুড়ে।

বিভিন্ন বিপ্লবীদের জীবনী নিয়ে অনুষ্ঠান খুব ভালো লাগলো। আজ শুনলাম শিব বিপ্লবী ননীবালা দেবীর কথা, যতই শুনছিলাম শিহরণ লাগলো একেবারেই। অনেক ধন্যবাদ আপনাকেও। আর কে লিখেছেন, ও কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক থেকে লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই চিরন্তনী। বেশ, এইটুকুনি লিখেছেন, ধন্যবাদ। আর লিখেছেন রাজুদাস বৈরাগ্য, নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে আজ সকালে অসাধারণ অনুষ্ঠান উপহার দিলেন আপনার মিষ্টি উপস্থাপনার মধ্যে। ননীবালা দেবীর এই মহান মানুষের কথা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম। সকল শ্রোতা বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বানভাসী মানুষদের জন্য জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা, সকলে যেন ভালো থাকেন, একেবারেই তাই সত্যি। আর লিখেছেন শ্রদ্ধা ননীবালা দেবী, বীরভূম জেলা ঝাঁপড়া গ্রামে দুকুড়িবালা দেবীকে সশ্রদ্ধ প্রণাম। গর্ববোধ করি এই শিহারশোল রাজবাড়ি রানীগঞ্জে বাস করতেন দুকুড়িবালার বোন বিপ্লবী ঘটক, বিপ্লবী চন্দ্র ঘটক, তাকেও সশ্রদ্ধ প্রণাম জানালাম। মিনতি চট্টোপাধ্যায়ের শিহারশোল রাজবাড়ি রানীগঞ্জ থেকে অনেক ধন্যবাদ। আর বলেছেন আমার বান্ধবীকেও সুপ্রভাত জানালাম, ভালো থেকো ভালোবাসা নিও, অনেক ধন্যবাদ। বেশ, সময় দ্রুত কমে এসেছে। আজকে যারা যারা হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন তাদের কথা তো বললাম, আর ছোট্ট করে একটুখানি বলে নিই, শুভ সকাল দিদি, শুধু এটুকু বলে এক কথায় অসাধারণ থেকো, তোমাদের ডোরা। বেশ, অনেক ধন্যবাদ, মেসেজ পাঠিয়েছিলেন। আর লিখেছেন, কে লিখেছেন দেখি, অসীম কুমার মিত্র। হ্যাঁ আচ্ছা, আপনি অনেকের কথা লিখেছেন, আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে অনুষ্ঠান করার, কেমন? আর লিখেছেন কে, না এই লেখাটা একটা অদ্ভুতভাবে এলো, যাই হোক আজকে কিন্তু সময় তো শেষ। আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে কথা হবে, সবারই লেখা পড়েছি এই মুহূর্তে। বন্দে মাতরম।

Shunten 107 FM Rainbow. FM Rainbow, musically yours. Gaane Bajuk Moner Radio Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi. ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয়ে শুনছেন ভোরাই। আপনার সঙ্গে আজ আর সে পরম, আজ রবিবারের ভোরাই, তাই প্রভাতী সুরের শেষ মূর্ছনা। আজই তো অগস্ট মাসের শেষ রবিবার। প্রভাতী সুর নিয়ে আপনাদের চিঠিপত্রে আর যে পরম রয়েছে ভোরাইয়ে। দেরি না করে সরাসরি চলে যাই চিঠিপত্রেই। প্রথম চিঠি এসেছে গ্রাম পোস্ট গণেশনগর থানা কাকদ্বীপ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে। সুব্রত সুন্দর জানা, সুব্রত সুন্দর জানা লিখছেন, প্রিয় ভোরাই, আমাদের বাড়ি আর পাশের বাড়ির ঠিক বেড়ার এপার ওপার। কি সুন্দর লিখলেন, বাড়ি আর পাশের বাড়ি বেড়ার এপার আর ওপার। আমরা মানুষরাও প্রত্যেকে তাই, একটা একটা বেড়া টেনে রেখেছি নিজেদের চারপাশে, তা না হলে অন্য মানুষও তো ঠিক আমারই মতো, দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান সব নিয়েই তো মানুষ, শুধু বেড়ার এপার আর ওপার। যাই হোক, ফিরে আসি ভোরাইয়ের চিঠিতে। সুব্রত সুন্দর জানা সুন্দরবন থেকে লিখছেন, আমাদের বাড়ি আর পাশের বাড়ি ঠিক বেড়ার এপার ওপার। ওই বাড়ির জেঠু একবার এক তীর্থস্থানে বেড়াতে গিয়ে একটি খঞ্জনি কিনে এনেছিলেন। তারপর থেকে প্রতিদিন ভোরবেলা আমাদের বাড়ির দিকে তাদের যে ঘরটি আছে সেখানে বসে খঞ্জনি বাজিয়ে হরিনাম করতেন। প্রথম প্রথম আমাদের কেমন একটা লাগতো, একটু অস্বস্তিও হতো, কিন্তু ধীরে ধীরে সব কিছু সয়ে গিয়েছিল। তারপরে এমনই অভ্যেস হয়ে গিয়েছিল যে ভোরবেলা জেঠুর সেই গান না শুনলে আমাদের সকালটাই যেন ঠিক হতো না। আজ অনেক দিন হলো জেঠু নেই, সেই খঞ্জনিও আর বাজে না, তবে ভোরের সমস্ত প্রভাতী সুর যে থেমে গেছে তা তো নয়। সকালে বাবার চালানো রেডিও থেকে সিগনেচার টিউন শুনি, রেওয়াজ করতে বসা ভাইঝির গলা সাধা, দূরে মাইক থেকে ভেসে আসা মন্দিরের গান কিংবা মসজিদের আজান সবই শুনি, তবু এসবের মাঝে যেন কানে বেজে আসে, কানে ভেসে আসে খঞ্জনি বাজিয়ে জেঠুর সেই গান, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ।

এই সুর কোথা থেকে আসে জানি না, সে কি আসে কোনো অতীত স্মৃতি থেকে, নাকি সবই আমার অবচেতন মনের কল্পনা জানি না। ধন্যবাদ আনতে সুব্রত সুন্দর জানা সুন্দরবন থেকে লিখে পাঠিয়েছিলেন। কিছু সুর থেকে যায় আমাদের মনের মধ্যে, কখনোই তাকে মুছে ফেলা যায়।

0: বীরভূম শান্তিনিকেতন থেকে চিঠিটি এসেছে গ্রাম ও পোস্ট আদিত্যপুর, লেখক সজল কর্মকার। ভোরের স্পন্দন ভোরাই, আমি লীন হয়ে যেতে চাই ভোরের হাওয়ায়। মৃদুমন্দ হাওয়া বয়, সূর্যের আলো ফুটেনি, তবু আলোর আভা মনকে শান্ত স্নিগ্ধ নিবিড় করে তুলেছে। চারিদিকে নিস্তব্ধতা, পাখিদের কাকলি, ফুলের সৌরভ, ভ্রমরের কুঞ্জন, সব মিলিয়ে জীবনের স্পন্দন। ভেসে আসে মিষ্টি সুরের গান, উঠো উঠো সুকোশারি ঘুমায়ো নার, আহা কি মিষ্টি মধুর অনাস্বাদিত সেই সুর। মনে হয় এই সুরের বিনিময়ে জীবনের তুচ্ছ দুঃখ কষ্ট চাওয়া পাওয়া সব ভুলে যেতে চাই। পরম প্রাপ্তি এই সুরের মূর্ছনা। মন কি জানি কোথায় কোন মায়াময় জগতে চলে যায়, মন সেখান থেকে ফিরতে চায় না আর। সজল কর্মকার গ্রাম পোস্ট আদিত্যপুর শান্তিনিকেতন বীরভূম থেকে লিখে পাঠিয়েছিলেন এই সুন্দর চিঠিটি। এবার হুগলি, সুন্দরবন থেকে বীরভূম শান্তিনিকেতন হয়ে হুগলি। পাপিয়া পাটোয়ারি লিখে পাঠিয়েছেন চিঠি ক্রাইপার রোড কোন নগর থেকে। প্রভাতী সুর মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়, লিখছেন পাপিয়া। যখন রাতের অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে আকাশে সূর্যের আলো ফুটে ওঠে, চারিদিকে পাখির মিষ্টি ডাক শোনা যায়, গাছের পাতায় পাতায় জমে থাকা শিশিরের বিন্দুগুলো সকালের আলোয় ঝিকমিক করে, দূর থেকে ভেসে আসে মন্দিরের ঘণ্টার ধ্বনি কিংবা আজানের সুর, আবার কোথাও শোনা যায় পাখির কিচিরমিচির, সব মিলিয়ে প্রকৃতিতে এক অপূর্ব সুরের সৃষ্টি হয়। এই হলো প্রভাতী সুর। প্রভাতী সুর বর্তমানে আমাদের যান্ত্রিক জীবনে ভোর থেকে রাত অবধি শুধুই ব্যস্ততা, কান পাতলে এখনো শোনা যায় অতীতের সেই সুমধুর প্রভাতী সুর। বৃক্ষ নিধন করে তৈরি হয়েছে গগনচুম্বী অট্টালিকা, পাখিদের সংখ্যাও কমেছে তাই। তাই তো আমার কাছে প্রভাতী সুর বলতে এখন শুধুই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, শব্দব্রহ্মের সেই জাদুকরী গম্ভীর কণ্ঠস্বর আর মহিষাসুর মর্দিনীর সুর মূর্ছনা যেন প্রভাতী সুর হয়ে কানে বেজে ওঠে। এই প্রভাতী সুর যেন ঘোষণা করে মা আসছেন, অমনি যেন সমস্ত ক্লান্তি গ্লানি দুঃখ সব মুছে গিয়ে আনন্দে ভরে ওঠে মন। মহালয়া মানেই তো বাঙালির হৃৎস্পন্দনে এক অপার আবেগ। শরৎকালের ভোরের আকাশে কিংবা কার্তিকের কুয়াশায় শিউলির গন্ধে মিশে থাকা বাতাসের পবিত্রতায় পরিপূর্ণ হয়ে ওঠে আমাদের মনেও অনাবিল আনন্দ ঢেউ তোলে মহালয়ার এই প্রভাতী সুর। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঙালির আবেগ আর অপূর্ব সুখানুভূতির মনে পবিত্রতার স্পর্শ এনে দেয়। তাই মন চিরশরতের সৌরভ নিয়ে প্রতি প্রত্যুষে উপহার দেয় দেবী দশভুজার আগমনী বার্তা। প্রভাতী সুর, প্রভাতী সুরে রয়েছি আজ। আজ অগস্ট মাসের শেষ রবিবার।
1: জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো।
0: ভোরাই শুরু হয়েছিল অমর পালের গানে, এবার অরিজিৎ চক্রবর্তীর কণ্ঠে একটি গান, সেই চেনা সুরে সেই একই প্রাণে। ছবির নাম চতুরঙ্গ।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক, কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায় সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে।

0: প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক ছটায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
2: আজ মাসের শেষ রবিবার, তাই এই মাসের বিষয়ের শেষ চিঠিপত্রগুলো নিয়ে বসেছি পরম আপনাদের কানের পাশে। আগামী মাসে নতুন বিষয়, নতুন লেখালেখি, নতুন চিঠির গন্ধে ভরে উঠবে স্টুডিও অপেক্ষায় আমরা সকলে। আজ হাতে রয়েছে যে কয়েকটা চিঠি, পড়ে ফেলা যাক। এই মুহূর্তে যার চিঠি আমার হাতে রয়েছে, হাতে লেখা চিঠি, সুতপা সরখেল ধনী, বর্ধন অ্যাপার্টমেন্ট, সম্ভবত বর্ধন অ্যাপার্টমেন্ট, পূর্বপাড়া, লস্করপুর, কলকাতা 153 থেকে লিখে পাঠাচ্ছেন। প্রিয় ভোরাই, প্রথমেই জানাই আমার প্রভাতী শুভেচ্ছা। প্রভাতী সুর বললেই মনে আসে আমাদের জীবনের প্রভাত বেলার কথা। সব মানুষের জীবনে প্রভাত বেলা মানে আমাদের শৈশব। মর্নিং স্কুল থাকার জন্য সকালে স্কুল থেকে সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস হয়ে গিয়েছিল। আমার মা ঘুম থেকে উঠতেই প্রথমে রেডিও চালিয়ে দিতেন, আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান খুব ভালোবাসতেন। আমারও ঘুম ভাঙত শিবরঞ্জনী রাগের উপর সৃষ্ট সিগনেচার টিউন শুনে। ওয়াল্টার কফমগানের শিবরঞ্জনী রাগের উপর সৃষ্ট সিগনেচার টিউন শুনে, তারপর বন্দে মাতরম, এইসব শুনতে শুনতে স্কুলে যাওয়ার প্রস্তুতি চলত। স্কুলে যেতে যেতে অনেক বাড়ি থেকে ভেসে আসত ছেলে মেয়েদের রেওয়াজের আওয়াজ। আজও সকালে উঠি, মর্নিং ওয়াকে যাই, কিন্তু সেই রেওয়াজ আর শুনতে পাই না। যাই হোক, অগস্ট মাস মানে স্বাধীনতা আন্দোলনের কথা মনে করিয়ে দেওয়া। ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা দিবস, বিপ্লবী ক্ষুদিরাম, ঋষি অরবিন্দের জন্মদিন, আরও কত কি। সবথেকে আনন্দের বিষয় ছিল 15ই আগস্ট স্কুলে পতাকা উত্তোলন। সকালে উঠেই স্কুলে যাওয়ার সে কি উন্মাদনা! স্বাধীনতা দিবস উদযাপনের পর একটা করে জিলিপি দেওয়া হতো, তাতেই আমাদের কি আনন্দ! এ যেন পরম প্রাপ্তি। এই হল আমাদের জীবনের প্রভাতী সুর। ভোরাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা টপিক বাছার জন্য। প্রভাতী সুরের কথায়, প্রভাতী আনন্দে। আরও একটি চিঠি, অজিত কুমার চৌধুরী, কেয়ার অফ অর্ণব চৌধুরী, সাউথ উইন্ডস, ঘোষালপাড়া, মেন রোড, মানিকপুর, কলকাতা 148 থেকে লিখে পাঠিয়েছেন চিঠিটি অজিত কুমার চৌধুরী। ভোরাই, অগস্ট 2026 FM রেনবোতে পত্র লেখার বিষয় প্রভাতী সুর। প্রতি ভোরেই এখন আর হরিকাকাদের মতো কেউ একতারা বাজিয়ে প্রভাতী সুরে গান করতে পাড়ায় পাড়ায় আসে না। গৃহবাসীদের জাগরিত করতে আসে না এখন, তাই প্রভাতী সুরের আমেজ অনুভব করতে মোবাইলে সংরক্ষিত ভৈরবী বা অন্য কোনো প্রভাতী সুরের মূর্ছনা উপভোগ করাই একমাত্র উপায়। আমার মতে প্রভাত শব্দটির অর্থ খুবই ব্যঞ্জনাময়। ধরাতে নিশাবসানের পরে এবং অরুণোদয়ের আগমনে এক শান্ত সমুজ্জ্বল পরিবেশ আমার হৃদয়কে পুলকিত করে তোলে।

প্রভাতকালে গাছে গাছে পাখিরা যে মতো কলগুঞ্জন করতে করতে জানান দেয়, আমরাও জাগরিত। প্রভাতকালে নিত্য প্রাতঃভ্রমণকারীরা কখনো কখনো গৃহস্থ বাড়ির গবাক্ষ থেকে ভেসে আসা প্রভাতী সুরের লহরিতে আবিষ্ট হয়ে পরিক্রমা করতে শুরু করেন। প্রতি বছরের মতো শ্রাবণ মাসে ঝুলন যাত্রা উপলক্ষে আমাদের গ্রামে এক ধর্মীয় প্রতিষ্ঠানে ঝুলন যাত্রার কয়েকটি দিন প্রভাতী সুরে সানাই বাজে। সেই অনুভূতি আজও এই অশীতিপর বয়সেও ভুলতে পারিনি। আমার অনুভব, এখনো কি আমাদের বাস্তব জীবনযাপনে, ব্যস্ত জীবনযাপনে প্রভাতী সুরের আমেজ অনুভব করার ধৈর্য, সময়, মানসিকতা আছে? অজিত কুমার চৌধুরী লিখে পাঠিয়েছিলেন মানিকপুর কলকাতা থেকে, কলকাতা 148। চিঠিটা শেষ হয়েছে একটা প্রশ্নে, প্রভাতী সুরের আমেজ অনুভব করার ধৈর্য, সময়, মানসিকতা কি আমাদের বর্তমান আছে? ধৈর্য আর মানসিকতা আছে কিনা বলতে পারবো না, সময় নেই, একেবারে সময় নেই। জীবন এই প্রজন্মকে এমন দৌড় করাচ্ছে, প্রভাতী কেন, কোনো সুরই বোধহয় আর কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করে না, সে সময়ই পাওয়া যায় না। অবসরটুকু নিংড়ে নিয়ে নিয়েছে এই পৃথিবী, দু মিনিট চুপ করে বসার সময় কোথায়? তাই ধৈর্য নেই বা মানসিকতা নেই নতুন প্রজন্মের মানুষের, এ কথা হয়তো সহজে বলে দেওয়া যায় না। এর জন্য হয়তো দায়ী সিস্টেম, যে পরিবেশে আমরা রয়েছি সেখানে সত্যিই আর মন খুলে গান গাওয়ার, সকালবেলা একটু স্তব্ধতা অনুভব করার সময় পাওয়া যায় না। ভালো নেই, মন ভালো নেই, তবু মন ভালো রাখতে হয়, ফিরে ফিরে আসতে হয় মন ভালো করা চিঠিপত্রের কাছে। চিঠিপত্রে আসি আবারও। সুভাষিস নাথ চিঠি লিখে পাঠিয়েছেন, হাতে লেখা চিঠি, ক্রিমেটোরিয়াম স্ট্রিট কলকাতা 14 থেকে, 14B ক্রিমেটোরিয়াম স্ট্রিট কলকাতা 14 থেকে লিখে পাঠিয়েছেন চিঠি সুভাষিস নাথ। প্রভাতী সুর ভোরাই, ছোটবেলায় আমার একবার টাইফয়েড হয়েছিল। মা সংসারের কাজ করতেন আর আমার কাছে এসে বসে আমার মানসিক ও শারীরিক কষ্ট লাঘবের জন্য একটি গান করতেন, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম। সত্যি বলছি, বিশ্বাস করুন, সেই গান আমার রোগ দীর্ণ জীর্ণ শরীরে বয়ে আনত মলয়জ শীতল। কার গান মা? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, আনন্দমঠের স্রষ্টা। তুমি হৃদি তুমি মর্ম, তোমারই প্রতিমা করি মন্দিরে মন্দিরে। এই গানটা তো রেডিওতে শুনিনি, ব্রিটিশের হুকুমে বন্দে মাতরম গাওয়া আজও নিষিদ্ধ, কিন্তু কি করে যেন ওই গানের সুর, ওই কথা অমর বাণী হয়ে কখন গড়ে তুলল আমাকে। আমি মর্মে মর্মে অনুভব করলাম দেশ সম্বন্ধে সন্তান দলের অব্যক্ত প্রকাশ। আমি উপলব্ধি করলাম দেশ কখন দেশমাতৃকা হয়ে গেছেন, মা স্তন্যদায়িনী দেশ অন্নদায়িনী, মা অন্তরা তার রাগ দেশ, ভারতবর্ষ সেই রাগের প্রতিবিম্বিত রূপ, দেশ তাই বিদ্যাদায়িনী সরস্বতী, গিরি নদী কন্দর পর্বতমালা, সরলাং তরলাং সুস্মিতাং অমলাং আকুলাং মাতরং। হে মোর দেশজননী, তোমায় লাখো কোটি বন্দনা।

শ্রদ্ধার্ঘ। আমার প্রভাতী সুর, তাই প্রতি প্রভাতে আকাশবাণীর উৎসারিত 5:55 বন্দে মাতরম মহামহিয়ান স্তোত্রপাঠ। শুভাশিস নাথ লিখে পাঠিয়েছিলেন, 14B ক্রিমেটোরিয়াম স্ট্রিট, কলকাতা 14 থেকে। চিঠির শুরুতে যে সময়কালের ভাবনা আমার মাথায় তৈরি হয়েছিল, চিঠির মধ্যভাগে গিয়ে দেখলাম না, এই চিঠি আরও খানিক আগের সময়ে নিয়ে যেতে চায় আমাদের। চিঠিতে রয়েছি, আরেকটি চিঠি পড়েই যাব গানে। সৌমিত্র ভৌমিক, আনন্দপুর, পোস্ট ময়না, জেলা পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন এই চিঠিটি। ভোরের সময়, প্রভাতের সময় প্রকৃতি শান্ত থাকে, তাই মন অন্তর শান্ত হয়, আর সেই পুণ্যক্ষণে মন্দিরের কাঁসর ঘণ্টার সুরের সঙ্গে প্রভাতী সুরের মূর্ছনা সকালের সূচনাকে মঙ্গলময় কল্যাণময় করে তোলে। এ যে আমাদের জন্মভূমি ভারতভূমি, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে, আর তখনই কর্ণকুহরে সে সুর আবেশ আরো আপ্লুত করে মোহিত করে। নিত্যদিন কার অভাব অভিযোগ আক্ষেপ মনকে কলুষিত করতে পারে না, মন গেয়ে ওঠে প্রভাতী সুরে গান, রাই জাগো জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই। প্রভাত সময়ে সচি রাঙিনা মাঝে গৌরচাঁদ নাচে।

তৎকালীন এই সব সুর মনকে হৃদয়কে আরো নির্মল আরো মনোরম পবিত্র করে তোলে। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়। যে দেশের মাটিতে এমন সুর ধ্বনিত হয় সেই মাটিতে তার আকাশে বাতাসে তো সোনা ফলবেই, মানুষজন সেই ভাবধারায় আপ্লুত হতে বাধ্য। তাই তো আমাদের ভারতভূমে কত প্রভাতী সুর, তার সুরের আবেশ যা ভোলা যায় না, সঞ্চিত হয়ে থাকে মনের মণিকোঠায়। সৌমিত্র ভৌমিক, গ্রামানন্দপুর, পোস্ট ময়না, জেলা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছিলেন চিঠিটি।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
1: সাত সুরে সারা দিন। আর আজ রবিবার, আপনাদের সঙ্গে পরম রয়েছে ভোরাইয়ে 107 FM Rainbow, আপনি রয়েছেন পরমের সঙ্গে, আর পরম রয়েছে চিঠিপত্রে। চিঠিপত্রে রয়েছি আমরা, আমাদের এই পর্বের যে চিঠিপত্র তা প্রায় অনেকখানি পড়া হয়ে গেছে। সামনের মাসে ওই সময়ের দোকান বিষয় আপনাদের জন্য, যে সময় সত্যি আমাদের হাতে নেই, যে কথা বলছিলেন একটু আগে, এখন কি আর সেই প্রভাতী সুর আছে? না আছে প্রভাতী সুরে মন মজানোর ধৈর্য, অবকাশ নেই, সত্যি নেই। রাতে ঠিকমতো ঘুমানোর সময়ও তো পান না অনেকে, দোষ যে তাদের সবটা এমনটা নয়, তবু একটু চেষ্টা করতে পারেন। হাতের মোবাইলটা যদি একটু তাড়াতাড়ি রাতে রেখে দেওয়া যায়, তাহলে অন্তত ঘুমের সময়টা ঠিকঠাক পূরণ হয়, শরীর আর মন পাশাপাশি চলাফেরা করে। তাই প্রভাতী সুর মন ভালো করলেও শরীরের ওপর একটা প্রভাব তো রেখে যায়, সারাদিনের কাজে কর্মে সেই সুর বেঁধে দেয় আনন্দের আভাস, আর তাতেই আমাদের সব কাজ অনেকটা সহজ হয়ে যেতে পারে। কিন্তু এসব কথা বলা যত সহজ এই মাইক্রোফোনে, জীবনে ততখানি করে দেখানো অতটাও সহজ নয়।

কারণ আমরা তো জানি আমাদের জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত বাধা দেওয়া আছে অন্য কারো কাছে, অন্য কারো কাছে। কি জানি কবে সেই বন্ধক মুক্ত করানো যাবে। চিঠিতে ফিরে আসি। অমিত কুমার রায় ঝিকিরা হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, সুরের সুরমা ভোরাই, সুরের সুরমা ভোরাই, তোমার সুরে ভাঙল ঘুম, তোমার সুরে খুলল আঁখি, সামনে এসো এসো তুমি, কিছু আমায় বলবে নাকি, তোমার আলোর সুরে ভেসে ভেসে অন্ধকারে ঢেকে রাখি, তোমার বিহগ গীতি সুধা প্রভাতী সুর শুনতে থাকি। অগস্ট এলে প্রভাতী সুর লাল কেল্লাতে জেগে ওঠে, রেড রোডেতে প্রভাতী সুর ট্যাবলো আলো নতুন ফোটে, গীতাঞ্জলির সিগনেচার টিউন রেডিও সে রেডি রাখে, প্রভাতী সুর দিনটা আমার বুকের নদীর বাঁকে বাঁকে, প্রভাতী সুর মন্দিরাতে সংক্রান্তি এলে বেজে ওঠে হরিনামের মধুর ধ্বনি, শিউলি মুখে হাসি ফোটে, প্রভাতী সুর আজাদ ধ্বনি সেও আসে ছুটে কানে, প্রভাত হলো ওঠো ওঠো কাজে আছে সেই তো টানে, প্রভাতী সুর কেমন তর ভ্রমর ওলি ভালোই জানে, ফুলখুকিদের ঘুম ভাঙিয়ে দেয় রাঙিয়ে নরম প্রাণে, বাউল মনের একতারাতে দোতারাতে সুর বাজে যখন, প্রভাতী সুর বৃষ্টি হয়ে ঝর্ণা হয়ে গানের মতন, প্রভাতী সুর ঢেউ সাগরে কতই প্রেমের গল্প বলে, শরৎ এলে কাশের বনে পুজো পুজো সুর যে তোলে। অমিত কুমার রায় ঝিকিরা হাওড়া থেকে লিখে পাঠিয়েছিলেন এই ছন্দের চিঠিটি। চিঠি আরও একটা পড়ি। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখে পাঠিয়েছেন এই চিঠিটি। ভোরাই প্রভাতী সুরে প্রভাত সখা প্রিয় ভোরাই, ছেলেবেলায় বিছানা ছাড়া হতো বেতারে কলকাতা কয়ের শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাতী টিউনে, পরে শুরু হতো দৈনিক কাজ, বাংলা ক্যালেন্ডারে কার্তিক দামোদর মাস, সারা মাস ধরে চলে নাম দেওয়া, সূর্য ওঠার আগে মাধব বৈষ্ণব গায়ে নামা বলি জড়িয়ে মাথায় পাগড়ি করতালের বাজনায় গান ধরতেন, রাই জাগো শুকো শাড়ি বলে, কত নিদ্রা যাও গো রাধে শ্যামনাগরের কোলে, আক্ষরিক অর্থে প্রভাতী সুর বলতে সকালের মাঙ্গলিক ধ্বনি, যার পরিপ্রেক্ষিতে স্থির হয় দিন রাত্রির প্রকৃতি, সময়ের বিবর্তনে ইন্টারনেট দুনিয়ায় বেতারের শ্রোতা কমে যাচ্ছে, জেট গতির যুগে কর্মব্যস্ততায় রাত্রি জাগরণ, বেশিরভাগ মানুষের সকাল দেখার সুযোগ থাকে না, শোনা হয় না প্রভাতী সুর বছরে একদিন, সেই মহালয়ায় বাংলার ঘরে ঘরে বেজে ওঠে মহিষাসুর মর্দিনী। মহিষাসুর মর্দিনী বেজে ওঠে বাংলার ঘরে ঘরে, অন্য সময় সাউন্ড বক্স বা মাইক্রোফোনে ভক্তিগীতি শ্যামাসঙ্গীতের প্রভাতী সুর জাগা। ইংরেজিতে একটি প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, বাংলার অর্থ সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। একইভাবে বাংলার জনবহুল বহুল প্রচলিত প্রবাদ উঠন্তি বৃক্ষ পত্ত নেই চ, অর্থাৎ বৃক্ষের ফল কেমন হবে তা চারাতেই জানা যায়। তো জীবনের যেই যে চারটে অধ্যায় তা সেই সকালবেলাই জানা যায়, এমনই মনে করছেন সোমনাথ দাস। জীবনের প্রভাতী সুর আসলে অবশিষ্ট জীবনের রূপরেখা নির্ধারণ করে দিতে পারে। শৈশবাবস্থায়

মানুষের চারিত্রিক গুণাবলী প্রকাশ পায়। বাল্য, কৈশোর, যৌবন আর বার্ধক্যে সে সব কিছুই ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। প্রভাতী সুরে বাঁধা থাকে এক নির্মল আনন্দ। সেই সুকোষারির গানে তৈরি হয় অনুরণন। হৈমন্তী শুক্লার পর আরতি মুখোপাধ্যায়, 107 FM রেনবো শুনছেন বহুরাই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
2: 107 FM রেইনবোয় শুনছেন ভোরাই। আর আজ অগস্ট মাসের শেষ রবিবার। এ মাসের বিষয় ছিল প্রভাতী সুর, কানের কাছে লেগে থাকা সেই সুর যা অনেক দিন আমাদের জাগিয়ে রাখে। হয়তো শৈশবের প্রথম দিনে শোনা যে সুর, তা জীবনের শেষ দিন পর্যন্ত জেগে থাকে, লেগে থাকে কানে আর জাগিয়ে রাখে প্রাণ। শান্তালতা বিষয় সাহা লিখে পাঠিয়েছেন চিঠি শহীদ ক্ষুদিরামনগর চৈতি ব্লক হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। শান্তালতা বিষয় সাহা লিখছেন, রাই জাগো সুকোশারি বলে, সুরের সাথী প্রিয় ভোরাই, তোমার বিষয় ভাবনায় ফিরে পেলাম আমার মেয়েবেলার গোবিন্দ দাদুকে। তার ভক্তিরস সমৃদ্ধ প্রভাতী সুরের মূর্ছনায় জেগে উঠত পাড়া। প্রভাত সমীরে সচির আঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে, মা ভোরবেলা স্নান সেরে চৌকিতে আসন পেতে খুলে দিতেন সদর দরজা। বাবা মশাইয়ের সঙ্গে আমরাও সূর্য প্রণামের সময় প্রার্থনা করতাম, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। এই ব্রহ্ম মুহূর্তে গোবিন্দ দাদু উঠোনের চৌকিতে বসে একতরায় একতারায় সুর তুলতেন। মা ভক্তি ভরে সিধে দিয়ে প্রণাম করলে গোবিন্দ দাদু সস্নেহে হেসে বলতেন,

সুখী হও মা, মঙ্গল হোক। আমাদের বলতেন, মন দিয়ে পাঠ নাও, মানুষ হও ভাই। সময় গড়িয়ে এখন আমিও বার্ধক্যের দোরগোড়ায়। বাবা মা পাড়ি দিয়েছেন অনন্ত লোকে, গোবিন্দ দাদুও আর নেই। তবু মনের মণিকোঠায় সেই সুর আজও বাজে, পবিত্র এক সুর। গোবিন্দদাদুর পরনে গেরুয়া ধুতি পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতে একতারা, কপালে রসকলি, সদা হাস্যময়। প্রিয় ভোরাই, এখন পাখির কলকাকলিতে ঘুম ভাঙলেই খুলে দিই পুবের জানলা, সূর্যদেবতাকে প্রণাম করে বেরিয়ে পড়ি প্রাতঃভ্রমণে। শুনি আজানের সুরের সাথে প্রার্থনা সঙ্গীতের একাত্মতা, প্রতিদিনের রোজ নামচায় বাগানের গাছেদের সাথে আলাপন, আর এক ঝাঁক রংবাহারি পাখির গানের সখ্যে ভরে ওঠে আমার ছোট্ট ভুবনখানি। ওরা সানন্দে আমার চারপাশ দিয়ে খুঁটে খায় দানা শস্য, বেতারের প্রভাতী সুরের সঙ্গে খবর কাগজের চায়ের কাপে, খবরের কাগজ হাতে চায়ের কাপের উষ্ণ চুমুক, ফুরফুরে মেজাজটাকে সঁপে দিই নানান কর্মযজ্ঞে, আগামীর প্রভাতী সুরের প্রত্যাশায়। আগামীর প্রত্যাশায় আমাদের দিন শুরু হোক নির্মলে আর মঙ্গলে। আজ চিঠিপত্রের ঝাঁপিয়ে মাসের মতো বন্ধ এখানেই, সেসবে ভোরাই ফুরিয়ে আসছে সময়। দেখা হবে পরমের সঙ্গে ওপার ঘন্টায়। নমস্কার কলকাতায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, নেপালি বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এর বেশি। প্রাকৃতিক এই বিপর্যয়ের পর ভারতের সহমর্মিতা ও সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে গত বুধবারের হড়পাবান বিপর্যয়ের পর এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এখনও 287 জন ভারতীয় নিখোঁজ। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত অন্য দেশের নাগরিক 128 জনের খোঁজ মিলছে না। ভারতের 11 সদস্যের একটি কারিগরি দল গতকাল নেপালের বন্যা দুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলি সরেজমিনে পরিদর্শন করেছে। চিকিৎসক, প্যারামেডিক এবং টানেল ইঞ্জিনিয়ারদের দল শুক্রবার কাঠমান্ডু এসে পৌঁছয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মির্জোয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার দিকগুলি পর্যালোচনা করবেন। লখনৌতে 3 দিনের সফরের তৃতীয় তথা শেষ দিন আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। পিএম সেতু যোজনার আওতায় আয়োজিত এই সম্মেলনে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বৃত্তিমূলক শিক্ষার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। খেলাধুলোর উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। স্টেডিয়ামগুলি হবে ঋষি অরবিন্দের নামে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি ক্যামক স্ট্রিটের অফিস খালি করার জন্য বাড়ির মালিক আইনি নোটিশ পাঠিয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি না ছাড়লে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছেন 107 FM Rainbow. FM Rainbow, musically yours. গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM Rainbow. সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:08 হয়ে নাই, 9 মিনিট হয়ে গেল এই মুহূর্তে। হয়তো হয়তো এদিক ওদিক হচ্ছে ঘড়ির সময়, কিন্তু ঘটনা হচ্ছে যে রেশ কাটিয়ে বেরোনো খুব মুশকিল। ওই যে প্রভাতী সুরের রেশে রাই জাগো, সেই গানের রেশ কাটিয়ে বেরোনো একটু চাপ হয়ে যাচ্ছে, বুঝলেন কিনা। তাই জন্য এই পর্বেও একটা গান শুনিয়ে দিলাম, এই মুহূর্তে যে গানটা শোনালাম দেবপ্রিয়ার কণ্ঠে। না, এবার আমরা আস্তে আস্তে ফিরে যাব অন্য গানে, অন্য দিকে, অন্য ভাবে। আজ পরম রয়েছে আপনার সঙ্গে, আজ রবিবার, এ মাসের শেষ রবিবারে শুনছিলাম ভোরাই ওই চিঠিপত্র নিয়ে। আর আজকে এই মুহূর্তে নমস্কার কলকাতায় রয়েছি, যেমন থাকার কথা আর কি। সকাল 10টা পর্যন্ত থাকবো, রবিবার সকালবেলাটা একটু অন্যরকম কাটাতেই পারেন আপনি। আর যদি কাটাতে চান তাহলে অবশ্যই শুনতে হবে নমস্কার কলকাতা। আজ রবিবার 30 আগস্ট 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের 242তম দিন। বছর শেষ হতে বাকি রয়েছে 123টা দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। আজ 12ই ভাদ্র 1433 সন, ভাদ্র মাস পড়ে গেল, তার 12টা দিনও আমরা কাটিয়ে ফেলতে চলেছি আজকে। আজকের দিনে আর কি কি হবে না হবে সেসব কিছু নিয়ে ফিরে আসবো, অবশ্যই উল্টে নেব দিনের ডায়েরি। তার আগে গানটান একটু শুনে নিতে ক্ষতি কি, আসলে থাকবো তো, সকাল 10টা পর্যন্ত আছি। আর এই থাকার মাঝখানে মাঝখানে আনন্দটুকুই তো আমাদের জীবনের সব।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি সঞ্চয়িতা মৈত্রী এফ এম রেইন।

0: রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ৩০শে অগস্ট রবিবার ঠিক সকাল ১১টায়।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবো শুনছেন, নমস্কার কলকাতা আপনার সঙ্গে রয়েছে আজ পরম। আজ রবিবার, রবিবারের নমস্কার কলকাতায় থাকবে পরম সকাল ১০টা পর্যন্ত। আর আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ, আজকের এই সবিশেষ রবিবারটাই রইল বিশেষ শুভেচ্ছা। আর আজকের দিনটা ইতিহাসের পাতায় কিভাবে কিভাবে নকশা এঁকে গেছে সেটা জানার জন্য খুলে ফেলতে হবে দিনের ডায়েরি। ১৯৫৬ সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা করেছিল প্রথমবার। যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা হয়েছিল আজকেরই দিনে ১৯৫৭ সালে। পরপর ২ বছর দুটো আজকেরই দিনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল পৃথিবীর ওপর দুটো শক্তিধর দেশ। আর আজকের দিনের দিকে যদি আরেকটু তাকাতে হয়, আরেকটু পিছিয়ে যেতে হয়, ১৫৬৯ সালে আজকের দিনেই জন্ম জাহাঙ্গীরের, মুঘল সম্রাট জাহাঙ্গীর, মুঘল সম্রাট চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীর। একই সঙ্গে আজকেরই দিনে তার পুত্র দারা শিকোর মৃত্যু হয়েছিল আওরঙ্গজেবের হাতে, সেটা ১৬৫৯ সালের কথা। আর ১৯৫১ সালে সুরজিৎ সেনগুপ্তের জন্ম আজকের দিনে। বাঙালি ভারতীয় ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত জন্মেছিলেন আজকের দিনে ১৯৫১ সালে। ১৯৫১ সালে অমর মিত্রের জন্ম, বাঙালি সাহিত্যিক অমর মিত্র জন্মেছিলেন ১৯৫১ সালে। ১৯৭২ সালে শ্রীলেখা মিত্রের জন্মদিন আজকে, ১৯৫২ সালে জন্মেছিলেন আজ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন। আজ অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং এর জন্মদিন, ১৯৭৬ সালে আজকের দিনে জন্মেছিলেন চিত্রাঙ্গদা সিং। আর আজকের দিনে প্রয়াত হয়েছিলেন ১৮৬৮ সালে প্রসন্নকুমার ঠাকুর। প্রসন্নকুমার ঠাকুর ঊনবিংশ শতাব্দীর বাংলার এক প্রখ্যাত সমাজ সংস্কারক, হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রসন্নকুমার ঠাকুর, তার জন্ম আজকেরই দিনে পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবারে। আর ১৮৭৭ সালে আজকের দিনে প্রয়াত হন তরুদত্ত, ইংরেজি ও ফরাসি ভাষার ভারতীয় বাঙালি কবি। তরুদত্তের প্রয়াণও আজকেরই দিনে। কোনো কোনো দিন প্রয়াণে আর জন্মদিনে মিশে থাকে, কিছু কিছু প্রয়াণ আমাদের মনে রাখতে হয়, কারণ যাওয়া তো নয় যাওয়া, বরং তাদের চলে যাওয়াও এমন কিছু কিছু ছাপ রেখে যাওয়া আমাদের জীবনে যা আমাদের উদ্বুদ্ধ করতে পারে। তাই সেই সব কিছু নিয়েই আমাদের পথ চলা, ভালো মন্দ যাই থাকুক না কেন, তাকে দু পায়ে ডান পা বা পা করে এগিয়ে যাওয়াই তাকে নিয়ে আমাদের কর্তব্য। তবেই না এগোবে জীবন, এগোবে জীবন কতটা জানি না, না মানে এগোবেই, সময় কিন্তু হু হু করে এগিয়ে চলে। সকাল থেকে যে বিষয়ে কথা হচ্ছে, সময় কারোর জন্য বসে থাকে না, এইরকম একটা কথা শুনে আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছি। কিন্তু যত বড় হয়েছি তত দেখেছি যে যতটা ভেবেছিলাম তার চাইতেও বেশি তাড়াতাড়ি সময় চলে যায়, বসে তো থাকেই না, দু মিনিট দাঁড়ায়ও না বাপু। তো সেই পালিয়ে যাওয়ার সময়কে যদি আঁকড়ে দাঁড় করিয়ে রাখতে হয় তাহলে প্রচুর পরিশ্রম আছে, প্রচুর ওই অনেক কিছু করতে হয়। আর একটা জিনিস আমি দেখেছি, ছোটবেলা থেকে পড়াশোনা না করলে সময়ের মানে হয় না, হয় না, সময়ের আর কোনো কোনো কদরই থাকে না। তবে যাই হোক, এত সময় নিয়ে কচকচির মাঝখানে আপনি থাকুন ভীষণ ভালো, ভীষণ ভালো, গান শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শান শোনাচ্ছিলেন আপনাকে আট প্রহরের ফিরিস্তি। আট প্রহর আপনি আজ ভালোবাসতে পারেন, কাকে ভালোবাসবেন? হয়তো নিশ্চয়ই হয়তো কোনো জায়গায় নেই আছেন কোনো ভালোবাসার মানুষ, অথবা একটু ভালোবাসুন নিজেকেই, আট প্রহর ধরে শুধু নিজেকেই ভালোবাসুন, কারণ আজ তো রবিবার। আর এই রবিবার দিনটা যদি একটু ফুরসত পেয়ে থাকেন, আমি জানি পান না, কারণ অফিসের কাজ শেষ করার পর আজকে হয়তো বাড়িটা একটু গুছিয়ে ফেলতে হয়, নাহলে সারা সপ্তাহ চলবে কী করে? ঘরটা যা নোংরা হয়ে থাকে, বাজার করা আছে, রান্না করা আছে, আর আরও যা যা কাজ আছে সেগুলোর ফাঁকে ফাঁকে কখনো আর নিজের দিকে তাকানোর সময়ই হয় না। তাই এই আট প্রহরের গান শান শোনালেন আপনাকে আজ সকাল সকাল। আপনিও ভাবুন আট প্রহর আপনি কীভাবে ভালো থাকবেন। তবে একটা কথা জানিয়ে রাখি, আগামী আট প্রহরে কিন্তু বৃষ্টি হতে চলেছে, কারণ হাওয়া অফিস বলছে যে উত্তর বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সমুদ্রতল থেকে তার উচ্চতা 7.6 কিলোমিটার, আর এরই প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে, যদিও সবচেয়ে বেশি প্রভাব পড়বে ওড়িশা উপকূলে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে একটা নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, হবেই, ধরেই নেওয়া যাচ্ছে হবে। বর্ষাকালের যে অক্ষরেখা, যেটা মৌসুমি অক্ষরেখা, সেটা এই মুহূর্তে বিরাজ করছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত। বাঁকুড়া থেকে সেই রেখা বেঁকে যাচ্ছে দক্ষিণের দিকে, বাঁক নিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর এরই প্রভাবে ভারী বৃষ্টি কিন্তু চলবে আগামী কিছুদিন। কলকাতা, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এসব এলাকায় কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে রবিবার অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। সোম মঙ্গলবারও কিন্তু বৃষ্টি চলবে, বিশেষত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের বাকি অংশগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলোতেও কিন্তু রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। শনিবার উত্তরের সব জেলায় বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। রবিবার জলপাইগুড়ি, সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে

0: সতর্ক করা হয়েছে। কেমন ছিল গত ২৪ ঘন্টায় কলকাতার ওয়েদার আর কেমন থাকবে আগামী ২৪ ঘন্টায় সেটা জেনে নেওয়া যাক সরাসরি আবহাওয়া দপ্তর থেকে।
1: হাওয়া অফিসের হালচাল।
0: হাওয়া অফিস বলছে আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ থাকবে মেঘলা আর বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার হতে পারে, সেই সঙ্গে হতে পারে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় এই তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি গরম ছিল দেদার। গত কয়েকদিনের মধ্যে এরকম গরম বেশ নজিরবিহীন বলে দেওয়াটা খুব সহজ নয়, কিন্তু বিষয়টা সত্যি যে গত কয়েকদিনে বেশ একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, কিন্তু কালকে খুবই গরম লেগেছে। মাত্র ১ ডিগ্রি বেড়েছে তাতেই গরম লাগতে শুরু করেছে। মানে বাঙালি যে কী চায় আর কী চায় না। যাকগে আবার ফিরে আসি, রাতের তাপমাত্রা কিন্তু ছিল ১ ডিগ্রি বেশি ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪%, সর্বনিম্ন ৬৬%। বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় ১৩.২ মিলিমিটার। আর এরই সঙ্গে রয়েছে ওই যা যা বললাম, যেহেতু বঙ্গোপসাগরের ওপর একটা সিস্টেম তৈরি হচ্ছে তাই জন্য মৎস্যজীবীদের জন্য রয়েছে একটু সতর্কতা। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেজন্য আপাতত ৩০ থেকে ৩১ অগস্ট পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ফলে সতর্ক থাকাই ভালো, আর আমাদের এই সতর্কতার বাণী ছড়িয়ে পড়ুক দিকে দিকে, এরকমই আমরা চাই। দরদ ছবি থেকে ইমরান মাহমুদউল্লাহ।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আজ সকাল থেকেই নানা বিষয় নিয়ে কথা হয়ে থাকে আর কি, কিন্তু ওই যে কথাটা আমি প্রায় রোজই বলে থাকি যে জন্ম আর মৃত্যু দুটোকেই তো মনে রাখা দরকার। শোক মানুষের জীবনে আসে, এমন কোনো মানুষ নেই যার জীবনে শোক নেই। গৌতম বুদ্ধ সেই একবাটি সর্ষে দিয়ে বলেছিলেন, যাও খুঁজে নিয়ে এসো এমন কোনো বাড়ির সর্ষে, যেখানে একটা বাটি দিয়ে বলেছিলেন অবশ্য যে সর্ষে পাওয়া যাবে যে বাড়িতে কোনো দিন শোক প্রবেশ করেনি, সেখান থেকে সর্ষে নিয়ে আসতে হবে। কিন্তু সেই ভক্ত শেষ পর্যন্ত আর সেই সর্ষে খুঁজে পাননি, পাননি এমন কোনো বাড়ি এ পৃথিবীতে খুঁজে, এমন কোনো পরিবার যেখানে শোক স্পর্শ করেনি, শোক প্রবেশ করেনি। এত কথা বলছি কারণ আজ শোক দিবস হিসেবে পালন করা হয়। সাধারণত আমরা অনেক দিনই পালন করে থাকি, কিন্তু এই শোক দিবস পালন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। আজকের দিনটাকে বিশেষভাবে পালন করা হয়, বলা হয় যে ন্যাশনাল গ্রিফ অ্যাওয়ারনেস ডে। শুধুমাত্র শোক দিবস না, শোক বিষয়ক সচেতনতা। শোক আমাদের সকলকেই হয়তো স্পর্শ করবে, কিন্তু সেই শোক কিভাবে নিজের ভিতরের সবটা ধসিয়ে দেয় সেই বিষয়েও কিন্তু একটু সচেতন থাকা প্রয়োজন। কারণ শেষ পর্যন্ত শোক কাটিয়ে ওঠাটাই জীবন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন যে এই শোকের মধ্যেই তো আমায় বাস করতে হবে, জীবনে যত বড় ক্ষতিই হয়ে যাক, জীবনের যত বড় পরীক্ষার মুখে দাঁড়িয়েই আপনি হেরে গিয়ে থাকুন, আপনার মনে হয়ে থাকুক এ মারাত্মক শোক, কিন্তু শোক কাটিয়ে ওঠা প্রয়োজন। সে দেশে এসব দিন পালন করা হয়, আমরা করি না, কিন্তু আমাদের দেশেও আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু দিন পালন করা খুব জরুরি। এই যে শোক এক সময় না এক সময় কাটিয়ে উঠতেই হবে, এটা আমরা অনেকেই ভাবি না। আবার সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে সমাজ আমাদের বলে এই শোক কাটিয়ে ওঠা যায় না, এরকম একটা কথা আমরা আমাদের প্রচলিত আছে। আমরা ধরে নিই আমাদের মানসিক কাঠামোতে যে কিছু ঘটনা এমন ঘটে যায়, সেই শোক যদি আমি কাটিয়ে বেরোই, সমাজ যদি দেখে আমার কোনো শোক নেই, তাহলে সমাজের চোখে আমি পতিত হব। কিছু ঘটনা আমরা সংবাদ মাধ্যমে মাঝে মধ্যেই দেখতে পাই, কোনো ঘটনার প্রেক্ষিতে অন্য কোনো মানুষের প্রতিক্রিয়া হয়তো ঠিক শোক বহনকারী নয়, অমনি তাকে ঘিরে শুরু হয় সমালোচনা। ও বাবা, হাসছে, এই ঘটনায় হাসছে। হয়তো হাসার কথা নয়, এমন কোনো ঘটনাও ঘটে যা যে ঘটনার প্রেক্ষিতে হেসে ফেলাটা হয়তো অমানবিক, হয়তো সংবেদনহীনতা, কিন্তু যে কোনো মানুষের জীবনে ঘটে যাওয়া শোক একদিন না একদিন তা থেকে মুক্তি ঘটবেই, এবং সেটা খুব বেশি দিন নয়। জৈবিক কারণেই মানুষ শোক কাটিয়ে ওঠে, উঠবে, উঠতে হবে, সেটাই জীবন। আর শোকের মধ্যে বাঁচার কোনো অর্থ নেই, এই সচেতনতা থাকা প্রয়োজন আমাদের প্রত্যেকের। যা হারিয়েছে তাকে হারানো আমাদের কাছে বেদনাবহ, কিন্তু শেষ পর্যন্ত তাকে নিয়েই বাঁচতে হবে, এটুকু বোঝার প্রয়োজন আছে। সকাল থেকে রবিবার অনেক জ্ঞানের কথা, কারণ দিনটাই এরকম, মানে ও দেশে পালন করা হয় আর কি, আমরা সেভাবে পালন করি না বটে, কিন্তু মনে হয় মাঝে মধ্যে এই দিনগুলো আমাদের জীবনে পালনীয় হলেও মন্দ হতো না, অন্তত খানিকটা সচেতনতা তো তৈরি হতেই পারে।

0: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা।

নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা অনুষ্কার রয়েছে X = প্রেম ছবি থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় শুনছেন আর যে পরমকে। আর এই মুহূর্তে আপনার জন্য রয়েছেন নানা কিছু খবর টবর, তো বলা হয়েই থাকে। আসলে আমাদের জীবনটা এত বেশি খবরে ভরে গেছে, আমরা অনেক সময় কেমন যেন একটা মাথাটা ফাঁকা করতে পারি না, কেমন যেন মনে হয় চারিদিকে খবর গিজগিজ করছে, আর এই গিজগিজ করা খবরের মাঝখানে নিজেকে কখন যেন ভুলে যাই। এই সব কিছুই কিন্তু হচ্ছে ওই হাতের মোবাইলটার জন্য। এত ছোট্ট একটা যন্ত্রের মধ্যে সারা বিশ্বটা ধরা পড়ে যাচ্ছে। অবশ্যই সেটার জন্যে মানে অনেক উপকার হচ্ছে মানব সভ্যতার, সে কথা ঠিক, কিন্তু আমরা যেন কোথায় নিজেকে ভুলে যাচ্ছি। সেই ভোলা থেকে যদি ফিরিয়ে আনতে হয় নিজেকে আবার, তাহলে একটু তাকাতে হবে অন্য একটা জিনিসের দিকে, তার নাম আয়না। আয়নায় যদি আপনি নিজেকে একটু দেখতে পারেন, তাহলে মনও কিন্তু ভালো হতে পারে, আর সেই একই সঙ্গে ভালো হতে পারে আপনার জীবনচর্যাগত কিছু অভ্যেসের

পরিবর্তন হতে পারে, তাতে আপনার ভালো লাগতে পারে। যাই হোক, এসব কথা থাক, আমরা রয়েছি আজ রবিবারের নমস্কার কলকাতায়, তাই আজকের দিনটা একটু আলস্যে মাখা হতেই পারে, আপনার এখনও ঘুম ভাঙেনি, হতে পারে যে আপনি এখনও চায়ের কাপে চুমুক দেননি, হয়তো দেবেন খুব শীঘ্রই অথবা দেবেন না, একেবারেই দেবেন না, আজকে এমনটা হতেই পারে, রয়েছে অন্য কোনো প্ল্যান, যাবেন হয়তো অন্য কোথাও, তেমনও হতে পারে। কিন্তু আজকের দিনটা নিয়ে কথা বলছিলাম সকাল থেকেই, আজকে আর একটা বিশেষ দিন, ইন্টারন্যাশনাল ওয়েল শার্ক ডে। ওয়েল শার্ক একটা সামুদ্রিক প্রাণী, হাঙর, তিমি হাঙর, তো সেই প্রাণীটা অবশ্যই সংরক্ষণযোগ্য, সংরক্ষণযোগ্য মানে ওই কোনো রকম মিউজিয়ামে নয়, তার যেখানে আবাসভূমি তাকে সেখানে থাকতে দেওয়া হোক। তো ইন্টারন্যাশনাল ওয়েল শার্ক ডে পালন করা হয় এই 30শে অগস্ট দিনটাতে। এটা একটা বিশেষ ধরনের প্রাণী, সে তো বোঝাই যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে এদের যে সংখ্যা, হ্যাঁ, ওয়েল শার্ক এক ধরনের মাছ হিসেবেই গণ্য করা হয়, আর পৃথিবীতে সবচেয়ে বড় মাছ হিসেবে ওয়েল শার্ককে গণ্য করা হয়। সেখানে যেটা ঘটছে যে মানুষের লোভ ক্রমশ তাদের প্রজাতির বিলুপ্তির কারণ হয়ে উঠছে, যাতে সেই প্রজাতিটা বিলুপ্ত না হয়ে যায়, তার জন্যই আজকের দিনটা বিশেষভাবে সচেতনতা প্রচারমূলক হিসেবে, দিন হিসেবে সারা বিশ্বে পালন করা হয়। ওয়েল শার্ক এরকম একটা প্রাণী যে পৃথিবীতে আছে, সমুদ্রের তলদেশে বাস করে, সেটা জানানো। 2008 সালে প্রথমবার ইন্টারন্যাশনাল ওয়েল শার্ক কনফারেন্স হয়েছিল, আর তারপর থেকে এই দিনটা পালন করা হয়। বলা হচ্ছে যে সেই 2008 সালের যে কনফারেন্স হয়েছিল ওয়েল শার্ককে নিয়ে, প্রায় 200 জন সমুদ্র বিশেষজ্ঞ, না ভুল বললাম, 40 জন সমুদ্র বিশেষজ্ঞ সেখানে যোগ দিয়েছিলেন, আর 240 থেকে 260 মিলিয়ন বছর আগে যে এই ওয়েল শার্ক ছিল, সেটা আমরা সেই সময়ই আমরা জানতে পেরেছিলাম। বিষয়টা হচ্ছে ওয়েল শার্ক কতদিন ধরে এই পৃথিবীতে আছে সেটা তো গুরুত্বপূর্ণ বটেই, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যতদিন ধরেই থাকুক না কেন, একটা প্রাণী যে আমাদের পাশেই বাস করে, তারও তো অধিকার আছে একই রকমভাবে বাস করবার আমাদের এই পৃথিবীতে। আর সেই বিষয়টা আমরা মাঝে মধ্যে ভুলে যাই, যেমন অন্য সব বিষয়ে ভুলে যাই, তো সেই বিষয়টাকে নিয়েই, সেই বিষয়টাকে একটু মনে করিয়ে দেবার জন্যেই এই সমস্ত বিশেষ দিনের পালন, আজ ওয়েল শার্ক ডে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ওয়েল শার্ক ডে নিয়ে কথা হচ্ছে আজকে। ওয়েল শার্ক ডে আর ইন্টারন্যাশনালি এই দিনটা পালন করা হয় শুধুমাত্র এই প্রায় বিরল হতে বসা যুঝতে থাকা একটা প্রাণীকে বাঁচানোর জন্য। এই যে বিশেষ সামুদ্রিক প্রাণীটা, এটা একটা বিরাট প্রাণী, 18.8 মিটার দীর্ঘ হতে পারে, আর দেখা যায় কিন্তু আমাদের দেশেও, গুজরাট এবং কেরল উপকূলে দেখা যেতে পারে। হিসেব বলছে যে এই প্রাণী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। সমুদ্রের জলের উষ্ণতা বাড়ছে আর তার ফলে এই মাছগুলো গিয়ে জড়ো হতে চাইছে একটু ঠান্ডা এলাকায়, যেখানে তারা একটু খাবার পাবে। খাবার বলতে ওরা মূলত বিভিন্ন ছোট ছোট মাছ, প্ল্যাঙ্কটন, এই সমস্ত জিনিসপত্র খেয়ে থাকে। আর তার ফলে কি হচ্ছে, এই প্রাণীগুলো গিয়ে জড়ো হচ্ছে সমুদ্র বন্দরগুলোর কাছে আশেপাশে, তাতে ক্ষতি হচ্ছে ওদের আরও অনেক বেশি। এই যে জাহাজ, পণ্যবাহী জাহাজ ইত্যাদি প্রভৃতি আরও যা যা সেখান দিয়ে যাতায়াত করে, যেখানে মানুষের চলাচল আছে, সেখানে আঘাতে আঘাতে ওরা ক্ষতবিক্ষত হচ্ছে, নষ্ট হচ্ছে একটা গোটা প্রজাতি। আমাদের সচেতন করবার জায়গা ওইটুকুই যে গ্লোবাল ওয়ার্মিং বিষয়টা নিয়ে আরেকবার একটু ভেবে দেখা যেতে পারে। আমরা সত্যিই ভেবে দেখছি কি না, ভেবে দেখবো কি না, সেসব তো অন্য কথা। আপাতত আমাদের ভাবনা চিন্তার মধ্যে এইটুকু অন্তত থাক যে আমাদের পাশেও এমন কোনো কোনো প্রাণী আছে যারা এই মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছে একটু শুধু বেঁচে থাকার জন্যে। আর সেই বেঁচে থাকার, বেঁচে না থাকার পিছনে আমাদেরও বেশ অনেকখানি অবদান আছে। আমাদের লোভ, লালসা ইত্যাদি প্রবৃত্তি সব কিছু তাদের ক্ষতি করছে। প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে একটা একটা করে টপিক উঠে আসে প্রতিদিন। আসলে এত সমস্যা রয়েছে পৃথিবীতে, শুধু সমস্যার কথা বলতে বসলেই জীবনটা কেমন যেন হতাশ হয়ে যায়। কিন্তু ঘটনাগুলোকে কিন্তু চোখ বন্ধ করে থাকা যায় না, ঘটনাগুলোর দিকে না তাকিয়ে থাকা যায় না, তাতে জীবনটা কিন্তু খুব সহজে চলবে এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ থাক বা না থাক, আজ রবিবার, সকালবেলা রয়েছে পরম, যেমন শোনায় গান তেমনই দেয় জ্ঞান। আপাতত কিচ্ছু করার নেই, আপনার সকাল 10টা পর্যন্ত থাকতেই হবে। আপনি প্লিজ টিউন করেই রাখবেন 107 FM রেনবো, কারণ গান তো আছেই আপনার পাশে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। নেপালে বিধ্বংসী হরকাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, নিখোঁজ 2500-এরও বেশি। প্রাকৃতিক এই বিপর্যয়ের পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার নেপালে আকস্মিক বন্যায় ঘটনার পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা গেছে।

0: সোশ্যাল মিডিয়া এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এমন প্রায় ৫০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ করা সম্ভব হয়েছে। ভারতের ১১ সদস্যের একটি কারিগরি দল গতকাল নেপালে বন্যা দুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পগুলির সুড়ঙ্গগুলি সরজমিনে পরিদর্শন করেছে। চিকিৎসক, প্যারামেডিক্যাল এবং টানেল ইঞ্জিনিয়ারদের দল শুক্রবার কাঠমান্ডুতেও এসে পৌঁছায়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আইএমডি তথ্য অনুযায়ী আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাবকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করবেন। খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম ১০০টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্টেডিয়ামগুলো ঋষি অরবিন্দের নামে করা হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর সকাল ৯টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা ১০৭ FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা, আপনার সঙ্গে রয়েছে আজ পরম, আজ রবিবার সকাল 10টা পর্যন্ত থাকবো আপনার কানের পাশে। আর অবশ্যই কথা হবে আপনার নানা বিষয় আশয় নিয়ে, না আপনার বিষয় আশয় আর আমি জানতে পারবো কী করে, কিন্তু আজকে পরম কথা বলতে চাইছে আপনার বিষয় আশয় নিয়ে। কিছুই না, এই যে আজ কত যেন বললাম 12ই ভাদ্র, এই তো ভাদ্র মাস হয়েই এলো, না হয়েই এলো কি, এই তো সবে শুরু হলো, কিন্তু ওই কটা দিন দাদা দেখতে দেখতে একদম চুটকি বাজিয়ে চলে যাবে। আজকে 12ই ভাদ্র, আর আমাদের দুর্গাপুজো আসতে চলেছে, একটু দেরিতেই আসবে, মোটামুটি 26-27-28 এরকম সময়ে আর কি, মানে পঞ্চমী থেকে ধরবেন না সপ্তমী থেকে ধরবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মোটামুটি 26-27-28 এই সময় থেকেই ঢাক বেজে যাবে। আশ্বিন মাসের কথা বলছি দাদা, আশ্বিন মাসের কথা বলছি, মানে এক মাসের একটু বেশি বাকি আছে বটে। তো জানতে চাইছি যে আপনি কি করবেন, হ্যাঁ পুজোয় এবছরের প্ল্যান কি, সেটাই আজকে পরম জানতে চাইছি। আসলে রবিবার তো মনটা একটু কেমন যেন উড়ু উড়ু হয়ে আছে, কাজকর্মের বাইরে একটু মনে হচ্ছে এই তো পুজো এসেই গেল, যদিও কালকের আকাশটা ছিল একটু পুজো পুজো, রোদ উঠেছিল, রাত্রিবেলাও দেখেছি প্রতিপদের চাঁদ একদম জলজল ফটফট করছে অন্ধকার আকাশে, মানে নীল আকাশে আর কি, রাত্রিবেলাও নীল আকাশ দেখা যাচ্ছিল। কিন্তু এই যে পুজো আসছে, পুজো আসছে একটা মনে ভাব, একটু জানাবেন কী করবেন আপনি, একটু একটু মানে পুজোর বিষয়টা উস্কে দিতে চাইছি আর কি, কিন্তু কী করবেন সেটা তো জানাবেন, তার সঙ্গে কি আপনি জানাবেন যে আপনার ছোটোবেলার পুজোটা কেমন ছিল, যেটা আমাদের আরও বেশি নস্টালজিক করবে, আরও অনেক বেশি আমাদের মনটা ভালো করে দেবে। পুজোর ছোটোবেলা আর ছোটোবেলার পুজো কেমন ছিল আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার বেড়ানোর কাহিনীও থাকতে পারে তার মধ্যে। চলে আসুন চটপট, আজকে দেদার মেসেজ আসবে আশা করি, পুজো পুজো পুজো গন্ধ চলে আসুক না হয় এই 12ই ভাদ্র থেকেই, কি আর ক্ষতি তাতে। আর এই পুজো যখন আসছে, এই পুজোর সময় আমরা অনেক কিছু ভাবি টাবি, আমাদের ইচ্ছে পূরণ হোক টোক, তো ইচ্ছে পূরণ সেরকমভাবে কী হবে বলতে পারবো না, গান মিলন দিতে একটা গান বাজাবো, শুনতে চেয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে।
0: গান মিলন দি, গান মিলন দি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা, আপনার সঙ্গে আজ পরম আর অনুপম বলছিলেন এমন এক সমুদ্র সৈকতের কথা যেখানে আলোয় আলোয় ঢাকা রয়েছে চারপাশ। আমরা যেতে চাই হয়তো কোথাও কখনো কোনো দিন কোনো মুহূর্তে অথবা এ জীবনের বাইরে, সেখানেই এগিয়ে যেতে চাই আমরা। এমন হতেই পারে এই এগিয়ে যাওয়া আসলে এগিয়ে যাওয়া নয়, আসলে একই জায়গায় থেকে যেতে চাই আমরা। যাই হোক, এই কথা প্রসঙ্গেই মনে পড়ে গেল আজ।

আজকের দিনটা কিন্তু বিশেষভাবে পালন করা হয় ন্যাশনাল বিচ ডে হিসেবে। 30 অগস্ট এই দিনটাকে ইউনাইটেড স্টেটসে বিচ ডে হিসেবে পালন করে, অর্থাৎ সেই সমুদ্র সৈকত যা আমাদের অনাবিল আনন্দ দেয়, যেখানে আছড়ে এসে পড়ে সমুদ্র, আর সমুদ্রের পাড় থেকে শুরু হয় স্থলভূমি। এই মাটি আর সমুদ্রের মিলন ক্ষেত্র সৈকত, আর তারই সঙ্গে ঝুঁকে থাকে আকাশ, সে এক অপার সৌন্দর্য, নৈসর্গিক শোভার শেষ চূড়ান্ত বিন্দু বলা যেতেই পারে। কিন্তু এই সমুদ্র সৈকত যা আমাদের এত আনন্দ দেয়, যেখানে ঢেউ এসে আছড়ে পড়ে আর আমরা গিয়ে লাফিয়ে পড়ি ঢেউয়ের মাথায়, আমরা পরিষ্কার রাখি কি রাখি না, তো আসলে সমস্ত দিন পালনের পিছনেই ওই সচেতনতা প্রসারের বিষয়টা থেকে যায়। একটা বিশেষ সপ্তাহ পালন করা হয় যা যেখানে বিচ পরিষ্কার করবার কথা বলা হয়, সেটা জুলাই মাসে, যেখানে আপনি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে নোংরা তো ফেলবেনই না, যদি ফেলেও আসেন তাহলে প্লিজ একদিন অন্যদিন যান গিয়ে পরিষ্কার করে আসুন, এরকম নানা রকম ব্যবস্থাপনা রয়েছে। আর শুধুমাত্র পশ্চিমের দেশগুলোতেই না, সেদিন একটা ভিডিও দেখছিলাম সমাজ মাধ্যমের দৌলতে এখন সমস্ত দেশ, সমস্ত মহাদেশের মানুষের সঙ্গে একটা পরিচয় তৈরি হতে পারে। জাপানের একটা ভিডিও দেখছিলাম, সেখানে ছোট বাচ্চাদের যারা স্কুলে পড়ে তাদের হোমওয়ার্ক দেওয়া হয়, তাদের ছুটির কাজ দেওয়া হয়, যখন তারা ছুটিতে আছে কোনো ভেকেশনে আছে তখন তাদের কাজ দেওয়া হয় বিচে যাওয়ার জন্যে, এবং বিচটা পরিষ্কার করে কী কী পাওয়া যাচ্ছে সেটা এনে স্কুলে জমা দিতে হবে। অর্থাৎ সত্যি সত্যি ও পরিষ্কার করেছে কি না সেটা দেখার জন্যেই ওইটা জমা দেওয়ার ব্যাপার আছে। তো একটা বাচ্চা গিয়েছিল, সে ভিডিওটাই দেখছিলাম, হাতে একটা ব্যাগ নিয়ে গেছে আর সমুদ্রের ধারে যা পেয়েছে ও কুড়িয়ে নিয়েছে, সেটা কিছু গাছের ডাল হতে পারে, পোড়া গাছের ডাল, কেউ হয়তো ওখানে বনফায়ার মতো করেছিলেন কিনা আমি বলতে পারবো না, পোড়া গাছের ডাল ছিল, কিছু প্লাস্টিক টাস্টিক ছিল, যদিও জাপান খুবই পরিষ্কার এলাকা, সাধারণ মানুষও ফেলে যান না, তবু যা কিছু যেখানেই পড়ে থাকে হোমওয়ার্ক দেওয়া হয় বাচ্চাদের স্কুলের, যাতে ওরা পরিষ্কার করে এবং ওদের মধ্যে ছোট থেকেই এই সচেতনতা তৈরি হয়, যেগুলো ফেলা তো ঠিকই না, যদি পড়ে থাকেও তাহলেও পরিষ্কার করে দেওয়াটা আমারই কর্তব্য, নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে যে আমার দেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। খুবই সুন্দর ভিডিওটা আমার মনে হয়েছে দেখে। আমাদের দেশে এরকম হোমওয়ার্ক বাচ্চাদের দেওয়া হয় না, আমি জানি না, মানে বাচ্চাদের দেওয়া হলেও সেই স্কুলের বিরুদ্ধে হয়তো অনেক প্রতিবাদ হবে যে আমার বাচ্চাকে নোংরা ঘাটতে পাঠাচ্ছেন। নোংরা ঘাটতে পাঠানো হয় দেখে দেখে বাচ্চাদের, জাপানে শেখানো হয় যে কী করে নোংরা পরিষ্কার করতে হয়, আর এর একটা দারুণ দিক আমার মনে হয় মানুষের জীবনে তৈরি হতে পারে, ওই বাচ্চাটাই যখন বড় হবে তখন নিশ্চয়ই একটা দারুণ শিক্ষা নিয়ে বড় হবে। যাই হোক, আপাতত রয়েছি নমস্কার কলকাতায়, আর আপনার মেসেজের জন্য অপেক্ষা করছি, যেখানে আজ আপনি সব কিছু ভুলে গিয়ে বলবেন আপনার ছোটবেলার পুজোর কথা, কেমন ছিল সেই পুজোর দিনগুলো, আর বলবেন এবছর আপনি কি করছেন, কি জামা কিনবেন, কি শাড়ি কিনবেন, সব নিয়ে চলে আসুন দেখি, কারণ হাতে যে আর বেশি সময় নেই, আসলে সময় আছে কি নেই তা বলতে পারি না, কিন্তু এই যে আনন্দে মেতে ওঠার একটা কিন্তু আলাদা গন্ধ আছে। আজ রবিবার, যখন পাওয়া গেছে একটু সময় তখন একটুখানি প্ল্যান কষেই ফেলুন না, না হয় কোথায় যাবেন, কি করবেন, কাকে কি গিফট দেবেন, অন্য কাউকে কিছু দেবেন নাকি সবটাই নিজের জন্য রেখে দেবেন। ফাটাফাটি ছবি থেকে অন্তরা মিত্র আর ঈশান মিত্র।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় রয়েছেন পরমের সঙ্গে। আর আপনি কি জানালেন আমাকে কোথায় যাবেন পুজোয় বেড়াতে? মেসেজে যেতে চাইছে পরম এই মুহূর্তে, আর গান টান তো হবে পরে, কিন্তু শারদীয়ার একটা ঢ্যাঙ্কুড়াকুর বাজিয়ে দিলে কেমন হয়? আবার তো কাল থেকে অফিস যেতে হবে, আপনার ঢ্যাঙ্কুড়াকুর বন্ধ হয়ে যাবে, কিন্তু আজকের দিনটা আপনি যদি ভাবেনই একটু পুজো পুজো পুজো গন্ধ, পুজোর গন্ধ নিয়ে চলে এসেছে সৌভিক সরকার কসবা হালতু থেকে। পুজো এত তাড়াতাড়ি পরিকল্পনা হয়নি, পরে হবে। আরে আহ, সে তো আমিও জানি, সেটাই তো বিষ। আর ছোটবেলায় আমি ক্যাব বন্দুক ফাটাতাম, দৌড়দৌড়ি করতাম, মণ্ডপ বানানোর সময় বাঁশ ধরে এদিক ওদিক উঠে পড়তাম আমি আর বন্ধুরা। আমিও যেখানে থাকতাম আমাদের পাড়ায় ওই পার্কের মধ্যে পুজো হতো, আর সেখানে ওই ওই রকম ছিল, ওই ওগুলোকে কী বলে যেগুলো বেয়ে বেয়ে বাচ্চারা ওঠে পার্কে থাকে, ওই অনেকটা পুজোর প্যান্ডেলের মতো, কিন্তু ওরকম পুজোর প্যান্ডেলের বাঁশ ধরে কখনো উঠিনি। যাই হোক, উঠতো সৌভিক কসবা হালতু থেকে লিখে পাঠিয়েছে। আর সুভাষ চক্রবর্তী লিখে পাঠিয়েছেন উত্তর বাওয়ালি থেকে, পুজোয় এবছর যথারীতি আনন্দ করবো, পুজোয় ছোটোবেলার দিনগুলো ছিল সব পেয়েছি মজার আনন্দের উৎসব। বেশ বেশ, ভবানী নায়েক, সমাপ্তি নায়েক, ডিহি মণ্ডল ঘাট, শ্যামপুর, হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, ছোটোবেলার পুজো মানেই ছিল একরাশ আনন্দ, নতুন জামার গন্ধ, কাশফুলের দোলা, ঢাকের আওয়াজ, আর বন্ধুদের সঙ্গে সারা দিন প্যান্ডেলে ঘোরা। পকেটের টাকা কম ছিল কিন্তু আনন্দের কোনো ঘাটতি ছিল না। মায়ের হাতের ভোগ আর পুজোর প্রসাদ যেন পৃথিবীর সেরা স্বাদ লুকিয়ে রাখত। আজ সময় বদলেছে, আমরা বড় হয়েছি, কিন্তু পুজোর সেই ছোট্টবেলার আনন্দটা আজও মনের কোণে একই রকম রয়ে গেছে। তাই পুজোর ঢাক শুনলেই মনে হয় আবার যদি ফিরে যেতাম সেই সোনালি ছোটোবেলায়। ভবানী নায়ক, সমাপ্তি নায়ক, ডিহি মণ্ডল ঘাট, শ্যামপুর, হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন। পুজোর আনন্দ কিন্তু এক একজনের কাছে এক এক রকম, শহর ভেদে, গ্রাম ভেদে, জায়গা ভেদে, সেটা কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে ধরা দেয়। আপাতত আজকে থাকবো পুজো নিয়েই, একটু হোক না রবিবারের সকালে পুজো নিয়ে আলোচনা, একটু প্রি প্ল্যানিং হয়ে যাক না, ক্ষতি কী আছে? নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে, রয়েছে জ্ঞান আর গান। জ্ঞান কম দেবো বলেই পুজোকে ডেকে এনেছি, সত্যি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা। আজ রবিবার, একটু আলস্য ভরা দিন, আর উঠে পড়বেন কিনা, আপনি বেরোবেন কিনা রাস্তায়, সেটা আপনার হাতেই। আজকে রয়েছে সেই স্বাধীনতা, হয়তো সকলের ক্ষেত্রে এটা সত্যি নয়, কারণ কাজের চাপ এমনভাবে বেড়েছে যে রবিবার যে সকলের ছুটি থাকে এরকমটা নয়। আর পুজো আসছে, দোকানপাটও খুলে যাচ্ছে, যারা ব্যবসায়ী মানুষ তাদের তো এটা বিশেষ ব্যস্ততার সময়। যাই হোক, সেসব কথা পরে বলবো। আর দোকানপাট খুলে যাচ্ছে বললেই ওই জিনিসটা মনের মধ্যে কেমন যেন একটা ছুটছুট করে নেচে উঠতে চায়, ছোট ছোট ছোট ছোট স্টেপিংস ফেলে সে নাচতে চায় আর বলতে চায় চলো শপিং করে আসি। শপিং করার মতো এই মুহূর্তে পকেটের জন্যই, কারণ আজ 30 আগস্ট। আরে দাদা, মায়নাটা পেতে দিন, তারপর তো মায়না পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণ আপনি বরং তিনটে গান শুনে আসুন। 3 একে 3 গানের হ্যাট্রিক 107 FM রেইনবো আপনার জন্য।
2: FM রেইনবোতে 3 একে

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা। আপনি রয়েছেন আরজে পরমের সঙ্গে। আর আজ 30 অগস্ট, পকেটে টাকা নেই কারণ এখনও স্যালারি হয়নি। আর এরই মাঝখানে আপনাকে উস্কে দিয়েছি যে কী কী কেনাকাটা করতে চাইছেন, কী কী প্ল্যান প্রোগ্রাম করে রেখেছেন পুজোর জন্যে। না, এতটাও উৎসাহিত হয়ে পড়বার কিছু নেই, করবেন না হয় আস্তে আস্তে। এখনও হাতে সময় আছে 1.5 মাস, আর এই 1.5 মাসে আপনি অনেকটাই গুছিয়ে নিতে পারবেন নিজেকে। কোথাও বেড়াতে যেতে চাইলে যেতে পারেন, কিন্তু পরিকল্পনাটা পরমকে জানাতে পারেন, বাকিদেরও জানাতে পারেন। আসলে আনন্দ ভাগ করে নিলে কিন্তু আনন্দ বেড়ে যায় কয়েক গুণ। আর এরই মধ্যে জানিয়ে রাখি যে নেপালের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়, হওয়ার কথাও নয়। আমরা জানি নেপাল যে ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে, সেখানে নেপালের বাসিন্দারা তো বটেই, আরও বিভিন্ন দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভারতবর্ষে প্রচুর মানুষের অসহায় মৃত্যু হয়েছে আমরা ধরেই নিচ্ছি, কারণ তারা অনেকেই নিখোঁজ বিপর্যয়ের পর। এখনও পর্যন্ত 4টে দিন কেটেছে, আর তারপরে জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত 626 জনের মৃত্যু হয়েছে। ভারতীয়দের উদ্ধার করা হয়েছে, বলা হচ্ছে 108 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ একেবারে কান ঘেঁষে তাদের বিপদ বেরিয়ে গেছে, তারা ফিরে এসেছেন। এরকম অনেক পর্যটকের সঙ্গে কথাবার্তা, সে সমস্ত ভিডিও ছড়িয়ে পড়ছে সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে। তারা বলছেন যে কিভাবে তারা বিপদ দেখে এসেছেন, কানের পাশ ঘেঁষে জাস্ট বেরিয়ে গেছে। আর এখনও পর্যন্ত 108 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন 275 জন ভারতীয় পর্যটক যারা ওখানে গিয়েছিলেন। আর বলা হচ্ছে যে 50 জন যাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, এরকম 50 জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগও করা গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে বিপদ বলে কয়ে আসে না, প্রাকৃতিক বিপর্যয় বলে কয়ে আসে না, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। সতর্ক

থাকবার মতো জায়গাও কিন্তু সত্যি আমাদের নেই। পুজোয় যারা প্ল্যান করছেন যাওয়ার, সেরকম একটা বিষয় দেখলাম, যারা নেপালে যাবেন ভেবেছিলেন তারা আপাতত সেই প্ল্যান পোস্টপোন করেছেন। খুব স্বাভাবিকভাবেই নেপাল এখন যথেষ্ট যথেষ্ট সেন্সিবল হয়ে গেছে, সেন্সিটিভ হয়ে আছে জায়গাটা, কখন কি ঘটে বোঝা যায় না। 2015 সালেও নেপাল একের পর এক ভূমিকম্প দেখেছিল, প্রায় ধ্বংস হতে বসেছিল অনেকটা এলাকা, কিন্তু নেপাল আবার ঘুরে দাঁড়িয়েছিল। আমরা আশা রাখি আবার নেপাল ঘুরে দাঁড়াবে। আর যখন যাওয়ার কথাই হচ্ছে, তখন নাসায় যাওয়ার কথা বলি। নাসা একটা নতুন টেলিস্কোপ পাঠাচ্ছে, যেটা কি না আরও বেশি শক্তিশালী। ইতিমধ্যেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আর হাবল টেলিস্কোপ রয়েছে নাসার ভাণ্ডারে, তার থেকেও বেশি একটা পর্যবেক্ষণ যন্ত্র, একটা শক্তিশালী টেলিস্কোপ পাঠাতে চলেছে মহাকাশে নাসা। তার নাম দেওয়া হয়েছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। এরা কি করবে, এরা মানে এই টেলিস্কোপ ছবি তুলে পাঠাবে ব্রহ্মাণ্ডের যে বেশিরভাগ এলাকাটাই যেখানে অন্ধকার, সেই অন্ধকারের ছবি তুলেই নাকি পাঠাবে এই ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। বারবার টেলিগ্রাফ কেন বলছি বুঝতে পারছি না। টেলিগ্রাফ মারফত কি কোনো রকম যোগাযোগ তৈরি হতে পারে না, এরকম কিছু আমি এখন অবধি জানতে পারিনি। ব্রহ্মাণ্ডের অদৃশ্য নানা বস্তু যা অন্ধকারে ঢেকে রয়েছে তারই ছবি তোলবার চেষ্টা করবে। আমরা সাধারণত মহাকাশের সেই অংশটাই দেখতে পাই যেখানে নক্ষত্রের আলো গিয়ে পৌঁছয়, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণু, নানা কিছু আছে, আর তারই সাপেক্ষে আমরা অন্য বিষয়গুলোকে মাপার চেষ্টা করি। কিন্তু ঘটনা হচ্ছে যে ব্রহ্মাণ্ডটা আমাদের কাছে যতখানি বলে প্রতিভাত হয় তার চাইতে অনেক অনেক বড়, অনেক বেশি, বেশিরভাগ অংশটাই অন্ধকার। ন্যান্সি সেই অন্ধকার অংশের ছবি তুলবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। ডার্ক ম্যাটার যাকে বলে, বিজ্ঞানীরা ব্যাখ্যা করছেন যে ডার্ক ম্যাটার এমন একটা অদৃশ্য পদার্থ যার সাথে আলোর কোনো সম্পর্কই নেই, কারণ এই ডার্ক ম্যাটার আলো শোষণও করে না, তা প্রতিফলিতও করে না, আলোক বিচ্ছুরণও ঘটায় না, ফলে সে একেবারে গোটা নিকষ কালো হয়ে থাকে। আর এটি ছায়াপথগুলিকে একত্রে ধরে রাখার জন্য অতিরিক্ত মহাকর্ষীয় শক্তি যোগায়। যে সমস্ত ছায়াপথ ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে, পৃথিবীর, আমরা সবসময় পৃথিবী দিয়েই ভাবি, আমাদের কথায় কথায় চলে আসে পৃথিবী, আসলে পৃথিবীর বাইরেও একটা বড় বড় মহাবিশ্ব রয়েছে সেখানে। তো ওই ডার্ক ম্যাটার যেগুলো ছড়িয়ে রয়েছে সেগুলো আসলে নক্ষত্র যখন ঘুরতে ছিল বলে ফেলেছি, নানা রকম উপভাষায় কথা বলে থাকে পরম, যাই হোক, তো এই যখন ঘুরছিল নক্ষত্রগুলো তখনই ছিটকে ছিটকে বেরিয়ে গিয়েছিল ডার্ক ম্যাটারগুলো। আর বিশ্বের, মহাবিশ্বের 27% জুড়ে, এলাকা জুড়ে নাকি এই সমস্ত ডার্ক ম্যাটার রয়েছে যার চোখে দেখা যায় না কিন্তু উপস্থিতি তো অবশ্যই রয়েছে। দূরের ছায়াপথ থেকে যে আলো আসে তা ডার্ক ম্যাটারের মহাকর্ষীয় ত্রাণের প্রভাবে খানিকটা বেঁকে যায়, একে বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং। এই সমস্ত বিষয় নিয়ে নানাভাবে আলোচনা, সমালোচনা, যা কিছু হবে সবেরই ছবি তুলবার চেষ্টা করবে ন্যান্সি। ন্যান্সি কবে যাবে, ন্যান্সি কী ছবি পাঠাবে, আমাদের প্রত্যাশায় থাকবে অবশ্যই সেই সব বিষয়। আপাতত পরম রয়েছে আপনার সঙ্গে, ন্যান্সি নেই, আর সকাল 10টা পর্যন্ত থাকবে পরম অবশ্যই আপনার সঙ্গে। সেই সময়টুকু আপনি থাকবেন সুন্দর করে গুছিয়ে নিয়ে, ভালো ভালো গান টান শুনবেন আর কি, আর কী বা করতে পারে পরম আপনার জন্যে। কিন্তু পরম যা করতে পারে সেটাই করবে অবশ্যই, গান চালাবে। গান শুনুন আর ভালো থাকুন। ছবির নাম বারিশ আর গেয়েছেন গান রাজবর্মণ।

আকাশবাণী কলকাতা FM রেইনবো পঁচাত্তর রঙে এই তো মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। IMD তথ্য অনুযায়ী আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাবকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মাসিক অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 137তম পর্ব। লখনৌতে তিন দিনের সফরের তৃতীয় শেষ দিনে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। PM সেতু যোজনার আওতায় আয়োজিত এই সম্মেলনে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বৃত্তিমূলক শিক্ষার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবী আজ নতুন দিল্লিতে ফিট ইন্ডিয়া সানডে

0: অন সাইকেল এর অষ্টআশিতম সংস্করণে অংশ নেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ব্রিক্সের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তা বলার সময় ডক্টর মান্ডবিয়া বলেন যে নাগরিকদের মধ্যে সাইকেল চালানো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। স্টেডিয়ামগুলি ঋষি অরবিন্দের নামে করা হবে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ ইস্ট বেঙ্গল কাস্টমসের মুখোমুখি হচ্ছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সকাল 10টায়।
1: শুনছেন 107 FM Rainbow. FM Rainbow, musically yours. গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM Rainbow. সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন নমস্কার কলকাতা। আপনার কানের পাশে আর যে পরমার চলে এসেছি এ পার ঘন্টায়, যেখানে আপনি রয়েছেন পরমের সঙ্গে, যেমন থাকার কথা আর কি। ঘড়ি বলছে এখন 9:08:39, হাতে রয়েছে আপনার মেসেজ। শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছেন, গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে পুজোর চার দিনই বেরোবো। কোথায় বেরোবে? ঠাকুর দেখতে নিশ্চয়ই। কোনো ঝড় বৃষ্টি বাদল আমাকে আটকাতে পারবে না। আসলে কলেজ জীবন পর্যন্ত পুজো খুব একটা ভালোভাবে উপভোগ করা হয়নি, কারণ বাবার ওই সময় অফিসে লম্বা ছুটি থাকতো আর প্রতি বছরই আমরা দূরে কোথাও ঘুরতে যেতাম। তারপর এই বছরটাও ঘুরতে চাইছে শাওন। আর সেই সঙ্গে জানাচ্ছে যে ক্লাস টেনে থাকাকালীন একবার বিজয়া দশমীর দিন কাটিয়েছিলাম টাকির ইছামতি বক্ষে। ওই স্মৃতি এখনো মনে রয়ে গেছে। ইছামতিতে বিসর্জন হয় দুর্গা প্রতিমা, আর তার বিশেষত্ব এই যে এপার বাংলা ওপার বাংলা একসাথে প্রতিমা বিসর্জন করতে আসে নৌকো চড়ে। এপারে যে বাংলাদেশ, ওপারেও সেই বাংলা। তো তাই ইছামতিতে ভাসান হয়, আর সেটা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে নদীর উপরে যে সীমান্ত রয়েছে সেই অংশে নিরাপত্তা বজায় রেখে দুপারের মানুষ আসেন, ভাসান দেন প্রতিমা। আর সেই সঙ্গে যেটা একসময় হতো, মিষ্টি বিনিময় হতো, শুভেচ্ছা জানানো হতো, পারস্পরিক বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানানো হতো, এখন নিরাপত্তার কারণে সেটা বন্ধ রাখা হয়েছে। আর এই বিশেষ যে বিসর্জন প্রক্রিয়া, এর প্রথম সূচনা হয় জমিদার বাড়ির বিসর্জন দিয়ে। টাকির যে জমিদার, টাকির পূবের জমিদার যারা, তারা তাদের বাড়ির প্রতিমা প্রথমবার প্রথম বিসর্জন দেওয়া হয়, তারপরে অন্য বারবারই পুজোগুলোও আসে প্রতিমা বিসর্জন করতে। এবছরও একই নিয়মে পালন করা হবে, 21 অক্টোবর বিজয়া দশমী, সেদিনই হবে নিশ্চয়ই টাকিতে বিসর্জন। যারা যেতে চান যেতে পারেন। দেখুন কেমন সুন্দর একটা প্ল্যান হয়ে গেল। আর শুধুই কি টাকিতে বিসর্জন দেখতে যাওয়া, টাকিতে আরও অনেক কিছু দেখার মতো জিনিসপত্র আছে। তারাও একটু না হয় দশমীর দিন ঘুরে টুরে দেখে চলে আসবেন, তাতে আর কোনো সমস্যা থাকবার কথা নয়। আপাতত দেখে নেওয়া যাক আপনারা কি বলতে চাইছেন। একজন লিখেছেন, হাই অপরূপা দিদি। আমি বুঝতে পারছি না, আমাকেই অপরূপা বলছেন? হ্যাঁ, তা হওয়ার কথা, কারণ আমাকে তো দেখা যাচ্ছে না, রূপ প্রকাশিত হচ্ছে না, ফলে অপরূপা হতেই পারেন। মেধাজিত লিখে পাঠিয়েছে, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। মেধাজিত নিশ্চয়ই ভালো আছে। এই মুহূর্তে মেসেজ পড়ি বরং আর একটা ছোট্ট করে, সময় নষ্ট না করে। যেহেতু পুজোর মেসেজ তাই অনেক মেসেজ আছে। সুপ্রভাত আর যে পরম, নমস্কার। প্রভাতী শুভেচ্ছা জানাই। আমার বাড়িতে এবছর পারিবারিক দুর্গাপুজো 220 বছরে পর্দার্পণ করবে। ও তাই নাকি? কে লিখে পাঠিয়েছেন? যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তাহলে আমরা সবাই চলে আসবো সেখানে। দুর্গাপুজো 220 বছরে পদার্পণ করবে, তাই পুজোর দিনগুলো আমাদের পাণ্ডা পরিবারে আত্মীয় স্বজন সব

যে পুজো দেখতাম তার থেকে আজকের পুজোর সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু ছোটবেলার সেই আনন্দটা, সেই সরলতাটা কোথায় যেন হারিয়ে গেছে। আমাদের গ্রামে তখন মাত্র দুটো পুজো হতো, মা 5 টাকা দিতেন, দাদুও দিতেন 5 টাকা। সপ্তমী থেকে দশমী সেই দুটো ঠাকুর দেখা আর একদিন বাবা মায়ের সঙ্গে বাইরে ঠাকুর দেখতে যাওয়া, এই ছিল আমাদের পুজোর সবচেয়ে বড় আনন্দ। তখন এত থিমের পুজো ছিল না আলোর ঝলকানি কিংবা জাকজমক, তবুও সেই পুজোর আনন্দটা ছিল একেবারে অন্যরকম। ছোট্ট সেই দিনগুলো আজও ভীষণ মনে পড়ে, ভীষণ মিস করি। এখন বড় হয়ে মাঝে মাঝে ভাবি পুজো আসছে ঠিকই, কিন্তু পুজোর ছুটিটা পাবো তো? ও হো হো হো হো, এই আমাদের সকলেরই এটাই বক্তব্য যে পুজোর ছুটিটা আদৌ পাবো কি? সময় বদলেছে, পুজোর আয়োজন বদলেছে, আমরাও বড় হয়ে গেছি, শুধু ছোটবেলার সেই পুজোর স্মৃতিগুলো আজও রয়ে গেছে একই রকম। আসলে এই ভাবনাটা না সকলের, প্রজন্মের পর প্রজন্ম ভেবে চলেছে যে তাদের ছোটবেলার পুজোটা বেশি মজার ছিল, বেশি আনন্দের ছিল, বেশি হৈহুল্লোড়ের ছিল। সকলেই তাই ভাবে, মানুষ সবসময় ছোটবেলাটা আঁকড়ে বাঁচতে চায়, কিন্তু পুজোর বিষয়টাও কিন্তু তাই। সব প্রজন্মই ভাবে যে গত পুজোটা, আগের বারের পুজোটা, ছোটবেলার পুজোটাই বেশি ভালো ছিল, সে আর কি করা যাবে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: না, এত উত্তেজিত হয়ে পড়বার কোনো কারণ নেই। আজ রবিবার, আজকে একটুখানি বিশ্রাম আপনি নিয়ে নিন, তারপরে উঠে পড়ুন, একটু ওয়ার্ম আপ করে যেটুকু কাজ আছে হাতে সেরে ফেলুন, কারণ আবার একটা সপ্তাহ আসতে চলেছে। কাল থেকে সোমবার আবার মানডে ব্লুজ শুরু হতে পারে, আর এরই মাঝখানে এই ফাঁক তালে পরম আপনাকে বলে দিয়েছে যে পুজো পুজো গন্ধটা নাকে লাগিয়ে ফেলুন। এই মুহূর্তে মেসেজ আছে, আজ একটু মেসেজ পড়ে ফেলতেই চাইছি, কারণ ওই যে কেমন যেন পরমের মনটা উড়ু উড়ু করছে, মনে হচ্ছে যাই একটু ঘুরে আসি, একটু শপিং করে আসি। পুজোটা যদি কালই হতো তাহলে কি না ভালো হতো, সোমবার থেকেই যদি ছুটি পড়ে যেত, যদি পাওয়া যেত অবশ্য পুজোর ছুটি। বৃষ্টি ভেজা প্রভাতী শুভেচ্ছা জানাচ্ছেন, জানাচ্ছেন মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। লিখছেন, ভোরবেলা থেকে বৃষ্টি চলছে, এখন বৃষ্টি এবং রোদ দুটোই দেখা যাচ্ছে, আহা সেই তো সৌন্দর্য, সেই তো শরৎকালের বিশেষত্ব, আহা আহা। যাই হোক, এত আহাবাহা করবার দরকার নেই, মেসেজ চলে যাই। এরই মাঝে পরম দিদি, নমস্কার কলকাতার, কলকাতায় আসা মানে পরম পাওনা, উফ উফ উফ উফ উফ। এবার বিষয়ে বলি, এবছর পুজোর প্ল্যান একটু অন্যরকম, কারণ প্রতি বছর একঘেয়ে জীবন কাটে। এবছর পুজোর কটা দিন স্বাদ বদল করার ইচ্ছে আছে, তবে নির্ভর করবে মাইকের তাণ্ডব, নৃত্য কতটা হবে তার উপর। যদি দেখি শব্দ দানবের তাণ্ডব বিগত বছরগুলোর মতোই এবছরও সীমা লঙ্ঘন করে শব্দ দানবের তাণ্ডব চলেছে, তাহলে কিছুতেই থাকবো না, এলাকায় চলে যাব, এলাকা ছেড়ে প্ল্যান আছে পুরীতে যাব, দেখা যাক কি হয়। আর ছোটবেলার পুজোর মজাই ছিল আলাদা, অভাব ছিল কিন্তু আনন্দ বিনোদনের অভাব ছিল না। প্রায় প্রতিদিন বন্ধুরা দল বেঁধে ঠাকুর দেখতে বের হতাম, পুজো মণ্ডপে গিয়ে চার আনা আট আনা করে ঘুগনি আলুর দম কিনে খেতাম। এখনকার মতো তখন ফাস্টফুডের চল ছিল না, তবে ছোটবেলায় বিজয়া দশমীর দিন ছিল একেবারে অন্যরকমের আনন্দ। ওই দিন বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করলে পাওয়া যেত নারকেল ছাপা, নারকেল নাড়ু, মজা করে খেতাম খুব, এগুলো পেলে খুবই আনন্দ হতো। বহরু থেকে লিখে পাঠিয়েছিলেন মাধাই দাস লিখে পাঠিয়েছিলেন এই মেসেজটা, আর এই মেসেজটা পড়তে গিয়েই একটা কথা মনে পড়ে গেল, যদিও আজ নয় কাল নয় এখনও দেরি আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কোকোনাট ডে। নারকেল ছাপা, নারকেল নাড়ুর কথা বলতেই মনে পড়ে গেল এই কথাটা হঠাৎ করে। নারকেলের উৎপাদন নিয়ে কিন্তু একটু চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা, আসলে নারকেলের উৎপাদন এবং নারকেলের যে চাহিদা সেইটা সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করা হচ্ছে। নারকেল ডে, ওয়ার্ল্ড কোকোনাট ডে 2রা সেপ্টেম্বর পালিত হবে পশ্চিমবঙ্গেও। বিশেষজ্ঞরা বলছেন যে এখন আপনি যে ডাবটা খান কলকাতার দিকে 50-60 টাকায়, আর একটু প্রত্যন্ত এলাকায় গেলে কতই পাওয়া যায় আমি ঠিক বলতে পারবো না, হয়তো একটু কম দামে পাওয়া যেতে পারে, কিন্তু কোনো কোনো সময় মানে এরকম দামেই পাওয়া যায়। সে আগের মতো 15-20 টাকার ডাব এখন আর কোথাও পাওয়া যায় না। বলা হচ্ছে যে এরকম চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ওই একটা ডাবের দাম 150 টাকা পর্যন্ত পৌঁছতে পারে, কারণ এই মুহূর্তে যা চাহিদা ডাবের বা নারকলের তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উৎপাদন বা ফলন। এই আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় নারকেল গাছ রয়েছে, থাকে আর কি, আমরা ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি যে নারকেল গাছ আছে সবার বাড়িতে একটা করে, সেটা অনেক কমে আসছে, স্বাভাবিকভাবে বন সৃজনই কমে আসছে, গাছপালা তো কেটেই ফেলছি আমরা। যার বাড়িতে একটু জমি ছিল, ছিল একটা নারকেল গাছ, একটা আম গাছ, তিনিও কিন্তু সেই আম গাছটা কেটে ফেলে চেষ্টা করছেন ওখানে একটা যদি কিছু একটা ঘর করে নেওয়া যায়, সেটাকে কোনো ব্যবসায়িক পারপাসে ব্যবহার করা যায় বা অন্য কিছু। আসলে আমরা সবাই কিছু করার নেই, এটাই হয়তো দুনিয়ার।

চাহিদা, তাই গাছগুলো পড়ছে কাটা আর নারকেলের উৎপাদন যাচ্ছে কমে, নারকেলের ফলন যাচ্ছে কমে। এমনিতেই ফলন কমারই কথা, তো সেই কারণে নারকেল দিবসে বিশেষভাবে সচেতনতার কথা ভাবছেন আমাদের রাজ্য সরকার এবং কৃষি বিশ্ববিদ্যালয়। তারা সকলে মিলে বেশ চেষ্টা করছেন যে মানুষকে যাতে নারকেল চাষে উজ্জীবিত করা যায়, আরও বেশি উৎসাহিত করা যায়, কারণ নারকেল গাছের প্রতিটা অংশই কোনো না কোনো কাজে লাগে। ডাব বলুন, নারকেল বলুন, ছোবড়া বলুন, পাতা বলুন, সব কিছু কোনো না কোনো কাজে লাগে। শিল্প থেকে নিত্য ব্যবহার্য দ্রব্য সব কিছু নারকেল গাছ থেকে তৈরি হতেই পারে, তাই নারকেল চাষে, নারকেল গাছ লাগানোর ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন তারা। বলছেন 2 বছর মাত্র সময় লাগবে, 4 বছরের মধ্যেই ফলন হবে, আর সেই ফলন 60 বছর পর্যন্ত চলতে পারে। একটা নারকেল গাছ তার 60 বছর বয়সেও ফল দিতে পারে। দ্বিখণ্ডিত ছবি থেকে বনি চক্রবর্তী।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর যে পরমের সঙ্গে, আর পরম রয়েছে আপনার চিঠিপত্র নিয়ে। কিন্তু চিঠিপত্র না, ওই আর কি ছোট ছোট মেসেজ আর কি, চিঠিপত্রই বলা যেতে পারে। আর জানেন তো, চিঠিপত্রের বাজারে নাকি আবার ফিরছে নতুন করে। এই যে আমরা যারা চিঠি লিখতাম না, চিঠি লেখার কথা ভাবতাম না, তারা কিন্তু আবার নতুন করে ভাবতে শুরু করেছে যে চিঠি লেখা যায় কি না। বিষয়টা সত্যিই মজার। আমরা সব কিছুই ফিরে আসছে আমাদের জীবনে, যেমন যেমন ছিল ঠিক একইভাবে চিঠিপত্রও নাকি ফিরে আসছে। এখনকার প্রজন্ম চাইছে আবার নতুন করে চিঠি লেখা হোক, হাতে লেখা চিঠি। আর হাতে লেখাটা কিন্তু সত্যি বলছি খুব জরুরি। যেমন পরম রোজ বলে না যে এই পরিবেশ সংরক্ষণ দরকার, এই দরকার, ওই দরকার, সেই দরকার, আমার মনে হয় হাতের লেখাটাও সংরক্ষণ করা দরকার। বিশ্বাস করুন, এত খারাপ হাতের লেখা হয়ে গেছে কি বলবো, একটা পেন ধরতে গেলে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, কোনো দিকেই সরতে চায় না, আর লেখা একেবারে নিচের দিকে নামতে থাকে। মানে নিজেই অবাক হয়ে যাই যে এটা কী লিখেছি। ক্লাস ওয়ানেও এরকম হাতের লেখা ছিল না, কারণ তখন তো নিয়মিত চর্চা ছিল। আপনাদেরও এরকম নিশ্চয়ই হয়।

0: এই বিষয়টা নিয়ে না হয় কোনো একদিন আড্ডা দিয়ে দেওয়া যাবে, যাই হোক সে পরের কথা। আপাতত বলি, এই কিছুদিন আগে একটা ব্যাংকে গিয়েছিলাম আর কি, বলেছিলাম বোধ হয় ঘটনাটা। তো ব্যাংকে একটা অ্যাপ্লিকেশান দিতে হবে, কর্তৃপক্ষ বললেন যে আপনি একটা চিঠি লিখে দিন তাহলে ওটা হয়ে যাবে। প্রথমে আমি খানিকক্ষণ পেন হাতে নিয়ে ভাবলাম যে কী লিখবো, বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো নাকি আরবি ফার্সিতে লিখবো নাকি কিসে কোন ভাষায় লিখবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম কোথা থেকে লেখাটা শুরু করব, কাগজের তারপরে সেই ছোটোবেলার মতো কাগজটা ভাঁজ করে ফেললাম। সেই ছোটোবেলায় শেখানো হয়েছিল অ্যাপ্লিকেশান করতে গেলে ওপর নিচে একটু ভাঁজ টাজ করে নিতে হয় যাতে লাইনগুলো ঠিক থাকে, করে ফেললাম। ভাবলাম যে এতে বোধহয় আমার খানিকটা সুবিধা হবে লিখতে, কিন্তু ও মা কোথায় কি, লিখতে শুরু করার পর দেখলাম পেনটা আমার হাতেই থাকছে না, ফসকে ফসকে যাচ্ছে। মানে কি বলবো, আর স্পিড তো মানে এত স্পিড যে ফসকে ফসকে যাচ্ছে। তারপর লেখাটা যখন আমি শেষ করলাম তখন দেখলাম লেখাটা উপরে বাঁ দিক থেকে শুরু হয়েছিল আর নিচে ডান দিকে গিয়ে শেষ হয়েছে, একদম পুরো খাড়াই একটা রাস্তা তৈরি হয়ে গেছে, দিয়ে সেটা অ্যাপ্লিকেশান হলো। নিজেরই জমা দিতে খুবই লজ্জা লাগছিল আর কি, যে কর্তৃপক্ষ কী ভাবলেন আমাকে, যাকে যা ভাবলেন ভাবলেন, আর কিছু করার নেই। তো এই কারণে আমি ঠিক করেছি যে হাতের লেখা প্র্যাকটিস করাটা খুব জরুরি, নিয়মিত এক পাতা করে লিখতে পারলে হয়তো আবার পুরনো সুন্দর হাতের লেখাটা ফিরে আসবে। কিন্তু ঘটনা হচ্ছে ওই যে সেই একই সমস্যা, এত সময় কোথায়, সময় যাদের নেই তারা যে কীভাবে কোথা দিয়ে কী ম্যানেজ করবেন এটাই তো তারা বুঝে উঠতে পারেন না, বুঝে উঠতে পারার কথাই না, কারণ সময়টাই তো আলটিমেটলি নেই। আর আমরা আজকে রয়েছি মানে সেই সকালবেলা থেকে বলছিলাম সেই যে প্রভাতী সুর প্রভাতী গান সেসব আমরা শুনি, এখন আর শুনি না খুব একটা, শোনার সময় নেই, কী করেই বা শুনবেন। তো সেই সব নিয়েই মনে হলো আর কি, ছোট কয়েকটা কথা বলতে চেয়েছেন, কে বলতে চেয়েছেন একটা মেসেজ এসছে, যেহেতু সংযুক্ত তাই জন্য একবার পড়ে ফেলি। মাধাই দাই লিখে পাঠিয়েছেন, নারকেলের দাম অনেক কম, আমার বাড়িতে 25-30টা নারকেল গাছ আছে কিন্তু কেনার লোকের অভাব। আর যখন গাছ থেকে ডাব কিনছে, মাধাই দাস লিখছেন ঘোষপাড়া বহরু থেকে, আর যখন ডাব কিনছেন তখন আমাকে 20-25 টাকার বেশি দাম দিচ্ছেন না, নারকেলের হাল একই। এবার বুঝুন আপনারা কত বেশি দামে সেই ডাব নারকেল কিনে খাচ্ছেন। একদমই তাই, বিষয়টাই এরকম, নারকেল গাছ আছে কেনার লোক নেই, ঝাড়াই করার লোক নেই কি তাহলে, তাহলে সেটাও কিন্তু ভেবে দেখবার বিষয়। একসময় আমাদের ছোটোবেলায় আসতেন যারা গাছ থেকে নারকেল পেড়ে আনতেন, তারা আসতেন মাঝে মধ্যে, আজকাল সেই পেশার কি অভাব দেখা দিয়েছে। এসব জটিল গুরুগম্ভীর বিষয় নিয়ে না হয় আলোচনা হবে পরে, আজ রয়েছি পুজোর মধ্যে। অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, গুড মর্নিং, শুভ সকাল পরম দিদিভাই, তোমাকে শরৎকালের শুভেচ্ছা অগ্রিম জানালাম। শরৎকাল পড়ে গেছে তো, আজকে 12 ভাদ্র, ক্যালেন্ডার অনুযায়ী আজকে শরৎকাল, শরৎকালের শুভেচ্ছা নিলাম টক করে। আমার ছোটবেলার পুজো মানে আমার পিসিমা আমাদের বাড়িতে আসবেন সপরিবারে, বছরে একবারই আসতেন, সবাই মিলে আনন্দ খাওয়া দাওয়া করতাম আর পিসেমশাই সিঙাড়া নিমকি বানাতেন। আচ্ছা কি অসাধারণ স্বাদ, তোমাকে বলে বোঝাতে পারবো না, দোকানের সিঙাড়া দোকানের নিমকি থেকে শতগুণে ভালো। তারপর যে কোন একদিন চার দিনের মধ্যে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোতাম, 8-10টার মতো ঠাকুর দেখে শেষকালে ঘুগনি মুড়ি খেয়ে বাড়ি আসতাম। পূর্ব মেদিনীপুর থেকে বলছিলেন অমিত সামন্ত। এই মেসেজগুলোই চাইছিলাম আসলে, এই যে ছোট্ট ছোট্ট আনন্দ যেগুলো আসলে বলার মতো কিছু নয় হয়তো, তবু লেগে থাকে মনের মধ্যে প্রাণের মধ্যে, সেগুলো বড় হয়ে ওঠে অনেকখানি আর আনন্দ দেয় আরও অনেকখানি।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: হরে কৃষ্ণ, সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: গান মিলান্তি, গান মিলান্তি।
0: চিরদিনই তুমি যে আমার ছবিটার গান গেয়েছেন জুন বন্দ্যোপাধ্যায়, আর শুনতে চেয়েছেন উৎপল মাইতি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আর এই যে উড়ু উড়ু সময়, এই যে ঝিরিঝিরি বৃষ্টির সময়, এই সময় কিন্তু শুধু যে পুজো পুজো ভাব আসছে তা না, আসছে সঙ্গে জ্বর, অনেকেরই জ্বর জারি হচ্ছে, সঙ্গে গলা ব্যথা, গলা খুশখুস, গলায় নানা রকম ইনফেকশন, এই যেমন পরমের হয়েছে আর কি। আরে এত বৃষ্টি ভিজেছি গত কয়েক সপ্তাহে, কি বলবো, যখন ভিজেছি তখন তো হেভি লেগেছে, তারপরে রাত্রিবেলা শুলেই দেখছি জিভের তলায় কিরকম একটা অস্বস্তি হচ্ছে, তারপরে গলা বসে যাচ্ছে, কেমন কেমন সব হচ্ছে। আমার একার হচ্ছে না, খবর বলছে যে এরকম সকলেরই হচ্ছে, তাই একটু সতর্ক থাকা প্রয়োজন। আর এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে করোনা ভাইরাসের উপস্থিতিও টের পাওয়া যাচ্ছে, যারা চিকিৎসকের কাছে যাচ্ছেন, পরীক্ষা টরীক্ষা করাচ্ছেন। আর শুধুমাত্র বয়স্ক বা বাচ্চাদের নয়, অন্য সকলের ক্ষেত্রেই কিন্তু এরকম সমস্যা তৈরি হচ্ছে। জনস্বাস্থ্য চিকিৎসকেরা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরে বারবার গরম আর বৃষ্টির কারণে, আর্দ্রতাজনিত কারণে নানা রকম সমস্যা হচ্ছে, আর একই সঙ্গে বাড়ছে কিন্তু ভাইরাসের আক্রমণের, ভাইরাস সংক্রমণের সম্ভাবনা, কারণ এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে নানা রকম ভাইরাসের জন্ম হয়। আর তার ফলেই যেটা হয় যে নানা রকম নেতিবাচক প্রভাব পড়তে থাকে আমাদের শরীরে। তবে নেতিবাচক প্রভাব যতই পড়ুক না কেন, তাতে খুব একটা কিছু এসে যায় না, কারণ আমাদের ইমিউনিটি পাওয়ার বাবার যথেষ্ট, এতটা ভেবে ফেলবার কোনো কারণ নেই। নিজেকে সতর্ক রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। আর সেই সঙ্গে জানিয়ে দিই আজকের দিনটার কথা। আজকের দিনটা হচ্ছে পোষ্য দিবস, হোলিস্টিক পেট ডে পালন করা হয় আমেরিকায়। শুধু নিজের নয়, আপনার যে প্রিয় পোষ্যটি রয়েছে তার দিকেও একটু তাকান, তার সঙ্গেও একটুখানি যত্ন, তারও যত্ন নেওয়ার চেষ্টা করুন, আর থাকুন খুব ভালো। কেমন কাটবে পুজো তা কি আর আগে থেকে বলা যায়? আপাতত মেসেজ রয়েছে দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, ছোটোবেলায় পুজোয় অষ্টমীর দিন লুচি খেতে বিভিন্ন ঠাকুর খেয়েদের বিভিন্ন পাড়ায় পাড়ায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়তাম, আর সারা দিন রাত ঘুরে নবমীর দিন বাড়ি ফিরতাম ঢুলুঢুলু চোখে। এখন সংসার জীবনে একটা গাড়ি ভাড়া করি, সংসারের সমস্ত সদস্যদের নিয়ে বিকেল 4টে নাগাদ ঠাকুর দেখতে বেরোই, আর রাত 2-2:30 নাগাদ বাড়ি ফিরে আসি। দারুণ দারুণ, সারা দিন জমিয়ে এনজয়মেন্ট। আর খাওয়া দাওয়া শাড়ি কেনা নিয়ে লিখে পাঠিয়েছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, পরম ছোটোবেলায় পুজো ছিল, তা পুরো স্বাধীনতা, বাড়ির সামনে পুজো, তাই সকাল থেকেই ঠাকুর তলায় থাকতাম, এক ফাঁকে বাড়িতে নতুন জামাকাপড় পরে আবার সেই মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে পড়তাম। এখন আর সেসব দিন নেই, কাজের পরে ছুটি, কিছুদিন পরিবারের সঙ্গে থাকা, আর দু একদিন সবাই মিলে ঠাকুর দেখা, মানে আকাশ পাতাল ছিল, খুব আনন্দ ছিল, একসঙ্গে কেনাকাটা, একে একে দেওয়া, উপহারের কথা বলছেন আর কি, 4 দিন শাড়ি পরা, দারুণ মজা ছিল। মজার মেসেজ রয়েছে আরও, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখে পাঠিয়েছেন, লিখে কি পাঠিয়েছেন, ছোটোবেলায় যখন বাবার হোটেলে ছিলাম তখন পুজোর সময় হইচই আনলিমিটেড করতাম, আর এরকম এখন আমার প্ল্যান বোনাস স্যালারি পাওয়ার পর GF কে নিয়ে শপিং করা আর তাকে নিয়ে প্যান্ডেল হপিং করা, ওফ পারি না পারি না। আপনার জীবনটাই পুরো গার্লফ্রেন্ড কেন্দ্রিক, আমরা বুঝতে পারি। আমি চেষ্টা করব আপনার সাথে দেখা করতে, আমার সাথে দেখা করতে, আমি কলকাতায় থাকলে নিশ্চয়ই আমিও চেষ্টা করব দেখা করতে। মেসেজ, একটা বড় মেসেজ রয়েছে থাকারই কথা, তার কারণ হচ্ছে যে পুজো মানেই নস্টালজিয়া। আমি এক্সপেক্টই করছিলাম যে অনেক বড় বড় মেসেজ আসবে, এসছেও সেরকম, তাই সেই মেসেজটা পড়ব পরে, শুনে আসি বরং একটা গান।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: সময় নষ্ট না করে সরাসরি মেসেজে হাওড়া থেকে রীতা বলছেন, মনে পড়ে ছোটবেলায় পুজোর এক মাস আগে পেয়ে যেতাম নতুন জামা জুতো, আর কিছু লাগে, নতুন জুতো পরে প্রতিদিন একবার করে হাঁটাহাঁটি করতাম বিছানার উপরে, জামাগুলো পরে পরে দেখতাম পড়াশোনা শিখে কোন জামাটা জমকালো আর কোন জামাটা ফিকে, এই জামাটা ছোট ওই জামাটা বড়, বাবা মায়ের একটাই কথা লেখাপড়াটা তো করো। তারপর এলো ষষ্ঠী, বাবা যেদিন মায়ের হবে বোধন, বাড়িতে এলো পিসিমা পিসে আর পিস্তুতো বোন, পরের দিন পরের চার দিন শুধুই আনন্দ, ভালো মন্দ খাওয়া, বিকেল হলেই সদল বলে ঠাকুর দেখতে যাওয়া, চারিদিক আলো ঝলমল, চোখে লাগে ঘোর, চেনা

চেনা রাস্তাই অচেনা মনে হয় মোর। কদিন পরে যখন দেবীর বিসর্জন, আসছে বছর আবার হবে করে সবাই গর্জন। এখন আর আনন্দ নেই, মনে বড় ব্যথা, পুজো এলেই মনে পড়ে হারানো প্রিয়জনেদের কথা। দেখেছেন, সকালবেলায় আমি এই এই সুরেই বেঁধে দিয়েছিলাম তার শোক দিবস আজকে। প্রিয়জনেরা হারান হয়তো, আবার হারান নাও হয়তো, এই যে আপনার বারবার মনে পড়ে, এর মধ্যেই তো রয়ে গিয়েছেন আপনার প্রিয়জনেরা। কে কাকে ছেড়ে কোথায় যায়, কেউ কোথাও যায় না। তো এই এইটুকু বাদ দিয়ে, এই মনের ব্যথাটুকু বাদ দিয়ে, এই মুহূর্তে পুজো যেমন, সেটুকুও একটু ঘুরে টুরে দেখতে হবে, একটু এনজয় করতে হবে। যে প্রিয়জনেরা ছিলেন, আজ হয়তো নেই, কিন্তু জাননি কোথাও, আছেন সঙ্গেই। আমিও ছন্দে বলে ফেললাম, ওফ ওফ, পারি না পারি না। সুপ্রভাত পরম, কে লিখে পাঠিয়েছেন? লিখে পাঠিয়েছেন চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে। পুজো মানেই লম্বা ছুটি, বেশ কয়েকদিনের রুটিনের বাইরে জীবনযাপন, এই আর কি, আমার কাছে এইটুকুই। লালমোহন মাঝি, জালাল সি, বৌবাজার হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, জানতে চাইলে ছেলেবেলায় কেমন কাটিয়েছি পুজোর দিনগুলো, আর এখন কেমন। ছোটবেলার দিনগুলো ছিল এক অন্য মজার, নতুন জামা, নতুন জুতো, হাতে ক্যাপ, বাজির পিস্তল, আর পায়ে হেঁটে এ গ্রাম থেকে অন্য গ্রামে ঠাকুর দেখে বেড়ানো। নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়া, সে ছিল কষ্ট মাখা মধুর স্মৃতি। আর এখন জীবনের মধ্য গগনে এসে কর্তব্য আর দায়িত্বে ভরা জীবন, সঙ্গে আছে ঠাকুর দেখা, ঠাকুর দেখা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, আর নিজের মনের মতো কিছু না কিছু খেয়ে ফেলা, এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। সুমি লিখেছে, সুমি কোথা থেকে লিখেছে, সুমি একটা গান শুনতে চেয়েছে, ভালোবাসা কেন এত অসহায়, হাওড়া থেকে লিখেছিল। সুমি আজকে হয়তো হবে না গানটা শোনানো, কারণ আজকে আমি দুটো ইয়ে বাজিয়ে ফেলেছি, গান মিলন্তি, তো নেক্সট দিন নিশ্চয়ই বাজাবো। আর আর রয়েছে মেসেজ, শুনবো সেসব পরে, শুনে আসি গান একটা চট করে। ক্ষত ছবি থেকে কিঞ্জল আর উজ্জয়িনী।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: উৎপল মাইতির মেসেজ রয়েছে এই মুহূর্তে, লিখছেন, অনুষ্ঠান বেশ উপভোগ করছি আর আমিও তাতে ধন্য হচ্ছি। আমি আমি আমি আমার কথা বলছি। যাই হোক, উৎপল মাইতি বলছেন, পুজো ছিল 10-12 বছর আগে, এখনকার পুজো আমার ঠিক ভালো লাগে না, থিম পুজো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। সঙ্গে যেটা বিরক্তিকর সেটা হচ্ছে লাইন দিয়ে ঠাকুর দেখা, এখন ঠাকুর দেখলে আর সেই ভালো লাগাটা তৈরি হয় না। আর একটা মেসেজ রয়েছে ছন্দের, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখে পাঠিয়েছেন শারদ শুভেচ্ছা সহ। ছোটোবেলায় হতো পুজো, এখন হাতে গোনা, দূর থেকে মাইক হতে পুজোর গান শোনা। মামার বাড়ির নতুন জামা, প্যান্ট পায়ে নতুন জুতো, লেংচে চলা জুতো হাতে, পায়ে ফোস্কার গুঁতো, কোথায় দিচ্ছে খিচুড়ি ভোগ, কোথায় দিচ্ছে খিচুড়ি ভোগ সেথায় বসে যাওয়া, হোক না চেনা হোক অচেনা, খুব মজা সে খাওয়া। এখন পুজোর সংখ্যা বেড়েছে আমাদের চারিদিকে, আমাদের ওয়ার্ডে ছিল 2, এখন 10-এর অধিক চারিদিক। পড়ার গণ্ডগোল হচ্ছে, বুঝতে পেরেছেন? এখন পুজোর সংখ্যা বেড়েছে আমাদের চারিদিক, আমাদের ওয়ার্ডে ছিল 2, এখন 10-এর অধিক। গায়ে গতরে বেড়েছে শহর, ইট কাঠের জঙ্গল, হারিয়ে গেছে ছেলেবেলার পুজো, পুরনো বন্ধুদের দল। আহা, সে তো সত্যি কথা বটেই। শুভ সকালের মেসেজ পাঠিয়েছেন শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখেছেন, ছোটোবেলায় যে পুজোগুলো দেখেছি তার জৌলুস ছিল, এখন সেই জৌলুস আর নেই। ছোটোবেলায় যে পুজোগুলো দেখতাম তার একটা জৌলুস ছিল, এখন আর নেই। এখন হয়তো লাইট বেড়েছে, সাউন্ড বেড়েছে, পুজোর সংখ্যা বেড়েছে, কিন্তু আগেকার দিনের মতো সেই আভিজাত্য এখন আর নেই। পুজোর কটা দিন কর্ম থেকে অবসর নিয়ে বেড়াতে গিয়ে ছেলে মেয়ে স্ত্রী বাবা মা সবার সঙ্গে কাটাই, ভালো ভালো খাবার খাই, ঠাকুর দেখতে যাই, টাকির বিসর্জন তো অবশ্যই দেখতে যাব। হাসনাবাদে বাড়ি যখন অবশ্যই যাবেন, আর আমরা গেলেও আপনার সাথে দেখা করে নেব, কি বলেন? আর মেসেজ আর একটা আছে, লম্বা মেসেজ না, ঠিকঠাক। সোমেন যাদবপুর থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সকাল পরম, আমার ছোটোবেলার অনেকটা সময় কেটেছে আসানসোলে। মহালয়ার আগে অনেক আগে থেকেই বাঁশ পড়তো, রোজ স্কুল থেকে ফেরার পথে একবার করে দেখে আসতাম কাজ কতটা হলো। বাঁশের খাঁচাটা দেখলে মনে হতো, হ্যাঁ এইবার পুজো আসছে। তখন ছিল সাবেকিয়ানার পুজো, তারপর বিকেল হলেই পাড়ার বন্ধুরা মিলে বাঁশ বেয়ে ওপরে উঠে খেলা করতাম, সে এক অদ্ভুত আনন্দ। আজ তোমার টপিক সেই স্মৃতি উস্কে দিয়ে নস্টালজিক করে দিল। একটু বেশি আগে নস্টালজিক করে ফেলেছি, এখনও পুজোর গন্ধ শুরু হয়নি। আর এই যে বাঁশ পড়ার কথা বলছেন, ঐতিহ্যবাহী পুজোগুলোতে কিন্তু এখনও বাঁশ পড়তে শুরু করেনি, কারণ হাতে আছে সময়। আর সেদিন গিয়েছিলাম কুমোরটুলিতে, প্রতিমা টতিমা তৈরি হচ্ছে বটে, কিন্তু এখনও ব্যস্ততা শুরু হয়নি। আর একটা বিষয়, এবছর কুমোরটুলিতে ছবি তুলতে গেলে পারমিশন নিতে হবে বলে কুমোরটুলি কর্তৃপক্ষের তরফে একটা ব্যানার ঝোলানো হয়েছে, তার ফলে ছবি তুলতে যারা আসছেন তেমন করে আসছেন না খুব একটা, ফলে ফাঁকা ফাঁকা আছে, আপনি চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আমাদের ছোটোবেলায় কিন্তু পুজোটা এরকমই ছিল, মহালয়ার দিন বাবা নিয়ে যেত কুমোরটুলিতে, দেখতাম ঠাকুর, অজস্র ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু ওই ছবি তোলার ভিড়টা ছিল না।

না আর ছিল না, যেটা মহালয়ার দিনই ঠাকুর বেরিয়ে যাওয়ার ভিড় ছিল না, এখন তো মহালয়ার দিন অর্ধেক ঠাকুরই চলে যায় প্যান্ডেলে। যাই হোক, পুজো কাটবে ভালো, নিশ্চয়ই সময় আছে, এখনো হাতে অনেক, মাঝখানে পড়ে আছে গোটা সেপ্টেম্বর মাসটা, দেখা হবে পরমের সঙ্গে, নতুন মাস আসুক, শুভেচ্ছা রইল, কেনাকাটা করতে হবে তো, আমি পকেটকে শুভেচ্ছা জানিয়েছি দাদা, আপাতত পরম নেবে, বিদায়ের সঙ্গে থাকবেন সুরজিৎ আর রূপলেখা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণী মাসিক অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণীর সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান প্রচার হবে সকাল 11টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, নিখোঁজ 2500-এরও বেশি মানুষ। প্রাকৃতিক এই বিপর্যয়ের পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আগে যাদের সঙ্গে যোগাযোগ করা যাওয়া সম্ভব হচ্ছিল না, এখন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ করা গেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ দিল্লিতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 88তম সংস্করণে অংশ নেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ব্রিক্সের সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ডক্টর মান্ডভিয়া বলেন যে নাগরিকদের মধ্যে সাইকেল চালানো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছর এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। স্টেডিয়ামগুলি ঋষি অরবিন্দের নামে করা হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

앞을 꽂으러 이 가모슴 눈빛을 꺼내 힘은 계시나

এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137তম পর্ব।

0: বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন, আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে, এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে, ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান, এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি, এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা। আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল, কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত, তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণজি নমস্কার।
2: নমস্কার স্যার। নমস্কার
1: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন, তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
2: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি, তাহলে স্যার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি, আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
1: কৃষ্ণাজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
2: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয়, এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য, যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল, যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
1: কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
2: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে

0: যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী হাজার বা দু হাজার বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডার রেটেড পার্সোনালিটি। স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে দু তিন লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদ ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন। নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদ্দীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই তিনজন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
1: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
0: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম, সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট, আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদ্দীপক বিষয় করে তুলবে।
1: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই।
0: হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
1: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ

পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডে এর মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে

নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়। বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন। 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও

সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র এক চতুর্থাংশ একর জমিতে গ্ল্যাডিওলাসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথপ্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবাড়িগড়ে একটি গ্রাম আছে, ধৈর্য কুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোই বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108 দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ

ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবোন তো কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ। সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের শিল্প

0: কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আজ বুঝতেই পাচ্ছেন পেছনে একটা কিরকম নদীর আবহ, তার মধ্যে পাখির গান, মানে পাখির কলকাকলি। আমরা রয়েছি এমনই নৌকা বা বজরা, সেই নৌকোয় বা বজরায় আজ আমরা রবিবার চলে যাব গুরুদেবের কথায়। কারণ এইরকমই কোনো এক বজরা, কোনো এক নৌকোবিহারে আমরা খুঁজে পাব আমাদের প্রাণের প্রিয় রবীন্দ্রনাথকে। আর যারা আজকের এই সফরে রয়েছি আপনাদের সাথে, আমরা দুজনে জয়শ্রী মুখোপাধ্যায়,
1: অনুপূর্বা রায়,

0: আমরা যে গল্প করব আজ সে গল্পে কিন্তু এসে পড়বে শিলাই দহ। সে গল্পে এসে পড়বে সেই সময়কার রবীন্দ্রনাথের যে জমিদারি, সেই রাজগঞ্জের শাহজাদপুর, নগার, পতিশর, এই তিন জায়গায় জমিদারি দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন দেবেন্দ্রনাথ। তো দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ, তিনিও কিন্তু একটা সময় তাঁর উপরেও দায়িত্ব পড়ল, বয়স তখন 28 বছর, বিয়ে করেছেন কিছুদিন আগে। তো সেটি সাল মাস যদি একটু খুঁটিয়ে দেখা যায় 1889, হ্যাঁ, শুরু হলো বিলাত ফেরত যুবকের পেশাগত জীবন, কিনা জমিদারি দেখাশোনা করা। ততদিনে লেখালেখি করে তিনি নামি মানুষ। তো তখনকার দিনটা কেমন ছিল? দেখো,
1: তখনকার দিনে তো জানা কথাই, মানে সড়ক যোগাযোগের কোনো মানে ব্যবস্থা বা শ্রী যদি বলি সেটা ছিল না। রেলগাড়ির ঝমাঝম সেটাও তখন আসেনি এদেশে, আর নদীপথই ছিল একমাত্র অবলম্বন। আর নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেখানে যে নদীপথই মানুষের যোগাযোগের ব্যবস্থা হবে সেটাই জানা কথা। তো রবীন্দ্রনাথকে শিলাইদহে সপ্তাহখানেক পরে শাহজাদপুরে, তারপরে হয়তো পতিশরে যেতে হতো। 1901 সাল অবধি মোটামুটি 12 বছর পূর্ববঙ্গে জমিদারি করেছেন তিনি। তো কিভাবে যেতেন এক জায়গা থেকে অন্য জায়গায়? শুধু যে জয়শ্রীদি যাতায়াতের জন্য নয়, আমরা জানি যে তার নৌকা বিলাস লেখার ক্ষেত্রে, সেখানকার যে বিভিন্ন নদী ছিল, নানা রকম নামের নদী, সেই সাথে নানা রকম নামের বোট,
0: সেইসব ভাবেই কিন্তু তার এই বজ্রা বা বোটের গল্পে আজ আমরা দুজনে রয়েছি আপনাদের সাথে, জয়শ্রী মুখোপাধ্যায়,
1: অনুপূর্বা। আমরা গান শুনি, তারপরে আবার আসবো। আমাদের হাতে সময় আজকে সংক্ষিপ্ত, 1 ঘন্টার গান দরিয়া, কিন্তু তারই মাঝে রবীন্দ্রনাথের নৌকা বিলাসী বলি, বোট বিলাসী বলি,
0: নৌকা বিহার বলতে পারি, আমাদেরও
1: তুলে ধরার চেষ্টা করবো।

0: রবীন্দ্রনাথের একটা বজরা ছিল, কবি সেটাকে বলতেন বোট। বাংলার প্রমত্ত পদ্মা নদী, তার প্রতি যে রবীন্দ্রনাথের কি অপত্য ভালোবাসা
1: একদম,
0: সেটা তো আমরা বিভিন্ন কাব্যে পদ্মা নদীকে কেন্দ্র করে কত লেখা কবিতা আছে তাতেই বুঝতে পারি। তো ঢাকার কারিগর দিয়ে এই বজরা বানিয়েছিলেন তারই পিতামহ দ্বারকানাথ ঠাকুর। ভেতরে ছিল দুটো বড় বড় ঘর, খাবার ঘর, সঙ্গে আরও দুটো ছোট ছোট ঘর। অনেক স্বাদ করেই বজরা বানালেও দ্বারকানাথ কিন্তু সেই বজরা ভোগ করে যেতে পারেননি, আর উত্তরাধিকার সূত্রে সেই বজরার মালিক হলেন
1: তাঁর পুত্র
0: দেবেন্দ্রনাথ। হ্যাঁ, খুব পছন্দের জলযান ছিল দেবেন্দ্রনাথের এটা। রবীন্দ্রনাথ সহ তিন পুত্রকে নিয়ে একবার পদ্মায় বেড়াতেও এসেছিলেন। অবশেষে রবীন্দ্রনাথের হাতে এই যে জমিদারির দায়িত্ব, সেটা আসায় বজরার মালিকও হয়ে গেলেন রবীন্দ্রনাথ। তারপর
1: হ্যাঁ, দেখো বজরা পেলেন এবং বেশ আয়ুষ্যের সঙ্গেই বলা যায় বজরাটি ব্যবহার করতেন।

0: রবীন্দ্রনাথ। আহার, নিদ্রা, যা কিছুই, সবই ব্যবস্থা যেহেতু ছিল ওটার মধ্যে, তুমি বললে এতগুলো ঘর ছিল, তো পরিবার বন্ধু বান্ধব নিয়েও তিনি কিন্তু এই নৌযানে চড়তেন এবং এই নদীর ওপর দিয়ে, তার প্রিয় পদ্মার ওপর দিয়ে বয়ে চলতেন। তো কবি পুত্র পরবর্তী সময় রথীন্দ্রনাথ ঠাকুর, তিনি লিখছেন যে হাউস বোটে বজ্রা বলে আর কি হাউস বোট বলেছেন, হাউস বোটে ঢুকে গেলেই সব কিছু কিরকম বাড়ির মতো, এর ভেতরকার চমৎকার কারুকাজ আর পারিবারিক পরিবেশ, তাতে আমি স্বস্তি বোধ করতাম। হাউস বোট যখন পদ্মা ওপর দিয়ে বাবা যেতেন, তখন বাবার যথেষ্ট কাজে লেগেছে। পৃথিবী যখন তার শান্তি কেড়ে নিয়েছে, তখন তাকে আশ্রয় শান্তি দিয়েছে এই বজ্রা, এই হাউস বোট। এটি উনি লিখছেন আমার বাবা রবীন্দ্রনাথ, তাতে রথীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা সেটা থেকে এই অংশটা আমরা জানতে পারি।
1: আমরা গান শুনি, তারপরে আবার সেই বজ্রা, জলবিহার, নৌকবিহার কিংবা নৌকবিলাস।
0: আর এই বজ্রায় অনেক কিছু তিনি লিখেছেন, ভেবেছেন, আমরা সেগুলোই সম্পৃক্ত করে আর কি।
1: বিশেষত বর্ষার অনেক কবিতা, অনেক গান পদ্মা বোটে, সেখান থেকে চিঠি লিখছেন ভাইজি ইন্দিরাকে বা অন্যান্যদের। এর স্মৃতি তো রবীন্দ্রনাথের সাহিত্যের পড়তে পড়তে আমরা গানে চলে যাই।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: আমরা রয়েছি রবীন্দ্রনাথের বজরায়। ঠিক, রবীন্দ্রনাথের আরেকটি বজরার কথা বা নৌকোর কথা বলা যায় হাউসবোট। ছোট মেয়ে মীরা দেবীর লেখায় পাওয়া যায় সেটি। সেই বজরার নাম ছিল আত্রাই। স্মৃতিকথা বইতে তিনি লিখেছেন, আচার্য জগদীশচন্দ্র বসু ও নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ রায়, জগদীন্দ্রনাথ রায়, তারা কিন্তু প্রায়ই শিলাইদহে যেতেন, তো পদ্মার ওপর বজরায় থাকতে তারা খুব ভালোবাসতেন। আমাদের দুটি বজরা ছিল, তাই তারা গেলে কোনো অসুবিধাই হতো না। একটি বজরার নাম তো আগেই আমরা যখন বলছিলাম তখন সেই বজরার নাম উঠে এসছে, আর ঠিক পদ্মা নদীর ওপর দিয়ে সেই বজরার পাশাপাশি আত্রেয়ও এসছে। আমাদের আরেকটি পরগনাতে আত্রাই নদী ছিল, তার থেকেই এই আত্রাই বজরাটির নাম হয়েছিল।
1: এবার বজরায় চড়ে বাংলার নদীপথে ঘোরাঘুরি করেছেন রবীন্দ্রনাথ, এ আমাদের জানা। কত কবিতা লিখেছেন, গান গল্পে বারবার উঠে এসেছে সেই পালতোলা নৌকোর কথা, ধানে বোঝাই নৌকো, পল্লীর কলবধূর লজ্জা মেশানো হাসি। দেখো এই মুহূর্তে মনে পড়ছে সেই ঠাই নাই ছোট সে তরি সোনার ধানে গিয়েছে যে ভরি, তাই না? এরকমই তো কত লেখায় রয়েছে, একেবারে শিশু কিশোর বয়সের সেই লেখা দিয়ে আমাদের জীবন শুরু হয়। পল্লীর বধূ লজ্জা মেশানো হাসির কথা তো বললাম, নদীর ঘাটে স্নান করছেন এরকম মহিলা নারী মাঝিদের ডাকাডাকি। ছিন্নপত্রের তৃতীয় চিঠি, সেখানে কবি লিখছেন, শিলাইদহের অপর পারে একটা চরের সামনে আমাদের বোট লাগানো আছে, প্রকাণ্ড চর ধুধু করছে, কোথাও শেষ দেখা যায় না, কেবল মাঝে মাঝে এক এক জায়গার নদীর রেখা দেখা যায়।
0: ঠিক, দেখো রবীন্দ্রনাথ তো এই যে তুমি বললে অনেক কবিতা গান তো এরও বজরায় চড়ে লিখেছেন, আমরা কিছু শুনছি, তো এর মধ্যে যেটি লিখেছিলেন সেটি হলো সোনার তরি,
1: যে বলছিলাম
0: একদম। ফাগুন মাস গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তুমি ঠাই নাই ছোট সে তরি, তো এই যে স্থান পাত্র কেমন সংযোগ হলে বাস্তবতাকে ছাপিয়ে উঠতে পারে ভাবলো, সেটাই কিন্তু এই সোনাত্তরিতে আছে। আর সেই কারণে সোনাত্তরি আমাদের শুনতেই হবে
1: তাই না? শোনাতেই হবে
0: একদম। আমরা শুনি গৌরী ঘোষের কণ্ঠে, এবং তারপরেও আবার হয়তো একটা গানেও যেতে পারি, সময়ের ওই যে সংযোগ, তাই না?
1: ঠিকই তাই।
2: গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরি বে কে আসি পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি।

0: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা শাপুরজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: ছুঁয়ে যাওয়া গান দরিয়া নিয়েই আপনাদের সাথে স্টুডিও প্রান্তে আমরা জয়শ্রী অনুপূর্বা। রবীন্দ্রনাথের নৌকা বিলাস, নৌকা বিহার যেটাই বলি না কেন, আমাদের তরিও কিন্তু একেবারে প্রায় কুলে এসে ভিড়বার সময়তেই এলো, বেশি হাতে আর সময় নেই, কিন্তু তারই মাঝে অনেক কথা উঠে আসে। ঠিক যেমন 1891 সালের 6ই অক্টোবর শিলাইদহ থেকে ভাইজি ইন্দিরাকে রবীন্দ্রনাথ লিখছেন তার বোটের কথা। কি অপূর্ব সেই লেখা! তিনি লিখছেন, পরশুদিন অমনি বোটের জানলার কাছে চুপ করে বসে আছি, একটা জেলে ডিঙিতে একজন মাঝি গান গাইতে গাইতে চলে এলো। খুব যে সুস্বর তা নয়, হঠাৎ মনে পড়ে গেল বহুকাল হলো ছেলেবেলায় বাবা মশাইয়ের সঙ্গে বোটে করে পদ্মায় আসছিলুম। একদিন রাত্রির প্রায় 2টোর সময় ঘুম ভেঙে যেতেই বোটের জানলাটা তুলে ধরে মুখ বাড়িয়ে দেখলুম, নিস্তরঙ্গ নদীর উপরে ফুটফুটে জ্যোৎস্না হয়েছে। একটা ছোট্ট ডিঙিতে একজন ছোকরা একা একলা দাঁড় বেয়ে চলেছে, অমনি মিষ্টি গলায় গান ধরেছে, গান তার পূর্বে তেমন মিষ্টি কখনো শুনিনি। হঠাৎ মনে হলো, আবার যদি জীবনটা ঠিক সেই দিন থেকে ফিরে পাই।
3: বজ্রাটা কখনো ভাসতো তীর থেকে দূরে, তো তখন কি হতো, ডিঙি নৌকোয় ওই পথটুকু যেতে হতো আর কি কবিকে। আবার যখন বজ্রা থেকে নামতেন, একটা বিশেষ চেয়ারে করে কবি যেতেন কুঠি বাড়িতে। কিন্তু একবার এই পদ্মার বোটে একবার বিরাট একটা দুর্ঘটনা হয়েছিল কবির, মানে তার প্রাণ সংশয় হয়েছিল। সেই সময় 1892 জুলাই মাস সকালবেলা জমিদারির কাজে বেরিয়েছেন শিলাইদহে কবি, তখন ভরা বর্ষা। কবি পদ্মার বোটে সেদিন গোড়াই নদীর বুকে, মানে পদ্মার আত্রাই দুটি বোটের কথা, তো পদ্মা বোটে গোড়াই নদীর বুকে। গোড়ায়ে সেদিন বলা যায় ভরা যৌবন, ভরা নদীর সৌন্দর্যে একেবারে কবি মোহিত হয়ে গেছেন। হু হু করে বোট দুলে দুলে চলছে। চলতে চলতেই গোড়াই নদীর সেতু দেখা গেল। তো বোটের একটা তো মাস্তুল থাকে, তাই না? তো সেটা সেতুতে বাঁধবে কিনা কেই নিয়ে একটা মাঝিদের মধ্যে তরজা, যে কিভাবে যাবে আর কি, আটকে যাবে কি যাবে না। কিন্তু খেয়াল নেই যে বোটটা ইতিমধ্যে কিন্তু সেতুর কাছে পিঠে একেবারে চলে এসছে। মাঝিদের কোনো বুদ্ধি কাজে লাগলো না। দেখা গেল সেতুতে মাস্তুলটা একদম বেঁধে যাচ্ছে।

0: এবং সেখানে জলের মধ্যে একটা ঘূর্ণিও রয়েছে, ঘুরছে, তার মানে ফিরে দেওয়া যাচ্ছে না আর কি। দেখতে দেখতে বোটটা একবারে সেতুর ওপর গিয়ে পড়ল, আর যা হবার তাই হলো, তাই না?
1: মাস্তুল মনমর করে কাত হয়ে গেল, যা হয় আর কি। এমন সময় একটা নৌকো তাড়াতাড়ি দাঁড়বে এসে কবিকে তুলে নিল।
0: হ্যাঁ, পরে বোটে বসেই স্ত্রী মৃণালিনীকে একথা লিখছেন কবি। তার প্রিয় ছুটি তাকে লিখলেন, আজ আরেকটু হলেই আমার দফা একেবারে নিকেশ হয়েছিল, তরির সঙ্গে দেহতরি আর একটু হলেই ডুবছিল।
1: ভাবা যায়
0: কত সহজ কথা,
1: সহজ কথা
0: অবলীলায় বলে দিলেন।
1: এবং দেখো, বাংলাদেশের যে নদী পদ্মা আত্রাই, আমরা গোড়াইয়ের কথা বললাম, নাগর নদী আছে, আমরা জানি না যে সময়ের যেভাবে ছুটছে আমাদের তরিও তো ভেরাতে হবে, আমরা পারবো কিনা সব কথা বলতে। এরকম নদীমাতৃক দেশের সাথে রবীন্দ্রনাথের কত স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা আবার গানে যাই, তারপরে আবার ফিরবো কথায়।
0: একদম, দেখো তুমি বলছিলে যে অনেক গান তিনি বসে লিখেছিলেন, এই বোটের ওপরই যে সৃষ্টিকর্ম, তো সেরকমই
1: মানে পদ্মা পাড়ের গান রবীন্দ্রনাথের জীবনে একটা বিশেষ অঙ্গ। 10 বছর ওখানে থেকেছেন, 5 ছেলে মেয়ে মৃণালিনী দেবীকে নিয়ে সংসার করেছেন, তারপরে চলে এসেছেন শান্তিনিকেতনে আশ্রম তৈরির কাজে। ওই সময় যে কত সৃষ্টি,
0: যেমন সোনার তরি যেমন আমরা শুনলাম কবিতাটা, তেমনি আবার সন্ধ্যা দেখেছেন মেঘমালা,
1: তুমি সন্ধ্যারও মেঘমালা, মধুর মধুর ধ্বনি বাজে এই গানটাও কিন্তু ওই সময় লেখা হয়েছিল। তো আমরা সন্ধ্যারও মেঘমালা শুনি।
0: একদম।

0: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা প্রায় শেষ না, সময় চলে এসেছি,
1: সময় চলে এসেছে
0: এবং
1: আমাদের তরিও ভিড়তে হলো।
0: হ্যাঁ, কাকদের কণ্ঠে আমরা শুনলাম আজকে গান,
1: আজকে সমবেত কণ্ঠে গান দিয়ে শুরু করেছিলাম সুদেষ্ণা সান্যাল, রুদ্র, জয়তী চক্রবর্তী। অমিতাভ ঘোষের কণ্ঠে আমরা শুনেছি কবিতা, গৌরী ঘোষের কণ্ঠে শুনেছি অদিতি মহসিনের গান, এরপর দুর্নিভার সাহা এবং শ্রাবণী সেন হয়ে শেষ করব সমবেত কণ্ঠে আরেকটি গান দিয়ে।
0: আর এই গান শুনতে শুনতে আমাদের মনে হবে সত্যি আমরা পেরিয়ে গেছি অনেকটা পথ, নদীর নৌকোয়ে, নদীর ঘাট, এবং সেখানে সেই ছোট্ট নৌকোযাত্রার কবির স্বপ্ন, সেই ছোট্ট ছেলেটির স্বপ্ন সব মিলিয়ে বড় ইন্টারেস্টিং নদী, বজরা আর আমাদের নৌকোবিহার।
1: এসব কিছু নিয়েই রবীন্দ্রনাথের নৌকোবিলাস, নৌকোবিহার সব কিছুতে
0: আমরা
1: ছিলাম।
0: ঠিক, জয়শ্রী মুখোপাধ্যায়,
1: অনুপূর্বা,
0: আমরা কিন্তু ফিরে আসছি এক ঘন্টা পরে নাটক শোনার।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে শ্রী মোদী বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ বিশেষ করে তরুণরা বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। তিনি বলেন উত্তম কুমারের বহুধা বিস্তৃত অভিনয় প্রতিভা মানুষের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাওকাত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা একাধিক বিষয় সহযোগিতার বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করছেন। বৈঠক শেষে কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলেছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন নেপালে আকস্মিক বন্যার বিপর্যয়ের পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদিকে 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমান ভারতের ত্রাণ সহায়তা নিয়ে চতুর্থ বিমানটি কাঠমান্ডুতে অবতরণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে যাচ্ছেন। সেখানে একটি হোটেলে দলীয় প্রশিক্ষণ শিবিরে তিনি যোগ দেবেন। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: bring you good music, good people, and unexpected reasons to just smile. So yeah, we will be celebrating all these celebrities' birthday for sure by listening to some wonderful songs. So I have lined up the songs one by one. So after a brief ad, you will be listening to a song from the movie Charlie's Angels, which starred Cameron Diaz as one of the protagonists. And this is by Destiny's Child. And then you will be listening to Katy Perry.
1: হরে কৃষ্ণ সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা সাপুজি বাস স্ট্যান্ড 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। অবিরাম বৃষ্টির জেরে বালেশ্বরে সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। ঝাড়খণ্ডের গালুডি ব্যারাজের 6টি গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে নদীতে জলস্তর আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। নেপালে হরপমানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখান্দে সেদেশের রাষ্ট্রপতি সাওকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেছেন। মিজোরামের ফুটবলার লালিয়ান জুয়ালা ছাংতে চলতি বছরে বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন। ছাংতে এর আগেও 2023-24 মরশুমে এই সম্মান অর্জন করেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী লালডুহমা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। পুরুষদের FIH হকি বিশ্বকাপের ফাইনালে বেলজিয়ামের ওয়াভরেতে বেলফিয়াস হকি এরেনায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি স্পেনের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 8:00 এই ম্যাচটি শুরু হওয়ার কথা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক কানাইলাল।

0: এই যে তোমরা সব এসে গেছো, রাসবিহারী, উপেন্দ্র, শ্রীশ, নগেন্দ্র, বাহ, আজ একটি নতুন ছেলেকে এনেছি, ডুপ্লে কলেজে আমারই ছাত্র, ইংরেজিতে পারদর্শী, এর নাম কানাই, কানাই লাল দত্ত।
1: আসুন ভাই, আসুন,
2: বসুন।
0: হ্যাঁ, বসো বসো কানাই, বসো। এর সম্পর্কে বলি, বাবার কর্মসূত্রে শৈশব থেকেই বোম্বাইতে ছিল, ওখানেই পড়াশোনা করেছে, আজ থেকে তোমাদের এ সহযোদ্ধা।
1: সহযোদ্ধা মানে?
0: বিপ্লবের মন্ত্রে দীক্ষিত।
1: বিপ্লবী? এত জীর্ণ শীর্ণ ছেলেটি
0: বিপ্লবী? ইয়েস, বাইরেটা রুগ্ন শীর্ণ হলেও ভেতরে ওর প্রখর তেজ, ওর ভেতরের আগ্নেয়গিরিটাকে জাগিয়ে তুলতে হবে। কানাই, প্রস্তুত?
3: হ্যাঁ স্যার, আমি প্রস্তুত। বাসুদেব দ্রাবিড় মহাদেব বিনায়ক রানাডের ফাঁসি আমি ভুলিনি, আমি দৃঢ় মনে বিশ্বাস করি দেশের জন্যই জন্ম আমার, বিপ্লবী আমার কাজ।
4: কাহিনী সূত্র শর্মিষ্ঠা রায়, এটার নাটক শামস উন নাহার, প্রযোজনা স্বপন দে সরকার, নাটক কানাই লাল।
5: আজও এত দেরি করলি বাবা, কখন থেকে তোর বাবা তোর খোঁজ করছেন?
3: সেবক সঙ্গে ছিলাম মা, আসছে পৌষ সংক্রান্তিতে স্নানার্থীদের।

0: সেবার সাহায্য নিয়ে আলোচনা ছিল।
1: সে কথা ভালো বাবা, সমাজকর্মী হিসেবে তোর নাম সবাই করে, কিন্তু ম্যালেরিয়ায় ভুগে ভুগে শরীরটা কি হয়েছে সেদিকেও তো খেয়াল রাখতে হবে।
0: ও কিছু না মা, সঙ্গীদের নিয়ে এত পথ পায়ে হেঁটে ঘুরি, শরীর চর্চা মুষ্টিযুদ্ধ করি, ও ঠিক হয়ে যাবে।
1: কিন্তু পড়াশোনাটা যে ঠিক মতো হচ্ছে না তোর বাবা।
2: কানাই কানাই, ফিরলি নাকি?
1: ওই যে উনি ডাকছেন, চল।
3: আসছি বাবা।
0: বাবা?
2: হ্যাঁ বস, আমি যে আর সুস্থ হব এ আশা করিনি। জানিসই তো মেরিন অ্যাকাউন্টসের চাকরি ছেড়ে বোম্বাই থেকে চলে আসতে হয়েছে রোগ বৃদ্ধির কারণে। দেখ তোর দাদা ডাক্তার হয়েছে, তুই যদি লেখাপড়াতে এত অবহেলা করিস, এন্ট্রেন্সের তৃতীয় বিভাগ এখনও যদি এইভাবে চলে।
0: আমি তো পড়াশোনা করি বাবা।
2: করো না তা বলছি না, তবে এরকম পড়াশোনাতে ভালো ফল,
0: পরীক্ষার ফলটাই তো বাবা জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না।
2: না না ও কথা আমি বলছি না, তবে আমার জীবন তো ফুরিয়ে আসছে বাবা, তোর জন্য বড় ভাবনা হয় কানাই।
0: কিন্তু আমার ভাবনা যে দেশের জন্য বাবা, পরাধীনতার শেকল ভাঙতে না পারলে দেশে যে মুক্তি নেই এটাই তো আসল কর্তব্য বাবা।
2: তোমার উপর আমার অনেক অনেক আস্থা কানাই, তোমার ভাবনা চিন্তা তোমার কাজকর্মকে আমি শ্রদ্ধাও করি, কিন্তু আমি চলে গেলে তোমার মা এই সংসার লেখাপড়াটা তাই।
0: বাবা
1: অত ভেবো না তুমি কানাই, আমার ভুল পথে যাবে না।
2: তাই যেন হয়।
1: আয় বাবা হাত মুখ ধুই একটু বস, আয়।
4: একটু থামতে হবে থামতে হবে। নাট্যবন্ধুরা নাট্যবন্ধুরা, আমাদের এই অবৈতনিক নাট্য সমাজ শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি হয়নি, এর গভীরে আছে অধ্যাত্ম চিন্তা। সেইখান থেকে আমাদের আরো দৃঢ় চেতা হতে হবে, মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে, আমাদের দেশ দেশের ঐতিহ্য।
0: আসতে পারি?
4: আরে কানাই এসো এসো, তোমার শরীরটা কি আজ ঠিক নেই নাকি?
0: একটু একটু জ্বর আছে। হ্যাঁ যা বলছিলে বলো।
4: আরে তুমি বলো, তোমার সেবক সংঘ তোমার আখড়া। হ্যাঁ বলো বলো সবাইকে বলো।
0: বলতে হলে প্রথমেই বলবো বন্ধুরা, মতিলালের মতো ধর্মে কর্মে আমার বিশেষ মতি নেই, আমি নির্ভর করতে চাই সত্যের ওপর, চরিত্র বলের ওপর। এই নাট্য সমাজের গভীরে দেশপ্রেমের মন্ত্র আছে বলেই আমি এখানে আসি। কিন্তু হরিনাম সংকীর্তনে কোনো আগ্রহই আমার নেই। স্বামী বিবেকানন্দের সেবাই প্রকৃত ধর্ম এই নীতিকেই আমি ধর্ম মেনেছি। এই সাথে চাই ছোড়া খেলা লাঠি খেলার অনুশীলন, তার জন্য আখড়া গড়ে তুলেছি আমি। তোমরা তোমরা সবাই স্বাগত।
4: আমাদের ঈশ্বর চিন্তা মানসিক জাগৃতির জন্য,
0: তার জন্য আমাদের আছে পাঠচক্র, সাহিত্য সংবাদপত্র পাঠ, আমাদের আমাদের অতীত বর্তমান আমাদের আমাদের ভবিষ্যৎ নিয়ে তো ভাবতে আজ হবেই। ভেবো না তোমাদের ছোট করছি মতিলাল, কিন্তু দেশের জন্য আজ যে আমাদের মতো ছাত্র যুবকদের বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন মতিলাল।
4: কানাই তোমার জ্বরটা কি বেড়েছে? দেখি দেখি। ও মা আরে এ তো অনেকটা তাপ, গা পুড়ে যাচ্ছে। ওরে ননি এদিকে একটু আয় তো, কানাইকে শুইয়ে দে, একটু জল পটি।
0: না না থাক থাক মতিলাল, তুমি ব্যস্ত হয়ো না, আমি আমি বরং চলে যাই আজ।
4: চলে যাবে? আমি এতটা জ্বর নিয়ে কি করে যাবে বলো?
0: না না কাউকে কাউকে ব্যতিব্যস্ত করতে ইচ্ছা হয় না আমার, তাছাড়া তোমাদের নাট্য সমাজের কাজকর্মের মধ্যে।
4: আরে সব হবে হবে, ঠিক আছে চলো তোমাকে তাহলে বাড়িতেই পৌঁছে দিয়ে আসি। ননি আমার সঙ্গে আয় তো।

0: हे भगवान।
1: তোমরা তো জেনেছো সবাই, অ্যান্ড্রু ফ্রেজারের পরিকল্পনায় আমাদের বঙ্গদেশ ভাগ হতে যাচ্ছে। বিশেষ গেজেটে ভারত সরকার বিস্তৃত প্রস্তাব প্রকাশ করেছে, বেঙ্গলি পত্রিকায় বেরিয়েছে সেই প্রস্তাব। আমাদের আন্দোলন এবার তীব্র হওয়া দরকার, সবাইকে প্রস্তুত হতে হবে।
2: আপনি নির্দেশ করুন।
3: প্রস্তুত আছি। বোম্বাই থাকতে বিপ্লবের যে চরম পন্থা দেখেছি, এখানেও স্যার সেই পথ দরকার। উদ্ধত ব্রিটিশদের ঠেঙিয়ে তাড়াতে হবে।
1: তার জন্যই তোমাদের আমি রিভলভার আর বন্দুক চালানো শেখাই। কিন্তু এখন আন্দোলন অন্যরকম। কার্জনটা এত বড় শয়তান ঢাকা থেকে বলেছে পূর্ববঙ্গ আর আসাম নিয়ে হবে মুসলমান প্রদেশ। ঢাকার নবাব সালিমুল্লাহকে নামমাত্র সুদে ১,০০,০০০ পাউন্ড ঋণের ব্যবস্থা করেছে। বাংলা ভাগ প্রায় নিশ্চিত। একে না আটকাতে পারলে বাংলার সমূহ সর্বনাশ।
4: আমাদের করণীয় কি বলে দিন স্যার।
1: বয়কট আন্দোলন। হ্যাঁ, বয়কট আন্দোলন। ইংরেজদের সব কিছু বর্জন করতে হবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনের এই কর্মসূচি নেওয়া হয়েছে। গুরুদেব রবীন্দ্রনাথও সমর্থন করেছেন এই ব্রিটিশ বর্জন কর্মসূচি, তিনিও সঙ্গে আছেন। বিলিতি দ্রব্য বর্জন করতে হবে, এর জন্য চলবে দোকানে দোকানে বাজারে বাজারে পিকেটিং। আমাদের উপেন্দ্র এখন কলকাতায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, পিকেটিং করছে। তোমরাও শুরু করো চন্দননগরে, তারপরে চন্দননগরের বাইরে। অতিরিক্ত একটি কাজও আছে আমাদের উপর। বার্ন অ্যান্ড কোম্পানিতে দেশীয় কর্মচারীরা ধর্মঘট করেছে, তাদের সংসার নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করতে হবে। শ্রেষ, রাসবিহারী, নরেন্দ্র, নগেন্দ্র, কানাই, তোমরা তৈরি?
5: তৈরি।
1: বেশ, প্রথমে জনসাধারণকে বোঝাতে হবে, না বুঝতে চাইলে ভয় দেখাতে হবে, বল প্রয়োগ করতে হবে বিলিতি দ্রব্য বর্জন করার জন্য। কলকাতায় তো বিলিতি পণ্যে আগুন লাগানো শুরু হয়ে গেছে। যেন তেন প্রকারেন বঙ্গ বিভাগ আমাদের রুখতেই হবে, হারলে চলবে না।
0: বন্দে মাতরম, বন্দে মাতরম।

0: মা, একা একা এইভাবে কাঁদছ?
1: না না, কাঁদছি না বাবা, বস, এখানে বস। কোথায় ছিলি এতক্ষণ?
0: মতিলালের কাছে। আমার খুব কষ্ট হচ্ছে মা।
1: দূর পাগল, বাবা কি কারো চিরকাল থাকে? তাছাড়া কবে থেকে রোগ ভোগ করছিলেন, একরকম ভালোই হলো।
0: তবে যে কাঁদছিলে তুমি?
1: এমনি দ্বিতীয় বিভাগে FA পাস করলি, ভাবছিলাম এবার তোর পড়াশোনাটা কি হবে।
0: ও নিয়ে ভেবো না মা, সংসারে অর্থ কষ্ট, ভাবছি লেখাপড়াটা এই পর্যন্ত থাক, এখন একটা কাজ করার দরকার, আর্থিক সমস্যাটা তো দূর হবে।
1: এ কি বলছিস বাবা, লেখাপড়া ছেড়ে দিয়ে?
0: মা মা, তুমি আপত্তি করো না,
1: কিন্তু তোদের লেখাপড়ার জন্য তোর বাবা।
0: জানি মা জানি, কিন্তু এখন তো অন্যরকম ভাবতেই হবে। কলকাতার ফেয়ারলি প্লেসে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের এজেন্ট অফিসে একটা আমার চাকরি হয়ে যাবে, চাকরিটা আমি করবো মা।
1: কি আর বলবো বাবা, তুই যখন ভেবেছিস
0: মা। মাস্টার মশাই।
2: আরে কানাই, এসো এসো বসো। আজ বুঝি অফিসে যাওনি?
0: আর যাবো না স্যার, চাকরিটা ছেড়ে দিলাম।
2: সে কি চাকরি ছেড়ে দিয়েছ, হঠাৎ এমন সিদ্ধান্ত?
0: এমনিতেই ভালো লাগছিল না ব্রিটিশদের গোলামি করা, তারপর আমার ছোট কাকা চাইছেন আমি বিয়ে কোর্সে ভর্তি হই, খরচ তিনিই দেবেন।
2: বাহ বাহ বাহ, এ তো অতি উত্তম কথা। তোমার কাকা রসিকলাল যত উপযুক্ত কাজই করলেন, তাহলে দেরি না করে হুগলি কলেজে ভর্তি হয়ে যাও।
0: হ্যাঁ স্যার, ভাবছি ইতিহাস নিয়ে পড়বো, আর সঙ্গে রাখবো ইংরেজি আর দর্শনশাস্ত্র, আপনি যদি সম্মতি দেন।
2: যথার্থই ভেবেছ তুমি, আমার আশীর্বাদ রইল। দেশের মুক্তি সংগ্রামে তোমাকে আরো বেশি দায়িত্ব নিতে হবে।
0: আমিও তো তাই চাই, আবেদন নিবেদনের আন্দোলন নয়, গুপ্ত বিপ্লবী কাজকর্মের সঙ্গে আমাকে যুক্ত করে দিন স্যার, মারের পাল্টা মার, সেই দিয়ে বিপ্লব করতে চাই। আপনি ব্যবস্থা করুন স্যার।
2: যথাসময়ে সেই ব্যবস্থা।

0: লাল মুখোদের দেখলে আমার যে কি হয় মনে হয় একটা একটা করে সবাইকে শেষ করে।
1: না না না না না, এই হঠকারী কাজ তুমি করো না। মহারাষ্ট্রে বিপ্লবের পথ ধরে আমাদের চলতে হবে, তার জন্য প্রশিক্ষণ দরকার, পরিকল্পনা দরকার। অরবিন্দ ঘোষের নেতৃত্বে যে বিপ্লবী দল আন্দোলন শুরু করেছে বাংলায়, সময় হলে তুমিও একজন সৈনিক হবে সে দলের।

0: আমাকে সেই মতো তৈরি করে নিন স্যার।
1: তৈরি অনেকটাই তুমি হয়ে আছো কানাই, অনেকটা তুমি তৈরি হয়ে আছো, বাকিটা নিশ্চয়ই হবে
0: স্যার।

0: কি কানাই, সামনের বছর বিএ ফাইনাল, তোমার লেখাপড়া চলছে তো ঠিক মতো?
1: চলছে স্যার, তবে একটা না বইয়ে মুখ গুঁজে পড়াশোনা আমার কোনো কালই হয় না। তার উপর বয়কট আর স্বদেশী আন্দোলনে
2: কানাই কজন গোড়াকে পিটিয়েছে, শুনেছেন?
3: কবি কোথায়?
4: ওই তো স্যার, চটকলের কয়েকজন শ্বেতাঙ্গ কর্মচারী চন্দননগরে এসে মদ্যপান করে বেরেল্লাপনা করছে, প্রতিবাদ করতে সাহস পেত না কেউ, কানাই গিয়ে তাদের দুজনের নাকে মুখে জোর ঘুষি চালিয়েছে, সেই যে পালিয়েছে ওরা।
0: ব্রাভো মাই বয়, ব্রাভো। এবার যে আরেকটা কাজ করতে হবে তোমাকে, অবশ্য একা কানাই নও, সবাইকে থাকতে হবে।
5: কাজটা বলে দিন।
0: বলবো, আরো একজন আসছে আজ, উপেন্দ্রনাথ, মানিকতলায় যুগান্তর দলের সদস্য, বারীন্দ্র ঘোষের নেতৃত্বে আছে, ও এলেই বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্ত। এই তো এসে পড়েছে, এসো এসো এসো এসো উপেন্দ্র, এসো এসো, তোমার কথাই হচ্ছিল।
5: একটু দেরি হয়ে গেল, আলোচনা শুরু করুন মাস্টারমশাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরুই করি। বিষয়টা হলো ওয়ারেন সার্কাস, সাহেব সার্কাস কোম্পানি, চন্দননগরে এসে এদেশের টাকা যেমন লুটছে, গোরা আর কালোর মধ্যে ভেদাভেদ করছে বসার আসনে। আমার প্রস্তাব হলো এই সার্কাস বয়কট করতে হবে।
2: প্রস্তাবে রাজি? কি তোমরা?
6: হ্যাঁ আমরাও রাজি।
2: রাজি, বয়কট করব,
6: বয়কট করব,
2: দরকার হলে তাড়িয়ে দেব ওই কোম্পানিকে।
0: দেয়ালে দেয়ালে পোস্টার ছাঁটা শুরু হোক তাহলে।
4: কাল থেকে শুরু করব আমরা।
0: সিদ্ধান্ত সর্বসম্মত?
6: সর্বসম্মত।
0: তাহলে উপেন্দ্র, তোমাকে বিশদে পরে বলছি, সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিচ্ছি, তার আগে বলি এই কর্মসূচিতে তুমি থাকো।
5: বেশ, রইলাম।
0: এবার পরিচয় করিয়ে দিই, এই হলো কানাইলা, দেখতে রুগ্ন কিন্তু ভেতরে আগ্নেয়গিরি, একে তোমার সঙ্গে দিলাম। সবাইকে নিয়ে তাহলে নেমে পড়ো, চাও।
1: এই যে সাহেব, তুমি কি সার্কাসের ম্যানেজার?
7: Yeah, I am manager. What can I do for you?
1: বাংলায় কথা বলো।
7: Okay.
1: এটা বাংলা মুলুক।
7: Okay, okay. কি দরকার?
2: সার্কাসে তো লোক প্রচুর আসছে, টিকিট বিক্রি এবার বন্ধ করতে হবে।
7: What? বন্ধ করতে হবে? মানে
1: টিকিট বিক্রি করা আর চলবে না। এদেশের পয়সা অনেক কামিয়েছো, সার্কাস চললে এখন থেকে বিনা টিকিটে চলবে।
7: What nonsense! তমাশা করিতেছো? Get out, I say! Get out!
2: এই সাহেব, মুখ সামলে কথা বলো।
7: এই এই
8: মেরে বিদায়
7: করো। Get it, bastard! Tomas! Tomas!
2: Sabere,
7: Tomas!
2: Dab! Lagari!
7: What happened? Ke hoi aache?
2: Char lathi ni aache? Dharo sa! Oi, bata ko!
7: Tomas!
1: Dudin matro shomoy dilam.
2: Bol ekhan theke chole jabi tora, bol! যতক্ষণ না বলবি মেরে মেরে মেরে আগুন লাগিয়ে দেবো
7: স্যার। ও মাই গড, টমাস, টমাস ইজ ভমিটিং ব্লাড, ছাড়িয়ে দাও, প্লিজ প্লিজ ছাড়িয়ে দাও, আমরা চলিয়া যাইব, কাল যাইব, ফর গড সেক ছাড়িয়া দাও।
9: এসো নরেন্দ্র, এসো। বাহ, কানাইকে এনেছো?
5: হ্যাঁ,
9: অনেকক্ষণ তোমাদের জন্য অপেক্ষা করছি, এসো কানাই।
5: কোথায় যাবে এখন উপেন্দ্র?
9: ওদিকটা চলো, নিরিবিলি।
5: বেশ চলো।
9: বুঝলে কানাই?
5: হ্যাঁ বল।
9: তোমাকে আমার ভালো লেগেছে, তুমি কথা বলো কম, কাজ করো বেশি, দৃঢ় চেতা অবিচল। নরেন্দ্রকে তাই বলেছিলাম তোমাকে নিয়ে যেন স্ট্যান্ডের কাছে আসে, কথা বলবো যুগান্তর নিয়ে।
1: আমি নিজেও খুব উৎসাহী যুগান্তর সম্পর্কে, মাস্টারমশাইকে অনেকবার বলেছি।
9: চারুবাবুর কাছে সব শুনেছি আমি, জানো বোধ হয় মানিকতলা বাগানে আমাদের বিশেষ কর্মযোগ্য, বিশেষ পরীক্ষা নিরীক্ষা চলছে।
1: হ্যাঁ শুনেছি।
9: উল্লাস

0: শঙ্কর দত্ত, বারীন্দ্র ঘোষ, হেমচন্দ্র দাস আরও অনেকে আছে সেই কর্মকাণ্ডে, আমি নিজেও আছি। তবে মুরারি পুকুর রোডের কাজকর্মেই আমি বেশি যুক্ত। যাই হোক, তুমি যে পারবে এ বিশ্বাস আমার হয়েছে বলেই তোমাকে প্রাথমিকভাবে আজ জানিয়ে রাখলাম।
1: আমি পারবো, আমি পারবই। কি কর্মকাণ্ড, কিসের পরীক্ষা নিরীক্ষা, আমি সবটা শুনতে চাই, আমি প্রস্তুত।
0: জানি, বিশদে বলবো তোমাকে, কিন্তু প্রস্তুত মানে মৃত্যুতেও ভয় নেই তোমার?
1: মৃত্যুতে ভয়? দেশ মায়ের চেয়ে আমার জীবন কি এতই বড় যে মরতে ভয় পাবো? আমাকে কি কি করতে হবে আপনি বলুন।
0: বোমা তৈরি শিখতে হবে, যথাসময়ে যথাস্থানে নিয়ে যাবো তোমাকে।
1: আজই আজই, এখনই এখনই আমি যেতে চাই।
0: তোমার তো বিয়ে পরীক্ষা সামনে, আপাতত চন্দননগরী থেকে পরীক্ষার প্রস্তুতি নাও, সেই সাথে দলের কাজ বাড়াও, শাখা সমিতি তৈরি করো, মুরারি পুকুর মানিকতলার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করো, টাকার খুবই দরকার।
1: বেশ, তাই করব। কিন্তু আমি তো এখনই সশস্ত্র আন্দোলনে নিজেকে যুক্ত করতে চাই, আমাকে কাজের সুযোগ দেওয়া হোক।
0: বুঝেছি, ম্যালেরিয়া তোমার শরীরকে রুগ্ন করে রাখলেও চারুবাবু ঠিকই বলেছিলেন, ভেতরে তোমার আগ্নেয়গিরি। ঠিক আছে, চন্দননগরী থেকে পরীক্ষার প্রস্তুতির পাশে ওই কাজগুলো করো, আর এর মধ্যে একদিন চাঁপাতলার যুগান্তর অফিসে নিয়ে যাবো তোমাকে, কিছু কাজের ভার যদি দেওয়া যায়। দেখি
2: কে হে ননি, ভয় করছে বুঝি?
3: একটু তো করছেই, কিন্তু আমি ভাবছি তুমি একটা উড়ো চিঠি পাঠালে আর কানাই অমনি অমাবস্যার মাঝরাতে শ্মশানের দিকটা চলে এলো, এটা কি হতে পারে?
2: সেটাই তো দেখার। গুপ্ত দলের নাম লিখিয়েছে, মরতেও নাকি ভয় পায় না, তাই তো লিখেছি চিঠিটা বেনামে, বুঝেছ? কি লিখেছি জানো? যদি তুমি সত্য দেশ সাধক হও, দেশহিতে জীবন বলি দিবার স্পর্ধা থাকে, তাহা হইলে আগামী অমাবস্যার দ্বিপ্রহর নিশীথে শ্মশানের বটবৃক্ষ মূলে আমার সহিত সাক্ষাৎ করিও।
3: নাম তো লেখনি, আমার মনে হয় কানাই আসবে না, অনেকক্ষণ ধরেই তো বসে আছি, চলো ফিরে যাই।
2: না না না, আরেকটু অপেক্ষা করি। দেখো, কানাই যে এত ভীরু এই বিশ্বাস নিয়ে ফিরে গেলে খুব কষ্ট হবে আমার।
3: কিন্তু আর কতক্ষণ? উত্তরে বাতাস বইছে, কনকনে শীত, আমি আর পারছি না, যা বোঝার আমি বুঝে নিয়েছি, চলো তো।
4: মতিলাল,
2: কানাই,
4: কানাই কি তো আসতে লিখেছো? বুঝতে পেরেছিলাম, তুমি ছাড়া এ কাজ আর কারো নয়। বলো কি বলবে বলো।
2: কোনো কিছুর ভয় পাওনি? ওটা কি তোমার হাতে, ওটা কি চকচক করছে?
4: ছোড়া।
2: ছোড়া?
4: হ্যাঁ, ভয় নেই, তোমার জন্য নয়।
2: তাহলে?
4: ভূত প্রেতের জন্য নয়, উড়ো চিঠিটা যদি ব্রিটিশের কোনো চর পাঠিয়ে থাকে তার জন্য।
2: সাবাস সাবাস কানাই, সাবাস। প্রত্যক্ষভাবে বিপ্লবী কাজে আমি তেমনভাবে যুক্ত হতে পারিনি ঠিকই, কিন্তু তোমাদেরই একজন আমি, তোমাকে নিয়ে গর্ব আমার। আজ থেকে শ্রদ্ধা করবো আমি তোমাকে।
4: ছি বন্ধু, ওভাবে বলতে নেই। শোনো, দেশের স্বাধীনতা চাই, তার জন্য উপযুক্ত ব্যবস্থাও চলছে, এখন চাই টাকা। তুমি তো হেন্ডারসন কোম্পানিতে চাকরি নিয়েছো না?
2: হ্যাঁ।
4: অর্থ সাহায্য করো?
2: হ্যাঁ নিশ্চয়ই করবো, কিন্তু কি ব্যবস্থা চলছে আমাকে একটু খুলে বলো।
4: এখন বলা যাবে না, শুধু শুনে রাখো, বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ আজ স্বপ্ন নয়, অসংখ্য সন্তান মাতৃমন্ত্রে দীক্ষা নিচ্ছে, সামনে তীব্র লড়াই।
2: লড়াই?

0: বিএ পরীক্ষা তো শেষ হয়েছে মা, এবার আমাকে কলকাতায় থাকার অনুমতি দাও।
1: কলকাতায় কেন, কোথায় থাকবি বাবা?
0: থাকার আস্তানা আছে, একটা চাকরির চেষ্টা তো এবার করতে হবে মা।
1: হ্যাঁ সে তো করতেই হবে, তবে সময় যেরকম চলছে কলকাতায় না গেলে কি হয় না?
0: না মা হয় না, এখানে থেকে ভালো চাকরি পা, তুমি চিন্তা করো না মা, সাবধানই থাকবো আমি।
1: কিন্তু তুই যা ভালো বুঝিস তাই কর বাবা।
0: মা
1: তাই কর।
2: আরে কানাই যে, ব্যাগটাগ নিয়ে চলে কোথায়?
0: ডাক এসে গেছে মতি, বাড়ি ছাড়ছি।
2: বাড়ি ছাড়ছো মানে?
0: আপাতত কলকাতায় যাচ্ছি, মাকে বলেছি কলকাতায় চাকরির চেষ্টায় যাচ্ছি।
2: সত্যি কি চাকরির চেষ্টায়?
0: একেবারেই না।
2: তাহলে
0: পিএম করার সঠিক লোকের অভাব হয়েছে।

0: আর বসে থাকলে চলবে না।
1: পিএম, পিএম মানে
0: পলিটিক্যাল মার্ডার। দেখলে না গোয়ালন্দ স্টেশনে মিস্টার বিসি অ্যালেন থেকে অ্যান্ড্রু ফ্রেজার, তারপর চন্দননগরের মেয়র টার্ডিভেল, সব ক্ষেত্রেই হত্যা চেষ্টা ব্যর্থ। কেন জানো?
1: কেন?
0: আমি মনে করি কার্যসিদ্ধির চেয়ে পালাবার প্রচেষ্টাই বড় হয়ে যাচ্ছে। এই ত্রুটিটা দূর করতেই হবে।
1: হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে তুমি কি করবে?
0: প্রাণের চেয়ে পিএম যাতে কার্যকর হয়, বিপ্লবীদের দৃষ্টি সেদিকে আকর্ষণ করব। চলি হে।
1: চারুবাবুর সঙ্গে দেখা করলে না?
0: গিয়েছিলাম, আশীর্বাদ নিয়ে এসেছি। স্যার বললেন তোমার সবই খুব ভালো, কিন্তু ইউ আর টু শাই। স্যার আমার দীক্ষাগুরু, উনি ঠিকই বলেছেন। কিন্তু মতিলাল, আমি যাচ্ছি বোমা তৈরির কাজে।
1: বোমা?
0: হ্যাঁ, বোমা, বোমা বানাবো আমি।
1: তুমি বোমা বানাবে?
0: বোমাও তো দেখতে কেমন নিরীহ, লাজুক, কি তাই না?
2: বারিন্দা
3: এসো, উপেন্দ্র এসো, এসো ভাই। ও কে উপেন?
2: চন্দননগরের সেই ছেলেটি, কানাইলাল দত্ত।
3: ও,
2: একেবার
3: কানাই। বেশ বেশ, তা কোথায় রাখতে চাও?
0: আগে আমি মানিকতলা বাগানের কাজে ভর্তি হতে চাই।
3: চাঁপাতলার যুগান্তর অফিসে তোমাকে সবার ভালো লেগেছে কানাই, পরীক্ষা তো হয়ে গেছে তোমার, এবার কাজের দায়িত্ব তুমি পাবে। কিন্তু প্রথমে মানিকতলা বাগানে নয়, ভবানীপুরের রসারুডে। ওখানে হেমচন্দ্র তোমাকে বোমা তৈরি শেখাবে, তোমাকে গড়ে নেবে। কি ঠিক আছে তো উপেন্দ্র?
2: একেবারেই ঠিক, হেমচন্দ্রের হাতে প্রথম পাঠ, বেশ মজবুত হবে।
3: কি ভাবছো কানাই? চারপাশে পুলিশ, কড়া নজরদারি, ধরা পড়লে জেল, দীপান্তর বা ফাঁসি। অসতর্কতা মানেই ঘোর বিপদ, গোপনীয়তা প্রতিপদে। পারবে তো?
0: পারবো, আমি ঠিক পারবো। আমাকে যোগ্য ভেবেছেন, সে ভাবনার মর্যাদা হানি হবে না।
3: বাহ বাহ বাহ, বন্দে মাতরম,
4: বন্দে মাতরম।
1: বারিন্দা, বারিন্দা, সর্বনাশ হয়েছে বারিন্দা।
3: কি ব্যাপার হেমচন্দ্র, সদল বলে এত হাঁপাতে হাঁপাতে?
2: ভবানীপুরের আস্তানায় পুলিশের নজর পড়েছে।
3: কি বলছো?
2: হ্যাঁ, জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, এখন কি করব বলো?
3: মাল মশলা কোথায় সব?
2: সব গুছিয়ে রেখে এলাম, বললেই সরিয়ে ফেলবো।
3: অবস্থা কি খুবই খারাপ?
0: এখনো সব নিয়ে পালানো সম্ভব? কদিন ধরে পুলিশ আনাগোনা করছে, গন্ধ শুকছে, কখন কি হবে বলা যায় না।
3: তো আর দেরি করো না, তাড়াতাড়ি সরে পড়ো ওখান থেকে সবাই।
2: আচ্ছা বারিন্দা, সমস্ত নিয়ে কি মুরারি পুকুর রোডে যাবো?
3: না না না না না না না, ওখানে চলছে বোমার সঙ্গে সঙ্গে ডিনামাইট তৈরি, বন্দুক, রিভলভারের কার্তুজ তৈরি।
2: আচ্ছা,
3: বাগান বাড়িটা তাই একটু আলাদা ভাবে থাকুক।
2: ঠিক আছে,
3: তোমরা আমি বরং নতুন আস্তানা যাবে।
2: ঠিক আছে। নতুন আস্তানা?
3: হ্যাঁ, বাগবাজারে 15 নম্বর গোপীমোহন দত্ত লেনে বোমা তৈরির স্কুল চলবে ওখানে।
2: একটু দাঁড়া, 15 নম্বর গোপীমোহন দত্ত লেন? ঠিক আছে, ঠিক আছে।
3: কানাই আর নিরাপদ ওখানেই থাকবে।
2: বেশ,
0: খানা তল্লাশি ধরপাকড় শুরু হয়ে গেছে, ইংরেজদের ঘুম চলে গেছে।
1: বলছো কি?
0: হ্যাঁ ঠিকই বলছি, তৈরি হও। খবর খুবই খারাপ, মূল কেন্দ্র থেকে গ্রেপ্তার হয়েছেন বারিন ঘোষ, উপেন্দ্র, ইন্দুভূষণ, হেমেন্দ্র, উল্লাসকর দত্তরা, মোট 14 জন। গ্রে স্ট্রিটে আছেন অরবিন্দ ঘোষ, হেমচন্দ্র আছে রাজার নবকৃষ্ণ স্ট্রিটে। জানি না, জানি না ওদের কি হয়েছে। আমাদের আস্তানা পুলিশের নজরে ছিল, দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি।
5: কিংসফোর্ডটা যদি মরত তাও না হয়।
6: হ্যান্ডস আপ! এক পাও নড়িবে না, পলাইবার চেষ্টা করিলে গুলি চালাইব। সবাই তল্লাশি করো।
0: সাহেব কি পাগল হয়ে গেলে নাকি? আমরা দুজন নিরীহ হচ্ছে।
6: চুপ! তোমরা টেনশন আস, খবর আছে এ বাড়িতে বোমা তৈরি হয়।
0: বোমা?
6: হ্যাঁ, কোথায় কোথায় বোমা?
0: মিথ্যে খবর,
6: মিথ্যে খবর। চুপ! সমস্ত কলকাতায় আমাদের গুপ্তচর, আই মিন স্পাই আছে। নাও স্পিক আউট, বলো তোমাদের মধ্যে কানাই কে আছে? হ্যাঁ, নিরাপদ কে আছে?
7: স্যার, বোমার মালমশলার কাগজপত্র বইটি পাওয়া গেছে।
8: এই যে

0: আছো, ভেরি গুড ভেরি গুড। সমস্ত লই আলো, সমস্ত লই রাজ দেখো, বন্দুক টন্দুক পাও কিনা। কুইক কুইক, এই অ্যারেস্ট করো, দুজনকে অ্যারেস্ট করো।
1: এই আদালতে যাহাদের বিচার শুরু হইয়াছে তাহারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইতেছিল। ইহা রাজদ্রোহিতা আসামি বারিন্দের কাছে প্রথমে জানিতে চাই, তোমার বিরুদ্ধে যে যে অভিযোগ আসিয়াছে তুমি কি স্বীকার করো?
2: করি, সবই স্বীকার করি। বিদেশী শাসকদের উৎখাত করার জন্য শুধু আমরা কেন সাহেব, আরো অসংখ্য দামাল ছেলে তৈরি হয়েছে সারা দেশে, কজনকে ধরবে তোমরা? রাজদ্রোহিতা বলো আর যাই বলো, যা করেছি ঠিক করেছি।
1: উপেন্দ্র, ইন্দুভূষণ, বিভূতি, তোমরা কি বলিবে?
3: একই কথা সাহেব, যা করেছে ঠিক করেছে, তোমরা একে যাই বলো। এ দেশ আমাদের, আমার দেশের লোক বুঝবে আমাদের কাজের গুরুত্ব।
4: আমারও একই কথা, আমারও একই কথা।
5: বেশ করেছি,
6: ঠিক করেছি,
5: ঠিক করেছি,
6: বেশ করেছি।
1: অর্ডার, অর্ডার। 16 নম্বর আসামি কনাইলাল দত্ত
7: কি বলবে বলো সাহেব?
1: শপথ করো।
7: কোনো শপথ করব না।
1: তোমার আসল নাম কি, বয়স কত?
7: বলবো না, একটা কথাও বলবো না। এমনকি স্বীকারোক্তি যে ফর্ম ধরে আছে তোমার মুহুরি, তাতে সই পর্যন্ত করব না।
1: তুমি পুলিশের কাছে কোনো বক্তব্য দাও নাই, ইজ ইট ট্রু? সত্যি?
7: দিইনি, দেবও না। কি বিচার আছে তোমাদের, কি শাস্তি দেবে? একটা কথাও বলবো না তোমাদের কাছে।
1: অপরাধ স্বীকার করো, শাস্তি লঘু হইতে পারে।
7: দেশকে ভালোবাসা অপরাধ নয় সাহেব, তার জন্য সব কিছু করতে পারি আমরা।
1: তোমরা প্রত্যেকে আলিপুর বোমা মামলার আসামি, রাজদ্রোহী। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আলিপুর জেলেই থাকিবে তোমরা। জবানবন্দি দিবে, বিচার কার্যে সাহায্য করিবে। থিংক ইট আউট, ভাবিয়া দেখো। টুডে কোর্ট ইজ অ্যাডজর্নড।
2: শোনো সবাই, সবাই দিকে এসো, শোনো, পালাতে হবে। চিলির দেওয়াল টপকে পালাতেই হবে আমাদের। সবাই যদি এভাবে একসঙ্গে ছেলে পড়ে থাকি গুপ্ত কাজকর্ম তো, তাহলে
8: চন্দননগরে শ্রীশচন্দ্র এসেছিল দেখা করতে,
2: তাই
8: বারিন্দা সঙ্গে বসন্তও এসেছিল, ওরা সাহায্য করবে, চিঠিপত্র খবরাখবর যেখানে যা দেবার পৌঁছে দেবে।
2: খুব ভালো, কিন্তু দেখো উপেন্দ্র, আমাদের কিছু অস্ত্র শস্ত্র দরকার, পালাবার সময় প্রয়োজন হয়ে পড়তে পারে।
8: ভাইদা ভাই,
2: হ্যাঁ,
8: শ্রীশচন্দ্র আমার জন্য একটা খবর এনেছিল।
2: হ্যাঁ,
8: বলতে তো ভুলেই গেছে, আমাদের কানাইলাল বিয়ে পাস করেছে।
2: তাই? কনগ্রাচুলেশন।
8: ঠিক আছে, শোনো, এই পর্যন্ত থাক বারিন্দা। হ্যাঁ, যা বলছিলে বলো।
2: ঠিক, প্রসঙ্গ থেকে বেরুলে হবে না। ভালো কথা, ঝিলের বড় ডাক্তারবাবুর সঙ্গে কারো পরিচয় হয়েছে বৈদ্যনাথ চট্টোপাধ্যায়?
9: না, তেমন নয়। তবে মনে মনে উনি নাকি বিপ্লবীদের সমর্থন করেন শুনেছি।
2: সঠিকই শুনেছ হেম, শরীর খারাপের জুতোয় আমি গিয়েছিলাম তার কাছে, কেউ তখন ছিল না। কথায় কথায় বললেন, যখন যেমন দরকার এসো, দরকার মতন কিছু একটা দেখিয়ে হাসপাতালে ভর্তি রাখবো, ভয় নেই, আমিও দেশকে ভালোবাসি।
8: আমাদের সত্যিকে তাহলে?
2: বাহ, ঠিক বলেছ তো, মেদিনীপুরের ওই ছেলেটা এত কষ্ট পায় হাঁপানিতে, ওকে যদি পাকাপাকি হাসপাতালে রাখা যেত ভালোই হতো। ঠিক আছে, ঠিক আছে, আমি বৈদ্যনাথবাবুকে বলবো।
9: বারিন্দা, বারিন্দা, সেই সঙ্গে আরেকটু বুঝে নিও, সত্যিই যদি ওর মনে দেশপ্রেম থাকে, জেল পালানোর ব্যাপারেও সহযোগিতা চেয়েও।
2: বুঝতে আমার ভুল হয়নি হেম, অবশ্যই সহযোগিতা চাইবো।
8: বারিন্দা,
2: হ্যাঁ,
8: জেলার আসছে।
2: চুপ চুপ, সবাই চুপ, চলে যাবো, চলে যাবো, চলে যাবো, চলে যাবো।

0: কানাই, অনেকক্ষণ বসে আছি তোমার জন্য।
1: অমন শুকনো মুখে কেন, কি ভাবছিস? খুব কষ্টে আছি।
0: তোর দাদা এসেছিলেন উকিল দিয়ে তোর জামিন করাবেন বলে। আচ্ছা, তুই রাজি হসনি কেন?
1: উকিল আমি চাই না মতিলাল,

0: আমার মুক্তি আমি চাই না, আমার সঙ্গীদের দশায় ভোগ করতে চাই আমি।
1: হ্যাঁ, কিন্তু তোর বিরুদ্ধে অভিযোগ খুব গুরুতর হয়নি বলে শুনেছি, চেষ্টা করলে মুক্তি হতে পারে।
0: আবেদন নিবেদনে মুক্তি চাই না মতিলাল, আমরা মুক্ত হব অন্যভাবে। জেলে পচার জন্য বা আন্দামানে বা ফাঁসি কাঠে নিরীহ মোষের মতো মরব বলে জন্মাইনি আমি, আমরা কেউ না। মাকে আর দাদাকে বলিস আমি ভালো আছি, যেন বেশি চিন্তা না করেন।
1: কানাই কানাই, এই কি ভালো থাকা? জামিনে উকিল নেব না, বিচারে উকিল নেব না, আচ্ছা এ কেমন কথা?
0: আমি তো একা নই মতিলাল, আমরা এখানে অনেকে, খেলাধুলা লাফালাফি বিস্কুট সন্দেশ চুরি আম্মা খামাখি এইসব করে বেশ তো আছি। অকারণে মন খারাপ করছিস তোরা।
2: কানাই কানাই,
0: কি ব্যাপার সত্যেন, কি হয়েছে?
2: খুব জরুরি দরকার, এক্ষুনি একবার শুনতে হবে।
0: মতিলাল
1: হ্যাঁ,
0: আবার তুই আসিস একদিন রে, সৃষ্টিকেও আসতে বলিস, মাকে আর দাদাকে অবশ্যই বলিস আমি আমি ভালো আছি।
1: বলবো, নিশ্চয়ই বলবো, তুই ভালো থাকিস। উঠি রে কানাই, উঠি।
0: হ্যাঁ হ্যাঁ সত্যেন, কি হয়েছে বল।
2: শ্রীরামপুরে নরেন গোস্বামী রাজসাক্ষী হয়েছে, বারিন্দা উল্লাসকর্দা উপেন্দ্র এদের কাছে এইমাত্র শুনে এলাম, ওর গোপন জবানবন্দিতে অনেকে ধরা পড়েছে নতুন করে।
0: বলছিস
2: অধ্যাপক চারুচন্দ্র রায়ও ধরা পড়েছেন।
0: নরেন গোস্বামী রাজসাক্ষী?
2: হ্যাঁ,
0: মাসে মাসে ধরা পড়ে গেছেন,
2: একেবারে সত্যি। বারিন্দা তো ডাক্তারবাবুর কাছে আরো শুনেছেন, সহবন্দীদের কাছে যুগান্তর দলের খুঁটিনাটি খবর জানতে নরেন এখন পুলিশের চর।
0: সত্যেন,
2: বিনিময়ে ওকে মুক্তি তো দেবেই, ইংল্যান্ডে বাস করার ব্যবস্থাও করে দেবে বলে টোপ দিয়েছে নাকি। কেউ যেন নরেনকে আর এতটুকু বিশ্বাস না করি।
0: বেইমান নরেন গোস্বামী, বিশ্বাসঘাতক, ওকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে।
2: আমিও তাই ভেবেছি, তবে তবে বারিন্দাকে গোপন করে, বারিন্দা জানলে এ কাজের সায় নাও দিতে পারেন।
0: শত্রুর চেয়ে বিশ্বাসঘাতক বেশি ভয়ঙ্কর সত্যেন। ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল, ফাঁসি হয়েছে অনেকের, আরো কতজনের হবে? বেশমাত্রিকার জন্য প্রাণকে যখন তুচ্ছ করেছি আমরা, স্বদেশী হয়েও বেইমান নরেন গোস সামান্য মুক্তির লোভে? না না না সত্যি না, নরেনের বাঁচার কোনো অধিকার নেই।
2: আরো কয়েকজন রাজি, তবে নরেন এখন পুলিশি পাহারায়, তার উপর অস্ত্র নেই আমাদের হাতে।
0: অস্ত্র চাই, উপায় চাই, যত তাড়াতাড়ি সম্ভব চাই, চল চল। সত্যেন আর তো দেরি সইছে না। বেইমান নরেন গোস্বামী আদালতে প্রকাশ্যভাবে বিপ্লবীদের খবরাখবর জানাতে শুরু করেছে। উফ, কেন যে পিস্তল পেতে দেরি হচ্ছে।
2: বৈদ্যনাথ ডাক্তারবাবুকে বলে বুঝিয়ে হাসপাতালে ভর্তি আছি আমি, নরেনকে খবর পাঠিয়েছি, আমিও রাজসাক্ষী হব, নরেন যেন দেখা করে আমার সঙ্গে হাসপাতালে।
0: নরেন রাজি হয়েছে?
2: রাজি, অস্ত্র পেলেই তুমিও এসে যে কোনো ছুঁতোয় হাসপাতালে ভর্তি হও।
0: ঠিক আছে, কিন্তু তারপর?
2: সঙ্গে পিস্তল থাকবে, লুকিয়ে আনবে, নরেনকে জরুরি খবর পাঠালেইও চলে আসবে। কিন্তু কিন্তু পিস্তল পাবে কবে?
0: পিস্তল আজও পেতে পারি, কালও পেতে পারি। আমার সাক্ষাৎকারী হয়ে আনবে একজন, বুঝেছো?
2: বেশ,
0: অন্তত দুখানা আনবে।
2: পাওয়ার পরেই কিন্তু দেরি করো না।
0: না,
2: তোমার অপেক্ষাতেই হাসপাতালে রইলাম, আসি এখন।
0: ঠিক আছে।
2: বন্দে মাতরম।
0: বন্দে মাতরম।
2: আরে এসো এসো নরেন, এসো, তোমার জন্যই তো অপেক্ষা করে আছি আমরা। বলছিলাম, একাই এলে?
3: না হে, সঙ্গে একজন সাহেব কয়েদি আছে, আমার দেহ রক্ষী।
2: ও,
3: তা কানাই?
0: তোমার জন্যই তো সত্যেনের বিছানায় রাত কাটিয়েছি। আসলে তোমার মতো রাজসাক্ষী হয়ে যদি মুক্তিটা পাওয়া যায়
3: খুব ভালো হবে। তাহলে তিনজনে মিলে
0: যে তোমরা কথা বলতে থাকো, আমি তো আসছি। হ্যাঁ, কম্পাউন্ডার ডেকেছিলেন।
2: ঠিক আছে ঠিক আছে।
3: তাহলে বলি সত্যেন, আমরা তিনজনে মিলে পরামর্শ করে যদি সাক্ষ্য দিই, আমার বাবা মুকদ্দমার কিট, বুঝলে? আমি হলফ করে বলছি, কেউ আমাদের আটকাতে পারবে না।
2: ধন্যবাদ নরেন, তোমাকে তোমার উপযুক্ত একটা উপহার না দিলে।
3: ওকে বিশাল, ওকে
2: উরুতে লেগেছে, পালাচ্ছে শয়তানটা, কি করি কি করি।
4: ওকে সত্যনের নিশানা তো ব্যর্থ, নরেন পালাচ্ছে এখনই। ওকে শেষ করতে না পারলে আমার পিস্তলেই এবার।
5: দেখো
0: এই দেখো, পিস্তল ফেলে দিলাম।

0: কানাই, কানাই আমাকে গোপন করে এমন কাজটা হঠাৎ করতে গেলে কেন?
1: হঠাৎ তো করিনি বারিন্দা, ভেবেচিন্তেই করেছি, বিশ্বাসঘাতক মেরে পূর্ণ কাজ করেছি।
0: ওইভাবে তাহলে ধরা দিলে কেন? একটা গুলি নিজের জন্য রাখতে পারলে না?
1: আমরা যাই করি ন্যারো এস্কেপ হয়ে ব্যর্থ হয়, তাই ঝুঁকি নিতে চাইনি। যে কটা গুলি ছিল নরেনের শরীরে চালিয়ে দিয়েছি, তাছাড়া নিজের হাতে মরতেও চাইনি, কারণ সাধ ছিল একবার নিজের মুখে বলে মরব যে যা করেছি দেশের জন্য করেছি। আই শ্যাল গিভ দ্য ডিড ইটস ট্রু ক্যারেক্টার, যা করলাম তার মর্যাদা আমাকেই রাখতে হবে।
0: আর কদিনের মধ্যেই তো বিচার শুরু হবে কানাই, নিজের পক্ষে উকিল নাও। শুনলাম তোমার দাদাকেও তুমি না বলে দিয়েছ, সত্যেনের হয়তো দুজন উকিল লড়ছে।
1: চাই না উকিল, আমি উকিল চাই না বারিন্দা, জীবন মৃত্যু পায়ের ভৃত্য, আমার যা হবার হবে।
0: কানাই,
1: ভয় আমি পাই না, শুধু দেশময়ের স্বাধীনতাটা যদি
0: হবে। কানাই হবে।
1: বন্দে মাতরম,
0: বন্দে মাতরম।
2: কানাইলাল দত্ত, এত পক্ষ সমর্থনে তুমি কিছু বলিতে পারো, বলো কি বলিবে?
1: বলবো না, আমি কিছুই বলবো না।
2: স্ট্রেঞ্জ, তুমি কি জানো ইহার পরে কিছু বলার সুযোগ তুমি আর পাইবে না? থ্যাংক ইউ সেলফ, ভাবিয়া দেখো।
1: ভাবো তোমরা সাহেব, আমার কিছু ভাবার নেই।
2: ওকে ওকে, কিন্তু কানাইলাল তোমাকে বলিতেই হইবে, জেলের মধ্যে রিভলভার তুমি কোথা হইতে পাইয়াছ, কে দিয়াছে? হু ইজ হি? স্পিক আউট, বলো বলো।
1: তোমাদের পুলিশকে তো বলেছি সাহেব, আবার শুনবে? শোনো তবে, পিস্তল দিয়ে গেছে ক্ষুদিরামের ভূত। ক্ষুদিরামকে ফাঁসি দিয়েছ তোমরা, আর তার ভূত এসে পিস্তল দিয়েছে আমাকে। এর বেশি আর একটি কথাও বলবো না।
2: গত তিন দিন ধরিয়া এই আদালত মোট 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করিয়াছে। আসামি সত্যেন্দ্রনাথ বসুর শুনানি কার্য শেষ হইয়াছে। 5 জন জুরির মধ্যে 3 জন ভারতীয় জুরি তাহাকে নির্দোষ বলিতে চায়। এমন অবস্থায় এই আদালত সত্যেন্দ্রনাথ সম্পর্কে কোন সিদ্ধান্ত লইছে না। অরের অরের, জুরিগণের মতামত ও সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত আসামি কানাইলাল দত্তকে জেলখানার মধ্যে ষড়যন্ত্র, অস্ত্র সংগ্রহ ও রাজসাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অপরাধে অপরাধী সাব্যস্ত করিতেছে। আসামি কানাইলাল দত্তকে প্রাণদণ্ড, ফাঁসির অর্ডার দেওয়া হইতেছে। অবশ্য কানাইলাল ইচ্ছা করিলে এই দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করিতে পারে। কানাইলাল, তুমি কি আপিল করিতে চাও?
1: There shall be no appeal. No, no, never. Vande Mataram.

0: মা সব জেনেছেন দাদা?
1: হ্যাঁ, খুব ভেঙে পড়েছেন, আসতে চাইছিলেন।
0: না না না দাদা, মাকে এখানে এনো না, বলো কানাই ভালো আছে। দেখছো তো আমি আর রোগা নেই, 16 পাউন্ড ওজন বেড়েছে।

0: আমার, ঘুমিয়ে গীতা পড়ে দিদি আমার দিন কাটছে 44 ডিগ্রি সেলে।
1: সত্যেনের পক্ষে ভাইসরয়ের কাছে আবেদন করা হয়েছে প্রাণ ভিক্ষার, আমরাও যদি তেমন করি।
0: না দাদা, ইংরেজের ভিক্ষার প্রাণ নিয়ে বাঁচতে আমি চাইনি, মৃত্যু সে অনেক শান্তির। আচ্ছা, ফাঁসির দিন কি ঠিক হয়ে গেছে?
1: হ্যাঁ হয়েছে, 10ই নভেম্বর।
0: ও, আর মাত্র কটা দিন। এমন গর্ব নিয়ে মরতে পারা যে কি আনন্দের দাদা, আমার চোখে মুখে লক্ষ্য করে দেখো না, তুমি সে আনন্দ দেখতে পাবে, দেখো।
1: পাচ্ছি পাচ্ছি রে, এত সুন্দর তুই কোনো দিন ছিলি না কানাই।
0: তাহলে তোমার মন এত খারাপ কেন বলো? শোনো দাদা, মতিলালকে বলো আমার শ্মশান যাত্রাটা যেন একটু জাঁকজমকে সম্পন্ন হয়।
1: কানাই,
0: না, নিজের গৌরবের জন্য বলছি না, উনি চাঁদ মির্জাফরের জাতি যে মৃত্যুশেল বুকে নিয়ে পাপের প্রায়শ্চিত্ত করল, জাতি যেন এই কথাটা মনে রাখে।
1: তাই হবে ভাই, তাই হবে।

0: দেখুন দেখুন ইন্সপেক্টর জোন্স, ফাঁসির আসামি কেমন নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে।
1: স্ট্রেঞ্জ ইহা হইতে পারে, এমন ব্রাইট।
0: ইয়েস ইয়েস, হি ইজ এ ওয়ান্ডারফুল চ্যাপ, হি ইজ অলওয়েজ ব্রাইট।
1: ওকে ডাকিয়া তুলো। সাড়ে পাঁচটার আগে মিস্টার হ্যালিডে, মিস্টার বম্পাস আর অফিসারগণ আসিবে। পাঁচটা বাজিয়া আছে, সত্তর উহাকে স্নান করাইয়া লও।
0: ওকে ওকে কানাইলাল, কানাইলাল উঠো। আজ আজ 10th November, তোমাকে এখন চাইতে হইবে।
2: একেবারে খেয়াল ছিল না সাহেব, থ্যাংক ইউ। হ্যাঁ, কোথায় যেতে হবে চলো।
0: প্লিজ প্লিজ কাম উইথ মি।

0: ও জল্লাদ, দড়িটা বড় কড়া হয়ে গেছে, গলায় লাগছে, একটু মোলায়েম দড়ি দিতে পারো না?
1: Hang him till death.

স্বাদ ছিল একবার, নিজের মুখে বলে মরব যে যা করেছি দেশের জন্য করেছি। আই শ্যাল গিভ দ্য ডিড ইটস ট্রু ক্যারেক্টার, যা করলাম তার মর্যাদা আমাকেই রাখতে হবে।

0: শেষ হল। কাহিনী সূত্র শর্মিষ্ঠা রায়, বেতার নাটক শামস উন নাহার, অভিনয়ে চারুচন্দ্র, নির্মাল্য সেনগুপ্ত, জোন্স গৌতম বসু, ম্যানেজার শ্যাম বন্দ্যোপাধ্যায়, জেলার অমলেন্দু ভট্টাচার্য, রাসবিহারী তরুণ মণ্ডল, শ্রীশচন্দ্র দেবব্রত বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র রূপন দাশগুপ্ত, মতিলাল দেবব্রত চক্রবর্তী, সত্যেন বিপাশ কুরি, উপেন্দ্র দেবব্রত চক্রবর্তী, আশুতোষ অরূপ কুমার মান্না, নরেন গোসাই কল্যাণ মিত্র, বারিণী অলোক রায় ঘটক, হেমচন্দ্র দীপক বসু, কানাইয়ের বাবা অরুণ মুখোপাধ্যায়, কানাইয়ের মা বাসন্তী চট্টোপাধ্যায় এবং কানাইলালের ভূমিকায় চন্দন মজুমদার। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন স্বপন দে সরকার।
1: শুনলেন নাটক 107 FM রেনবো।
2: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: এখন শুনবেন বাংলা আধুনিক গান।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের আসন্ন শতবর্ষ উদযাপন সম্পর্কে বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন। মানুষের হৃদয়ে তাঁর স্থান চিরকালীন, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য আসবেই, উত্তম কুমার তার প্রমাণ। প্রধানমন্ত্রী আজ তাশখন্ডে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাওকাত মির্জিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাষ্ট্রপতির প্রাসাদে আয়োজিত এই দ্বিপাক্ষিক বৈঠকে উভয় নেতা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল, যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনসাধারণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলির পর্যালোচনা করেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। 230 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। ভূতকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি। নেপালে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন বসিরহাটের বাসিন্দা অনুকূল পোদ্দার এবং তাঁর স্ত্রী রেবা রায় পোদ্দার। জানা গেছে, বিপদ আঁচ করতে পেরে তাদের চালক গাড়ি বিপর্যয়স্থল থেকে দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যান, ফলে অনুকূলবাবুর পরিবার সহ 22 জন রক্ষা পান। আজই ওই দম্পতি পুলিশি নিরাপত্তায় বাসভবনে ফিরেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আজ খড়গপুরে যাচ্ছেন। সেখানে একটি হোটেলে দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন তিনি। ওই হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে ঘাটাল সাংগঠনিক জেলার দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। কলকাতা উত্তর বন্দর থানার পিকে ঠাকুর ঘাটের সামনে শনিবার রাতে সন্তোষ চৌধুরী নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে অমিত ওরফে কার্তিক সোনকরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। অভিযুক্তকে গ্রেফতার করতে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে। সমাজকে নেশামুক্ত করার যে বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে বাঁচাতে প্রচার অভিযান ও সামাজিক সচেতনতা তৈরির ওপর জোর দেন তারা। পাশাপাশি মহিলাদের ক্ষমতা, সমতা, সুরক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর ভাবনাকেও সাধুবাদ জানিয়েছেন তারা।

0: প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের সম্পর্ক সুসংহত কৌশলগত অংশীদারিত্বে উন্নত হয়েছে। উজবেকিস্তান সফরে সেদেশের রাষ্ট্রপতি সাওকাত মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশানির্দেশের জন্য বিদেশ মন্ত্রী পর্যায়ের সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে দুটি দেশ ঐক্যমত্যে পৌঁছেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, VVGRAMJI প্রকল্পে ইচ্ছুক ব্যক্তিরা সকলেই কাজ পাবেন। প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে। শ্রী ঘোষ মালদা থেকে গতরাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আসেন, সেখানে তার একটি দলীয় কর্মসূচি ছিল। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে। এর ফলে আজও রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ তুমি শুনছো উইকেন্ড ক্যাফে। আর আজকে রবিবার, রবিবার মানে কিন্তু একটা আলাদা স্পেশাল দিন, আলাদা মানে কি বলবো, একদম খাওয়া দাওয়া এনজয় এবং সন্ধেবেলায় বিকেলবেলার দিকটা একটু ল্যাদ খেয়ে গল্প শোনার সময়। কিন্তু গল্প শুনবো, তার আগে আমাদের তো শুনতে হবে ভালো ভালো সুন্দর সুন্দর গান। সেই জন্য ওই উইকেন্ড ক্যাফে নিয়ে চলে এসেছি 107 FM রেনবোতে, তোমার বন্ধু রাজীব আর
2: রিয়া। আজকে আর স্কোয়ার আবারও, মানে গত রবিবারেও আমরা ছিলাম এই জুটি, আজকে আবারও এসে এবং তোমাদের সঙ্গে আড্ডা জমাতে, গল্প করতে এবং তোমাদের ভালো ভালো গান শোনাতে, সেটাই তো ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে এই যে মানে 4-5 আমরা গল্প করব, আড্ডা দেব, সপ্ত হলো, কিন্তু 5টার পরে যেটা থাকবে তোমার জন্য সেই মুচমুচে গল্প, যে গল্প শোনার জন্য তুমি সারাটা সপ্তাহ ওয়েট করে থাকো। FM রেনবো স্পেশাল গল্প স্বল্প, রবিবারের বিকেল মানেই সেই গল্প স্বল্পের দিন। সব কিছু নিয়ে আমরা রেডি, রিয়া রাজীব রেডি, আর তোমার সঙ্গে আড্ডা তো হতেই পারে। 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে তুমি তোমার সমস্ত কথা, মানে এই বিকেলে তুমি কী করছো সেই সমস্ত কথা তুমি শেয়ার করতে পারো। আর আমরা রয়েছি, আমরা রয়েছি উইকেন্ডের বিভিন্ন খবর নিয়ে। এই যে শুক্র শনি রবি, এই 3 আমাদের একটা এটা মনের মধ্যে একটা উইকেন্ডে কী করতে পারি একটা প্ল্যানিং কাজ করে। এই মানে শুক্রবার ধরো জাস্ট তুমি অফিসটা শেষ করে বাড়ি আসছো, তোমার একটা রাস্তায় কিছু একটা স্ন্যাক্স খেতে মন চাইলো, যদিও আমার প্রতিদিনই সেটা খেতে মন চায় মানে ফেরার পথে, তো তোমার ওই শুক্রবারের বিকেলটা তোমার স্পেশাল মনে হলো যে আজকে একটা কিছু নিয়ে যেতে হবে বাড়ির জন্য, বা নিজে একটা এগ রোল বা চিকেন রোল হাতে নিয়ে খেতে খেতে ফিরবো। এই আমেজটা, এটা দিয়েই শুরু হচ্ছে তোমার উইকেন্ড, এবং রবিবার এসে সেটা শেষ হচ্ছে। তো কেমন করে কাটে তোমার এই উইকেন্ড, তার সাথে সেই উইকেন্ডে আমরা আরও কিছু ইনপুট দিতে পারি কি না, সেই সমস্ত নিয়েই কিন্তু রয়েছি আজ।
1: এক্স্যাক্টলি, এই রটা অনেকক্ষণ থাকবে, তবে আপাতত বাইরে আমি থেকে মানে আমি যখন স্টুডিওতে ঢুকলাম আমার গায়ে হালকা মিঠে আলো লেগেছে, তবে আমি যখনই ফোনটা খুললাম বা আমাদের আমাদের আকাশবাণীতেই নিউজ আপডেট যায় প্রত্যেক ঘন্টায়, সেখানে যখন জানতে পারলাম যে কলকাতা আর তার পার্শ্ববর্তী এলাকায় আপাতত হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে একটা নিম্নচাপের
2: মানে নিজেকে মনটা চুপসে যাচ্ছে
1: সেই ব্যাপারটা, তো সেই ব্যাপারের মানে এখনো পর্যন্ত বৃষ্টি গায়ে পড়েনি, অথচ মিঠে আলোটা শহরের আনাচে কানাচে চারিদিকে ঘুরছে। সেই জন্য এই গানটা বাজিয়ে কি বলবো আজকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করা যাক।
2: ইয়েস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

সপ্তাহের আমাদের অনুষ্ঠান, মানে সারা সপ্তাহ ধরে একটা অপেক্ষা থাকে, বিশেষ করে গল্প শুনবো বলে। উইকেন্ডটা আসবে, রবিবার আসবে, গল্প স্বল্প আসবে, সেই গল্প স্বল্প তো একটা নতুন গল্প আসবে এবং সেই গল্পটা শুনবো। আর এই গল্পটা যখন আমাদের এখানে 5টায় বাজবে, বাজার পর অনেকে কি হয়, অনেকে মিস করে ফেলে, তো সেই জন্য আমরা যেটা করার চেষ্টা করি, আমাদের রেডিওতে তো পরের সপ্তাহে রাত 12টার সময় সেটা আবার রিপিট হয়, সেটা তো একটা দিক। আর একটা দিক

0: এও শুনতে পারো, এবং অবশ্যই অবশ্যই তোমার মতামত তুমি সেখানে জানাতে পারো যে গল্পটা তোমার কেমন লেগেছে, কতটা ভালো লেগেছে, বা কোন জায়গাটায় কোনো যদি বিচ্যুতি বিচ্যুতি থাকে সেটাও তুমি জানাতে পারো, এবং অবশ্যই এই গল্পটাকে, সেই লিঙ্কটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, যাতে তারাও শুনতে পারে এবং তারাও মতামত জানাতে পারে, মন্তব্য করতে পারে। এত কথা তো বললাম, কিন্তু উইকেন্ডটা জেনারেলি আমাদের এই গল্প স্বল্পের একটা অপেক্ষা থাকে, তার সাথে আরেকটা অপেক্ষা থাকে, সেটা হচ্ছে একটু ঘুরতে যাব কোথায়।
1: হ্যাঁ, উইকেন্ড মানে সেই ভাইবটা চলে আসে একটু ঘুরতে যাব।
0: বিশেষ করে আমরা তখন ওয়েট করে থাকি যে নতুন নতুন কি জায়গার খবর আমরা দিতে পারবো, তো রিয়ার কাছে একটা দারুণ জায়গার খবর রয়েছে।
1: হ্যাঁ, দারুণ জায়গার খবর তো রয়েছে, কিন্তু তার আগে বলি সামনে সপ্তাহে কিন্তু একটা দারুণ উইকেন্ড আছে। মানে শুক্রবার পড়েছে জন্মাষ্টমী, তারপরে শনিবার অনেক জায়গায় ছুটি থাকে, অনেক জায়গায় হাফ ডে থাকে, আর রবিবার তো আছেই। মানে এই তিনটে দিনকে জুড়ে নিলে কিন্তু একটা বেশ লম্বা, মানে খুব লম্বা না হলেও একটা মিডিয়াম সাইজের উইকেন্ড তুমি পেয়ে যাবে। তো যেটা ঘটনা সেটা হচ্ছে, তুমি যদি যেতে চাও আশেপাশে কোথাও, এখন তো এই একটা তুমুল বর্ষাকাল কাটালাম আমরা, এখনো চলছে সেই বর্ষা, তো এই সময় ওই ঝর্ণা দেখতে কিন্তু বিভিন্ন জায়গায় লোকজন যাচ্ছে। মানে কেওন ঝড় তো রীতিমতো ভাইরাল হয়ে গেল, এবং তার সঙ্গে রাঁচি বা আরো বিভিন্ন জায়গায়, মানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোতে ঝর্ণা দেখতে লোকে ছুটে যাচ্ছে। হ্যাঁ, এইসব জায়গায় ছুটে যাচ্ছে। তো একটা অফবিট জায়গা সেটা হচ্ছে সাহিবগঞ্জ জেলা, মানে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলা, সেখানে একটা সুন্দর শহর রাজমহল। এই রাজমহলে মতি ঝর্ণা, মানে এমন একটা ঝর্ণা, মতি নাম কেন, মতি মানে ওই মুক্ত, ঝর্ণার জল যখন পড়ে মনে হয় যেন মুক্ত দানা ছড়িয়ে পড়ছে, এই রকম একটা, মানে এই সুন্দর একটা ঝর্ণার রূপ যদি তুমি দেখতে চাও তাহলে তুমি চলে যেতেই পারো সেই সাহিবগঞ্জ জেলার রাজমহলে। স্টেশনের নাম সেখানে সাহিবগঞ্জ, এবং সেখানে নামলেই চোখে পড়বে তোমার প্রকৃতির অপরূপ একটা সৌন্দর্য। আর সাহিবগঞ্জে গঙ্গা এতটাই চওড়া যে একুল ওকুল তুমি দেখতে পাবে না। এখানে আরও বিভিন্ন রকম জিনিস আছে, মানে মতি ঝর্ণা ছাড়াও সিংহী দালান, মন্দির, জামা মসজিদ, এরকম আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। আর এই সাহিবগঞ্জে গঙ্গাকে ছুঁয়ে রয়েছে রাজমহল পাহাড়। শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে গঙ্গার পাড়ের শোভা দর্শন করতে করতেই তোমার সময় কেটে যাবে। আর স্থানীয়রা বলে যে একসময় এই জায়গায় সাহেবদের আনাগোনা ছিল, সেই কারণেই এই সাহিবগঞ্জ নামটা দেওয়া হয়েছে। এবার গঙ্গার পাড়ের যে ভিউ পয়েন্ট, সেখান থেকে মতি ঝর্ণা ওই মোটামুটি 15 কিলোমিটারের মধ্যে। বর্ষার জলের তোড়টা তুমি দূর থেকেই টের পাবে, পাহাড়ের উপর থেকে সশব্দে একেবারে জল নেমে আসছে এবং প্রতিটি কণা মুক্তোর মতো। সেই জন্যই নাম মতি ঝর্ণা, এবং সেখানে গুহার ভিতরে মতিনাথ শিবের মন্দিরও রয়েছে। তো কিভাবে যেতে পারো তুমি এই জায়গায়, ট্রেন গাড়ি দুভাবেই যেতে পারো। প্রতিদিন রাত 9:30 হাওড়া জামালপুর এক্সপ্রেস ছাড়ে, সাহিবগঞ্জ পৌঁছায় পরের দিন ভোর 3:30 নাগাদ। এছাড়া হাওড়া গয়া এক্সপ্রেস প্রতিদিন রাত 8:00 হাওড়া থেকে ছেড়ে পরের দিন রাত 2:30 নাগাদ সাহিবগঞ্জ পৌঁছয়। কলকাতা থেকে সড়ক পথে যারা যেতে চায় তাদের কাছে মোটামুটি দূরত্ব পড়বে 383 কিলোমিটার। কৃষ্ণনগর, ফারাক্কা, পাকুড় হয়ে পৌঁছানো যায়, আবার বোলপুর থেকে শিউড়ি হয়ে দুমকা দিয়েও ঝাড়খণ্ডে প্রবেশ করা যায়। কাজেই মোটামুটি তোমাকে একটা এদিক ওদিক করে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে ইনফো একটা দিয়ে দিলাম। এবার তুমি যদি
0: ফিল নিয়ে, মানে মনটা যেন ওই 4-5 মিনিটের জন্য একটু ঘুরে আসতে পারে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

0: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে।
3: গানটা শুনলাম মেট্রো ইন্দিনো থেকে, মানে লাইফ ইন এ মেট্রোর পার্ট টু। এবং এখানে কিন্তু আমরা প্রীতমেরই মিউজিক দেখলাম এবং অরিজিৎ সিং এর গান শুনলাম। অদ্ভুত

0: ফিরে যাওয়া, সেই নস্টালজিয়ার অবস্থায় ফিরে যাওয়া। আর এই যে ফিরে যাওয়ার কথাই যখনই আসে, তখনই হয়তো কোনো একটা গানকে মাধ্যম করে আমরা ফিরে যেতে পারি, আবার কোনো একটা বই পড়াকে কেন্দ্র করে আমরা ফিরে যেতে পারি। মানে এই দুটো রাস্তা খুব ইজিয়েস্ট আর কি। তো সেরকমই বই যখন বললাম, একটা ভালো বইয়ের মানে বই কেন্দ্রিক একটা খবর তোমাকে দেওয়ার চেষ্টা করি আমরা।
1: কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গার মানুষ আছেন যাদের কাছে ওই মোবাইলের স্ক্রিন স্ক্রল করে যাওয়া বা টিভি দেখা বা এই ডিজিটাল যুগে এই ডিজিটাল জিনিসপত্র থেকে আনন্দ পাওয়া এই জিনিসগুলো খুব একঘেয়ে। তারা বই পড়তে ভালোবাসেন, সকলেই তারা বই পোকা। ওই মানে ভেতরে যেন সাহিত্যের ঘ্রাণ, মজ্জায় মজ্জায় বই পড়ার নিখাদ আনন্দ। তো এই রকম মানুষের খোঁজ পাওয়া গেছে এবং এই রকম মানুষ যে গ্রামে থাকেন সেই গ্রামের নামই হচ্ছে বই গ্রাম। মানে ব্যাপারটা এরকমই, মহারাষ্ট্রের ভিলার মানে সাতারা জেলার মহাবালেশ্বর এবং পঞ্চগণির মাঝে একটা ছাপোষা ছোট্ট পাহাড়ি গ্রাম ভিলার। স্ট্রবেরি চাষের জন্য এই ভিলারের নাম জানতেন অনেকে পর্যটকেরা। 2017 সালের পর থেকে সরকারি উদ্যোগে এই ভিলার গ্রামের খোল নলচেটাই পুরো বদলে যায়, গোটা গ্রামটাই বদলে যায় একটা লাইব্রেরিতে। দেশের বইপ্রেমীদের প্রথম গ্রাম, সরকারি ভাষায় দ্য ভিলেজ অফ বুকস, আর স্থানীয়দের কাছে মানে মারাঠি ভাষায় এটাকে বইয়ের গ্রাম হিসেবেই বলা হয়, পুস্তাকাঞ্জ গাও। বাড়ির দালানকে ঘিরে সেখানে লাইব্রেরি তৈরি হয়েছে, পথের দুপাশে দেয়ালে থরে থরে সাজানো বই, বাজারের মাঘ ঘোড়ার মুখে কাঁচের আলমারিতে বই সাজানো, পথের ধারে ঝুপড়ি দোকানের চালার পাশে বই সাজানো। মানে বই ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না এই গ্রামের মানুষ। বই পড়াতেই তাদের আনন্দ, বইময় তাদের জীবন।
0: বাহ, যখন এই বইয়ের কথা বললে, যখন বই আমরা জেনারেলি পড়ে থাকি মানে খুব হুটো পাটিতে রয়েছে জীবনে, মানে খুব ব্যস্ত, সেই সময় আমরা বইটা পড়ি না। যখন একটু আয়েস করে একটু একটা সুন্দর মিউজিক চালিয়ে দিলাম বা একটা গান চালিয়ে দিলাম বা একটু অবকাশ রয়েছে তোমার জীবনে, সেই সময় কিন্তু বই আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে ওঠে,
1: ভীষণ দরকার।
0: এবং সেই বইকে কেন্দ্র করেই আমরা এমন এমন জায়গায় চলে যাই যে জায়গাগুলোর সচরাচর বাস্তব জীবনে যাওয়া হয়ে ওঠে না। সেরকমই একটা দুপুরের খামখেয়ালির গান বা কথা শোনাচ্ছে চন্দ্রবিন্দু। লেটস এনজয়।

0: মিঠি চাশনি।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: পলাশ সেনের কণ্ঠে শুনলাম মিঠি চাশনি। এবার মিঠি চাশনিকে যদি তুমি বাংলা করো তাহলে হবে পাতি পাতি একদম চিনির রস। তো এবার চিনির রস তুমি খাবে কতটা সেটা মানে মোটামুটি ডাক্তারবাবু যদি বলে যে খেতে তাহলে খাবে, কিন্তু কোনো ডাক্তারবাবু বলবে না, কারণ চিনিটাকে যতটা পারো ততটা বাদ দাও, ততটা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার এই সুস্থ থাকতে গিয়ে অনেকে অনেক রকম কিছু জড়িবুটি টোটকা বিভিন্ন রকম এ বলে ও বলে সেসব খায়, কিন্তু আমরা তোমাকে একটা জিনিসের কথা বলবো, এটা তুমি ইউজ করতে পারো যদি যদি তুমি তোমার গলা পরিষ্কার রাখতে চাও এবং ঝকঝক তকতক করে কথা বলতে চাও। এবং একটু আগে যেরকম বললো না যে একটা কি ফলসটার নাম কি ছিল,
3: মতি ঝর্ণা।
2: হ্যাঁ, মতি ঝর্ণা মানে তুমি যখন কথা বলবে যেন মুক্ত ঝরে ঝরে পড়বে,
3: কথায় মুক্ত ঝরবে। আর এটা কিন্তু কোনো ওষুধ নয়, জ্বর সর্দি ঠান্ডা লাগায় অনেক সময় এটা জাদুর মতো কাজ করে। এটা একটা মানে এটাকে
2: কাড়া বলা যেতে পারে,
3: হ্যাঁ, পথ্য এক ধরনের।
2: ওকে,
3: তো এটা এমন কিছুই ব্যাপার না, ওই ঘি, বেসন, দুধ, হলুদ, গোলমরিচ, বাদাম, আদা কুচি, গুড়, এই জিনিসগুলো দিয়ে এটা তৈরি একটা পানীয়। এটা গরম গরম খেলে গলা ব্যথায় আরাম তো ভীষণ হয়, আর এই গরম পানীয়টা গা হাত পায়ের ব্যথা কমাতেও সাহায্য করে। মানে এটার পুষ্টিগুণ একদম দারুণ, পুষ্টিগুণে ভরপুর। এটা বানাবে কি করে, কড়াইতে ঘি দিয়ে বেসন দিয়ে নাড়তে হবে, রং বদলে বাদামি হলে তার মধ্যে দিতে হবে কাঠবাদাম কুচি। এবার হালকা নাড়াচাড়ার পর দুধ দিয়ে, মানে এর মধ্যে দুধ দিয়ে ক্রমাগত নাড়তে হবে। এই সময় ওই আদা কুচি, গোলমরিচ, হলুদ, গুড় সমস্ত দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণ দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে মসৃণ একটা পানীয় তৈরি হবে। এই এইটা খেলে, এটা গরম গরম খেলে এটা কিন্তু ঠান্ডা লাগার উপশম করবে।
2: ওকে, তো ঠান্ডার লাগার হাত থেকে বাঁচতে গেলে এবং গলাটাকে সুন্দর রাখতে গেলে এই যে পথ্যটা, নেপথ্য কাহিনী রিয়া তোমাকে বললো। এবার তোমাকে আমি একটা জিনিস সঙ্গে সঙ্গে একটু প্লে করি, দেখো শোনো।
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
2: এই যে গানটার এখন প্রিলিউড বাজছে, এই

কিন্তু অনেক দিন আগের একটা গান। হ্যাঁ, এই গানটা কিন্তু বাঙালি টাচ একদম ভরে ভরে রয়েছে, মানে সেই 1991 সালের গান। আর জানোই তো, আমরা যখন এই ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, মানে নেপথ্যে চলে যাই বেশ কিছু বছর আগে, তখন কিন্তু সেই সোনাঝরা দিন, সোনাঝরা গান সবই আমাদের স্মৃতিকোঠায় ধরা আছে। তো সেরকমই একটা গান কুমার শানুর গাওয়া সড়ক সিনেমা থেকে, এনজয় করো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: একটু পুরনো গান শুনে আবার ফিরে এলাম একদম বাস্তবে, মানে বাস্তব বলতে একেবারে 30 আগস্ট 2026, আর এখন ঘড়ির কাঁটা বলছে 4:52 হয়ে 13 সেকেন্ড। এবার তোমাকে যদি আমি ছোট্ট করে একটা জায়গায় ঘুরতে যাওয়ার সাজেশন করি, তুমি কিন্তু চলে যেতে পারো। জায়গাটার নাম হচ্ছে জোর খোলা।
2: আচ্ছা,
1: ঠিক আছে। এটা হচ্ছে দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত, মাত্র 11 কিলোমিটার দূরে। কিভাবে হচ্ছে, মানে এই জায়গাটার একটু বর্ণনা করি। বলছে, সকালের কুয়াশা মাখা জঙ্গল তোমার মন ছুঁয়ে যাবে, এবং তার সাথে মেঘেরা এখানে খেলাধুলো করে, তো সেই মেঘেদের স্পর্শ তুমি পাবে। এবং তুমি যদি হরর সেট, মুভির সেট পছন্দ করো, সেই রাজ সিনেমাটাই মনে আছে, সেরকম কিন্তু পাইনের শাড়ি তুমি পাবে। তো সবকিছুই একেবারে পারফেক্ট। তুমি যদি একা একা বা খুব দোকা, খুব আলাদাভাবে একটা অ্যাডভেঞ্চারাস একটা জিনিসপত্র চাও, জায়গা চাও, তো সেই জায়গাটা তুমি পেতে পারো। এবার জোরখোলা এলে প্রথমেই তুমি ঘুরে দেখবে কুয়াশায় মোড়া পাইন বন, এটা ম্যান্ডেটারি, বিশেষ করে এই বর্ষার সিজনটা বা পুজোর আগে, প্রি পুজো যে সময়টা, সেই সময় বর্ষার সময় জঙ্গল আরও বেশি মায়াময় হয়ে ওঠে। এবং এখানে তোমার রয়েছে ঘুমের কাছাকাছি রয়েছে ঘুমের ঐতিহাসিক রেল স্টেশন, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, তুমি যেতেই পারো। মানে ওখান থেকে একটু একদিনের হাফ বেলা ঘোড়ায় তুমি ঘুরে আসতে পারো। আর পরিষ্কার আবহাওয়ায় বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে পাহাড়, উপত্যকা এবং রঙিন নদীর মনোমুগ্ধকর দৃশ্য তুমি উপভোগ করতে পারবে। আচ্ছা, কীভাবে যাবে তোমাকে বলে দিই চট করে। জোরখোলা যেতে হলে প্রথমেই তোমাকে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাচ্ছে এরকম শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি বুক করে নিতে হবে। নামতে হবে সোনাদা পেরিয়ে হিলকাট রোডের ওপর। প্রাইভেট গাড়ি চলে সরাসরি কটেজ পর্যন্ত, তুমি সেটাকে অ্যাভেল করে যেতে পারো। এছাড়া হিলকাট রোডে নেমে কটেজে ফোন করলে তারা এসে তোমাকে ক্যাম্প সাইটে নিয়ে যাবে। আর এখানে বিশেষত্ব হচ্ছে এই পাইনের জঙ্গলের মধ্যে ক্যাম্প করে, মানে ক্যাম্প রয়েছে, তুমি সেখানে থাকতে পারো। এই হচ্ছে মোটামুটি তোমার ঘোরার একটা খবর দিয়ে দিলাম।
2: কেউ যদি সোলো ট্রিপে যেতে চায়, একটু আগে রাজীব যেটা বলছিল, মানে শুনেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। এরকম একটা জায়গা পেলে সঙ্গী সেভাবে লাগে না। কেউ যদি নেচার পছন্দ করে, প্রকৃতির একেবারে মধ্যে ঢুকে গিয়ে কয়েকটা দিন একদম শান্তিতে নিরিবিলিতে কাটিয়ে আসতে চায়, তাহলে এর থেকে ভালো অপশন বোধ হয় আর কিছু হয় না। এবং অনেকে ওয়ার্ক ফ্রম হিল করতে চায় আজকালকার দিনে, এই যে কলকাতা শহরে বা যে যেখানে থাকে সেখানে কাজের এত প্রেশার এবং সব কিছু মিলিয়ে এত টক্সিসিটি চলে আসে, তো সেখান থেকে একটু মুক্তি পাওয়ার জন্য ওই জাস্ট ল্যাপটপটা নিয়ে চলে গেল। একটু নেটওয়ার্ক দরকার অবশ্যই, নেটওয়ার্ক ছাড়া তুমি কাজ করতে পারবে না। মানে একটা সপ্তাহ তুমি যদি হাতে এইরকম একটা সময় নিয়ে চলে যাও না, এরকম একটা শান্তির জায়গায়, সেখান থেকে তুমি তোমার কাজকর্মগুলো করো, দেখবে তোমার মনটা কিন্তু মানে সেই কাজের চাপটা তোমার আর চাপ বলে মনে হবে না, অনেক শান্তিতে তুমি কাজ করতে পারবে।
1: একদম। তো বেশি সময় আর নেই, আজকে এই ঘন্টাটা শেষ করব। কিন্তু এই ঘন্টা শেষ করার আগে যেটা বলি, যে আগামী ঘন্টায় একটা সুন্দর গল্প আসছে, এবং গল্পটা কিন্তু বেশ রহস্যময়। সেই রহস্যর কীভাবে উদ্ঘাটন হয় সমস্ত কিছু নিয়েই কিন্তু রাজীব রিয়া ফিরছে আপাতত। এবং গল্পটা একদম অরিজিনাল, তমগ্ন নস্করের লেখা একটা গল্প আসছে। গল্পের নামটা আমরা একটু পরে না হয় জানাচ্ছি, তবে এই গানটা
2: পরে জানাবো না, মানে গল্প চলতে গিয়ে আমরা এখন নামটা ডিসক্লোজ করছি না। তমগ্ন নস্করের গল্প অবশ্যই, যে গল্পটা আসছে একেবারে নতুন একটা FM রেনবো অরিজিনালস, এবং জাস্ট একটা ছোট্ট নিউজ ব্রেক হবে 5টা থেকে, তারপরেই আমরা ফিরে আসছি গল্প স্বল্প নিয়ে, একদম আনকোরা একটা গল্প, মানে কান পেতে থাকতে হবে। এবং গল্প শেষ হলে গল্পটা কেমন লাগলো সেটা আমাদের জানাতে হবে 9903-65-999 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। কারণ তুমি যদি জানাও তোমার গল্পটা কেমন লাগলো, একটা সুন্দর মেসেজের মাধ্যমে যদি জানাও, তাহলে তোমার সুযোগ থাকবে এই মঙ্গলবার কুইজওয়ালা সেমি

0: ফাইনালে পৌঁছে যাবার, যেখান থেকে তুমি জ্যাকপট কালেক্ট করে নিতে পারো।
1: ওকে, তো ঘোরা যাওয়া মানে ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, আর এই গানটা হবে না সেটা তো হতে পারে না। তো এই গানটা দিয়ে এই ঘন্টাটা শেষ করছি। অঞ্জন দত্ত ফ্রম

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত এবং উজবেকিস্তানের সম্পর্ক সুসংহত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। ইউরেনিয়া উজবেকিস্তান সফরে সেদেশের রাষ্ট্রপতি সাওকত মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওলি দারাজালি দুস্তালিকে ভূষিত করা হয়েছে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768, 2500 বেশি মানুষ এখনও নিখোঁজ। দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 227 জন বিদেশি সহ 8186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল সীমান্তের কাছে তিব্বতে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। অবিরাম বৃষ্টির জেরে বালেশ্বরে সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় নতুন করে বন্যার আশঙ্কা। ঝাড়খণ্ডের গালুডি ব্যারাজের 6 গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে নদীতে জলস্তর

0: আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলেশ্বর, ভোগরাই ও বালিয়াপালের নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হতে পারে। এদিকে ওড়িশায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল চীনের সালতিয়াগোতে সেদেশের আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়ক প্রতিমন্ত্রী পলা এস্তেভেজ ওয়েনস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। ভারত চিলি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বেলজিয়ামের বেলফিয়াস হকি অ্যারেনায় পুরুষদের FIH হকি বিশ্বকাপের ফাইনালে জার্মানি স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। মহিলাদের টি-20 এশিয়াকাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গল্প স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। কোনো ব্যক্তির ব্যক্তিগত ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় বিশ্বাসের প্রতি 107 FM রেইনবো সম্পূর্ণ শ্রদ্ধাশীল। একই সঙ্গে গল্পে বর্ণিত অপহরণ, খুন বা অন্য কোনো ধরনের নৃশংসতা ও হিংসাত্মক কার্যকলাপকে 107 FM রেইনবো কোনোভাবেই সমর্থন করে না। গল্পের প্রয়োজনে এই ঘটনাগুলির উল্লেখ করা হয়েছে মাত্র। শ্রোতাদের কাছে অনুরোধ, গল্পের কাহিনী ও চরিত্রকে সেই কাল্পনিক প্রেক্ষিতেই গ্রহণ করার জন্য। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন তমগ্ন নস্করের মণিকূট। তমগ্ন নস্কর সমকালীন বাংলা সাহিত্যের একজন পরিচিত কথা সাহিত্যিক। পুরাণ, লোকবিশ্বাস, গ্রামীণ বাংলার লোককথা এবং অতিপ্রাকৃত রহস্যকে আধুনিক গল্প বলার ভঙ্গিতে তুলে ধরাই তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। পেশায় তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে দেও, বিষহরী, দদিচি, রক্ষস এবং দেখি বাংলার মুখ। তাঁর লেখা কালীকথা পাঠক মহলে বিশেষভাবে জনপ্রিয় এবং বেস্ট সেলার হিসেবে পরিচিত। আজকের গল্প তমগ্ন নস্করের মণিকূট। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় উজ্জ্বল, সুদীপ্ত, সমক, অরিজিৎ, আত্রেয়, সৌমিক, রাজীব, অনির্বাণ, বিশ্বজিৎ ও অমরজিৎ। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে তমগ্ন নস্করের মণিকূট।
3: আজ আর আলো ফুটবে বলে মনে হয় না। বেলার দিকে ফুটলেও ফুটতে পারে, কিন্তু এই 5:30 ভোর আজ হওয়ার নয়। বৃষ্টি মাঝরাতে থেমে গেছে, কিন্তু বাতাসটা ভিজে ভারী। ভোরের বেলা কেমন যেন গাটা শিশির করছে। বিশেষত পল্লী বাংলার এই প্রত্যন্ত অঞ্চলে বর্ষা হেমন্তর মতোই শীতার্ত। দুধ পুকুর থেকে ভিজে বাতাস এসে খড়খড় করে শব্দ তুলেছে ঝরা পাতায়। রাজবাড়ির নিজস্ব ঠাকুর বাটির গোটা চত্বরে ভেজা পাতার গন্ধে ম ম করছে। রোজ এই সময় মন্দিরের প্রধান পুরোহিত যাদবলোচন চক্রবর্তী ভোরের স্নান সেরে গর্ভগৃহে প্রবেশের প্রস্তুতি নেন। আজও এসেছিলেন, কিন্তু কেন জানি না মন্দিরের মূল ফটকের সামনে দাঁড়িয়ে তাঁর বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। ধীর মন্থর পায়ে নাট মন্দির পেরিয়ে মূল মন্দিরের সম্মুখে এসে দাঁড়ালেন। প্রবীণ নৈশপ্রহরী লচ্চু গর্ভগৃহের দরজার পাশে একটা টুলের ওপর বসে ঝিমুচ্ছে। যাদব ঠাকুরের কোমরে বাঁধা চাবির গোছায় ঝনঝন শব্দ উঠতেই ধর্মনি উঠে দাঁড়াল।
4: আগে ঠাকুর মশাই এসে গিয়েছেন, আমি বৃষ্টির মধ্যে সারা রাত টহল দিয়ে সবে একটু ঘুমিয়ে পড়েছিলুম।
3: অনেক কিছু বলতে ইচ্ছে করছিল যাদব ঠাকুরের,

0: ভোরের বেলা স্নান সেরে মায়ের পুজো করবেন। তার আগে বৃদ্ধ প্রায় সমবয়সী মানুষটাকে দুটো কটু কথা বলতে ইচ্ছে হল না, কেবল একটা দীর্ঘ শ্বাস ফেললেন। রাত্রে বড় বাজে স্বপ্ন দেখেছেন। চাবির গোছা বের করে মন্দিরের প্রকাণ্ড তালার দিকে এগিয়ে গেলেন। গর্ভগৃহের প্রাচীন দরজাটা ভেতর থেকে বন্ধ থাকে। বাইরের মণ্ডপে নতুন লোহার দরজা ও মূল মণ্ডপের কাঠের দরজাটা তাকেই খুলতে হয়। লোহার দরজাটা খুলতেই কপালে ভাঁজ পড়ল তাঁর।
1: ভেতরের চাতালে একটা ভ্যাপসা চামটানি গন্ধ, অথচ কাল অমাবস্যার পূজা ছিল, প্রচুর ধূপ ধুনো পড়েছে, তাদের গন্ধ বিমালম উবে যাওয়ার তো কথা নয়। এই গন্ধটা কেমন চেনা চেনা, বহুদিন কাপড় ভিজে থাকলে যেমন গন্ধ ওঠে তেমনই গন্ধ।
0: ভালো করে ঝুঁকে পাথরের মেঝের দিকে তাকালেন।
1: শুকিয়ে যাওয়া জলের টানা দাগ আছে, কেউ যেন ভিজা চট দিয়ে মুছেছে। না, গোলমাল আছে। রোজ রাতে মন্দির মোছা হয়, কিন্তু সেই মুছে যাওয়া জলের দাগ কখনো এতক্ষণ তো থাকতে পারে না। রাত্রি 9টায় মন্দির বন্ধ হয়েছে আর এখন 5:30। তার উপর সমস্ত গন্ধকে ছাপিয়ে তীব্রতম যে গন্ধটা সেটা তো তীব্র কর্পূরের গন্ধ। না, একা ভেতরে যাওয়াটা ঠিক হবে না মনে হচ্ছে। লচ্চুদা, তুমি একবার ভেতরে এসো তো আমার সাথে।
0: দুজনে ভেতরের মূল মণ্ডপে প্রবেশ করলেন।
1: মা মা
0: বলে গর্ভগৃহের দরজায় আলতো করে টোকা দিলেন। এইটা হল পাঁচু গোপালকে ডাকার সংকেত। পাঁচু মন্দিরের পাশেই একটা ছোট ঘরে থাকে। মায়ের দরকার অদরকার দেখার দায়িত্ব তার। সে মায়ের সেবায়ত নয়, অ্যাটেন্ডেন্ট। সেই এই দরজাটা রোজ সকালে ভেতর থেকে খোলে, আবার রাতে বন্ধ করে। অন্যদিন ডাকলে ভেতর থেকে পাঁচুর চলাচলের আওয়াজ পাওয়া যায়, তারপরে দরজা খুলে দেয় পাঁচু। কিন্তু আজ ভেতর থেকে একটুকুও সাড়া শব্দ নেই। অস্থির হয়ে যাদব ঠাকুর আবার ডাক দেন,
2: পাঁচু, ও পাঁচু, ওঠো, ভোর হলো।
0: কোনো সাড়া নেই। এবার অধৈর্য হয়ে জোরে ধাক্কা দিলেন,
2: ও পাঁচু, দরজা খোলো না।
0: ভেতর থেকে কোনো শব্দ এলো না। লচ্চু পাণ্ডে একটু ঘাবড়ে গিয়ে বলল,
3: কি হলো ঠাকুরমশাই, ঘুম ভাঙেনি নাকি?
1: 15 বছরে এমন হয়নি। লচ্চু, জোরসে ধাক্কা দাও তো, আমার কেমন ভালো ঠেকছে না।
0: লচ্চু তার সমস্ত শক্তি দিয়ে সেগুন কাঠের ভারী দরজাটা একটা ধাক্কা মারল। দরজাটা সামান্য কাঁপলো কিন্তু খুলল না।
3: আরে, এ যে দেখছি ভেতর থেকে বন্ধ।
2: আরে বন্ধই তো থাকবে, খোলা থাকে নাকি? তাহলে তো ঢুকেই পড়তুম।
1: প্রশ্ন এখন, পাঁচুর কিছু হলো না তো?
0: প্রায় 10 মিনিট ধরে ডাকাডাকি এবং ধাক্কা ধাক্কির পর যাদব ঠাকুর অবশেষে মন্দির কমিটির সেক্রেটারিকে ফোন করলেন। আধ ঘন্টার মধ্যে পুলিশ এলো, সঙ্গে এলো কমিটির লোকজন। ইন্সপেক্টর অনিরুদ্ধ সেন সবটা শুনে কপালে হাত দিলেন।
4: দেখুন ঠাকুরমশাই, দরজা ভেতর থেকে বন্ধ, সেবাই তো সাড়া দিচ্ছে না, তো একটাই উপায়ে দরজা আমাদের ভাঙতে হবে।
0: রাজবাড়ির ট্রাস্ট কমিটির অনুমতি নিয়ে দরজা ভাঙা হল। গর্ভগৃহের ভেতরে পা দিলেন যাদব ঠাকুর। প্রথমে যে দৃশ্যটা দেখলেন তাতে তাঁর মাথা টলে গেল।

0: পাঁচু এক কোণে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার হাত পা বাঁধা, মুখে কাপড় গোজা। দুজন তাড়াতাড়ি ছুটল তাকে টেনে তুলতে, কিন্তু সেটা সবচেয়ে ভয়ের দৃশ্য ছিল না। তার চেয়ে অনেকগুণ ভয় আর চমক অপেক্ষা করছিল তাদের জন্য। বেদির উপরে প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, গায়ের গহনা সব আছে, কিন্তু নেই কেবল সেটা। বিগ্রহের কপালে শতাব্দী প্রাচীন প্রকাণ্ড মণিকূট, অর্থাৎ ত্রিনয়নের যে মণিটা জল জল করত, এখন সেখানে অন্ধকার খোঁদল। ইন্সপেক্টর অনিরুদ্ধের বুকের রক্ত হিম হয়ে গেল।
1: সর্বনাশ!
0: অভ্যস্ত চোখ দেয়ালের কোণে কোণে গেল। না, সিসিটিভি নেই, তবুও প্রশ্নটা করতে হয়, তাই করলেন।
1: এই ঠাকুর বাড়িতে সিসিটিভি নেই? সিসিটিভি? ওটা তো কেবল চত্বরে।
0: ইন্সপেক্টর অনিরুদ্ধ ওয়াকিটকিতে নির্দেশ দিলেন,
2: সারা মন্দির চত্বর সিল করো, কেউ ঢুকবে না, কেউ বেরোবে না, আর ফরেন্সিক টিমকে খবর দাও।
0: তিনি লেচ্চ পাণ্ডের দিকে ফিরলেন।
2: আপনি তো সারারাত গেটে ছিলেন, কাউকে দেখেননি?
3: না হুজুর, রাত দুটোর সময় একবার টহল দিয়েছি, তখন তো সব ঠিকঠাকই ছিল, তারপরেই তো বৃষ্টি। আমি আমার টুলে
0: অনিরুদ্ধ গর্ভগৃহে ঘুরতে লাগলেন। এটা অসম্ভব। দরজা ভেতর থেকে বন্ধ, অ্যালার্ম বাজেনি, সে বাইত অজ্ঞান, অথচ মন্দিরের সবচেয়ে দামি জিনিসটা হাওয়া। অবশ্য তিনি মনিটা দেখেননি, বদলি হয়ে এসেছেন মাত্রই ছ মাস হল। যাদব ঠাকুর বলছেন এই মনির পাথরটা ভীষণ দামি, ওই সোনার চেয়েও দামি। অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক, না হলে ওটাকে বা নিল কেন? যাক, সেসব কথা তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে।
2: বাইরে বেরোনোর আর কোনো রাস্তা আছে?
1: না, এই একটাই দরজা, আর ওই যে ছোট ভেন্টিলেটরটা দেখছেন, ওটা দিয়ে একটা বেড়ালও গলতে পারবে না।
0: অনিরুদ্ধ মনে মনে ভাবছিলেন, এই যে বইয়ের পাতায় পড়া ক্লাসিক লকড রুম মিস্ট্রি, নাতি দীর্ঘ কর্মজীবনে বিস্তর অভিজ্ঞতা, কিন্তু বইয়ে পড়া লকড রুম মিস্ট্রি এই প্রথম। এসবই চলছিল, আর মন্দিরের বাইরে মানে নাটমন্দিরের চাতালে একটা থামে হেলান দিয়ে এক লম্বা চশমা পরা ভদ্রলোক পুরো দৃশ্যটা দেখছিলেন। তার পরনে একটা সাধারণ পাঞ্জাবি আর পাজামা, হাতে ভাঁজ করা খবরের কাগজ, ষাটের কোঠায় বয়স, তীক্ষ্ণ চোখ, আর কপালে একটা কাটা দাগ। ইন্সপেক্টর অনিরুদ্ধ আচমকাই তাকে দেখতে পেয়ে বিরক্ত মুখে এগিয়ে এলেন।
2: আরে আপনি এখানে কি করছেন? এটা ক্রাইম সিন, চলে যান। দেখছেন না কেউ আসেনি এখনো মন্দিরে?
0: ভদ্রলোক চশমাটা খুলে মুছতে মুছতে শান্ত গলায় বললেন,
4: হ্যাঁ যাবই তো, শুধু ভাবছিলাম চোর যদি দরজা দিয়েই না বেরিয়ে যায় তাহলে সে এখনো ভেতরেই আছে।
0: অনিরুদ্ধ বিরক্ত হয়ে কিছু বলতে যাচ্ছিলেন, তারপর থমকে গেলেন। ঠিকই তো, ভদ্রলোক তো ভুল কিছু বলেননি, তাই প্রতিপ্রশ্ন ছুড়লেন,
2: আপনি কে?
4: আমি অরিন্দম সান্যাল, এই কিছুটা দূরেই থাকি, হেঁটে এসে রোজ সকালে এখানে এসে বসি, কিন্তু আজকের মতন এমন চাঞ্চল্য তো আগে দেখিনি।
0: নামটা শুনে থমকালেন অনিরুদ্ধ।
1: অরিন্দম সান্যাল!
0: আচমকে সিধে হয়ে স্যালুট করলেন।
1: স্যার, আপনি সেই যাকে যুক্তিবাগিশ বলা হতো, লালবাজারের সবচেয়ে চর্চিত ডিসিডেন্ট?
4: লোকে তো অনেক কিছুই বলে ইন্সপেক্টর, কিন্তু এখন আমি সাধারণ নাগরিক, অত ফর্মালিটির কিছু নেই, আর আমি ইন্টারফেয়ার করতেও চাই না, কিন্তু একটা কথা না বলে পারছি না।
1: হ্যাঁ স্যার, কি কথা বলুন না।
0: অরিন্দম সান্যাল গর্ভগৃহের দরজায় ইশারা করলেন।
4: আপনারা সবাই ভাবছেন চোর কি

0: কিভাবে ঢুকলো আর কিভাবে বেরোলো। কিন্তু আমি ভাবছি অন্য কথা।
1: সেটা কি স্যার?
0: চোরটা পাঁচু গোপালের হাত পা বাঁধল, মুখে কাপড় গুঁজল, তাকে অজ্ঞান করল, কিন্তু তাকে খুন করল না কেন? এত বড় একটা চুরির এক

0: পিঁপড়ে কাঁচের টুকরো বলেই মনে হয়। আপনারা সেটাকে দামি বলছেন বটে, কিন্তু সেইটে তো মন্দিরে কিংবদন্তির জন্য, আমাদের বিশ্বাস এবং ভক্তির জন্য। চোরের কাছে এর বাজার মূল্য তো মোটেই নেই, তাই না? বরং মায়ের গায়ে যে গয়না আছে তার বাজার মূল্য কিন্তু বেশ ভালো। তার মানে চোর খোঁজ খবর নিয়ে এসেছে, পাঁচু গোপালের চেনা। সেক্ষেত্রে পাঁচু গোপালকে চুপ করিয়ে দেওয়াটাই দস্তুর হতো।
1: ইন্সপেক্টর অনিরুদ্ধের কপালে একটা নতুন চিন্তার ভাঁজ পড়ল। আর চোখে তিনি অরিন্দম সান্যালের চোখের দিকে তাকালেন। হ্যাঁ, প্রশ্নের জোর আছে। অবশ্য হবে নাই বা কেন, সামনের এই বৈশিষ্ট্যহীন চেহারার মানুষটা কেবল পোড়া দেশলাই কাঠের ওপর ভর করে গঙ্গার ধারের জোড়াখুনের রহস্য সমাধান করেছিলেন। পুলিশের হ্যান্ডবুকে ওটা অঘোষিত সিলেবাস হয়ে ঢুকে গেছে, মনে মনে ভাবলেন অনিরুদ্ধ।
2: স্যার যখন উপস্থিত আছে তখন সাহায্য নেওয়াটাই ভালো মনে হচ্ছে। এমনি মায়ের মন্দিরে বহু ভিআইপি আসেন, আমার তো প্রাণ উষ্ঠাগত হতে চলেছে আগামী দিনে, তাই এমন একজন মানুষের সাহায্য পেলে ভালোই, হয়তো মাও তেমনটাই চান।
1: মনে মনে মাকে স্মরণ করে গলায় একটু সমীহ টেনে অনিরুদ্ধ বললেন,
2: আপনি কি কিছু দেখেছেন?
0: না, আমি কিছুই দেখিনি। আসলে আমি যুক্তি ছাড়া কিছুই দেখি না। আর আমার যুক্তি বলছে এই মন্দিরের ভেতরে এমন কেউ আছে যে পাঁচু গোপালের বেঁচে থাকাটা চেয়েছিল।
1: তিনি পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বের করে কি যেন লিখলেন।
0: তাছাড়া
3: পুরো গর্ভগৃহে ধূপের গন্ধের বদলে কর্পূরের এত তীব্র গন্ধ কেন? কর্পূর তো আরতির সময় ব্যবহার হয়, এখন তো তার সময় নয়। গন্ধটা কোথা থেকে আসছে? ওই ভেন্টিলেটরের তলা থেকে আসছে।
1: অনিরুদ্ধ আর যাদব ঠাকুর দুজনেই চমকে ভেন্টিলেটরের দিকে তাকালেন। একটা অসম্ভব রহস্যের জাল বোনা শুরু হয়ে গেছে। পুলিশের হুটার, ফরেন্সিক টিমের সাদা পোশাক আর মিডিয়ার প্রাথমিক গুঞ্জনে মন্দিরের ভোরের শান্তি চোরমার হয়ে গেল। ইন্সপেক্টর অনিরুদ্ধ সেন তার সাধ্যমতো পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। গর্ভগৃহের দরজাটা এখন পুলিশ ফিতে দিয়ে ঘিরে ফেলেছে। অরিন্দম সান্যাল এখন এক পাশে দাঁড়িয়ে তাঁর সে ভাঁজ করা খবরের কাগজটা হাতে তিনি দেখছেন, কিন্তু তার দেখাটা পুলিশের দেখার মতো নয়। পুলিশ খুঁজছে প্রমাণ, আঙুলের ছাপ, ভাঙা তালা, সিসিটিভি ফুটেজ, আর বুড়ো ঘুঘু যুক্তিবাগিশ অরিন্দম খুঁজছেন অসঙ্গতি, অর্জুনের পাখির চোখ। প্রথম অসঙ্গতি কর্পূরের গন্ধ। ফরেন্সিক টিমের একজন অফিসার বেরিয়ে এসে অনিরুদ্ধকে রিপোর্ট দিল।
4: স্যার কিচ্ছু নেই। অ্যালার্ম প্যানেলে কোনো ট্যাম্পারিংয়ের চিহ্ন নেই, কোনো ইলেকট্রনিক বাইপাসও নয়, তার কাটা হয়নি, যেন ওটা নিজে থেকেই বন্ধ ছিল। আর গর্ভগৃহের কোথাও কিন্তু কোনো দ্বিতীয় ব্যক্তির আঙুলের ছাপ নেই, শুধুমাত্র পাঁচু গোপালের ছাপ ছাড়া।
3: তার মানে কি পাঁচু নিজেই মণিটা চুরি করে নিজের হাত পা বেঁধে অজ্ঞান হয়ে পড়েছিল? অসম্ভব।
4: তাছাড়া ওই ভেন্টিলেটরটা আমরা দেখেছি, দেখুন ওটা দিয়ে তো একটা বাচ্চা ছেলেও বলতে পারবে না, প্লাস গ্রিলটা বহু পুরনো, মরচে ধরা, ওটা খোলাও হয়নি।
1: অনিরুদ্ধ হতাশ হয়ে মাথা নাড়লেন। ঠিক এই সময়ে মন্দির কমিটির সেক্রেটারি চেয়ারম্যান অবিনাশ রায় হন্তদন্ত হয়ে ঢুকলেন। ঢুকেই চিৎকার জুড়লেন,
5: সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে! ইন্সপেক্টর আপনারা কি করছিলেন? শহরের সবচেয়ে বড় মন্দিরে এত বড় ডাকাতি, আমাদের তো ভাবমূর্তি বলে কিছু থাকবে না।
1: অবিনাশ রায়ের গলার জোরে চারপাশের ভিড়টা

0: আরো বেড়ে গেল।
1: কি আশ্চর্য, ওই মণিকুটের দাম কত সেটা আপনারা জানেন? ওটা অমূল্য। হ্যাঁ, অমূল্য।
0: প্রধান পুরোহিত যাদব ঠাকুর এতক্ষণ এক কোণে বসে কাঁপছিলেন। অবিনাশ রায়ের দামের কথায় তিনি যেন আরো ভেঙে পড়লেন।
2: অমূল্য মানে শুধু টাকা নয় অবিনাশ, তুমি জানো না ওটার ইতিহাস। 200 বছর আগে এই মন্দির যখন তৈরি হয়, প্রতিষ্ঠাতার স্বপ্নে আদেশ পেয়েছিলেন তখনও দুধপুকুর একটা সামান্য সোঁতা। সেই স্বপ্নাদেশ পাওয়ার পরদিন কি আশ্চর্য উপায়ে ভাগীরথীর সাথে দুধপুকুরের যোগ হয়ে গেল। ভাগীরথীতে যেমন জোয়ার ভাটা ঢেউ খেলে, আজও আমাদের দুধপুকুরে এমন জোয়ার ভাটা ঢেউ খেলে। স্বপ্নাদেশে যেমন মূর্তি পাওয়া যায়, যেমন পাওয়া যায় শিলা, তেমনি তিনি পেয়েছিলেন ওই মণি। দেবী তাকে নির্দেশ দিয়েছিলেন এক ডুবে ওই মণি তুলতে হবে। শুনতে আশ্চর্য লাগলেও কোমরে দড়ি বেঁধে ডুবে ওই দুধপুকুরের তলা থেকে ওই মণি তিনি তুলে এনেছিলেন। এটা কোনো হীরে জহরত নয়, এটা স্বয়ং দেবীর তৃতীয় নয়ন। কিংবদন্তি আছে ওই মণি মন্দিরকে রক্ষা করে।
3: ওটা চলে যাওয়া মানে সব সব শেষ হয়ে গেল।
0: কিংবদন্তিটা অরিন্দমের কানে গেল। অভ্যস্ত চোখে দুজনের দিকে তাকালেন। যাদব ঠাকুরের চোখে খাঁটি ভয়, কিন্তু অবিনাশ রায়ের চোখে শুধুই বিরক্তি আর লোকসানের হিসেব। দুটো ভিন্ন পৃথিবী। অবিনাশ রায়ের চেঁচামেচি তার খানিকটা প্রক্ষিপ্ত এবং বাড়াবাড়ি বলেই মনে হচ্ছিল। অবিনাশকে ভালোভাবে নজরে রাখতে হবে। অরিন্দম ভিড় থেকে সরে এসে নৈশ প্রহরী লচ্চ পাণ্ডের কাছে গেলেন। সে তখনও ভয়ে কাঁপছে।
4: আচ্ছা লাচ্ছুদা, একটা কথা বলুন তো। কাল রাতে বৃষ্টি পড়ার আগে আপনি যখন শেষ টহল দেন, তখন কি অদ্ভুত কোনো গন্ধ পেয়েছিলেন? মানে ধূপের গন্ধ ছাড়া অন্য কিছু?
1: গন্ধ না বাবু, ওই পাঁচুদার ঘরের পাশ দিয়ে যখন গেছি তখন শুধু ধুনোর গন্ধ পেয়েছি। পাঁচুদার রোজ রাতে শোবার আগে ধুনো দেয়।
4: ধুনো? কর্পূর নয়?
1: আগে না বাবু, ধুনো ধুনো, কর্পূর তো দেয় শুধু আরতির সময়।
4: তাহলে তাহলে গর্ভগৃহের ভেতরের তীব্র যে কর্পূরের গন্ধটা, সেটা এলো কোথা থেকে?
1: ও কর্পূর তো এখানকার পুরনো কথা, দেবী আসার ইঙ্গিত।
4: ইন্সপেক্টর, একটা অনুরোধ ছিল।
0: অনিরুদ্ধ সসম্ভ্রমে অরিন্দমের দিকে তাকালেন।
5: কি স্যার?
4: আমি ওই ভেন্টিলেটরটা একবার কাছ থেকে দেখতে চাই।
5: হ্যাঁ, মানে আমার টিম কিন্তু বলেছে যে ওটা দিয়ে কিছু গলেনি,
4: তবুও।
0: একজন কনস্টেবলের কাঁধে ভর দিয়ে অরিন্দম ভেন্টিলেটরের গ্রিলটা পর্যন্ত পৌঁছলেন। বাইরে থেকে মরচে ধরা মনে হলেও অরিন্দম তার বুক পকেটের রুমালটা দিয়ে গ্রিলের এক কোণ খুঁটলেন। সামান্য আলগা, তার সাথেই তার চোখটা আটকে গেল। গ্রিলের একটা সূক্ষ্ম কোণে একটা জিনিস আটকে আছে, একটা সুতো ঝুলে আছে। অরিন্দম সাবধানে সুতোটা বের করে আনলেন। একটা লাল সুতো, যেটা যজ্ঞ বা পূজার কাজে লাগে। সুতোটা বেশ বড়। অরিন্দম নিচে নেমে এসে বললেন,
4: ইন্সপেক্টর, এটা বাইরে থেকে নয়, গ্রিলটা ভেতর থেকে আলগা করা। কারণ গ্রিলের রডের তলায় যে খোদলগুলো হয়েছে, তার উঁচু দিকটা বাইরের দিকে আর গর্তের দিকটা ভিতরের দিকে। অর্থাৎ ভিতর থেকেই কেউ ছেনি দিয়ে খুঁড়েছে। এবার কথা হলো, ভেন্টিলেটরের এই গ্রিল খুললেও

0: সেখান থেকে তো কোনো মানুষ গলতে পারে না।
1: লাচ্চুবাবু, পাঁচুকে যখন বের করা হলো তখন কি ওর হাতে কোনো লাল সুতো বা তাগা এরকম কিছু বাঁধা ছিল?
2: না বাবু, পাঁচুদা ওসব পরা ছেড়ে দিয়েছিল। হাতে একটা সুতো বাঁধা ছিল তো, তাতে জল বসে ঘা হয়েছিল, তাই আর পড়তো না।
3: অরিন্দম সুতোটা একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে ইন্সপেক্টরকে দিলেন।
4: পেনের ডগায় তুলেছি, আমার ছাপ পাবেন না।
3: যুক্তিবাগিশ অরিন্দম সান্যালের মাথায় একটা অসম্ভব ছবি ফুটে উঠছে। এক, কর্পূর, দুই, সুতো, আর তিন, একটা ভেন্টিলেটর যা দিয়ে মানুষ গলতে পারে না।
4: ইন্সপেক্টর, পাঁচুকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে?
5: হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্রে। কেন স্যার?
4: তার জ্ঞান ফিরলে আমি প্রথম কথা বলতে চাই।
5: সেটা সম্ভব নয়, এটা পুলিশের কেস। তার উপর দেখলেন তো যে অবিনাশবাবু কীরকম জুড়েছেন। আপনি এখন আসুন স্যার।
4: আচ্ছা বেশ, আসছি তাহলে, নমস্কার।
3: কিন্তু তিনি মন্দির থেকে বেরোলেন না, তিনি সোজা চলে গেলেন মন্দিরের পেছনে। মায়ের ঘরের পিছনে পাঁচুর ঘরটা তিনি চেনেন। মন্দির চাতালে হাঁটতে হাঁটতে তিনি পাঁচুর ঘর দেখেছিলেন বহুবার। পাঁচু এখানেই থাকে আর রাত্রে সম্ভবত মায়ের পাশের ঘরে গিয়ে শোয়। পাঁচুর ঘরটা তালাবন্ধ, তবে পুলিশ এখনো সিল করেনি। অরিন্দম দরজার সামনে দাঁড়ালেন। ঘরের দরজার নিচে সামান্য ফাঁক, সেই ফাঁক দিয়ে একটা গন্ধ আসছে, সেই তীব্র ঝাঁঝালো কর্পূরের গন্ধ। অরিন্দম পকেট থেকে একটা সরু ধাতব পাত বের করলেন, তার পুরনো ডিটেকটিভ কিটের অংশ। কয়েক সেকেন্ডের চেষ্টায় সেকেলে তালাটা খুলে গেল। ঘরটা অন্ধকার, ছোট একটা তক্তপোষ, একটা জলের কুঁজো আর একটা ছোট ঠাকুর ঘর। পুলিশ ঘরটা তল্লাশি করেনি এখনো, তাই অরিন্দম যা খুঁজছিলেন তা পেয়ে গেলেন। তক্তপোষের নিচে একটা মাটির সরার পেটে কালো রং। আলোটা আরেকটু ভিতরের দিকে ফেললেন। একটা কাগজ হামাগুড়ি দিয়ে বের করে আনলেন, সেটা কর্পূরের প্যাকেট। আর সেই প্যাকেটের পাশে কাত হয়ে পড়ে আছে একটা ছোট্ট খালি শিশি, তাতে কোনো লেবেল নেই। রুমাল দিয়ে নাকের কাছে ধরলেন অরিন্দম। গন্ধটা চিনতে পারলেন, ক্লোরোফর্ম। অরিন্দম সান্যালের চোখটা অন্ধকারে উজ্জ্বলে উঠল। পাঁচু গোপালকে বাইরে থেকে কেউ অজ্ঞান করেনি। পাঁচু গোপাল হয় নিজে অজ্ঞান হয়েছে, অথবা এমন কেউ তাকে অজ্ঞান করেছে যে কাল এই ঘরে ছিল। এই বন্ধ ঘরের অসম্ভব রহস্যটা আরো গভীর এক জটের মধ্যে জড়িয়ে গেল। যে লোকটা ভিকটিম, সেই লোকটার ঘর থেকেই চুরির সবচেয়ে বড় দুটো ক্লু, ক্লোরোফর্ম আর বিশেষ কর্পূর পাওয়া যাচ্ছে।
4: পাঁচু, তুমি আসলে কে? শিকার নাকি শিকারি? নিজের খাটের তলায় কর্পূর পোড়ায় কে? রহস্য জটিল হচ্ছে।
3: অরিন্দম সান্যাল নিঃশব্দে পাঁচু গোপালের ঘর থেকে বেরিয়ে তালাটা আগের মতো লাগিয়ে দিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। ঠিক সেই মুহূর্তে মন্দিরের বারান্দায় একজোড়া ভারী বুটের শব্দ ভেসে এলো। ইন্সপেক্টর অনিরুদ্ধ সেন।
5: সান্যাল স্যার, আপনি এখনো এখানে?
4: আসলে চোরের মন তো, তাই ভাবছিলাম আর কোথায় কোথায় সেঁধ হতে পারে। পাঁচুর ঘরটা দেখলেন ইন্সপেক্টর?
5: হ্যাঁ, আমার টিম দেখবে, একজন সামান্য সেবাইতে তার ঘরে আর কী বা থাকবে।
3: অরিন্দম হাসলেন। ক্লোরোফর্ম আর কর্পূরের

0: তিনি চেপে গেলেন। পুলিশ এখন প্রমাণ খুঁজছে, কিন্তু অরিন্দম বুঝতে পারছিলেন এই রহস্যের চাবিকাঠি প্রমাণের মধ্যে নেই, আছে বিশ্বাসের মধ্যে।
1: আমি চলি ইন্সপেক্টর, তবে একটা ছোট্ট অনুরোধ।
2: হ্যাঁ, কি?
1: পাঁচু গোপালের জ্ঞান ফিরলে একটা খবর দেবেন প্লিজ। ওর কর্পূরের গন্ধের বিষয়টা জানা আমার বড্ড দরকার।
0: অনিরুদ্ধ অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, কিন্তু কিছু বললেন না। পুলিশ কি করে আর কি করে না সেটা তিনি ভালোই জানতেন। তিনি জানতেন হাসপাতালে দেখা করার অনুমতি মিলবে না, তাই সোজা চলে গেলেন হাসপাতালে। পুলিশের কর্ডন এড়িয়ে এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকা তার পুরনো অভ্যেস। পাঁচু গোপাল বিছানায় শুয়ে আছে, হাতে স্যালাইনের ড্রিপ। একজন কনস্টেবল দরজায় ঝিমোচ্ছে। অরিন্দম নিঃশব্দে পাঁচুর মুখের দিকে ঝুঁকলেন। সাধারণ ক্লান্ত একটা মুখ, 40-এর কোঠায় বয়স, দেখে মনে হয় না এর মাথায় এত জটিল একটা চুরির ছক আসতে পারে।
1: শিকার নাকি শিকারি?
0: অরিন্দমের চোখ গেল পাঁচুর ডান হাতের কবজিতে, যেখানে স্যালাইনের সূঁচ ফোটানো। ডাক্তার প্লাস্টার দিয়ে জায়গাটা ঢেকেছে। অরিন্দম ওয়ার্ড থেকে বেরিয়ে সোজা মন্দিরে ফিরলেন। এবার তার গন্তব্য প্রধান পুরোহিত যাদব ঠাকুরের ঘর। তবে কর্পূরের প্যাকেটের যে ছবিটা তুলেছিলেন সেটা নিয়ে আগে দশকর্মার দোকানে গেলেন। নামটা সেখানে জানলেন, ভীম সেনী কর্পূর। যাদব ঠাকুর জপ করছিলেন। অরিন্দম চুপ করে পিছনে দাঁড়িয়ে রইলেন। এই সময় কাউকে বিরক্ত করা উচিত নয়। জপ শেষে যাদব ঠাকুর পিছনে ঘুরে তাঁকে দেখে সামান্য চমকে উঠলেন।
3: হ্যাঁ, অরিন্দম বাবু, আপনি? কোনো খবর? মনি কি?
1: না, আমি অন্য কাজে এসেছি। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দিরে ভীমসেনী কর্পূর দিয়ে কোনো বিশেষ পুজো টুজো হয়?
0: প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে যাদব ঠাকুরের কপালটা ঘেমে উঠল।
3: ভীমসেনী কর্পূর? আমাদের মন্দিরে ওসব নিষিদ্ধ।
1: নিষিদ্ধ? কেন নিষিদ্ধ? কেন?
3: আপনার কাছে অনুরোধ, এই বিষয়টি দশখান করবেন না। যদিও আপনি প্রাক্তন পুলিশ, তবুও বলা পুলিশের কানে গেলে এই নিয়ে বিস্তর জল খোলা হবে। আপনি এই বিষয়টা কোথা থেকে জানলেন জানি না, কিন্তু জানলেন যখন তখন শুনুন সবটুকু। অনেক অনেক বছর আগে এই মন্দিরে অগ্নিশুদ্ধি বলে একটা বাৎসরিক প্রথা ছিল। তখন সারা বছর মণিকুট মায়ের কপালে থাকত না। মাতৃপক্ষ শুরু হলে ওই মণিকুটকে বছরের নির্দিষ্ট দিনে দুধ পুকুরের জল থেকে এনে বিশেষ উপাচারে শুদ্ধ করা হতো। সেখানে লাগত ভীমসেনী কর্পূর। এই কর্পূর অন্য রকম, ঘিয়ের মতো দাহ্য, কিন্তু একবার আগুনের শিখা এমন ওঠে যে মন্দিরের চালা প্রায় পুড়ে যাচ্ছিল। তারপর থেকে কমিটি ওটা বন্ধ করে দেয়। ওটা খুব বিপজ্জনক। আর দ্বিতীয়ত, এই কর্পূর ব্যবহারের প্রক্রিয়া আমার দাদু জানত, সে তার সাথেই লীন হয়েছে।
1: এই সম্পর্কে আর কে কে জানে?
3: ওই যে বললাম, প্রক্রিয়া আমরা জানি না, কিন্তু এই বিষয়টি হতো তা এখন আমি জানি। কমিটির পুরনো লোকেরা জানে, যেমন অবিনাশের বাবা এবং সম্ভবত অবিনাশও। আর তাছাড়া এই অঞ্চলের অনেক মানুষজনও জানেন।
1: অবিনাশ? বুঝলাম।
0: নামটা দ্বিতীয়বার কানে এলো অরিন্দমের। তবে একটা খটকা লাগছিল অরিন্দমের। যাদব ঠাকুর বললেন দশকান যেন না হয়, অথচ নিজে একবার গলা নামিয়ে একবার গলা চড়িয়ে বলে গেলেন,

0: স্তোত্র পাঠের অভ্যাস বোধ হয়। মন্দিরের দোতলায় সেক্রেটারি অবিনাশ রায়ের ঘর, এয়ার কন্ডিশনড, দামি আসবাবপত্রে ভরা, মন্দিরের সাথে বড্ড বেমানান। অবিনাশ তখন ফোনে চিৎকার করছিলেন,
1: নানা আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না, ইন্স্যুরেন্স কোম্পানিকে বলুন ওটা অমূল্য ছিল, হ্যাঁ অমূল্য ছিল, ওদের এই হিসেবেই টাকা দিতে হবে সেটা ওদেরকে বলে দিন, হ্যাঁ আমি কিচ্ছু শুনতে চাই না।
0: অরিন্দম দরজায় টোকা দিলেন। অবিনাশ ফোনটা রেখে রুক্ষ মেজাজে তাকালেন।
1: কে, কি চাই?
2: মন্দিরটা কি খুব দেনায় ডুবে আছে অবিনাশ বাবু?
1: হ্যাঁ। তার মানে কে বলেছে আপনাকে?
2: আপনাদের ইনস্যুরেন্সের তাড়া দেখে তো তাই মনে হলো। তাছাড়া মন্দিরের যে অবস্থা তাতে তো সংস্কারের অনেক খরচ, তাই না?
1: দেখুন, মন্দির কিভাবে চলবে সেটা আমরা বুঝবো। আমরা এই মণিকূট ঘিরেই একটা বিশাল ফান্ড রেজার প্ল্যান করছিলাম, আর তাছাড়া আমরা ব্লগারদের আমন্ত্রণও জানাতে শুরু করেছিলাম, তারা আসতেও শুরু করেছিল। আর তাছাড়া এটার সাথে যে ঐতিহ্য জড়িয়ে রয়েছে সেটার কথা তো মানুষ জানত, আর লোকেরা ভিডিওর মাধ্যমেও সেসব জানতে পেরেছিল, দেশ বিদেশ থেকে প্রচুর ডোনেশন আসত, সেটা নিশ্চয়ই খারাপ কিছু নয়। কিন্তু কিন্তু এই চুরিতে তো সব কিছু বরবাদ হয়ে গেল। এখন পুলিশ যদি চোর ধরতে না পারে তাহলে তো ইন্স্যুরেন্সই ভরসা।
3: কিন্তু আপনি কে? রক্তন অফিসার, আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? আপনাকে কে অধিকার দিয়েছে সব প্রশ্ন করার?
2: অধিকার কেউ দেয়নি অবিনাশ বাবু, অধিকার কেউ দেয়নি। তবে একটা প্রশ্ন মাথায় ঘুরছে আমার। আচ্ছা, ওই ভেন্টিলেটরটা সরানোর কোনো কথা হচ্ছিল? হচ্ছিল?
1: ভেন্টিলেটর? কোন ভেন্টিলেটর? ও ও, ওটা তো শতবর্ষে পুরনো, ওটা সারিয়ে কি হবে, ওটা তো বন্ধই থাকে,
2: তাই নাকি? কিন্তু ওটার গ্রিলটা ভেতর থেকে আলগা করা, অদ্ভুত না?
1: মিস্টার সান্নাল, মিস্টার সান্নাল, মন্দিরের কিছু কিছু জিনিস যেমন আছে তেমনই থাকতে দেওয়া ভালো, খুব ভালো হবে আপনি এসব থেকে দূরে থাকুন, বুড়ো হয়েছেন তাই থাকুন, কেউই কিন্তু আপনার ওই বুড়ো হাড়ের ভেলকিটা দেখতে চায় না, কথাটা মনে রাখবেন।
0: একটা প্রচ্ছন্ন হুমকি। সন্ধ্যাবেলা অরিন্দম তার ফ্ল্যাটে ফিরলেন, কফি খেতে খেতে ভাবছিলেন

0: ফুরফুরিয়ে লাভ কি? আর মুনিটাই বা গেল কোথায়? আবার সব ঘেঁটে যাচ্ছে।
1: তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল, একটা অচেনা নম্বর। অর্ণব ফোনটা ধরলেন।
2: হ্যালো।
1: ওপাশ থেকে কোনো আওয়াজ নেই, শুধু একটা যান্ত্রিক বিকৃত কণ্ঠস্বর।
3: মন্দিরের ব্যাপারে আর এক পাও এগোবেন না। মণিকুট যে নিয়ে গেছে তা ফিরিয়ে আনার চেষ্টা করলে পাঁচু গোপালের মতো আপনারও জ্ঞান ফিরবে না।
1: লাইনটা কেটে গেল। ফোনটা কেটে যাওয়ার পরেও অরিন্দম সান্যাল অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলেন।

0: ইন্টারেস্টিং। এর থেকে দুটো জিনিস প্রমাণ হয়। এক, হুমকিদাতা জানে যে আমি এই কেসে ঢুকে পড়েছি। আর দুই, সে এমন কেউ যাকে আমি চিনি। অবিনাশ রায় নাকি যাদব ঠাকুর নাকি অন্য কেউ যে এখনো পর্দার আড়ালে। ভাবতে হচ্ছে, আরো ভাবতে হবে।
1: সেদিন রাতে অরিন্দমের ঘুম হল না। তার মাথায় তখন কর্পূর, সুতো আর ক্লোরোফর্মের গন্ধ। এটা কোনো সাধারণ চুরির কেস নয়, এটা একটা নিখুঁতভাবে সাজানো চিত্রনাট্য। পরদিন সকালে তিনি সোজা গেলেন স্থানীয় থানায়। ইন্সপেক্টর অনিরুদ্ধ সেনের সাথে দেখা হলো বটে, কিন্তু এক রাতে ভদ্রলোকের চেহারা একেবারে ঝুলে পড়েছে। অনিরুদ্ধের মেজাজ আজ আরো খারাপ। তার টেবিলে খবরের কাগজের কাটিং।
2: আসুন সোনালবাবু, আপনার প্রাইভেট ইনভেস্টিগেশন কতদূর?
0: হই, হুমকি পর্যন্ত।
2: হুমকি কে দিল?
1: মৃদু হাসলেন অরিন্দমবাবু, বুঝলেন ঠোঁট গিলেছে। সাসপেন্স ঝুলিয়ে বললেন,
0: সেটা জানলে তো ধরেই ফেলতাম।
1: অনিরুদ্ধ একটি চেয়ার এগিয়ে দিল। বসতে বসতে অরিন্দমবাবু বলে চললেন,
0: কাল রাতে ফোনটা এসেছিল, যান্ত্রিক গলা।
1: কথার মধ্যেই ফোনটা বাজলো।

0: হয়ে বড়তি টাউনের একটা মন্দিরও চুরি হয়েছে, প্রায় একই রকম, মানে এই প্যাটার্ন।
1: একই রকম?
0: হ্যাঁ একই রকম।
2: অনিরুদ্ধ অপেক্ষা করলেন, তারপর পিং পিং করে কটা পিকচার মেসেজে ঢুকতেই সেটা খুললেন।
0: এই দেখুন, লেখা আছে যে ওখানেও সেবায়তকে অজ্ঞান করে গয়নাঘাটি চড়ে গেছে। আমার সন্দেহ হচ্ছে যে এটা একটা বড় গ্যাং, বুঝলেন, আন্তঃরাজ্য গ্যাং। আমাদের কাছে খবর আছে যে একটা দল পশ্চিমবঙ্গ থেকে কোস্টাল বে ধরে মন্দিরগুলো চুরি করছে। খেয়াল করে দেখবেন যে ভারতের এই অঞ্চলগুলোতে মন্দিরের সংখ্যা কিন্তু প্রচুর, এবং বহু অচেনা অজানা মন্দির রয়েছে যেখানে এমন বহু সম্পদ রয়েছে, আর সেগুলোই ওদের টার্গেট। এটা একজনের কোনো কাজ নয়, এটা একটা রিং। আমার মনে হচ্ছে স্যার যে এই পাঁচুগোপাল ওই গ্যাংয়েরই লোক, ভেতরে খবর সাপ্লাই করতো আর হয়তো ভাগবাটোয়ারা নিয়ে গণ্ডগোল হয়েছে, তাই ওকে।
2: বুড়ো ঘুঘু বুঝছিলেন ইন্সপেক্টর অনিরুদ্ধ সেন তার নিজের থিওরি নিয়ে খুব খুশি। তিনি একটা বড় কেসের কিনারা করতে চলেছেন, কিন্তু তবুও অপ্রীতিকর কাজটি তাকে করতেই হবে।
3: অসম্ভব, ইম্পসিবল।
0: অসম্ভব কেন?
3: কারণ দুটো কেস এক নয় ইন্সপেক্টর। বড়তির চুরিটা ছিল ব্রুট ফোর্স, তালা ভেঙে ঢুকেছে, যা পেয়েছে নিয়ে পালিয়েছে। বাকি স্টেটের কেসগুলো তাই, ওগুলো স্রেফ ভাঙা বাক্স আর গয়না চুরির কেস, ওগুলো সাধারণ চোরের কাজ। কিন্তু আমাদের কেসটা সম্পূর্ণ আলাদা, এটা ব্রুট ফোর্স নয়, এটা হলো ব্রেইন। ইনফ্যাক্ট এটা একটা শিল্প, একটা পারফেক্ট লকড রুম মিস্ট্রি। এখানে চোর তালা ভাঙেনি, অথচ সে চাতালের সিসিটিভিকে বাইপাস করে ঢুকেছে, কর্পূর জ্বালিয়েছে, আর সে এমন একটা জিনিস অর্থাৎ মণিকুট নিয়েছে যার পাথরের দাম ছাড়া কোনো বাজার দর নেই। মণিকুটের একটা কিংবদন্তি আছে বটে, আর সেই কিংবদন্তির মূল্য প্রতিষ্ঠার জন্য সবে ব্লক টিম তৈরি করা হচ্ছিল। তার আগেই চুরিটা হলো। আপনার ওই সাধারণ চোরের গ্যাং এত কিছু জানবে কেন? সে তো বরং গয়নাই নেবে, তাই না? সোনার উপ মিলিয়ে প্রায় ধরুন ওই 10-12 ভরি গয়না তো হবেই। আপনারা ভুল দিকে খুঁজছেন ইন্সপেক্টর, আপনারা খুঁজছেন মন্দিরের বাইরে, আর আমি খুঁজছি মন্দিরের ভেতরে। এই চোর মন্দিরের কিংবদন্তি জানে, মন্দিরের দুর্বলতা জানে, এমনকি মন্দিরের পুরোহিতকেও চেনে।
2: অনিরুদ্ধ কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক সে সময় তার ল্যান্ডলাইনটা বেজে উঠল।
0: শোন বলছি। হ্যাঁ কি?
2: অনিরুদ্ধের চোখ কপালে, তিনি ফোনটা রেখে অরিন্দমের দিকে ফ্যাকাশে মুখে তাকালেন।
0: আপনি স্যার ওই পাঁচুগোপালের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন না?
3: হ্যাঁ চেয়েছিলাম। ওর কি জ্ঞান ফিরেছে?
0: জ্ঞান ফিরেছে কিনা জানি না, হাসপাতাল থেকে ফোন এলো পাঁচুগোপাল বেড থেকে উধাও।
3: উধাও মানে?
0: হ্যাঁ, আর ওয়ার্ডে যে কনস্টেবলটা পাহারায় ছিল সেও বেহুশ, তাকেও ক্লোরোফর্ম, পাঁচু পালিয়েছে স্যার।
2: বুড়ো ঘুঘু যুক্তিবাগেশ একটা দীর্ঘ শ্বাস ফেললেন।
3: শিকারি এতক্ষণ শিকারির ভান করছিল মাত্র, পালিয়েছে নয় ইন্সপেক্টর, পালায়নি, খেলাটা আবার শুরু করতে গেছে, আবার খেলাটা শুরু করতে গেছে।
4: আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করুন আমি কিছু করিনি, আমি চাইও নি মন্দিরের ক্ষতি করতে, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আমায়।
2: হাসপাতালের কালকের সেই ওয়ার্ডটা এখন মৌমাছির চাক। ইন্সপেক্টর অনিরুদ্ধ সেন কনস্টেবলকে সাসপেন্ড করার হুমকি দিচ্ছেন, ডাক্তারদের জেরা করছেন, আর চারদিকে ওয়্যারলেসে মেসেজ পাঠাচ্ছেন।
5: সারা শহরে অ্যালার্ট জারি করো, লোকটার নাম পাঁচুগোপাল, বয়স 40।

0: আকাশ গায়ের রং শ্যামলা বেটে, ঠিক আছে?
1: অরিন্দম সান্যাল এই হট্টগোলের মধ্যে নেই। তিনি সেই খালি বেডটার পাশে দাঁড়িয়ে আছেন যেখানে পাঁচু শুয়েছিল।
2: আরে কি দেখছেন সান্যাল বাবু, লোকটা পালিয়েছে, আপনার ভিকটিম।
3: না, লোকটা পালায়নি, তাকে বের করা হয়েছে।
2: মানে?
1: অরিন্দম বেডের তলা থেকে একটা জিনিস তুলে দেখালেন, একটা ছোট্ট তুলোর বল।
3: এইটা দেখুন, এই যে
2: ক্লোরোফর্ম।
3: তবে আজ এটা আনা হয়েছিল কনস্টেবলকে সামলানোর জন্য। পাঁচু গোপালকে স্যালাইন দেওয়া হচ্ছিল, সে দুর্বল ছিল, সে নিজে থেকে কনস্টেবলকে কাবু করে পালাতে পারে না, তাকে কেউ সাহায্য করেছে। এই দেখুন।
1: অরিন্দম জানলার গ্রিলে একটা দাগ দেখালেন।
3: দড়ি বা ওই জাতীয় কিছু দিয়ে কেউ বাইরে থেকে উঠেছিল। হাসপাতালের পিছনটা পুরোটাই জঙ্গল, এইদিকে কেউ তেমন আসেই না। একটা মাত্র তলা আরামসে উঠেছে, সেই ক্লোরোফর্ম ব্যবহার করেছে, পাঁচুকে ছাড়িয়েছে এবং তাকে নিয়ে পালিয়েছে।
2: কিন্তু কে আর কেনই বা?
3: কারণ খেলাটা এখনো শেষ হয়নি। পাঁচু শুধু শিকারি ছিল না, সে ছিল এই খেলার একটা বুড়ি। এখন চাল দেওয়ার পর বোড়েটার আর দরকার নেই, অথবা তাকে নতুন চালের জন্য তৈরি করা হচ্ছে।
1: অনিরুদ্ধ যখন শহরের সমস্ত থানা আর রেল স্টেশনে পাঁচুর ছবি পাঠাতে ব্যস্ত, অরিন্দম তখন অন্য রাস্তায় হাঁটলেন।
3: পুলিশ ভাবছে পাঁচু শহর ছেড়ে পালাবে। আমার কিন্তু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে পাঁচু এই শহরের বুকেই কোথাও লুকিয়ে আছে বা লুকিয়ে রাখা হয়েছে। আই এম শিওর অ্যাবাউট দ্যাট।
1: তিনি মন্দিরে ফিরলেন না, সোজা চলে গেলেন পুরনো কাছারি বাজারের দশকর্মাগুলিতে। কাল তিনি এখানেই এসেছিলেন। দোকানের মালিক বৃদ্ধ হরেকৃষ্ণ সাহা তাকে দেখে চিনলেন।
4: আরে স্যার যে পরপর আসছেন যে বড়, আবার কোনো পুরনো কেসের সন্ধানে?
3: একটা জিনিসের খোঁজ করছিলাম সাহাদা।
1: অরিন্দম পাঁচু গোপালের একটা ছবি দেখালেন যেটা তিনি হাসপাতাল থেকে জোগাড় করেছিলেন।
3: আচ্ছা, এই লোকটাকে চেনেন? দেখুন তো।
4: হ্যাঁ চিনি তো, এই লোকটা মাস দুয়েক ধরে আমার কাছে আসছে।
3: কি কিন্তু?
4: কালকে আপনি যে ছবি দেখালেন সেটাই, ভীমসেনী কর্পূর। তাও আবার এক এক প্যাকেট নয়, একেবারে 1 কিলো করে নিত। বলতাম মন্দিরে যজ্ঞের জন্যে লাগে। আমি বলতাম বাবা এ কর্পূর যজ্ঞের নয়, এ অন্য কাজের, কিন্তু সে শুনত না।
3: শাহাদা, লোকটার আর কিছু জানতেন?
4: না, মন্দিরে থাকে এটা সবাই জানি। তবে পরশু এসেছিল, একটা ফোন এসেছিল, সাইডে সরে গিয়ে বলছিল বুড়িঘাটের দিকে একটা আস্তানায় সে একটা বড় কাজ করছে। আমারই জানলা খোলা ছিল তাই কানে এলো।
1: বুড়িঘাট এই অঞ্চলে ভাগীরথীর সবচেয়ে প্রাচীন ঘাট, মন্দির থেকে খুব বেশি দূরে নয়। অরিন্দম বুড়ো ঘুঘু, হাতে খোঁচরও কিন্তু কিছু কম নেই। ফোন লাগালেন এলাকার প্রাচীন সেঙ্গারদের। খানিকক্ষণ পর একটা স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত গুদাম ঘরের দরজায় নিঃশব্দে এসে দাঁড়ালেন অরিন্দম। দরজায় কোনো তালা নেই, ভেতরটা অন্ধকার।
3: পাঁচু?
1: কোনো সাড়া নেই। অরিন্দম পকেট থেকে টর্চ বের করলেন, আলোটা ফেলতে তিনি দেখলেন ঘরের মাঝখানে একটা লোক পড়ে আছে, পাঁচু গোপাল। তার চোখ দুটো খোলা, বিস্ফারিত, আতঙ্কিত, ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে। দীর্ঘ শ্বাস ফেলে অরিন্দম চারদিকের

0: দেওয়ালে টর্চের আলো ফেললেন। দেওয়ালে কেউ একটা শব্দ লিখে গেছে,
1: শুদ্ধি মানে কি?
0: অরিন্দম সান্যাল বুঝলেন এই খেলাটা আর চুরির নেই, এটা শুরু। ইন্সপেক্টর অনিরুদ্ধ সেন টুপি খুলে দাঁড়িয়ে আছেন, তার মুখটা ফ্যাকাশে।
2: গ্যাংওয়ার বলেছিলাম না, একটা বড় গ্যাং। পাঁচু গোপাল হয়তো ডাবল ক্রস করেছিল, ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল, ব্যাস সরিয়ে দিল। আর এইসব জায়গা তো এই ক্রিমিনালগুলোর মিটিং পয়েন্ট।
0: অরিন্দম সান্যাল ইন্সপেক্টরের কথায় কান দিলেন না। তিনি হাঁটু গেড়ে বসে পাঁচু গোপালের মৃতদেহের পাশে টর্চের আলো ফেলেছেন লোকটার মুখে।
1: এটা গ্যাং ওয়ার নয় ইন্সপেক্টর, এটা একটা এক্সিকিউশন, সিম্পলি একটা শাস্তিমূলক হত্যা।
2: মানে?
1: মানে হলো হত্যাকারী পাঁচুকে দিয়ে তার কাজ হাসিল করেছে, তারপর তাকে শুদ্ধ করে দিয়েছে, ঠিক যেমনটা সে দেওয়ালে লিখে রেখে গেছে।
0: হত্যাকারী ভীষণ চেনা, তাই ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। অরিন্দম এবার মুখ তুলে গুদাম ঘরের চারপাশটা মন দিয়ে দেখতে লাগলেন। এটা একটা ফাঁদ। হত্যাকারী জানত পাঁচুকে কেউ না কেউ খুঁজবে, সে পাঁচুকে সরিয়ে দিয়ে একটা বার্তা পাঠাতে চেয়েছে।
3: সান্যাল বাবু!
0: একজন কনস্টেবল চিৎকার করে উঠল।
3: এখানে একটা দেয়ালের এক কোণে একটা পেরেকে কি যেন আটকে আছে।
0: অরিন্দম এগিয়ে গেলেন। এটা একটা সুতোর টুকরো, কিন্তু সাধারণ সুতো নয়, এটা খুব দামি উজ্জ্বল সিল্কের সুতো, সম্ভবত কোনো দামি পাঞ্জাবি বা শাল থেকে ছিঁড়েছে। অরিন্দম সুতোটা সাবধানে একটা প্লাস্টিক ব্যাগে ভরে নিলেন। পাঁচু গোপালের মতো লোকের এই ধরনের দামি পোশাক থাকার কথা নয়। অরিন্দম গুদাম ঘর থেকে বেরিয়ে এলেন। অনিরুদ্ধ সেন যখন ফরেন্সিক টিমের জন্য অপেক্ষা করছেন, অরিন্দম আবার মন্দিরের দিকে রওনা দিলেন। তার হাতে সময় কম, হত্যাকারী খুব দ্রুত ঘুঁটি সরাচ্ছে। মন্দিরে তখন থমথমে পরিবেশ। চুরির খবর চাপা থাকলেও পাঁচু গোপালের অন্তর্ধান আর পুলিশের আনাগোনায় একটা চাপা আতঙ্ক। অরিন্দম সোজা যাদব ঠাকুরের ঘরে ঢুকলেন। প্রধান পুরোহিত তখন পূজার প্রস্তুতি নিচ্ছিলেন।
1: ঠাকুরমশাই!
0: অরিন্দমের গলার স্বর শুনে যাদব ঠাকুর চমকে উঠলেন।
2: হ্যাঁ অরিন্দম বাবু, আপনি? কোনো খবর?
1: পাঁচু গোপাল খুন হয়েছে, খবর পেয়েছেন?
0: যাদব ঠাকুরের হাত থেকে পূজার ঘণ্টাটা পড়ে গেল।
2: খুন?
1: হ্যাঁ খুন হয়েছে। আর দেওয়ালে কেউ লিখে গেছে একটা কথা, শুদ্ধি।
0: অরিন্দম সোজা পুরোহিতের চোখের দিকে তাকালেন।
1: আচ্ছা, এবার কি আপনি আমায় ওই শুদ্ধির আসল গল্পটা বলবেন?
0: যাদব ঠাকুর কাঁপতে কাঁপতে একটা টুলে বসে পড়লেন।
2: আমি বলেছিলাম ওটা বিপজ্জনক।
1: আপনি মিথ্যে বলেছিলেন। আপনি বলেছিলেন আগুন লেগেছিল, কিন্তু আসল ঘটনা তা নয়। বলুন বলুন কি হয়েছিল?
0: যাদব ঠাকুর ঘামতে শুরু করেছেন।
2: সে অনেক বছর আগের কথা। ঠাকুর তার আমল, মন্দিরের তৎকালীন প্রধান পুরোহিত ভবানী চক্রবর্তী, আমাদের পরম গুরু, তিনি ওই প্রথাটা করতেন।
1: তারপর
2: শেষবার যখন মণিকুটকে জল থেকে তোলা হয়, তিনি নাকি পাগল হয়ে যান। তিনি বলতে শুরু করেন, মণিকুট শুধু নিজেকে শুদ্ধ করতে চায় না, সে মন্দিরকেও খারাপ খারাপ লোকের থেকে মুক্ত করতে চায়।

0: খারাপ লোক মানে?
1: যারা লোভী অসৎ তারা অশুদ্ধ বলেই মনে করতেন তিনি। তিনি মানে ভবানী চক্রবর্তী শুধু মুখেই বলেননি, শুদ্ধিকরণের কাজও শুরু করেছিলেন।
2: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে।

0: ফিরে আসছি আমরা নিউজ ব্রেকের পর, শুনছো গল্প স্বল্প।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768, 2500 বেশি মানুষ এখনও নিখোঁজ। দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 227 জন বিদেশি সহ 8186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল সীমান্তের কাছে তিব্বতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে 16, বন্যাবিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অ্যাভোক্যাডো ফল চাষ কৃষকদের কাছে অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। নিজেদের কৃষিজমিতে অন্যান্য ফসলের পাশাপাশি অ্যাভোক্যাডো উৎপাদনের দরুন উপার্জনের এক নতুন পথ খুঁজে পাচ্ছেন তারা। আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 137 পর্বে প্রধানমন্ত্রী একথা বলেন। আগামী 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী ও আসন্ন বিশ্বকর্মা পুজো উদযাপনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের সম্পর্ক সুসংহত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। উজবেকিস্তান সফরে সেদেশের রাষ্ট্রপতি সাওকত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওলি দরাজারি ডাসলিকে ভূষিত করা হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে বালেশ্বরে সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ঝাড়খণ্ডের গালুডি ব্যারাজের 6টি গেট খুলে দেওয়া হয়েছে, এর ফলে নদীতে জলস্তর আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেলজিয়ামের বেলফিয়স হকি এডিনায় পুরুষদের FIH হকি বিশ্বকাপের ফাইনালে জার্মানি স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। FM প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শেষবার যখন মণিকুটকে জল থেকে তোলা হয়, তিনি নাকি পাগল হয়ে যান। তিনি বলতে শুরু করেন, মণিকুট শুধু নিজেকে শুদ্ধ করতে চায় না, সে মন্দিরকেও খারাপ খারাপ লোকের থেকে মুক্ত করতে চায়।
4: খারাপ লোক মানে?
3: যারা লোভী অসৎ, তারা অশুদ্ধ বলেই মনে করতেন তিনি। তিনি মানে ভবানী চক্রবর্তী, শুধু মুখেই বলেননি, শুদ্ধিকরণের কাজও শুরু করেছিলেন। মন্দিরের একজন সেবায়েতকে ওই ভীমসেনী কর্পূরের আগুন নিয়ে ভয় দেখাতে গিয়েছিলেন।
4: তার অপরাধ?
3: শোনা কথা, সে নাকি পুজোর ভোগের চাল ডাল চুরি করত।
4: ভবানী চক্রবর্তীর কি হয়েছিল?
3: তাকে পাগলাগারদে পাঠানো হয়, তারপর থেকেই ওই প্রথা বন্ধ। কমিটি সবকিছু ধামাচাপা দিয়ে দেয়। আমার ঠাকুরদাও আমাদের কাউকে শিখিয়ে যাননি, কিন্তু কিংবদন্তিটা রয়ে গেছে, মণিকুট শুদ্ধি চায়।
5: অরিন্দম সবটা বুঝতে পারছিলেন। সম্ভবত হত্যাকারী নিজেকে ভবানী চক্রবর্তী ভাবছে। সে একটা শুদ্ধিযজ্ঞ শুরু করেছে। তার প্রথম বলি পাঁচু গোপাল। সে খারাপ লোক, কিন্তু কেন?

0: এই কিংবদন্তির কথা আর কে জানে?
1: অনেকেই জানে, এটাই তো কিংবদন্তি।
2: অরিন্দম আর এক মুহূর্ত দাঁড়ালেন না, তিনি মন্দিরের দোতলায় অবিনাশ রায়ের ঘরের দিকে ছুটলেন। তার হাতে সে দামি সিল্কের সুতো। অবিনাশ রায় সবসময় দামি সিল্কের পাঞ্জাবি পরেন।
0: তাহলে কি অবিনাশী খুনি? অজস্র চিন্তার জট খুলছে, আবার জড়িয়ে যাচ্ছে। অবিনাশী কি নিজেকে ভবানী ভাবছে? না না না না না না, সে তো লোভী। অবিনাশের তো টাকার দরকার, ভিডিও ব্লগ ইত্যাদি করে প্রচার করবে। সে কি করে হয়? না, হয়তো এটা অবিনাশের প্ল্যান বি হতে পারে। সেই পাঁচু গোপালকে ভাড়া করে মণিকূট সরিয়েছে, আবার সেই ভেন্টিলেটরের গ্রিল আলগা করেছে ধোঁকা দেওয়ার জন্য। আর কাজ পুরোতেই সে শুদ্ধির নাম করে পাঁচুকে সরিয়ে দিল। বেশ, তার মানে কর্পূর আর এই শুদ্ধি মিথটাকে কাজে লাগিয়ে জাস্ট একটা আই ওয়াশ। মেবি
2: আবার জট পাকাচ্ছে। ভাবতে ভাবতে অরিন্দম অবিনাশের ঘরের দরজায় সজোরে ধাক্কা দিলেন। দরজাটা খোলাই ছিল, ঘরটা লন্ড ভন্ড, যেন ধস্তাধস্তি হয়েছে। টেবিলের ওপর একটা চিঠি চাপা দেওয়া। চিঠিটা খুলে অরিন্দম পড়তে লাগলেন। অবিনাশের চিঠি।
3: সান্যালবাবু, আপনি ঠিকই ধরেছিলেন, খেলাটা আমারই শুরু করা, কিন্তু আমি একা নই, ওরা আমাকে বাধ্য করেছে। আমি সব জানি, মণিকূট কোথায় আছে। হ্যাঁ, আমি জানি, যদি নিজের প্রাণ বাঁচাতে চান তাহলে আজ রাতেই গরানতলার ভাঙা শিব মন্দিরে আসুন একা।
2: চিঠির নিচে সই, অবিনাশ রায়। অরিন্দম বুঝলেন এটা একটা ফাঁদ, কিন্তু এই ফাঁদেই তাকে পা দিতে হবে। হত্যাকারী তার শেষ চালটা চেলেছে। রাতটা ব্যবসা গরম, গরানতলা ভাগীরথীর একেবারে পোড়ো ঘাট, কেউ আসে না, নিস্তব্ধ নিঝুম, নদীর জলও যেন আজ স্থির, ভয়ঙ্কর কিছুর অপেক্ষায় নিঃশ্বাস বন্ধ করে আছে। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অরিন্দম সান্যাল ইন্সপেক্টরকে কিচ্ছু জানাননি। তিনি জানতেন পুলিশ এলেই হত্যাকারী সতর্ক হয়ে যাবে, সে হয়তো অবিনাশকে খুন করে অন্ধকারে মিলিয়ে যাবে। এটা একটা দাবার চাল, হত্যাকারী তাকে ডেকেছে, অরিন্দমকে সেই ফাঁদে পা দিয়েই কিস্তিমাত করতে হবে। তিনি টর্চ জ্বালালেন না, চাঁদের আলোয় কোনো রকমে পথ চিনে তিনি মন্দিরের ভাঙা সিঁড়ি দিয়ে উঠলেন। ভেতরে গর্ভগৃহের জায়গায় একটা লোক বসে কাঁপছিল, অবিনাশ রায়। তার দামি সিল্কের পাঞ্জাবিটা ছেঁড়া, কপালে ঘাম। অরিন্দমকে দেখে তিনি গো গো করলেন। পাশে দাঁড়ানো অদৃশ্য আগন্তুক অবিনাশের মুখের মধ্যে থেকে কাপড়টা সরিয়ে নিয়ে উধাও হয়ে গেল নিমেষে। হাউমাউ করে উঠলেন অবিনাশ রায়।
4: সান্যালবাবু, সান্যালবাবু, আপনি এসেছেন? হ্যাঁ, প্লিজ প্লিজ বাঁচান আমাকে। ও একটা পাগলা। সান্যালবাবু, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান।
0: শান্ত হন অবিনাশবাবু, শান্ত হন, আমি আছি, শান্ত হন, শান্ত হন।
2: অরিন্দম চারপাশের অন্ধকারে চোখ বোলালেন।
0: কে সে?
4: আমি শুধু ইন্স্যুরেন্সের টাকাটা। হ্যাঁ, মন্দিরের অবস্থা খারাপ তো,

0: তাই আমি আমি ভেবেছিলাম, কিন্তু কিন্তু ও ও ও এটাকে এটাকে শুদ্ধি বলছো? ও ও পাঁচুকে খুন করেছে। হ্যাঁ হ্যাঁ, এবার এবার আমাকে আমায়
1: কে কে ওখানে?
0: যে যে মন্দিরের সব রহস্য জানে, যে যে নিজেকে ভবানী চক্রবর্তীর উত্তরসূরি ভাবে। হ্যাঁ
2: হ্যাঁ, নমস্কার অরিন্দম বাবু।
3: গলার স্বরটা মন্দিরের ভাঙা ছাদের ওপর থেকে। অরিন্দম টর্চ জ্বালালেন। হ্যাঁ, সেই আগন্তুক মুহূর্তের মধ্যে কোনো গোপন পথ বেয়ে মন্দিরের ছাদে উঠে গেছে। আলোর বৃত্তে দাঁড়িয়ে লোকটি নিজের মুখের মুখোশ সরাল। যাদব ঠাকুর, সেই শান্ত নিরীহ চেহারার প্রধান পুরোহিত। কিন্তু এখন তার চোখ দুটো জ্বলছে, হাতে একখানা উদ্যত ছোড়া।
4: আপনি? আমি তো ভাবলাম আপনি শুধু পুজো আচ্ছা নিয়েই থাকেন।
2: ওটাই আমার ভুল ছিল।
3: যাদব ঠাকুর ছাদ থেকে নেমে এলেন। মানুষটা সম্পূর্ণ অচেনা যেন। তার হাঁটা চলায় অদ্ভুত এক হিংস্রতা।
2: আমি পূজো নিয়ে ব্যস্ত ছিলাম, আর এই লোকটা?
3: সে অবিনাশের দিকে আঙুল তুলল।
2: এই লোকটা মন্দিরকে নিয়ে ব্যবসা করছিল।
0: আমি শুধু মন্দিরের পরিস্থিতি শুধরোতে চাইছিলাম।
2: চুপ! তুমি আমার কাছে এসেছিলে, বলেছিলে সব। কয়দিন পর তুমি বললে এমন একটা উপায় বের করতে যাতে মনি সরিয়ে চুরির একটা রটনা রটিয়ে ইন্স্যুরেন্সের কিছু অর্থ পাওয়া যায়, যে অর্থে মন্দিরের উন্নতি হবে। আমি ভাবলাম মন্দিরের ভালো হবে, রাজি হলাম। কিন্তু সেই রাত্রেই আমি স্বপ্ন দেখলাম।
5: সে কি ভচ্ছ না?
2: আমি না বলে দিলেও জানতাম তোমরা চুরি করবে।
5: তোমরা সাপের চেয়েও বিষাক্ত, রোজ নজরে রাখতুম। কারণ এই পাঁচুকে আমার কোনোদিনই ভালো মানুষ বলে মনে হয়নি। তাছাড়া মন্দিরের বাইরে ওর যেসব বন্ধুবান্ধব আসত, তারা আমাদের এলাকার কুখ্যাত লোক। তারপর একদিন শুনলাম তুমি আর পাঁচু আলোচনা করছো মণিকুট চুরি করবে। শুধু ইন্স্যুরেন্স না, ওটা আমার মতো সহজ সাধারণ পুরুতকে বোঝানোর ভাওতা ছিল। তোমাদের আসল মতলব ছিল মণিকুটের কিংবদন্তিটা প্রত্ন সম্পদ হিসেবে আন্তর্জাতিক বাজারে বেচা, ভিডিও করে মন্দিরের অবস্থা শুধরোনো তা ভাওতা।
3: অরিন্দম সান্যাল সবটা বুঝতে পারছিলেন। একটা সম্ভাব্য ডিডাকশন তার মাথার মধ্যে তৈরি হয়ে গেল।
4: তার মানে আপনি এই চক্রান্তে ছিলেন না, তাই তো?
2: না, আমি চক্রান্ত করিনি। আমার কাছে এটা যুদ্ধ, এটুকু আমাকে করতেই হতো। মাসখানেক আগে আমি পাঁচুকে বলি আমি মন বদলেছি, চুরি করা হোক মণিকুট। প্ল্যান ছকা হয়, আমি পুজো দিয়ে বেরোবার আগেই পাঁচুর হাত পা বেঁধে ফেলব, তারপর ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করব, তার আগে মণি খুলে নেব। পাঁচু এই এক মাস ধরে আমাদের ল্যাসো ফাঁস শিখিয়েছে। ঘুনশির ল্যাসো দিয়ে ছিটকিনি বাঁধা থাকবে ঘুলঘুলিতে। লচ্চুর কাঁধে উঠে কায়দা করে এক হ্যাঁচকায় ছিটকিনিটা লাগিয়ে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছিলাম আমরা, অন্তত 25 দিন। সমস্ত প্ল্যান করে চুরির বন্দোবস্ত করেও শেষ অবধি বিফল হয়েছি।
4: ও আচ্ছা, এইবার বুঝলাম যে এই জন্য অত অত ভীমসেনী কর্পূর নিয়ে যাওয়া হতো। আপনারা চেষ্টা করতেন

0: আর ব্যর্থ হতেন। তার মানে এতবার অজ্ঞান হতে হয়েছিল বেচারা পাঁচুকে।
1: পরশুদিন সব ঠিকঠাক হয়ে গেল, শুধু একটাই দোষ থেকে গিয়েছিল। তারপর একটানে ঘুনসিটা বের করে নিতে হতো। ল্যাসো ফাঁস সুন্দর লাগানো হয়েছিল, খুলেও গিয়েছিল, কিন্তু তারপরে কোথাও যেন আটকে গেল। বেশি টানাটানি করলে পাছে বিপদ ঘটে তাই ছেড়ে দিলাম। তখন কি আর ভেবেছি একটা সুতো দিয়ে আপনি এত বড়।
0: আরেকটা প্রশ্ন, কর্পূরের গন্ধটা করতেন কেন?
1: হ্যাঁ, গ্রিল কাটা আর এই কর্পূর দুটোই বিভ্রান্তি। গ্লাভস পরে কর্পূর পুড়িয়ে সেই মালসা আর ক্লোরোফর্ম পাঁচুর খাটের তলাতেই রেখে দিয়েছিলাম, যাতে পুলিশ আরও বিভ্রান্ত হয়। যে নিজে অজ্ঞান হয়ে আছে তার খাটের তলায় এগুলো এলো কী করে? পুলিশ বিভ্রান্তই হতো যদি আপনি না আসতেন। আর ভীমসেনী কর্পূরের বাছাইয়ের কারণ একটাই, ওর গন্ধ দীর্ঘক্ষণ থাকে, থকথকে ধোঁয়া হয়, সকালেও সবাই দিব্য পাবে। তখন প্রশ্ন আসবে, মাঝরাতে কর্পূর কে পোড়ালো? তাহলে শুদ্ধি দরকার না হলে বন্ধ ঘরে এ অসম্ভব হবে কেন? কেমন বুদ্ধি অরিন্দম সান্যাল?
0: বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ, পারফেক্ট ক্রাইম, একেবারে পারফেক্ট ক্রাইম। গুলিয়ে দেওয়ার ভালোই তাল করেছিলেন, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। সব তো ঠিক করলেন, কিন্তু সুতো ছাড়া আরো যে একটা ভুল করে ফেললেন ঠাকুরমশাই।
1: ভুল?
0: ভুল। পাঁচু গোপাল আপনাকে ব্ল্যাকমেইল করত, আর তাই আপনি তাকে শুদ্ধির নামে খুন করেন। কিন্তু খুনটা এত নৃশংসভাবে করলেন যে তখনই আমার সন্দেহ দৃঢ় হল।
1: পাঁচু অশুদ্ধ হয়ে গিয়েছিল, আমি শপথ করে বলতে পারি। আমার মনে একটুও পাপ ছিল না, আমি কেবল চেয়েছিলাম মন্দিরের উন্নতি হোক। ও আমাকে ব্ল্যাকমেল করেনি, ওকে মারা ছাড়া আমার কোনো উপায় ছিল না। মন্দির শুদ্ধ হবে, আমার লোভ নেই নেই নেই।
0: বেশ, বুঝলাম, সব বুঝলাম, কিন্তু আরো একটা ভুল শুনে নিন। অবিনাশ রায়, মানে আপনার পার্টনার ইন ক্রাইম, সে আপনার এই খুনি রূপ দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরেছিল পরের শিকার সেই হবে, তাই সে আগে থাকতেই আমাকে চিঠি লেখে।
1: ওকেও শুদ্ধ হতে হবে,

0: উঠল সার্চ লাইটের তীব্র আলো।
1: হ্যান্ডস আপ যাদব ঠাকুর, তোমাকে পুলিশ ঘিরে ফেলেছে।
0: ধরা পড়ার পর দেখা গেল যাদব ঠাকুরের কালো পাঞ্জাবের একটা অংশ ছেঁড়া। ঠিক এই কালো সিল্কের সুতোই পাঁচুর খুনের জায়গায় পাওয়া গিয়েছিল। অনিরুদ্ধ এগিয়ে এলেন অরিন্দমের দিকে।
2: আপনি একা একা চলে এলেন, পুলিশও এটাকে আপনার ঠিক কাজ হলো?
3: আসলে আমি জানতাম আপনি আমার ফোনের জিপিএস ট্র্যাক করবেন, তাই আর বেশি ঢাক বাজাইনি। নিজের ঢাক নিজে আমি বাজাই না, এইটুকুর জন্যই তো তোমরা আমাকে ওই কি যেন ওই যুক্তি বাগিস টাগিস বলো, তাই তো?
0: সাক্ষাতের দিন থেকে এই প্রথম অনিরুদ্ধ প্রাণ খুলে হাসলেন, তাতে গলা মেলালেন বুড়ো ঘুঘু যুক্তিবাগিশ অরিন্দম সান্যাল।

0: সপ্তাহ কেটে গেছে। মন্দিরে আবার ভক্তদের ভিড়। খবরের কাগজে শিরোনাম হয়েছে, চক্রান্তের অবসান, ধৃত প্রধান পুরোহিত। মন্দিরের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। অবিনাশ রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে জালিয়াতি এবং খুনের ষড়যন্ত্রে মদত দেওয়ার অপরাধে। যাদব ঠাকুর খুনের দায়ে বিচারাধীন। আজ সকালে মন্দির চত্বরটা আশ্চর্য রকম শান্ত। অরিন্দম সান্যাল তার সেই প্রিয় বেঞ্চটায় এসে বসলেন। ইন্সপেক্টর অনিরুদ্ধ সেন তার পাশে এসে বসলেন, হাতে দুটো মাটির ভাঁড়ের চা।
1: আচ্ছা, ওই মণিকূটের কি হলো?
2: মণিকূট সঠিক দপ্তরে পাঠানো হয়েছে, ওরা সেটার মূল্য বিচার করবে। ওরা পরীক্ষা করে দেখছে যে ওটা সত্যি পাল যুগের কিনা।
1: মানুষ শুধু সেইটুকুই দেখে যতটুকু তাকে দেখতে দেওয়া হয়।
2: তবে আমার এখনো একটা খটকা লাগছে সান্যালবাবু, আপনি ঠিক কখন যাদব ঠাকুরকে সন্দেহ করলেন? আমার তো চোখেই পড়েনি।
0: অরিন্দম সান্যাল প্রবহমান জলের দিকে তাকালেন।
1: প্রথম থেকেই, বলতে গেলে প্রথম থেকেই, প্রথম দিন যাদববাবু যেন শুদ্ধির ব্যাপারে একেবারে অবসেসড ছিলেন। সেদিন চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলছিলেন, এদিকে আমাকে বলছে দশকান করবেন না, কিন্তু নিজে কথা বলছেন গলা চড়িয়ে। হটকাটা ওখানেই লাগলো। কিন্তু যেদিন অবিনাশবাবু হারিয়ে গেলেন, আমার আবার সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছিল। জটটা খুলল এই চিঠিটায়। পুরোহিত মশায়ের, মানে আমাদের যাদব ঠাকুরের পুঁথিপত্রের ভেতর অসংখ্য হাতের লেখা চিরকুট ইত্যাদি ছিল, সব পুরোহিতরাই নোট রেখে দেন। আমি তার একটা সরিয়ে নিয়েছিলাম জাস্ট। এটার সাথে অবিনাশবাবুর লেখা চিঠিটা আর হাতের লেখা হুবহু এক। দেওয়ালে লেখা শুদ্ধি আর চিঠির স, এই দুটো মেলাবেন, সেম প্যাটার্ন। তখনই বুঝে যাই অবিনাশবাবুকে আমি আসার আগেই কিডন্যাপ করা হয়েছে, আর এই চিঠিটা লিখে রাখা হয়েছে ফাঁদ হিসেবে, যাতে অবিনাশবাবুকে হত্যা করার সাথে সাথে আমাকেও গায়েব করে দেওয়া যায়। যাদব ঠাকুর মানুষটা হয়তো খারাপ নয়, কিন্তু খানিকটা বিকারগ্রস্ত। শিশুকাল থেকেই তার মাথার মধ্যে ন্যায় অন্যায়ের বোধগুলো ভীষণভাবে ঢোকানো হয়েছিল। অন্যায় সহ্য করতে করতে একদিন এভাবেই এই রাজ্য, দেশ, পৃথিবীর মানুষ বিদ্রোহী হয়ে উঠবে। অপরাধ যেদিন সুস্থ মানুষকেও সমান অপরাধী করবে, সেদিন সেদিন আমাদের প্রয়োজন ফুরিয়ে যাবে।
0: কথার মাঝখানে ঢং করে ঘন্টা।

0: বন্ধ করলেন অরিন্দম সান্যাল।
1: দেখো ইন্সপেক্টর দেখো, আসলে আসলে কেউই চাইছেন না যে আমরা এখানে বসে এসব পুরনো কাসুন্দি ঘাঁটি। এখন মন্দির আবার আগের মতোই, এই পুরনো ভাঙা ঘরই তার আনন্দনিকেতন। তাই উনিও এখানে আর এসব কথা শুনতে চান না। না, ওঠা যাক আর নয়।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন তমগ্ন নস্করের মণিকূট, গল্পের কথক অর্পণ, যাদব ঠাকুর উজ্জ্বল, লচ্চু সুদীপ্ত, অরিন্দম সোমক, অনিরুদ্ধ অরিজিৎ, ফরেন্সিক অফিসার আত্রেয়, অবিনাশ সৌমিক, পাঁচু রাজীব, আননোন কলার অনির্বাণ, হরেকৃষ্ণ সাহা বিশ্বজিৎ এবং কনস্টেবল অমরজিৎ। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প
2: 107 FM রেইনবোতে শুনলেন গল্প স্বল্প। আজ শুনলেন তমগ্ন নস্করের লেখা গল্প মণিকূট। এবার কাজ যেটা, সেটা হচ্ছে কেমন লাগলো এই গল্প, সেটা তো আমাদের একটু জানাতে হবে মেসেজ করে। 9903659992 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ যেমন করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন, কেমন লাগলো আপনার এই গল্প পুরোটা লিখবেন, একটা সুন্দর মেসেজের মাধ্যমে লিখবেন এবং তার সঙ্গে নিজের নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে।
3: এবং এই গল্পটা রাত 9টায় আকাশবাণী কলকাতা ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেবো, সেখানে তুমি শুনবে, জানাবে তোমার মতামত, আর সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার ওপরেই রইল। আর এই গল্পটা আগামী সপ্তাহ মানে রবিবার ঠিক রাত 12টায় তুমি আবারও শুনতে পারবে, যেরকম আজ রাত 12টায় গত সপ্তাহ রবিবারে যে গল্পটা বেজেছিল সেটা শুনবে। তো এই হলো মোটামুটি ব্যাপার। আর আমরা আগামী দিনে
2: আজকে যার মেসেজ আমাদের সবচেয়ে ভালো লাগবে তাকে আমরা কি করব, তাকে আমরা পাঠিয়ে দেব ঠিক এই মঙ্গলবার কুইজওয়ালায় সেমিফাইনালে, একেবারে ডাইরেক্ট এন্ট্রি।
3: একদম সেই কুইজওয়ালা মানে সেই কুইজওয়ালার সেমিফাইনাল এন্ট্রির জন্য তোমরা কিন্তু ঝটপট মেসেজ করতে শুরু করে দাও। আর আগামী দিনে আমরা কিন্তু লেখককেও আমাদের স্টুডিওতে সরাসরি ইনস্টা লাইভে বা যে কোনো উপায়ে তোমার সামনে আনার চেষ্টা করছি। তো সেই চেষ্টা নিয়েই, সেই অঙ্গীকার নিয়েই মোটামুটি আজকে আমরা আমাদের শো শেষ করছি। তুমি শুনতে থাকো 107 FM রেনবো।
2: রিয়া রাজীব বলছে টাটা
3: টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দুদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। বিশকেকে তার দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সদস্য দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া পয়লা সেপ্টেম্বর তিনি এসসিওর 26তম শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের সম্পর্ক সুসংহত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। উজবেকিস্তান সফরে সেদেশের রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিওয়েভ বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ভারত সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। স্বল্প পুঁজি নিয়ে সবজি বিক্রি, চায়ের দোকান, পুজোর সামগ্রী বিক্রি সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় মহিলাদের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রকল্পের সাফল্যের কথা আজ আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 137তম পর্বে উল্লেখ করেন শ্রী মোদী। তিনি বলেন, এই প্রকল্পের সুবিধাপ্রাপকদের মধ্যে প্রায় 46% মহিলা। এই পরিসংখ্যান নারী ক্ষমতায়নকেই সূচিত করে। হরপাবানে বিধ্বস্ত নেপালে স্বাস্থ্য পরিষেবায় জরুরি সহায়তার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তাদের দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক তহবিল থেকে $150,000 মার্কিন ডলার বরাদ্দ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর নীলেশ বুদ্ধা জানিয়েছেন, এই জরুরি তহবিল তাৎক্ষণিক কার্যক্রমের অগ্রাধিকারমূলক বিষয়গুলিতে সহায়তা করবে। এদিকে নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 768, 2500-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ। নেপাল সীমান্তের কাছে তিব্বতে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 16। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর সক্রিয় নিম্নচাপ এলাকার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু ফার্ম টু সিটি। আর অমরজিৎ এবং দেবারতির সঙ্গে আবারও আপনি চলে এসেছেন এই ফার্ম টু সিটিতে। অগস্ট মাসের একদম শেষ রবিবার আজ, আর আজকে বাইরে এমন ভাবেই বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝমে বৃষ্টি হচ্ছে। মোটামুটি অমরজিৎ এবং দেবারতি দুজনেই কাক ও ভেজা, দুটো মিলিয়ে একসাথে কাক ভেজা হয়ে গেছে। কিন্তু
1: এই বৃষ্টির মধ্যে কিন্তু আদর্শ হলো খিচুড়ি আর পাঁপড় ভাজা। আর শুধু কি তাই, তার সঙ্গে আমার বারান্দায় যে গাছগুলো আর কি সদ্য লাগিয়েছি ফার্ম টু সিটি শুরু হওয়ার আগে আগেই, তখন আর সেই গাছগুলোই যখন ওই সবুজ হয়ে আমার সামনে হাসছে, ওইটা দেখেও খুব ভালো লাগে জানো তো অমরজিৎ।
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, গত সপ্তাহতেই আমি একটা গাছ লাগিয়েছিলাম। আমার একটা ছোট্ট টব রয়েছে, সেই টবের মধ্যে তুলসী গাছ। বিশ্বাস করো, এক সপ্তাহ তুমি টাইম দিয়েছিলে তো, তার মধ্যে চচ্চর করে বেড়ে গেছে।
1: শোনো শোনো, তুমি শুধু একা কিন্তু ইন্সপায়ার্ড হওনি। লাস্ট আমাদের কিছু এপিসোড যেগুলো আর কি অর্গানিক ফার্মিং আর কিচেন ফার্মিং নিয়ে হয়েছিল, সেটা শুনে আমি শিওর যে আপনিও কিন্তু নিজের বাড়ির ছাদটাতে বা বারান্দাতে বেশ কিছু টবে গাছ লাগিয়েছেন। কিন্তু এবার ভাবছেন যে ওই যে বর্ষার মাঝে মধ্যে প্রচণ্ড জল জমে যাচ্ছে, কি করবো। আরে ফিকার নট, অমরজিৎ দেবারতি তো রয়েছে ফার্ম টু সিটিতে, টিপস তো থাকবে। তবে তার আগে
0: যেটা, সেটা হচ্ছে আমরা ছোট্ট করে ABC অ্যাক্সিলারেটর নয়, ক্লাচ নয়, বরঞ্চ ব্রেকে পা দেব, এবং ব্রেক থেকে কিন্তু আবারও ফিরে আসছি ফার্ম টু সিটিতে। জাস্ট একটুখানি অপেক্ষা।
2: আরে আরে আরে, ক্যা কর রহা হ্যায়, ইধার ইধার ইধার হাম বোল রহা হ্যায়, তেরে বিজু কা
3: পুতলা বোল রহে
2: হ্যাঁ। পক্ষিয়ো সে তো হাম খেত কো বাচা লেতে হ্যায়, পর ইন ঘাতক রসায়নো সে কাইসে বাচায়।
3: মতলব
2: দেখ বেটা, তু জো ইয়ে অন্ধাধুন রসায়ন মিলাতা হ্যায় না, মিট্টি কি সেহত বিগড়নে লগি হ্যায়, আর জব মাটি হি কমজোর পড় জায়েগি তো উপজ কাইসে সেহতমন্দ হোগি। হ্যাঁ, আরে পহলে এসা নাই থা, পুছনা আপনে বড়ে বুজুর্গো সে, কাইসে ফসল লহলাতি থি, শুদ্ধতা ঝলকতি থি, মাটি ভি তন্দুরুস্ত আর লোক ভি। আরে পহলি বালি বাত কাহাঁ,
3: পর হম তো সব ইয়েই ডালে।
2: সব নাই, আজ ভি লাখো জাগরুক কিসান পরম্পরাগত বিধি সে ফসল উগা রহে, খরচা কম আর উপজ কি কিমত ভি বেহতর পা রহে।
3: সচ হ্যায়?
2: আরে বেটে, এক্সপিরিয়েন্স সে বতা রহে হ্যায়, ধূপ মে বাল সফেদ নাই কিয়ে হ্যায়। হ্যাঁ
3: ठीक है भाई, मैं भी आज तो जैविक खेती शुरू करूंगा।
4: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।

এসো করো স্নান নবধারা জলে বলে বেঁকে আর রিয়েল এস্টেট শোনে কি কখনো মেঘমাল্লার।

0: ওই যে একটু আগে যে কথাটা বলছিলে যে টবে জল জমে যাচ্ছে, ন্যাচারালি যেটা হয় মশার উৎপাত, পোকামাকড়, ড্রেনেজ ঠিকঠাক হচ্ছে না, বর্ষাকালে টবে অর্গানিক বা জৈব পদ্ধতিতে সবজি ও গাছ চাষ করা অত্যন্ত সুবিধাজনক, কিন্তু ওই অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, আসলে বৃষ্টিকে ভালোবেসে বারবার ডাকলে যেটা হয় সেটা হচ্ছে বৃষ্টি আমাদেরকে প্রচণ্ড ভালোবেসে দেয়। ড্রেনেজ এবং পোকামাকড়ের সংক্রমণ আক্রমণ এই সমস্ত কিছু সামলানো কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড জরুরি ব্যাপার। তো তার জন্য যেটা হচ্ছে ওই বুলেট পয়েন্ট করে যে সমস্ত টিপসগুলো, তার জন্য আমাদের এক্সপার্ট ওপিনিয়ন দরকার আর কি। আর তার জন্যে আমাদের পাশেই বসে রয়েছেন দেবারতী, আমাদের এক্সপার্ট। কি সমস্ত এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছেন যেন দেবারতী?
1: ওফ, এইভাবে আমাকে এক্সপার্ট বললে নিজেকে বেশ সত্যি এক্সপার্ট এক্সপার্ট মনে হয়। তবে হ্যাঁ, আমার কাছে কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন অ্যাকচুয়ালি রয়েছে। এই যে টবে জল জমা, এই টবে জল কিন্তু জমবে না, এটার কিন্তু ভালো কিছু সাজেশন আমি দিতে পারি। প্রথমত যেটা করতে পারেন সেটা হলো টবগুলোকে সরাসরি মাটিতে যদি না রাখেন, মানে যদি আপনি ছাদে রাখছেন তাহলে মাটিতে না রেখে স্ট্যান্ড বা কোনো ইটের উপর যদি একটু উঁচু করে রাখেন, তাহলে এই যে নিচ থেকে যে জল বেরিয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবেই আটকাবে না। আর শুধু তাই নয়, ওই একটু হালকা এবং নিষ্কাশনযোগ্য মাটির যদি ব্যবস্থা করেন,
0: আস্তে আস্তে আস্তে
1: কি হলো
0: এই নিষ্কাশন, এই সমস্ত শুনলেই আর কি কেমন জানি আর মনে হয় বাংলা ব্যাকরণের ক্লাসে ঢুকে পড়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই ড্রেনেজটা ছোট করে একটু সুন্দর করে বুঝিয়ে দিলে হতো না?
1: হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, মানে ড্রেনেজের প্রপার ব্যবস্থা। এর জন্য মাটিতে এক ভাগ দোআঁশ মাটি, এক ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আর এক ভাগ কোকোপিট বা বালি মিশিয়ে দেবেন। দেখবেন ম্যাজিক কিভাবে হচ্ছে, জল জমে থাকা একদম নিমেষে বেরিয়ে যাবে, মানে জমবেই না।
0: আর আমার হৃদয় দিয়ে প্রেমের বাতাস যেরকম ভাবে সবসময় বয়ে চলেছে, ঠিক সেই রকম ভাবেই জলও যদি একটু বইয়ে দিতে হয় তাহলে যেটা করতে হবে, টবের নিচে পর্যাপ্ত এবং বড় একটা ছিদ্র থাকতে হবে। মোটামুটি যে সমস্ত জায়গা থেকে টব কেনেন জানেনি সেই সমস্ত জায়গায় কিন্তু টবে আজকাল ছিদ্র করাই থাকে। ছিদ্রের ওপর পোড়ামাটির বা টবের ভাঙা অংশ বা ইটের টুকরো বা ইটের কুচি এমন ভাবে ঢেকে দিন যাতে অতিরিক্ত জল সহজে বেরিয়ে যায় কিন্তু মাটি ধুয়ে না যায়।
1: ব্যাস, তাহলে কি? না না না না, আরো টিপস আছে আছে আছে, তবে তার আগে একটা পুচকে ব্রেক।

0: ব্রেক থেকে ফিরে এসে আরো একবার কেমন জানি অমরজিৎ এবং দেবারতীর মধ্যে একটা সত্তা ভর করেছে, যেরকম রবি ঘোষ বলতেন না, একদম বিচ্ছিরি ব্যাপার। ব্যাপারটা কিন্তু ওরকম নয়, একদম খাঁটি কথা। ছাতা তো না হয় গাছের মাথায় দেওয়া গেল, জল বের করা ড্রেনেজটাও ঠিকঠাক করা গেল, কিন্তু প্রশ্ন হলো এই অগস্টে ঝমঝম করে হয়ে চলা এই বৃষ্টিতে আপনার ছাদ এবং বারান্দার টবে কোন কোন অর্গ্যানিক ফসলটা সবচেয়ে সহজে আর তাড়াতাড়ি আসবে বলুন তো?
1: আরে এটাও তো খুব সহজ বিষয়, মানে যদি আপনার ছাদ বাগানে বা আপনার বারান্দাটায় বেশ কিছু ভেষজ গাছ করেন, যেমন আমাদের অমরজিৎ আর কি কদিন আগে তুলসী গাছ লাগিয়েছে, তো সেই তুলসী গাছ বা পুদিনা বা আদা, হ্যাঁ হ্যাঁ আদা করা যাবে বাগানে, না করার মতো কিচ্ছু হয়নি। বা যদি একটু শাকসবজির দিকে চলে আসি, মানে ওই ধনে পাতা, পুঁই শাক, কলমি শাক, লঙ্কা, ঢেঁড়স, বেগুন, উফ বাবা খিচুড়ি আর বেগুন ভাজা, যা লাগবে না, জাস্ট মেড ফর ইচ আদার, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব সহজে এই বর্ষায় খুব সহজে করে ফেলা যায়।
0: তাহলে কাক ভেজা বৃষ্টিতে যখন ভিজেই এসেছিলাম আর তুমিও যখন খিচুড়ির কথা বললে, চলো নিজের বাগানের এই সমস্ত অর্গ্যানিক ফসল দিয়েই খিচুড়িটা ভালো করে বানিয়ে ফেলো তো দেখি।
1: তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে আমরা তো থাকছি, ডোন্ট ওয়ারি।

0: ব্রেক থেকে আরও একবার ফিরে এসে অমরজিৎ এবং দেবারতি আপনার সঙ্গে। আর ফার্ম টু সিটিতে যখন রয়েছি, এক্সপার্ট ওপিনিয়ন যখন আমাদের দেবারতি দিয়েই দিয়েছেন, তখন অমরজিৎই বা কম যায় কিসে? অমরজিৎও কিন্তু এই মুহূর্তে আপনাকে বেশ কিছু টিপস দিয়ে দেবে।
1: শুনি শুনি কি টিপস। এখন বেশ পোরখাওয়া ফার্মার হয়ে গেছো, বুঝতে হবে কিন্তু।
0: পোরখাওয়া ফার্মার, বাহ, কোট আনকোট কথাটা বললে বেশ ভালো লাগলো কিন্তু। যাই হোক, আপাতত কাম টু দ্য পয়েন্ট। নিম তেলের স্প্রে বেশ উপকারী একটা জিনিস। এক লিটার জলে 5 মিলিলিটার নিম তেল এবং 2-3 ফোঁটা মাইল্ড ডিশওয়াশ লিকুইড মিশিয়ে

0: দশ থেকে পনেরো দিন পর পর গাছে স্প্রে করে যান, দেখুন তো রেজাল্টটা কি হয়।
1: এটা কিন্তু সত্যি একটা ভালো টিপস দিয়েছো অমচিত। আর এই সাথে সাথে আমি অ্যাড করব যে এই যে ছত্রাক বা ফাঙ্গাস তো এই সময় খুব হয়ে গেছে, সেইটা রোধ করার জন্য টবের মাটিতে সামান্য হলুদ গুঁড়ো বা একটু কাঠের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। এতে পিঁপড়ে এবং মাটির যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু দূর হয়ে যায়। এটাও কিন্তু তুমি ট্রাই করতে পারো অমরজিত।
0: একদমই তাই, এটা তো ট্রাই করবই। গাছে অতিরিক্ত জল জমে আছে কিনা সেটা প্রতিদিন কিন্তু আপনাকে পরীক্ষা করতে হবে, এবং হলুদ বা পচা পাতা যেগুলো হয়ে গেছে সেগুলো টুক করে ছেঁটে ফেলুন।
1: সাজেশন দেব যে বর্ষাকালে না আপনারা ওই লিকুইড যে জৈব সার ওগুলো একটু অ্যাভয়েড করুন। মানে আমি বলছি সর্ষের খোল ভেজানো যে জলটা ইউজুয়ালি আমরা গাছের জন্য বিরিয়ানি মনে করি, সেটা ওই বর্ষাকালে একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ এতে মাটির আর্দ্রতাটা বেড়ে যাবে এবং তার ফলে ফাঙ্গাস হতে পারে।
2: কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেইনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি।
0: যা সুন্দর একটা সুঘ্রাণ নাকে পাচ্ছি না, ঢেঁড়স লঙ্কা পুঁই শাক কলমি শাক নিজের বারান্দার টব থেকে তুলে এনে রান্নায় দেওয়ার যে আলাদা স্বাদ এবং অনুভূতি, তা না কোটি টাকা, মানে যেটা আমি কোনোদিন চোখেও দেখিনি, কোটি টাকা খরচা করলেও কিন্তু বাজারে পাওয়া যাবে না।
1: ব্যাস ব্যাস একাই খাও। হ্যাঁ একাই খাও অমরজিত, মাঝে মাঝে দেবারতিকেও একটু নিমন্ত্রণ করে খাওয়াতে পারো তো। তবে ব্যাস ঠিক আছে, অমরজিত নিমন্ত্রণ করছে না তো কি হয়েছে, আপনি নিমন্ত্রণ করতেই পারেন। আর সেই নিমন্ত্রণের আগে কিন্তু খুব বেশি দেরি হয়ে যায়নি, মানে আজই কিন্তু বৃষ্টি থামলে একবার ছাদে বা বারান্দে যান। তবে জলের যে ড্রেনেজ সিস্টেমটা সেটা একটু ভালো করে পরীক্ষা করে দেখুন, এবং তার সঙ্গে বেশ কিছু গাছের চারাও লাগিয়ে দিন। তাহলে ব্যাস সেই থেকে যে সবজিটা চাষ হবে তারপরে দেবারতী আর অমরজিৎকে নিমন্ত্রণ করে পাত পেরে খাইয়ে দিন।
0: তাহলে আর দেরি কেন, আপাতত অমরজিৎ এবং দেবারতী আপনাকে টাটা বাই বাই করবেই। ততক্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের বারান্দার নিজের ছাদ বাগানের যে সমস্ত অর্গ্যানিক ফসল রয়েছে সেগুলোকে নিজের রান্নায় দিয়ে দিন। এনজয় করুন নিজেদের হাতের তৈরি ফসলের।

0: मिले क्षेत्र में और गेंद सीमा
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে, এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরও জানান এই ভাবনাটি খুবই সরল, এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি, এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা, আমি ভাবলাম যে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com।

0: তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত। তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রীকৃষ্ণজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কৃষ্ণজি নমস্কার।
1: নমস্কার স্যার। নমস্কার
0: ভাই। আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তির দুনিয়ার মানুষ, না আপনি ইতিহাসের শিক্ষক, তবুও আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন। তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে?
1: ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি, তাহলে স্যার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে আমি MBA করি, তারপরে আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি, আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার। তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়। এবং আমার এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে।
0: কৃষ্ণজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরও বেশি বেশি করে মানুষের জানা উচিত?
1: স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয়, এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্বও দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য, যেমন চোল, পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমেরা ছিল যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি, নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোনো সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে।
0: কৃষ্ণজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনি একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
1: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম, এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী 1000 বা 2000 বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডাররেটেড পার্সোনালিটি স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন, নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদ্দীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওঁর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই 3 জন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
0: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে

0: কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
1: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে।
0: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ, না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
0: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয়

দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডের মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়। বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য
অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়।

ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন, 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্ল্যাডিওলাসের 500 চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথপ্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবড়িগড়ে একটি গ্রাম আছে, ধৈর্যকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দু পাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি

দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলীজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলীজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে, এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোই বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108 দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি 0.5 হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবোন তো কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা,
উত্তম।

0: কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপথ ছিল, চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন, এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাঁদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: बाजों को भी है अगली गेंद और इस बार लेग ब्रेक गेंद की गेंदबाज की गेंद टर्न हुई बाहर की तरफ खेला इस गेंद को पॉइंट पर।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 781, 2500 বেশি মানুষ এখনও নিখোঁজ। নেপাল সীমান্তের কাছে তিব্বতে হড়পাবানে মৃতের সংখ্যা 16। বন্যাবিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। হড়পাবানে বিধ্বস্ত নেপালে স্বাস্থ্য পরিষেবায় জরুরি সহায়তার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক তহবিল থেকে 150,000 মার্কিন ডলার বরাদ্দ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর নীলেশ বুদ্ধা জানিয়েছেন, এই জরুরি তহবিল তাৎক্ষণিক কার্যক্রমের অগ্রাধিকারমূলক বিষয়গুলিতে সহায়তা করবে। ভারত ও উজবেকিস্তান আজ খনি শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশানির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ রাজি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের সম্পর্ক সুসংহত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। উজবেকিস্তান সফরে সেদেশের রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা গড়ে উঠেছে। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত শুনে সমাধানের লক্ষ্যে এবার সরকারি দপ্তরে বসছে জনতার দরবার। সম্প্রতি এই মর্মে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। তার নির্দেশিকায় বলা হয়েছে, সপ্তাহে দুদিন নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করতে হবে সরকারি আধিকারিকদের। মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন সাধারণ নাগরিকরা। অভিযোগ বা সমস্যা জানাতে কোনো আগাম অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। এই মুহূর্তের খবর আজ এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 106 FM রেইনবো, সাত সুরে সারা দিন। তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow, নস্টালজিক 90s, নস্টালজিক 90s।

0: এবং তারা ওই খফা খফা থাকতেই পারে, আবার তাদের মধ্যে বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু কিছু কিছু স্ক্রিপ্ট এমনই হতো আর কিছু কিছু ডিরেক্টররা এতটাই কনভিনসিং হতেন যে তারা যখন গিয়ে দাঁড়াতেন না, তখন সেই দুজন হিরো কিংবা তিনজন হিরো তারা সবাই বলতেন, আর আমাদের আনাড়ি থেকে দরকার নেই বাবা, এই সিনেমায় আমাদের সবাইকে একসঙ্গে খিলাড়ি হয়ে নামতে হবে, তবেই তো মজা হবে। এই সমস্ত নস্টালজিয়ায় তুমি যদি ভাসতে চাও তাহলে সঠিক ডেস্টিনেশনে টিউন ইন করেছো 107 FM রেইনবো নস্টালজিক 90s নিয়ে সৌমিক আর আত্রেয় আজকে তোমাকে সেই সমস্ত মাল্টি স্টারড ফিল্মের কথা বলবে যেগুলো একসময় 90s-এ ঠিক ততটাই জনপ্রিয় হয়েছিল যতটা আজকেও আমাদের আলোচনায় সেগুলো জনপ্রিয় হয়ে থাকবে।
1: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM রেইনবো। Nostalgic 90s, Nostalgic 90s,
2: নস্টালজিক 90s-এ আজকে সৌমিক এবং আত্রেয় তোমার সঙ্গে ঠিক রাত 12টা পর্যন্ত থাকবে এবং থাকবে তোমাকে এমন কিছু সিনেমার কথা বলতে, এমন কিছু সিনেমার নস্টালজিয়ায় ভাষাতে যে সিনেমাগুলো একসময় হয়তো সিনেমাটা আগের দিন দেখে পরের দিন তুমি কলেজে গিয়ে আলোচনা করেছিলে, বা আগের দিন রাত্রিবেলা অনেক রাত অবধি দেখে পরের দিন স্কুলে গিয়ে আর ওঠা হয়নি, মানে স্কুলে আর যাওয়া হয়নি, সেই সব সিনেমা, মানে এই যে ধরো তোমায় প্রথম যে সিনেমার গানটা শোনালাম অর্থাৎ মে খিলাড়ি তু আনাড়ির, সেই অক্ষয় কুমার এবং সাইফ আলী খানের এই যে মানে দুজনের যে একটা কি বলবো ওটাকে, মানে
0: কেমিস্ট্রি,
2: হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে একদিকে কমেডি একদিকে অ্যাকশন দিয়ে মিলেমিশে একাকার হয়ে এত বছরের একটা হিট সিনেমা, মানে মোটামুটি 1994-এ তাই তো 1994-এ রিলিজ করেছিল, আজকে 2026-এ দাঁড়িয়েও কিন্তু সৌমিকা রাত্রি ও নস্টালজিক 90s এই প্রোগ্রামটা শুরু করতে পারলো না অন্য কোনো গান দিয়ে, তাহলে বুঝতেই পারছো যে এই মে খিলাড়ি তু আনাড়ির সেই ক্রেজটা সেই সময় 1994-এ যতটা ছিল 2026-এও কিন্তু ঠিক ততটা তাই রয়েছে।
0: বড় বড় জিনিস নিয়ে ভাবতে গেলে না সারনেমে একটা বারজতিয়া থাকলে ভালো হয়, যেটা সুরজিৎ ছিল, মানে সুরজ বারজতিয়ার কথা না বললে আজকে এই মাল্টি স্টারার ফিল্ম কিংবা একগাদা স্টার নিয়ে একটা স্টারি ফিল্ম তৈরি করার যে জোশটা সাহসটা সেটা মনে হয় বলিউডে অত আগে কারো ছিল না, যেটা সুরজিৎ ছিল, সেই কারণে তিনি ওরকম করে দিতে পারতেন, ফ্যামিলি ফিল্ম মানেই সুরজ বারজতিয়া। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে হাম সাথ সাথ হ্যায়ের জন্য মোটামুটি সেই সময়কার সমস্ত হিরোইনদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল, আলটিমেটলি তারপরে তিনজন সিলেক্টেড হলেন এবং তারপরে সেখানে আবার তিনজন হিরো পর্যন্ত চলে এলেন। আর মজার কথা কি জানো তো, এই হাম সাথ সাথ হ্যায় মানে রাখতে পারলাম না সাসপেন্সটা কোন ফিল্ম সেটা বলেই দিলাম, কারণ হাম সাথ সাথ হ্যায় এটা সেই সময় আমাদের কাছে ফ্যামিলি সাগা হিসাবে পরিচিত হয়েছিল, সালমান খান সাইফ আলী খান তার সঙ্গে তোমার মনীষ বেল তাবু করিশ্মা কাপুর সোনালি বেঞ্জ, মানে এসব ভাবা যায় না, দ্য ফ্যামিলি দ্যাট ইটস টুগেদার স্টেজ টুগেদার প্রেজ টুগেদার, সেটা এখনও আমাদের কাছে একটা চিরস্মরণীয় ডায়লগ হয়ে রয়েছে। বাট এই সালমান খান একবার মজা করে স্ক্রিপ্টিপ্ট হয়ে যাওয়ার পরে জানার পরে তিনি বলেছিলেন যে আমাকে আমার ওই চিরাচরিত যে ফ্ল্যামবয়েন্ট হিরো সেই ফিগার থেকে তুলে এনে আপনি কেন হঠাৎ এরকম একটা শান্তশিষ্ট রোল দিলেন আর সাইফ আলী খানকে ওরকম একটা চঞ্চল রোল দিলেন, মানে এটা তো আমাদের মধ্যে রোল সোয়াপ হওয়ার কথা ছিল।
2: সত্যিই তাই, এবং সেক্ষেত্রে এরকম বলাই যেতে পারে কারণ এতজন হিরো হিরোইন একসঙ্গে ছিল, মানে এবং পুরো ব্যাপারটা একটা জয়েন্ট ফ্যামিলি একটা পরিবার কেন্দ্রিক সিনেমা, সেখানে আলাদা করে পার্টিকুলার কোনো হিরোকে যদি আমরা না দেখতে পারি সেই পরিবারটাকে একটা হিরো হিসেবে ধরা যেতে পারে। এবং সেই সময় ওই ABCDEFI কি বলে আই লাভ ইউ এই গানটা ভীষণ, মানে যে কোনো ফাংশনে বা যে কোনো ধরো পার্টি অনুষ্ঠান হচ্ছে সেই সময় মানে সেই গানটা হেভি হিট ছিল। যাই হোক, সেই গানটা এখন তোমাকে শোনাবো না, এখন তোমাকে শোনাবো দারুণ একটা গান, মানে নস্টালজিয়ায় ভেসে যাবে,
0: মানে যে সিনেমাটা ওই মহাভারত হতে হতেও রামায়ণ হয়ে গিয়েছিল সেই সিনেমাটা 90s-এও সঙ্গে সঙ্গেই ছিল, আজকেও সঙ্গে সঙ্গেই থাকবে। তার কারণ যতদিন 90s-এর নস্টালজিয়াটা বাঁচবে, হাম লোগোকো সাথ সাথ হি রহনা হ্যায়।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: চিনতে পারছেন এটা কোন গান?

0: উত্তর পাঠান 9903659992 নম্বরে নিজের নাম আর লোকেশন সহ হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিস শুধুমাত্র 107 FM রেইনবো।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো নস্টালজিক 90s,
3: নস্টালজিক 90s,
2: only on 107 FM rainbow. নস্টালজিক 90s,
3: নস্টালজিক 90s.
4: মাধুরী দীক্ষিতের অপোজিটে নাচ করতে হবে, এতগুলো নাচের সিকোয়েন্স আছে, পাগল নাকি? নিশার রোল করতে গিয়ে আমার জীবনে তো অমানিশা নেমে আসবে, এরকম একটা রিয়াকশন তখন করিশ্মা কাপুর দিয়েছিলেন। কিন্তু আলটিমেটলি যখন ইয়াশ চোপড়া এবং আদিত্য চোপড়া ভালো করে গল্প টল্পগুলো বললেন, তখন করিশ্মার মা বললেন, দেখো চ্যালেঞ্জটা নাও, ভয় পেও না, তুমি এমনিতেই মাধুরী দীক্ষিতের ওই রকম ফ্যান, মানে স্ট্যান লেভেলের ফ্যান, তুমি নিশ্চিন্তে কাজটা করতে পারো, দেখো সিনেমাটা ক্লিক করবেই করবে। এইভাবে করিশ্মা কাপুর সঙ্গে কথা পাকা হলো। আবার ওইদিকে ডারের সময় থেকেই শাহরুখ খান কথা দিয়ে রেখেছিলেন, হ্যাঁ আমি সিনেমাটা করব। কিন্তু DDLJ রিলিজ করার পরে একটুখানি ওই মন কষাকষি টাইপের হলো, ঠুকঠাক হলো, তখন সিনেমাটা করবেন না করবেন না এরকম একটা দু নৌকায় পা দিয়ে চলার ফেস চলছে। কিন্তু হঠাৎ একদিন খবর কানে এলো, আমির খানকে সাইন করতে চলেছেন ইয়াশজি। ব্যাস দিল তো পাগল হয়ে গেছে থা শাহরুখ খানকা। এবং তিনি সেদিনই ফোন করে বললেন, না আসলে ব্যাপারটা একটু মিটিয়ে টিটিয়ে নিলে ভালো হয়, দেখা যাক না যদি সিনেমাটা আমরা করতে পারি, আগে থেকে তো কথা হয়েছিল, যেই কথা সেই কাজ, এসআরকে রাজি হয়ে গেলেন দিল তো পাগল হ্যায়ের জন্য। এবং সেই সময় সবথেকে কঠিন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আমাদের

ভিকি, মানে আমাদের অক্ষয় কুমার। বাট তার সাকসেস তো অক্ষয় হবেই, সেই কারণেই এই দিল তো পাগল হ্যায়তে তিনি ওই অনেক সময় বলা হয় না এক্সটেন্ডেড ক্যামিও অ্যাপিয়ারেন্স, বাট সেটা নয়, তিনি এখানে অভিনয় করেছিলেন, ছোট অভিনয় হলেও করেছিলেন, সেটা করলেন আর তারপরে তো কয়েকদিন বাদে তার একটা কাম ব্যাক ফেজ চলেই এলো। কিন্তু এই সিনেমা করতে গিয়ে অক্ষয় কুমারের সঙ্গেও কিন্তু বেশ মন কষাকষি হয়েছিল, ওই মন খারাপ মন ভালো সেইগুলো হতেই থাকে। কিন্তু তাহলে

0: পরিচিত ছিলেন, কিন্তু দিল তো পাগল হে তাকে দেখিয়ে দেয় যে তিনি শুধু কিন্তু গ্ল্যামারাস হিরোইন নন, মানে সিরিয়াস অ্যাক্টিং বলো বা পাওয়ারফুল ডান্স পারফরমেন্স বলো দুটোই কিন্তু করতে পারেন। এবং এই ছবির পরই কিন্তু তার কেরিয়ারের একটা কি বলবো মানে একটা মোড় আসে বলা যেতে পারে বা একটা ব্রেক পয়েন্ট আসে বলা যেতে পারে করিশ্মা কাপুরের। তো সেই সময় এরকম আমাদের মানে দর্শকদের মনে হতো যে এটা বোধহয় মাধুরী দীক্ষিতের সঙ্গে একটা একটা কষাকষি চলছে, একটা বোধহয় রাইভালরি চলছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয়। পরে এরকম বিভিন্ন ইন্টারভিউতে মাধুরী দীক্ষিত করিশ্মা কাপুর দুজনেই বলেছিলেন যে দুজনের পারফরমেন্স একে অপরকে না অনেক বেশি কি বলবো সাহায্য করতো, মানে একে অপোজিটে মাধুরী দীক্ষিত এর অপোজিটে করিশ্মা কাপুর দুজনেই কিন্তু সবসময় মনে করতেন যে আমাকে ওর সাথে মানে একটা কম্পিটিশন নেচার চলে এসেছিল আর কি। সেই জন্য সমস্ত কিছু মিলিয়ে পারফরমেন্স বলো ডান্স বলো অভিনয় বলো সব মিলিয়ে সিনেমাটা সুপার ডুপার হিট হয়েই গেছিল।
1: নাইনটিস তো আমাদের দিলকে দিওয়ানাও করে দিয়েছে, পাগলও করে দিয়েছে, এবং চিরকাল বাবা এইটুকু পাগলামি আমাদের বজায় থাকা। তোমার যদি এই সময় কোনো গান শুনতে খুব মন করে তাহলে একদম নির্দ্বিধায় 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে সৌমিক আচার্যকে তোমার পছন্দের গানের নাম পাঠিয়ে দিতেই পারো, সঙ্গে গেমিং জোনের আনসারটাও কিন্তু পাঠিয়ে দিও।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: চিনতে পারছেন এটা কোন গান?

0: উত্তর পাঠান 9903659992 নম্বরে নিজের নাম আর লোকেশন সহ হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিস শুধুমাত্র 107 FM রেইনবো।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, nostalgic 90s, nostalgic 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: সুহাস চক্রবর্তী উত্তর বাবালি থেকে শুনতে চেয়েছেন রোজা সিনেমার এই বিখ্যাত গানটা। গানটা শুনে 9903659992 তে তোমার সঠিক উত্তর সমস্ত কিছু পাঠাও। নস্টালজিক নাইনটিজে আজকে রয়েছে তোমার সঙ্গে সৌমিক এবং আত্রেয়।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। 90s Insta Choice, 90s

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক।
1: চিনতে পারছেন এটা কোন গান?

0: উত্তর পাঠান 9903659992 নম্বরে নিজের নাম আর লোকেশন সহ হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিস শুধুমাত্র 107 FM রেইনবো।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
3: মেরে শ্রমিক ওর রাত্রেও আয়েঙ্গে জরুর আয়েঙ্গে, এই বিশ্বাস আপনাদের ছিল আমি জানি। এই বিশ্বাস অনেকদিন আগে থেকে ছিল, কারণ নস্টালজিক 90s এর শ্রমিক আর রাত্রেও আজকে অনেকদিন পর তো এসেইছে। তার সঙ্গে এখন এসেছে এই যে আইকনিক ডায়লগ, মেরে করণ অর্জুন আয়েঙ্গে, সেটা তো বলিউডের কি বলবো, মানে একটা হয় না ওয়াল অফ ফেম, সেখানে যদি একটা ওয়াল অফ ডায়লগস হয় সেখানে কিন্তু খুব প্রথম দিকে স্থান পাবে এই ডায়লগটা।
4: হ্যাঁ, সেটা তো বটেই, তার কারণ একেবারে স্বয়ং দুর্গার রোল করে আমাদেরকে এই কথা বলে গেছেন রাখিজি, এবং আজ অবধি এটা ঠিক ততটাই হিট। বাট এই সিনেমা তৈরিরও একটা বিশাল সিনেম্যাটিক গল্প রয়েছে, তার কারণ রাকেশ রোশন প্রথমে গিয়েছিলেন শাহরুখ খানের কাছে এবং অজয় দেবগনের কাছে, কিন্তু বাদ সাধলো এক জায়গায়। মানে তখন অজয়ের ইচ্ছে করলো অর্জুন হব এবং শাহরুখের ইচ্ছে করলো আমি করণ হব। অতএব আলটিমেটলি হলো না, হলো না, তারা কেউই ফিল্মটা করলেন না। অগত্যা কী করা যায়, তখন একটা রিপ্লেসমেন্ট খোঁজার জন্য আমির খানের কাছে গেলেন রাকেশজি, এবং আমির খান সরাসরি বললেন, দেখুন আমি সিনেমাটা করতে পারি কিন্তু আমি তো এখন একটা অন্য শুটিং করছি, আমি 6 মাস বাদে কাজটা শুরু করব। ঠিক আছে, ভালো কথা, কিন্তু ওই যে বিধির বিধান, কে করে খণ্ডন, মেরে স্যারকে আয়েঙ্গে, এইরকম একটা কিছু ব্যাপার লেখাই ছিল। সেই জন্য রাকেশ রোশনের কাছে আবার শাহরুখ খান ফিরে এলেন এবং তিনি বললেন, দেখুন আমি ওসব রিইনকার্নেশন টেশন, ওইসব পুনর্জন্ম টন্ম ইত্যাদি প্রভৃতিতে খুব একটা বিশ্বাস টিশ্বাস করি না, বাট আমি সিনেমাটা করতে চাই, আমার মোটামুটি ভালোই লেগেছে রোলটা, আপনি যদি আমাকে নিয়ে করেন আমি সিনেমাটা করব। সেই খবর গিয়ে পৌঁছয় আমির খানের কাছে এবং আমির খান একেবারে নির্দ্বিধায় কোনো রকম কোনো বাধা না দিয়ে বলে দেন, ঠিক আছে আপনি যদি শাহরুখ খানকে নিয়ে সিনেমাটা করতে চান আপনি করতে পারেন, তার কারণ আপনি তো নেক্সট মাস থেকেই শুটিং করবেন বলছেন, ওটা আমার পক্ষে এক্ষুনি সম্ভব হবে না। এইভাবে সেই সালমান খান এবং শাহরুখ খান দ্য ডাবল এস এখানে সেই করণ অর্জুন হয়ে ফিরে এলেন, কিংবা তৈরি করে দিলেন একটা ইতিহাস।
3: সত্যি তাই, এবং এটা যখন মানে শাহরুখ খান আর সালমান খান আজকে যখন তারা পিছনের দিকে তাকায়, তাদের কেরিয়ারের একদম প্রথম দিকে তাকায়, এটা কিন্তু তাদের কেরিয়ারের খুব একটা হিস্টোরিক ডকুমেন্ট। মানে শাহরুখ খান এবং সালমান খান একসঙ্গে সিনেমা করেছে এবং সেই সময়তে দাঁড়িয়ে এত হিট একটা সিনেমা ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। এবং করণ অর্জুনের সেই বিখ্যাত গানগুলো, সেগুলো আজও আমার প্লেলিস্টে রয়েছে, আথ্রিও প্লেলিস্টে রয়েছে, এবং আমরা প্রায় মাঝে মাঝে যখনই আমাদের একটু নস্টালজিক হতে ইচ্ছা করে তখনই আমরা কিন্তু করণ অর্জুনের সেই প্লেলিস্টটা একবার কিন্তু খুলে দেখি। তোমারও যদি গান কিছু ভালো লেগে থাকে, তোমারও যদি মনে হয় যে শৌমিকা রাত্রিওকে কোনো আজকে নস্টালজিক 90s একটা গান রিকোয়েস্ট করবে, করতে পারো 9903659992 গানের রিকোয়েস্টটা লিখে পাঠাবে এবং গেমিং জোনের অ্যান্সারটাও কিন্তু চটপট দিয়ে দেবে ওই একই নাম্বারে।
4: ওই যে শৌমিক বলছিল না যে অনেক সময় তোমার প্লেলিস্টেও তো থাকে সেই গানটা, সেই কেসটাই হয়েছে, তার কারণ তুমিও করণ অর্জুনেরই গান শুনতে চেয়েছো।
1: নস্টালজিক 90s, নস্টালজিক 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
4: বাঘা যতীনের জয়দীপ রায়ের এই গানটাই শুনতে ইচ্ছে করেছে।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. চিনতে পারছেন এটা কোন গান?

উত্তর পাঠান 9903659922 নম্বরে নিজের নাম আর লোকেশন সহ হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। আর শুনতে থাকুন নস্টালজিক 90s শুধুমাত্র 107 FM রেঞ্জ।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: সবারই তো একটা নিজস্ব আন্দাজ থাকে, সেই জন্য একদিন ডিরেক্টরের হঠাৎ মনে হয়েছিল যে টম অ্যান্ড জেরিকে একটুখানি যদি হিউম্যানাইজ করা যায়, মানে মানুষের অবতারে যদি টম অ্যান্ড জেরিকে নিয়ে আসা যায়, ব্যাস উনি শার্ককে নিয়ে চলে এলেন, মানে সালমান, আমির, রবিনা এবং করিশ্মা। বুঝতে পেরে গেছো অলরেডি যে নস্টালজিক নাইনটিজে এই মাল্টি স্টারার ফিল্ম স্পেশালের দিনে সৌমিকা রাত্রেও তোমাকে কোন সিনেমার কথা বলছে, এই নামটা এখন বলাই বাহুল্য, দ্যাট ইজ আন্দাজ আপনা আপনা।
2: সত্যি তাই, এবং রিলিজের সময় কিন্তু সিনেমাটা খুব বেশি যে হিট ছিল এরকম কিন্তু নয়। সিনেমাটা এরকম অনেক সময় হয় কি, যে ধরো প্রথমে রিলিজ করেছে কিন্তু হয়তো সেভাবে হিট করেনি, কিন্তু বেশ কিছুদিন পর, মানে ওই বলে না ওয়ার্ড অফ মাউথ, ধরো অল্প কিছু মানুষ দেখতে গেছে, এবার সে তার বন্ধুকে বলেছে, সে তার ফ্যামিলি মেম্বারকে বলেছে, তারা আবার গেছে, এই করতে করতে করতে করতে এক সময় একটা, মানে একটা সময় পর সিনেমাটা একটা বিশাল হিট হয়ে গেছিল, সেটা অনেক দিন পর।
1: নাইনটিজের রোম্যান্সটাও যতটা স্পেশাল, নাইনটিজের কমেডিটাও ততটাই স্পেশাল, সেই কারণেই আন্দাজ আপনা আপনা এখনও পর্যন্ত নস্টালজিক নাইনটিজের আলোচ্য সিনেমা হয়ে থাকে। এবং সেই সময় এই সিনেমা শুটিং করতে গিয়ে অ্যাক্টররা যা বলছেন যে এত মজা হতো যে মাঝে মাঝে শুটিং বন্ধ করে দিতে হতো, তার কারণটা কি এত হাসাহাসি হচ্ছে যে ক্যামেরা কেঁপে যাচ্ছে, মানে যিনি ক্যামেরা করছেন তারও তো হাত কাঁপছে হাসতে হাসতে, ফলে হাসি টাসি থামিয়ে তারপরে সিন করা হতো। তুমি ভাবো সৌমিক, যে সিনটাতে সালমান প্রপোজ করতে যাচ্ছে এবং তারপর তাকে জোলাপ খাইয়ে দেওয়া হয়েছে, সেই সিনটাতে ওই যে গুড়গুড় গুড়গুড় শব্দটা, ওটা কিন্তু রাজকুমার সন্তোষী নিজে ক্যামেরার পেছন থেকে করেছিলেন, এবং স্ক্রিপ্টের মধ্যে ওটা মেনশন করা ছিল না যে তোমার পেটে ওই গুড়গুড় শব্দটা কখন আসবে, সেই জন্যই না ওই স্পন্টেনিয়াসলি কথার মাঝে মাঝে হঠাৎ সন্তোষীজি একবার গুড়গুড় গুড়গুড় করছেন আর সেই অনুযায়ী সালমান খান রিয়াকশান দিচ্ছেন। মানে এই রকমের ক্রিয়েটিভ কাজকর্ম হয় বলেই মনে হয় এত বছর বাদেও এইসব সিনেমাগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। বাট না, সেটা করলে তো হবে না, আমাদেরকে তো গানটাও শোনাতে হবে।
2: সত্যি তাই, এবং তার সঙ্গে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে তুমি যখন এই সালমান খানের কথা বলছো, আমির খানের কথা বলছো, ক্রাইম মাস্টার গোগো এর চরিত্রটা যে এতটা হিট হয়ে যাবে এটা কিন্তু কেউ ভাবেনি। এবং সেই লেজেন্ডারি ডায়লগ যে আয়া হু কুছ তো লুট কে যাউঙ্গা, মানে শক্তি কাপুরের সেই বিখ্যাত ডায়লগ, মানে সেটা আজও নস্টালজিক নাইনটিজে সত্যি, মানে একটা নস্টালজিক হওয়ার মতোই।
1: এই রাতটা এলে, নস্টালজিক নাইনটিজের রাতটা এলে আর মনে হয় দূরত্বটা থাকে না, নস্টালজিয়াটা একেবারে দোরগোড়ায় চলেই আসে।

0: ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ।
0: নাইনটিজ গেমিং জোন। নাইনটিজ গেমিং জোন। নাইনটিজ গেমিং জোন।
2: চিনতে পারছেন এটা কোন গান?

0: উত্তর পাঠান 9903659992 নম্বরে নিজের নাম আর লোকেশন সহ হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিস শুধুমাত্র 107 FM রেইনবো।
1: 90s gaming zone, 90s gaming zone. Nostalgic 90s. এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: এই গানটি শুনতে চেয়েছেন মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: একেবারে সঠিক উত্তরটা সঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছো, তাই তোমার নামটা সঠিকভাবে বলে দেওয়াটা সৌমিক আচার্যর একান্ত কর্তব্য। পূর্ব মেদিনীপুর থেকে প্রশান্ত দলুই, সুমিত সিংহ হুগলি থেকে, সব্যসাচী ও মণি কাটোয়া থেকে, সুভাষ চক্রবর্তী উত্তরবাঙালি থেকে, কাঁটা বেড়িয়া থেকে, প্রণবেশ প্রামাণিক, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অজয় কুঁতি কোলাঘাট থেকে, প্রশান্ত কুঁতি জগৎবল্লভপুর থেকে, জলপাইগুড়ি থেকে পল্লবী সরকার, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, আগরতলা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, বাঘা যতীন থেকে জয়দীপ রায়, মাসিলা থেকে রিমানা এবং মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা।
3: এবং সঠিক উত্তরটা হচ্ছে সেই বিখ্যাত গান, নাইনটিজের সেই বিখ্যাত গান যে গান অনেকে আমাদেরকে রিকোয়েস্টও করেছে। বুঝতেই পারছো কোন গানের কথা বলছি, সেই নিনচুরায় মেরি আর কি, তোমার ঘুমটা একটুখানি তো চুরি করতেই হবে,
2: অজয় দেবগন। তারপর ওদিকে আমাদের কাজল, আমাদের জুহি এবং আমির খানওয়ালা ইশক।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: সৌমিকা রাত্রেও সঙ্গে তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ। এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত গান। তুমি আইডেন্টিফাই করো এই গানের মিউজিক ডিরেক্টর কে, আর চটপট সঠিক উত্তরটা নিজের নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।

0: নস্টালজিক নাইনটিজে আজকে সৌমিক এবং আত্রেয় তোমার সঙ্গে রয়েছে, এবং রয়েছি বলতে বলতে 1 ঘন্টা 10 মিনিট তো হয়েই গেল রয়েছে। এবং এখন তোমাকে যে সিনেমার কথা বলবো, অর্থাৎ যে সিনেমার মধ্যে আমরা রয়েছি, যে মাল্টি স্টার সিনেমাগুলোর মধ্যে আমরা রয়েছি, অর্থাৎ সেই সব হিট সিনেমা নাইনটিজের যেগুলোর মধ্যে মাল্টি স্টারস ছিলেন, যেমন আমরা শাহরুখ খান সলমান খান জুটির কথা বলেছি, আমরা সলমান খান আমির খান জুটির কথা বলেছি, এখন আমরা যে সিনেমার কথা বলবো অর্থাৎ মোহরার কথা বলবো।
1: একেবারে মোহর যাকে বলা যায়, তার কারণ কত কাণ্ড করে এই সিনেমাকে মাল্টি স্টারার করা হয়েছিল সে গল্প একটু সৌমিকাত্র ছোট্ট করে তোমাকে বলেই দিতে পারে। তার কারণ অনেক ঘটনা না মোহরাতে অদ্ভুত অদ্ভুতভাবে ঘটেছে। যেমন ধরো মোহরার যিনি কো রাইটার শব্বির বক্সওয়ালা এবং জ্যাকি শ্রফ, জ্যাকি শ্রফ কো রাইটার নন, বাট এরা দুজন মিলে একটি ক্লাবে যেতেন। সেই ক্লাবে গিয়ে প্রথম একটি ছেলেকে দেখে তাদের খুব ভাল লাগে এবং তারপরে খোঁজটোজ নিয়ে জানা যায় ইনি হচ্ছেন সুনীল শেট্টি। কিন্তু তখন সুনীল শেট্টিকে এতটাই ভালো লেগে যায় তারা কাস্ট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বাট তারপরে তারা ভাবেন যে না, তার প্রথম সিনেমা বলওয়ান এটা রিলিজ করা পর্যন্ত একটু অপেক্ষা করা যাক, তারপরে দেখা যাবে। এবং রিলিজ করার পরে একদম দেরি না করে সুনীল শেট্টিকে সাইন করে নেওয়া হয়। আবার ওই সুনীলের জিমনাশিয়ামেই যেতেন হচ্ছে আমাদের গুলশান রায়, মানে যিনি এই সিনেমার প্রডিউসার ছিলেন, এবং সাব্বিরজি। তো তারা দুজন মিলে একদিন ওয়ার্কআউট করতে করতে হঠাৎ এরকম একটা অ্যাকশন মার্কা সিনেমার প্ল্যান মাথায় চলে আসে এবং সেই সিনেমাই হচ্ছে মোহরা। আবার সাব্বিরজি এবং ডিরেক্টর রাজীব রায় তারা ওয়াক্ত হামারা হ্যায় সিনেমার শুটিংয়ে গিয়ে হিরোকে দেখেন, মানে আমাদের ওয়ান অ্যান্ড অনলি অক্ষয় কুমারকে, এবং তাকে সেখানে দেখেই পছন্দ হয়ে যায় এবং সিদ্ধান্ত নিয়ে নেন যে মোহরাতে তাকেও কাস্ট করবেন। তাই ওই এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, এই করতে করতে করতে ওই উড়াইয়া দেখো ভাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন টাইপস ব্যাপার করে একটা মোহরা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু নাইনটিজের সময়।
0: সত্যি তাই, এবং যে গানটা এখন তোমাকে শোনাবো সেই গানটার কথা যদি বলতে হয়, যে সেই গানটা ইউথ কালচারের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে গেছিল যে গানটার ওই যে ক্যাচি এক্সপ্রেশন মস্ত মস্ত, এইটাই কিন্তু মানে গানটার পপুলারিটিটা কিন্তু সিনেমার পপুলারিটিকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছিল।
1: এরকম মস্ত মস্ত কিছু গান ছিল বলেই তো এখনও নস্টালজিক নাইনটিজটা এইভাবে সেলিব্রেটেড হয়।

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. 90s Insta Choice, 90s.

0: ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। বাংলা গানের নাইনটিজ। বাংলা গানের নাইনটিজ।
1: আচ্ছা কি ভাবোটা কি মাল্টি স্টারার সিনেমা?

0: এটা তো রানীর প্রথম সিনেমা, এবং একই সঙ্গে গ্যাংটকে কিন্তু আর একটা সিনেমারও শুটিং শুরু হয়েছিল। সেই মানে হিন্দি এবং বাংলা দুটো সিনেমায় একসঙ্গে ডেবিউ হয়েছিল, একসঙ্গে শুরু করেছিলেন রানী মুখার্জি। সেই হিন্দি সিনেমার নাম হচ্ছে রাজা কি আয়েগি বারাত,
1: যেখান থেকে করণ জোহরের রানী মুখার্জিকে দেখে পছন্দ হয় এবং আলটিমেটলি তারপরে কুচকুচ হোতা হ্যায় হ্যাপেন্ড।
0: হ্যাঁ, তারপরে মানে তারপরে রানী মুখার্জি হ্যাপেন্ড,
1: ঠিক।
0: তো যাই হোক, সেই বিয়ের ফুল সিনেমার কথা বলছি, অর্থাৎ মানে আমাদের বাংলাও কিন্তু সেই সময় যথেষ্ট এগিয়ে গেছিল, এবং সেই বিখ্যাত গান, যে গান এখনও, এই তো কয়েকদিন পরে দুর্গাপুজো আসছে, তো দেখবে তোমার পাড়ার প্যান্ডেলে ষষ্ঠী না হলো সপ্তমীর দিন সকালের ওই 10টার দিকে গানটা বাজবে।
1: মানে বাহানা টাহানা করে লাভ নেই, সে যতই অন্য সাউন্ড ট্র্যাকের দিকে যাও না কেন, 90s এর সাউন্ড ট্র্যাকে তোমাকে ফিরতেই হবে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: শৌমিকা রাত্রেও সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s. এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত অ্যাক্টরের ফেমাস ডায়লগ। তুমি আইডেন্টিফাই করো সেই অ্যাক্টর কে, আর চটপট
1: 90s Gaming Zone.
0: 90s Gaming Zone.
2: শৌমিকা রাত্রেও সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s। এখন তোমাকে শোনাবো বলিউডের

এক বিখ্যাত গান তুমি আইডেন্টিফাই করো, এই গানের মিউজিক ডিরেক্টর কে? আর চটপট সঠিক উত্তরটা নিজের নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. Nostalgic 90s এ Nostalgic 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: এই গানটি শুনতে চেয়েছেন হুগলি থেকে সুমিত সিংহ।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: কুছ কুছ হোদার পর করণ জোহরের একটা বড় স্বপ্ন ছিল, সেটা হচ্ছে যে অমিতাভ বচ্চনকে নিয়ে কিছু একটা প্রজেক্ট নামানোর। সেই সেই এবং সেই ইচ্ছা, সেই স্বপ্ন যাই বলো না কেন, সব কিছু থেকেই ওই যশবর্ধন রায়চন্দ এবং রাহুলের যে কেমিস্ট্রি সেটা তৈরি হয়। এবং আমার খুব ভালো মনে আছে আত্রেয়, সেই সিনটায় যখন শাহরুখ খান হেলিকপ্টারটা থেকে নামছে, ওই ব্ল্যাক কালারের হেলিকপ্টার এবং সেখানে লেখা আছে রায়চাঁদ, এবং সেখান থেকে শাহরুখ খান ওই কালো কোট কালো বেল বাটন পরে যখন ছুটে আসছে, ও মাই গড, মানে মানে সেই আমি যে সময় সিনেমাটা দেখেছিলাম তখন ক্রাশ কি জিনিস বুঝতাম না, কিন্তু একটা অদ্ভুত ধরনের মানে আমার ভালো লেগেছিল। সেই সিনটা বলো বা এই কেত্রিজির কথা বলছি সেটাই বলো।
3: এই কভি খুশি কভি গমের জন্য প্রথম কিন্তু করণ জোহর ছুটে গিয়েছিলেন অমিতাভ বচ্চনের কাছে, কারণ তিনি সব থেকে সিনিয়র, তাকে যদি রাজি করানো যায় বাকিদের রাজি করানো একটু সোজা। তো এই স্ক্রিপ্ট শুনে তার খুব ভাল লাগে এবং তিনি হ্যাঁ করে দেন। তারপরে কি হয়, জাস্ট বাড়ি থেকে বেরিয়েছেন অমিতাভ বচ্চনের বাড়ি থেকে বেরিয়ে করণ জোহর ফিরে যাচ্ছে, তখন মনে হয়েছে না, যখন একবার অমিতাভ বচ্চনকে রাজি করানো গেছে এবারে তাহলে জয়া বচ্চনকেও রাজি করাতে হবে। তিনি ফোন করেছেন, তো ফোন করে জয়া বচ্চন ধরে বলছেন তুমি তো একটু আগেই এখানে ছিলে, তো কি হলো আবার? তখন বলছে না আমি আপনার সঙ্গে এক্ষুনি কথা বলতে চাই। বলছে এসো তাহলে, এবং সেখানে গিয়ে জয়া বচ্চনের সঙ্গে কথা হলো এবং তিনি বললেন আমি তোমাকে না বলতে পারবো না। তারপর তো শাহরুখ খানের কাছে তিনি গেলেন, শাহরুখ খান একটা শুটিং করছিলেন, তো শাহরুখ খানকে যখন স্ক্রিপ্ট শোনাচ্ছেন তখন করণ জোহরকে শাহরুখ খান বলছেন তুমি স্ক্রিপ্ট গল্প এসব আমাকে শোনাচ্ছ কেন, আমি কাজটা করছি, যাও বাড়ি যাও। এবং তারপরে একই দিনে চলে গেলেন কাজলের কাছে, তারা তো একদম মানে কান্না কাটি করে একসা সিনেমার স্ক্রিপ্ট শুনে এত ভালো লেগেছে। একই দিনে আবার গেছেন ঋত্বিক রোশনের কাছে, তখনও কিন্তু ঋত্বিকের প্রথম সিনেমাটা রিলিজই করেনি, কিন্তু এতটাই বিশ্বাস যে না এ ছেলে হিরো হয়েই ছাড়বে, সেই জন্য তাকে সেখানে নিয়ে নেওয়া। এবং লাস্ট করিনা কাপুরের বাড়িতে গেছেন, ফার্স্ট হাফ শুনে করিনা কাপুরের কোনো ইন্টারেস্ট নেই, তিনি বলেছেন আমি যেখানে নেই অত শুনতে হবে না, আমার জায়গাটা ভালো করে বলুন। বলা টলার পরে করিনা কাপুর সেদিন একটা লাইন বলেছিলেন, দিস ইজ গোয়িং টু বি অ্যান আইকনিক পার্ট। কি অসাধারণ, সত্যি বলে দিয়েছিলেন তাই না?

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone
1: শৌমিকা রাত্রেও সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত গান তুমি আইডেন্টিফাই করো এই গানের মিউজিক ডিরেক্টর কে আর চটপট সঠিক উত্তরটা নিজের নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: এক স্টারের রক্ষে নেই আরেক স্টার দোষর, মানে মাল্টি স্টারার ফিল্মের ব্যাপার স্যাপার নিয়ে সৌমিক আত্রেও তোমার সঙ্গে নস্টালজিক নাইনটিজে প্রচুর আড্ডা মেরে নিয়েছে। না, এক্ষুনি তোমার এই থিম, এই জমজমাটি থিমটাকে থামাচ্ছি না, বরং সেখানেই থাকছি এবং ব্যাক টু ব্যাক তোমাকে তিনটে সুপার ডুপার হিট নাইনটিজের মাল্টি স্টারার ফিল্মের গান শোনাবো। সাজন, আপন আমার আপন এবং দিওয়ানার গান পরপর তিনটে থাকবে, আর সেই সময় সৌমিক আত্র আরেকটা কাজ করবে।
2: এই সময় সৌমিক আত্র যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল আছে 107 FM Rainbow কলকাতা, সেখানে লাইভে তোমার সঙ্গে এসে সামনাসামনি গল্প করবে, আড্ডা বাড়বে, নস্টালজিক হওয়ার চেষ্টা করবে। কারণ তোমাকে অনেকক্ষণ ধরেই বলছিলাম আমাদের ইনস্টা চয়েসে ভোট করো করছো না, এবার অবভিয়াসলি তোমাকে ইনস্টাতে যেতেই হবে এবং আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে তোমাকে ক্লিক করতেই হবে। স্টোরি সেকশনে তুমি গিয়ে ভোটটা করো আর লাইভে জয়েন করো। কথা হচ্ছে নস্টালজিক নাইনটিজের সৌমিকের আত্রের সঙ্গে ফিরছি অন এয়ার তিনেককে তিন, তিনটে পরপর সুপার ডুপার হিট গানের পরে।
0: FM Rainbow তে তিনে

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: 90s Insta Choice, 90s Insta Choice.

0: আপলোড করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন।
1: সঠিক উত্তর অনুমালিক এবং সঠিক উত্তরের মালিক হচ্ছে তুমি, তাই তোমার নামটা আগেভাগে বলে দেওয়া দরকার। উত্তর বাবালি থেকে সুভাষ চক্রবর্তী, সব্যসাচী আর মণি কাটোয়া থেকে, প্রশান্ত দলাই কাঁথি থেকে, নরওয়ে থেকে ওকি, বিপ্লব ধারা পূর্ব মেদিনীপুর থেকে, বাঘাযতীন থেকে জয়দীপ রায়, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে, ত্রিপুরা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, হুগলি থেকে সুমিত সিংহ, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, ঋতিকানাথ মাসিলা থেকে, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, পুরুলিয়া থেকে সৌরভ দত্ত, অজয় কুঁতি কোলাঘাট থেকে, পূজাগড়াই খাতড়া থেকে, কাটোয়া থেকে শুভেচ্ছা ভট্টাচার্য, বাঁকুড়া থেকে হিমু, জগৎবল্লভপুর থেকে প্রশান্ত কুঁতি এবং রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত।
2: এবং সেই যে সঠিক উত্তর তুমি দিয়েছো, তাতে সঠিক গানটাও তো তোমায় শোনাতে হবে। শুনে নাও, চটপট ফিরছি 107 FM রেনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM রেইনবো। নস্টালজিক 90s, নস্টালজিক 90s।
1: শৌমিকা রাত্রেও সঙ্গে তুমি শুনছ নস্টালজিক 90s। এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত অ্যাক্টরের ফেমাস ডায়লগ। তুমি আইডেন্টিফাই করো সেই অ্যাক্টর কে, আর চটপট সঠিক উত্তরটা নিজের নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে।
2: কোই ধোকা নাই দিয়া হামনে আপকো, হাম জানতে থে কি আপকি নজর মে পয়সা প্যার অর ভগবান দোনো সে পড়া। আপ সমঝতে হ্যায় জো মধুরতা পয়সো মে হ্যায় ও শারদা কে সিতার মে নাহি বিষ্ণু কে শঙ্খ মে নাহি। আপ সমঝতে হ্যায় জো সুন্দরতা পয়সো মে হ্যায় ও রতি কি সুরত মে নাহি স্বর্গ কি ঝাঁকি মে নাহি। পয়সে মে জো পবিত্রতা হ্যায় ও গঙ্গা কে পানি মে নাহি, সাবিত্রী কে দামন মে নাহি। পয়সে মে জো তাকত হ্যায় ও মা কে আশীর্বাদ মে নাহি, দেবতাও কি জুবান মে নাহি। সব কিছু ও সুন্দর সব পয়সা হ্যায়, জিসকে পাস পয়সা হ্যায় ও রাজা অর জিসকে পাস পয়সা নাহি ও রাজু।
3: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s insta choice, 90s insta choice।
4: দেখো জীবনে তো হর দিল জিসকো ভি প্যার করেগা তাকেই সমস্ত ভোট দেগা এরকম কোনো নিয়ম কানুন নেই। সেই জন্য হর দিল জো প্যার করেগা পিয়া পিয়া মাত্র 31% ভোট পেয়েছে। আর যার জীবনে কুছ কুছের জায়গায় চিরকালই বহুত কুছ হুয়া হ্যায় সেই সিনেমার গান কত পার্সেন্ট ভোট পেয়েছে সৌমিক?
1: সেই সিনেমার গান পেয়েছে 69% ভোট।
4: মানে এটাই হওয়ার ছিল, আমরা বুঝতেই পেরেছিলাম এটা একটা প্রেডিক্টেবল রেজাল্ট হবে, কিন্তু এত ভোটের ডিফারেন্স হবে এটা কিন্তু আশা করা যায়নি। তাই জন্য আপাতত ওই হর দিল জিসকো প্যার কিয়া থা ওই গানটাকে আমরা একটু ভালোবেসে প্রথমে রানার আপ হিসেবে বাজিয়ে দিই।
5: সং নাম্বার

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s. সৌমিকা রাত্রেও সঙ্গে তুমি শুনছ নস্টালজিক নাইনটিজ। এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত অ্যাক্টরের ফেমাস ডায়লগ। তুমি আইডেন্টিফাই করো সেই অ্যাক্টর কে, আর চটপট সঠিক উত্তরটা নিজের নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে।
1: जिसके पास पैसा है वो राजू।
2: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s pop tunes, 90s pop tunes, just indie pop, just indie pop.
3: ইন্ডি পপটাও তখন একদম সেই টপ লিস্টে ছিল, তার কারণ আমাদের ওই ওয়াকম্যানগুলোর প্লে লিস্ট জুড়ে কিন্তু ইন্ডি পপ বিশাল জায়গা করে নিয়েছে নাইনটিজে। এবং সেই কারণেই বোধহয় বিদেশের মাটিতে তৈরি হওয়া একটা ব্যান্ড ইন্ডিয়ান পপ কালচারটাকে এত ভালো বুঝেছিল যে তার সঙ্গে কীভাবে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাকে জুড়ে দিতে হয় সেটাও প্রমাণ করে দিয়েছিল। সৌমিক আত্রেয়, তোমাকে নস্টালজিক নাইনটিজে বম্বে ভাইকিংসের কথা বলছি।
4: সত্যি তাই, বম্বে ভাইকিংস হচ্ছে এমন একটা ব্যান্ড সেই সময় ছিল, এবং যে সময় হয়তো বাংলা ব্যান্ড অতটা জনপ্রিয়তা লাভ করেনি, কিন্তু
3: করছে আস্তে,
4: হ্যাঁ মানে আস্তে আস্তে শুরু করছে। হয়তো তখন রূপম ইসলাম হয়তো কোনো একটা বাস স্ট্যান্ডে মানে ওই গিটারটা কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল, এবং যাই হোক সেটা অন্য গল্প, সেটা বলবো। এখন বোম্বে ভাইকিংসের কথা বলছি। যখন সেই নাইনটিজের কলেজ পড়ুয়াদের একটা গান, ভীষণ ভীষণ ভীষণ ভালো একটা গান, খুব ভালো, আমাদের খুব পছন্দের একটা গান, ভো চালি ভো চালি, সেই গানটাই এখন আমাদের প্লেলিস্টে রয়েছে, তোমাকেও শোনাবো। গানটা শুনে নস্টালজিক নাইনটিজে চটপট সঠিক উত্তরটা পাঠাও কিন্তু গেমিং জোনের।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. সৌমিকা রাত্রেও সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s. এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত অ্যাক্টরের ফেমাস ডায়লগ. তুমি আইডেন্টিফাই করো সেই অ্যাক্টর কে, আর চটপট সঠিক উত্তরটা নিজের নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে.
1: হম জানতে থে ক্যা আপকি নজর মে পয়সা প্যার ওর ভগবান দোনো সে পড়া, আপ সমঝতে হ্যাঁ জো মধুরতা পয়সো মে হ্যায়.

0: Just Indie Pop. Just Indie Pop. এই ইন্ডি পপ করতে গিয়ে ডাক্তারি ছেড়ে অনেক সময় গান বাজনা করতেও অনেকের ইচ্ছে হয়েছে, এবং সেই কাণ্ড কারখানা করে তারা একদম ধুম তৈরি করে দিয়েছিলেন সেই সময়। কি সৌমিক, আত্রেও ঠিক বলেছে তো?
1: একদমই তাই, বুঝতেই পারছো আমরা পলাশ সেনের কথা বলছি, আর পলাশ সেনের কথা যখন বলছি ইউফোরিয়ার কথা তো অবভিয়াসলি বলছি। এবং পলাশ সেন এবং ইউফোরিয়া এই কম্বিনেশনটা এমন একটা কম্বিনেশন যে আজও পলাশ সেন কিন্তু একইভাবে যখন সে লাইভ পারফরমেন্সগুলো করে একইভাবে সেই সাদা রঙের একটা ওই কি বলবো ওটাকে, এটা ওদের ইউনিফর্ম বলা যেতে পারে। হ্যাঁ, এবং সাদা সেই ওই আগেকার দিনে সেই ব্যান্ড কালচারে যে ধরো বিয়ে বাড়িতে যে ব্যান্ড বাজাতো বা বিভিন্ন জায়গায় ব্যান্ড বাজাতো, হ্যাঁ সেই যে একটা ইউনিফর্ম ছিল না, ওই সাদা ধরো বিভিন্ন কালারের হতো, তো ইউফোরিয়ার সেই পলাশ সেনের ইউনিফর্মটা ছিল সাদা। এবং আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখিনি যে পলাশ সেন উপর থেকে নিচ অব্দি প্রত্যেকটা জামার বোতাম আটকানো। হ্যাঁ, মোটামুটি হাফ জামার বোতাম খোলা থাকতো, একটা সাদা গেঞ্জি, এটাই পলাশ সেনের স্টাইল। এবং তার সঙ্গে একটা লাল রঙের বেল্ট, লাল রঙের একটা ওই কি বলবো ওই একটা কোনাকুনি টাইপের একটা বেল্ট এরকম উপর থেকে নিচ অব্দি আসতো, তো একটা বিউটিফুল একটা মানে পুরোটাই একদম অন্য ধরনের, মানে এই রকম একটা কস্টিউম পরে বা ইউনিফর্ম যাই বলো না কেন, সেটা পরে একটা ব্যান্ডকে এত বছর ধরে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া সারা পৃথিবী জুড়ে, এটা পলাশ সেন বলেই সম্ভব। আর পলাশ সেন যখন বুঝতেই পারছো একটা ধুমপিচ একদম তো হবেই।
0: আসলে এইটাই না 90s-এর ছেলেপুলেদের মজা, যে তারা শুধুমাত্র 90s-এ গান শুনছে না, একটা সময় এসে গান দেখা শুরু করছে, আর এই স্টাইল স্টেটমেন্টগুলো তখন আমাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। শুধুমাত্র হিরোদের স্টাইল স্টেটমেন্ট না, কিন্তু গায়ক গায়িকাদেরও বটে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. সৌমিকা রাত্রেও সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s. এখন তোমাকে শোনাবো বলিউডের এক বিখ্যাত অ্যাক্টরের ফেমাস ডায়লগ. তুমি আইডেন্টিফাই করো সেই অ্যাক্টর কে, আর চটপট সঠিক উত্তরটা নিজের নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে.
1: কোই ধোকা নাই দিয়া হামনে আপকো, হাম জানতে থে কি আপকি নজর মে পয়সা প্যার অর ভগবান দোনো সে পড়া. আপ সমঝতে হ্যাঁ জো মধুরতা পয়সো মে হ্যায় ও শারদা কে সিতার মে নাহি বিষ্ণু কে শঙ্খ মে নাহি. আপ সমঝতে হ্যায় জো সুন্দরতা পয়সো মে হ্যায় ও রতি কি সুরত মে নাহি স্বর্গ কি ঝাঁকি মে নাহি. পয়সে মে জো পবিত্রতা হ্যায় ও গঙ্গা কে পানি মে নাহি সাবিত্রী কে দামন মে নাহি. পয়সে মে জো তাকত হ্যায় ও মা কে আশীর্বাদ মে নাহি দেবতাও কি জুবান মে নাহি. সব কিছু ও সুন্দর সব পয়সা হ্যায় জিসকে পাস পয়সা হ্যায় ও রাজা অর জিসকে পাস পয়সা নাহি ও রাজু.
2: 90s gaming zone, 90s gaming zone. বাংলা গানের 90s, বাংলা গানের 90s, বাংলা গানের 90s.
0: বাংলা গানের 90s-এ বুঝতেই পারছো আমরা যখন বাংলা গানের 90s নিয়ে কথা বলছি তখন সেই সব মানুষ, সেই সব সিঙ্গার, সেই সব ফেমাস মানুষদের কথা তো বলতেই হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে নচিকেতা চক্রবর্তী। এবং নচিকেতার কথা আমরা যখনই বলি, নচিকেতাকে তুমি যদি এখন 2026-এ দেখো, তোমার ঠিক যেরকমটা মনে হবে তুমি যদি 90s-এর নচিকেতাকে দেখতে, বা 90s-এর নচিকেতা যখন সদ্য সদ্য গানগুলো রিলিজ করছে সেই সময়ের নচিকেতাকে দেখতে, তখন কিন্তু তোমার একটা অন্যরকম ফিলিংস, আলাদাই একটা ফিলিংস তৈরি হতো, এবং সেটা আজও ভোলার নয়। তাই আজকে 2026-এর কোনো এক নস্টালজিক 90s-এও সৌমিকা রাত্রেও যখন বাংলা গানের 90s নিয়ে কথা বলছে, অবভিয়াসলি নচিকেতার কথা তো আসবেই, বলতেই হবে।
3: আসলে নচিকেতা একবার নিজের সম্বন্ধেই নিজে তার অমোঘ সত্যটা বলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নচিকেতাকে ভালো বলা যায় কিংবা নচিকেতাকে খারাপ বলা যায়, কিন্তু তাকে উপেক্ষা করা যায় না।

0: 90s এর প্রতি আমাদের যে কিসের এত নস্টালজিয়া তার কারণটাও বোধহয় আমরা জানি না।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: ঠিক যে সময় আমরা নচিকেতার কথা বললাম ঠিক একইভাবে সেই সময় অবভিয়াসলি সুমন চট্টোপাধ্যায়ের কথাও বলতে হয়। সুমন চট্টোপাধ্যায়ও সেই সময়

এমন কিছু গান লিখেছেন, এমন কিছু গানের সুর করেছেন, এমন কিছু গান আমাদের উপহার দিয়েছেন যে গানগুলো সত্যিই ভোলার নয়। এবং এখনও ধরো তুমি ট্রেনে করে কোথাও একটা যাচ্ছ এবং সেই সময় একটা তোমায় কফিতে কফি খাচ্ছ, কফি একটা কাপ নিয়ে তার একটা রিল পোস্ট করলে, সেখানে তুমি সেই একটাই গান এখনও তুমি ওটা শেয়ার করবে, সেটা হচ্ছে ওই প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই। তো যাই হোক, এখন আমরা যে গানের কথা বলবো সেই গানের জন্য আমরা বিভিন্ন ইন্সপিরেশন কোট যখন শেয়ার করি আমাদের সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু এই গানটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে রাখি। এবং এই গানটা এমন একটা গান, সত্যি আজও তোমাকে একটাই কথা বলে যে যতই যাই হয়ে যাক না কেন জীবনে, হালটা ছেড়ো না।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone. সৌমিক আত্রোর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে তোমার নাম তো বলে দিয়ে যেতেই হবে। তার কারণ 9903652992 হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজের ইনবক্স তুমি সঠিক উত্তরে ভরিয়ে দিয়েছ।
1: সঠিক উত্তরদাতাদের নামগুলো আগে বলি। হেমন্ত দাস বর্ধমান, প্রশান্ত বলাই কাঁথি, পার্থ হায়দ্রাবাদ, অজয় কুইটি কোলাঘাট, শিবনারায়ণ যাদব মালয়েশিয়া, বিমান কুমার দাস নন্দীগ্রাম, পূজা গড়াই খাটরা, সৌরভ দত্ত পুরুলিয়া, বিপ্লব ধারা পটাশপুর, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেরিয়া, বাপি লস্কর ক্যানিং, সুমিত সিংহ চুঁচুড়া, জয়দীপ বাঘাযতীন, তন্ময় ভবানীপুর, শ্রাবণী চক্রবর্তী চেতলা, গোপাল সিনহা মধ্যমগ্রাম, নবকুমার দাস পাঁচলা, অভিজিৎ পালচৌধুরী সোদপুর, অঙ্কিতা গুহ টালিগঞ্জ, ঋতিকা নাথ মাসিলা, অমিত বন্ধু ঘোষ মানিকতলা, সুমন সুন্দরবন, রমা দত্ত বেলতলা রোড, শুভদীপ দাস বজবজ, শ্রিয়া মুখার্জি বেহালা, সব্যসাচী ও মণি কাটোয়া, তরুণ মণ্ডল দিল্লি, রিন্টু পাত্র সাউথ চব্বিশ পরগনা, সৌমদীপ চক্রবর্তী বারাসাত, রাজু মান্না উলুবেরিয়া, আকাশ দমদম, অমৃতা

0: বণিক টালিগঞ্জ, শঙ্করচন্দ্র দে বারাসাত, প্রীতিপাল কেষ্টপুর এবং অভিষেক ঘোষ লেকটাউন।
1: তাকে যতই গরিবের মিঠুন বলে হেলাচ্ছেদ্ধা করা হোক না কেন, নাইনটিজের সময় তিনি কিন্তু একের পর এক সুপার ডুপার হিট দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন নিজের জায়গাটা। মানে তিনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তা দিয়ে অন্যরা কেউ যাওয়ার সাহস করেনি কিন্তু।
0: একদমই তাই। তাই সঠিক উত্তর হলো গোবিন্দার। গোবিন্দার সেই সিনেমার বিখ্যাত, সিনেমার বিখ্যাত একটা গান রেখে যে যাচ্ছি তোমার জন্য, এবং সৌমিকা রাত্রেও নস্টালজিক নাইনটিজে। এই বলতে বলতেই তোমার সঙ্গে টাটা, বাই বাই, গুড নাইট সব কিছুই বলবে। 9903652999 নাম্বারটা সেভ করে রেখো।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।

0: রাত যখন গভীর হয় তখন গল্প স্বল্প শুনতে হয় 107 FM রেনবো টিউন করে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এখন শুরু হচ্ছে গল্প স্বল্প শুধুমাত্র আমাদের প্রিয় FM স্টেশন 107 FM রেনবো। আজকে রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম, আর আজকে শুনবো একটা রহস্য গল্প। এই রহস্য ঘন রাতে, রহস্য ঘেরা রাতে 107 রহস্য গল্প জমে যাবে, কি বলুন? হ্যাঁ, সেই গল্পটাই শুনবো যেটা গত রবিবার বিকেল 4:02 গল্প স্বল্প অনুষ্ঠানে সম্প্রচারিত হয়েছিল। হ্যাঁ, এটাই তো গল্প স্বল্পের নিয়ম, আমরা দুইবার সুযোগ পাই 107 FM রেনবোয় গল্প শোনার। অর্থাৎ গত রবিবার যে গল্পটি বিকেলবেলা সম্প্রচারিত হয় গল্প স্বল্প অনুষ্ঠানে, সেই একই গল্প আবারও আমরা শোনার সুযোগ পাই রবিবার পেরিয়ে সোমবার যখন হয় সেই সময়। আরও একটা সুযোগ রয়েছে, আকাশবাণী কলকাতা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা না একটু সময় করে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনি আপনারা এই গল্পগুলো সুযোগ মতন, সময় মতন, সুবিধা মতন ঠিকই শুনে নিতে পারবেন। আর আরেকটা কথা কি যেন বলতে হয়, হ্যাঁ আমার তো বলাই উচিত, তার কারণ গল্প স্বল্প অনুষ্ঠানের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আমি দেখছি নতুন নতুন শ্রোতা বন্ধু যুক্ত হচ্ছেন গল্প স্বল্প অনুষ্ঠানের সঙ্গে। মঙ্গলবারের কুইজ বলা অনুষ্ঠানেরটি অসাধারণ যোগাযোগ রয়েছে। আর এই কুইজ বলা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে আপনি কি ডাইরেক্ট খেলতে চান? যদি খেলতে চান তাহলে এই গল্প স্বল্পে আজকে যে গল্পটি সম্প্রচারিত হবে আর কিছুক্ষণের মধ্যেই, সে গল্পের একটি গঠনমূলক সমালোচনা আপনাকে লিখতে হবে, লিখে পাঠিয়ে দেবেন আমাদের চিরপরিচিত সবার প্রিয় 107 FM রেনবোর নাম্বার 9903659992 এই নাম্বারে, 9903659992 এই নাম্বারে আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার ইচ্ছে, শুধু নিজের নাম লোকেশন আর ফোন নাম্বারটা জানাতে একদম ভুলবেন না বন্ধু। এছাড়া 9903659992 এই নাম্বারে আপনি জানাতেই পারেন আপনার গল্প স্বল্প অনুষ্ঠান কেমন লাগছে, আমার উপস্থাপনা কেমন লাগছে, কীরকম গল্প আপনাদের বেশি ভালো লাগছে, কোন গল্প আরও বেশি শুনতে চান, আর কাদের লেখা খুব ভালো লাগলো। আমরা তো বিশ্বের প্রথিতযশা শিল্পীদের, লেখকদের রচনাকে গল্পের আকারে, শব্দের আকারে সাজিয়ে আপনাদের কাছে উপস্থাপিত করি, তাই তো? তাহলে আর দেরি নয়, নাম্বারটা সেভ করে রেখেছেন তো, 9903659992 এই নাম্বারেই আপনি আপনার গঠনমূলক সমালোচনা পাঠাবেন, যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে শ্রেষ্ঠ মনে হবে, মানে আমাদের কর্তৃপক্ষের কাছে শ্রেষ্ঠ মনে হবে, তাকেই তো মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? আর গল্প শেষ হওয়ার 1 ঘন্টা, এই 1টা ঘন্টার মধ্যেই আপনি নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার জানিয়ে ওই চিরপরিচিত নাম্বার 9903659992 আপনার বক্তব্য জানিয়ে দেবেন। তাহলে এবার আমার কথাটি ফুরলো, গল্প স্বল্প শুরু হল।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়, কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। গল্পে বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেম বিচ্ছেদ এবং অপরাধমূলক ঘটনার যে চিত্রায়ন বা বর্ণনা রয়েছে তা শুধুমাত্র গল্পের কাহিনী ও নাটকীয় উপস্থাপনার অংশ। 107 FM রেইনবো কোনো ধরনের আইন বিরুদ্ধ, অপরাধমূলক বা সামাজিকভাবে ক্ষতিকর কার্যকলাপকে সমর্থন বা উৎসাহিত করে না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন মহুয়া ঘোষের রহস্যভেদী সত্যব্রত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতক মহুয়া ঘোষ সাম্প্রতিককালে ভৌতিক এবং অলৌকিক গল্পের জগতে একটি পরিচিত নাম। বিভিন্ন পত্রপত্রিকায় প্রায়

0: পাত্রই লেখেন। এর সৃষ্টি করা দুটো চরিত্র চণ্ডাল এবং মহেন্দ্রাণী পাঠক মহলে যথেষ্ট প্রিয় হয়েছে। এছাড়া সত্য সন্ধানী সত্যব্রতের সিরিজও আস্তে আস্তে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আজকের গল্প সত্যব্রত সিরিজের রহস্যভেদী সত্যব্রত। সত্যব্রতর ভূমিকায় অর্পণ, গল্পের কথক সোমক, অন্যান্য ভূমিকায় অনির্বাণ, উজ্জ্বল, সুনন্দা, দেবারতী, অরিজিৎ, অমরজিৎ, সুদীপ্ত ঘোষ, সুদীপ্ত রায়, গোপা, মৌসুমি, কল্পলাল, কোয়েল, অভিপ্সা, সৌমিক ব্যানার্জি, সৌমিক পোদ্দার ও শুভদা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে মহুয়া ঘোষের রহস্যভেদী সত্যব্রত।
1: নমস্কার, আমি অঞ্জন মৈত্র। 12টার সময় আমাকে আসতে বলা হয়েছিল।
2: দরজায় দাঁড়িয়ে কথাটা বলে অঞ্জন তাকিয়ে রইল সামনে বসা ছেলেটার দিকে। ছেলেটা মানে অশোক টেবিলের ওপর রাখা ফাইলের ওপর ঝুঁকে পড়ে এতক্ষণ কাজ করছিল। এবার কথা শুনে মুখ তুলে চেয়ারে হেলান দিয়ে বসে দেওয়াল ঘড়িটার দিকে তাকাল। দেখল 12:10। দেখি বলল,
3: আরে আসুন অঞ্জনবাবু, আপনি ভেতরে এসে বসুন, স্যার এখনো আসেননি, তবে খুব শিগগিরই এসে পড়বেন।
2: অশোকের কথা শুনে অঞ্জন ঘরে ঢুকে ট্যাবলেট উল্টো দিকে রাখা চেয়ারে বসল। বসে একটু উসখুস করে প্রশ্ন করল,
1: আচ্ছা সত্যব্রত রায়চৌধুরী আগে ক্রাইম ব্রাঞ্চে ছিলেন তাই না?
3: হ্যাঁ ছিলেনই তো, উনি DCDD মানে ডেপুটি কমিশনার অফ ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ওই পদে থাকাকালীনই অবসর নিয়েছেন। চাকরিতে থাকাকালীন মানে কিছু এমন অদ্ভুত কেসের সমস্ত সমাধান করেছেন যা একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন স্যার।
1: শুনেছি অবসর নেওয়ার পরও বেশ কয়েকটি জটিল কেসের সমাধান করেছেন উনি, তার মধ্যে এই বিরাজেরও একটি কেস নাকি আছে।
3: হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আসলে সত্যব্রত স্যারের আদিবাড়ি তো এই বিরাজেই, তাই অবসর নেওয়ার পর উনি চলে এসেছিলেন এখানে। স্যারের দাদা পরিবার নিয়ে এখানেই থাকেন, তাই তাদের সাথে অবসরের পরের সময়টা কাটাবেন বলে স্যার চলে আসেন, আর সঙ্গে আসেন ওর স্ত্রী। কিন্তু কেহেস ওনার পেছন ছাড়ে না। এই বিরাজেরই একটি খুনের ঘটনায় তিনি এমনভাবে জড়িয়ে পড়েন যে মানে তারপরে আর কিছুই করার থাকে না, কয়েকটা দিনের মধ্যেই প্রমাণ সহ ধরে ফেলেন খুনিকে। এরপর একের পর এক মানুষ স্যারের কাছে তাদের কেস নিয়ে আসেন, আর এই কদিনে তো বেশ কয়েকটা কেসের সমাধান করেছেন উনি। তাই তো ওর দাদা মানে অরবিন্দবাবু এক প্রকার জোর করেই এই অফিসটা খুলে দিয়েছেন।
1: খুব ভালো হয়েছে এই অফিসটা হয়ে। দেখুন আমাদের কেসটা পুলিশ তো দেখছেই, কিন্তু আমরা চাই পুলিশের সাথে আপনারাও দেখুন, যেভাবেই হোক খুঁজে আনুন পল্লবকে। আজ দুদিন হলো।
2: কথা শেষ করতে পারল না অঞ্জন, ওর কথার মাঝেই দরজা খোলার আওয়াজ পেল। সে দেখল একজন ছিপছিপে চেহারার লম্বা লোক ঢুকে দাঁড়িয়েছে ঘরে। লোকটার মাথায় কাঁচা পাকা চুল, কিন্তু চামড়া টান টান।
3: স্যার এই ভদ্রলোক আপনার জন্য অপেক্ষা করছেন।
2: কথাটা শুনে বুঝতে অসুবিধে হলো না অঞ্জনের যে এই হলো সত্যব্রত, তাই এগিয়ে গিয়ে দাঁড়ালো সত্যব্রতর সামনে।
1: নমস্কার, আমি অঞ্জন মৈত্র। গতকাল রাতে আপনার সাথে ফোনে কথা হয়েছিল, তখন আপনি বলেছিলেন আজ দুপুর 12 নাগাদ আসতে।
4: হ্যাঁ মনে আছে আমার, আসুন আমার কেবিনে।
2: অঞ্জনের কথার ছোট করে উত্তর দিয়ে সত্যব্রত এগিয়ে গিয়ে খুলল ঘরের ভেতর যে দ্বিতীয় দরজাটা আছে সেটাকে। মাঝারি সাইজের একটা ঘর, ঘরে একটা বড় টেবিল যার এক পাশে একটা বড় গদি আটা চেয়ার আছে, আর টেবিলের উল্টো দিকে তিনটে সাদা মাটা চেয়ার। সত্যব্রত গিয়ে গদি আটা চেয়ারে বসেই বলল,
4: বসুন অঞ্জনবাবু।
2: বসল অঞ্জন, আর ও বসতেই সত্যব্রত বলে উঠল,
4: এবার সময় নষ্ট না করে বলে ফেলুন কেসটাকে নিয়ে।
1: সত্যব্রত বাবু, আমি এসেছি আমার ভাইপোর কেস নিয়ে। আজ দুদিন হলো আমার ভাইপো নিখোঁজ, মানে আজ হলো বৃহস্পতিবার আর আমার ভাইপো পল্লব নিখোঁজ মঙ্গলবার থেকে। ওই দিন ও সকাল 9 নাগাদ বেরিয়েছিল, যেমন রোজ বেরোয়। তারপর 12টা নাগাদ আমার বৌদি

0: পল্লবের মা ওকে ফোন করে, কিন্তু ফোন সুইচড অফ বলে। বৌদি ভাবে যে পল্লবের ফোনের চার্জ হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু বিকেল হয়ে গেলেও পল্লবের ফোন আসে না। তখন বৌদি আবার ওকে ফোন করে, ওইবারও সেই সুইচড অফ বলে। তবুও বৌদি সেভাবে গা করেনি ব্যাপারটা। এরপর রাত নটা হয়ে যেতে বৌদি আবার ফোন করে পল্লবকে, কিন্তু সেই একই সুইচড অফ শুনতে পায়। তখন একটু চিন্তিত হয়ে পড়ে বৌদি, কারণ পল্লব রাত 8:30 মধ্যেই রোজ বাড়ি ঢুকে পড়ে। যা হোক, পল্লবের ফোন বন্ধ পেয়ে বৌদি এসে ব্যাপারটা বলে দাদাকে আর আমাকে। শুনে আমরা দুজনও চিন্তিত হয়ে পড়ি এবং বারবার ওকে ফোনে ধরার চেষ্টা করি, তবে ধরতে পারি না। আমরা ওর বন্ধু বান্ধব যাদের চিনি তাদেরকে ফোন করি, কিন্তু
1: এক মিনিট অঞ্জন বাবু, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, পল্লবের বন্ধুদের ফোন নাম্বার আপনারা পেলেন কোথায়?
0: দাদা, বৌদি বা আমার কাছে পল্লবের কোনো বন্ধুরই ফোন নম্বর নেই। সহিলি দিয়েছিল পল্লবের এক বন্ধু আর পল্লবের সেক্রেটারির ফোন নাম্বার। এই দুজনের কাছ থেকেই বাকিদের ফোন নাম্বার পাওয়া গিয়েছিল।
1: সহিলি কে?
0: ওহো, দেখেছেন, বলাই হয়নি আপনাকে। সহিলি হলো পল্লবের স্ত্রী। এই তো 6 মাস হলো ওদের বিয়ে হয়েছে।
1: ওকে ওকে, বুঝলাম, বলুন তারপর।
0: হ্যাঁ, তা যা বলছিলাম সেটা হলো, মঙ্গলবার রাতে পল্লবের বন্ধু বান্ধব আর অফিসের লোকজন যাদেরই ফোন করা হয় সবাই বলে পল্লব কোথায় জানে না। এর সাথে ওর সেক্রেটারির কাছে আরও যেটা জানতে পারি সেটা হলো, সেদিন নাকি পল্লব অফিসেই যায়নি। শুনে আমরা অবাক হয়ে যাই, ভাবি তাহলে ছেলেটা গেল কোথায়। এসব ভাবনা চিন্তার মাঝেই আমরা ঠিক করি থানায় যাব। তাই ওই রাতেই আমি আর কল্লোল দুজন যাই থানায়। দাদা বেশ নার্ভাস হয়ে পড়েছিল, তাই দাদাকে বাড়িতেই থাকতে বলেছিলাম আমরা। তা
1: দাঁড়ান দাঁড়ান রঞ্জনবাবু, এই কল্লোলটাকে সেটা তো আগে বল।
0: এই দেখেছেন তো সত্যব্রতবাবু, আমার উচিত ছিল বাড়ির সবার কথা আগে আপনাকে জানানো। যাকে কথা এগোনোর আগে এই কাজটা করে নি। জানেন, আমাদের যৌথ পরিবার, এখন এই যৌথ পরিবারের কনসেপ্টটাই তো উঠে যাচ্ছে, কিন্তু আমার দাদা সজল মৈত্র বেশ কড়া হাতে ধরে রেখেছেন আমাদের পরিবারটিকে। আমার দাদা একজন ডাক্তার। এই বিরাজে সজল মৈত্রের নার্সিংহোম কোথায় জিজ্ঞাসা করলে সবাই দেখিয়ে দেবে, মানে বিরাজের চেনা মুখ তিনি। আমরা দু ভাই, আমার বৌদির নাম সুলক্ষণা মৈত্র, বৌদি বাড়িতেই থাকে, সংসারটাকে সে দু হাতে আগলে রেখেছে। দাদার দুই ছেলে আর এক মেয়ে, বড় ছেলে কল্লোল, তারপর মেয়ে পরমা, আর ছোট ছেলে হলো এই পল্লব। দাদার তিন ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, কল্লোলের স্ত্রী নন্দিনী, পরমার স্বামী রজত, আর পল্লবের স্ত্রী হলো সহেলি। পরমা অবশ্য ওর স্বামী রজতের সাথে থাকে অন্য জায়গায়। এছাড়া আমাদের মৈত্র বাড়িতে থাকি আমি আর আমার স্ত্রী। আমার স্ত্রীর নাম মধুমিতা। আমার একটি মেয়ে পাপড়ি, তারও বিয়ে হয়ে গিয়েছে, সে তার স্বামী রবির সাথে থাকে অন্যত্র। এই হলো আমাদের পরিবার।
1: তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আপনাদের বাড়িতে আপনারা মোট 8 জন থাকেন? আর
0: না না সত্যব্রতবাবু, 8 জন নয়, 9 জন থাকি আমরা।
1: সে কি করে হয় অঞ্জনবাবু? আপনার দাদা সজলবাবু, বৌদি সুলক্ষণা দেবী, বড় ছেলে কল্লোল, ওর স্ত্রী নন্দিনী, ছোট ছেলে পল্লব, ওর স্ত্রী সহেলি, আপনি আর আপনার স্ত্রী মধুমিতা দেবী, ব্যাস এইসব মিলিয়ে তো 8 জনই হলো।
0: একজনের কথা এখন অবশ্য বলা হয়নি আপনাকে, আমাদের বাড়ির খুদে সদস্য কল্লোলের ছেলে পৃথিবী, একে ধরলে 9 জনই হবে। পৃথিবীর বয়স এই 10 মতো এখন।
1: বেশ, তার মানে 9 জন থাকেন আপনারা একসঙ্গে। তো মঙ্গলবার রাতে আপনি আর কল্লোল থানা যাওয়ার পর কি হলো?
0: ওই রাতে পুলিশ অভিযোগ নেওয়ার পরই কাজে নেমে পড়েছিল। বিরাজ থানার ওসি অয়ন মুখার্জির সাথে দাদার ভালোই পরিচয় আছে, তা ওই রাতেই থানা থেকে আশেপাশের সব জায়গায় হাসপাতালের নার্সিংহোমে খবর নেওয়া হয়েছিল, মর্গেও খবর নেওয়া হয়েছিল, কিন্তু পল্লবের কোনো খবর পাওয়া যায়নি। তাই গতকাল সকালে পুলিশ পল্লবের ফোন সার্ভেলেন্সে বসায়। এদিকে মঙ্গলবার রাত কাটতেই সহেলি আমাদের বলে পাপিয়ার কথা। ও সন্দেহ করে যে পল্লব পাপিয়ার সঙ্গে থাকতে পারে। এই পাপিয়া নামের মেয়েটার সাথে পল্লবের সম্পর্ক প্রায় 6-7 বছরের। আজ থেকে 1 বছর আগে যখন পল্লবের বিয়ের কথা ওঠে, বাড়িতে তখন পল্লব বলেছিল পাপিয়ার কথা, বলেছিল যে ওকেই বিয়ে করবে। কিন্তু দাদা একেবারেই রাজি হয়নি। পল্লব জেদ করলেও দাদা কান দেয় না। দাদা সহেলিকে পছন্দ করেছিল পল্লবের জন্য। বৌদি অনেক কেঁদে টেঁদে রাজি করিয়েছিল পল্লবকে। তারপর সহেলির সাথে বিয়ে হয়ে যাওয়ার পর এই 6 মাসে কোনোদিন আমরা কেউ পাপিয়ার নাম কোনোদিন শুনিনি এই বাড়িতে। কিন্তু গতকাল সহেলি বলল যে পল্লব পাপিয়ার কাছে গিয়ে থাকতে পারে। ওকে পাপিয়ার কথা নাকি পল্লবই বলেছিল। যাই হোক, কথাটা শুনেই আমরা ওসি অয়ন মুখার্জিকে জানাই। সেও দেরি করেনি, বৌদির কাছ থেকে পাপিয়ার বাড়ির ঠিকানা জেনে নিয়েছিল, গিয়েছিল সেখানে, কিন্তু পায়নি পল্লবকে। পাপিয়া পুলিশকে বলেছে যে এখন পল্লব কোথায় সেটা সে জানে না। এদিকে পল্লবের ফোন সার্ভেলেন্সে বসে যেটা জানা গেছে সেটা হলো মঙ্গলবার সকাল 9:32 বিরাজ স্টেশনের কাছে পল্লবের ফোন সুইচড অফ হয়ে যায়, তারপর আর অন হয়নি। এটা জানার পর গতকাল বিকালে কল্লোল বলে আপনার কথা, বলে যে পুলিশ যেমন কাজ করছে করুক, সাথে আপনাকেও কেসটা দেখার কথা বলা হোক। বাড়ির সবাই একমত হয়েছে, তাই আমি ফোন করি আপনাকে। তখন আপনি আজ দুপুর 12 নাগাদ আমাকে আসতে বলেন। এই হলো গোটা ব্যাপারটা। আমরা চাই আপনি যথাশীঘ্রই সম্ভব পল্লবকে খুঁজে বার করুন।
1: আমি আপনাদের বাড়িতে একবার যেতে চাই, সবার সঙ্গে একটু কথা বলতে চাই।
0: বেশ তো, চলুন না আমার সাথে। এখন সবাই বাড়িতেই আছে, আজ দাদা কল্লোল বা আমি কেউই বেরোয়নি কাজে।
1: না না না, এখন যাব না, আগে আমি একবার থানায় যাব। এখন বাজে 1:15, আমি থানা ঘুরে এই 3টে নাগাদ যাচ্ছি আপনাদের বাড়িতে।
0: বেশ, তাই হোক।
2: সত্যব্রতর কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলেই বিদায় নিল অঞ্জন। আর ও বেরিয়ে যেতেই সত্যব্রত ফোনে ধরল বিরাজ থানার ওসি অয়ন মুখার্জিকে।
1: হ্যালো মিস্টার মুখার্জি, আমি সত্যব্রত রায়চৌধুরী বলছি।
3: হ্যাঁ স্যার, বলুন, কি সাহায্য করতে পারি আমি?
1: একটা কেস নিয়ে আপনার সাথে একটু কথা বলার ছিল। ভাবছিলাম এখন একবার থানায় যাব, আপনি কি ফ্রি আছেন?
3: হ্যাঁ হ্যাঁ স্যার, খুব একটা ব্যস্ত নেই, আপনি চলে আসতেই পারেন।
2: অয়নের কথা শুনে সত্যব্রত আর দেরি করল না, বেরিয়ে পড়ল অফিস থেকে। এরপর 20 মিনিটের মধ্যেই সে পৌঁছে গেল থানায়।
4: আসুন স্যার, আসুন। সেই কাটা হাতের কেসটার পরেই দেখা হলো আপনার সঙ্গে। তবে আপনার খবর কিন্তু আমি রেখেছি, আপনি তো পরপর কয়েকটা কেসের সমাধান করলেন, আর এখন নিউ কলোনির দিকে একটা অফিসও খুলেছেন, এটা শুনে কিন্তু আমি খুব খুশি হয়েছি স্যার।
1: ঠিকই শুনেছেন, ওই অফিস খোলার পর আরও 2 কেসের সমাধানও হলো। তবে এইগুলো এই বিরাজের নয়, একটা বটতলার আর দ্বিতীয়টা হচ্ছে কাদা গ্রামের। কিন্তু আজ একটা কেস এসেছে যেটা এই বিরাজেরই, সেটা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাইছিলাম।
4: কোন কেস স্যার?
1: সজল মৈত্রর ছেলে পল্লব মৈত্রর নির্দেশ হওয়ার কেসটা।
4: ও, ওরা আপনার কাছেও গিয়েছিল?
1: হ্যাঁ, সজল মৈত্রর ভাই অঞ্জন মৈত্র আজ বেলার দিকে এসেছিল আমার অফিসে।
4: বেশ তো স্যার, আবার তাহলে একসঙ্গে কাজ করার একটা সুযোগ এলো, আর আবার আপনার কাছ থেকে কিছু একটা শেখার সুযোগ পাবো আমি। এই ক্রাইম ব্রাঞ্চে থাকাকালীন আপনি যেসব কেস সমাধান করেছেন সেগুলো কিন্তু এখন আমাদের কাছে উদাহরণ। যাক সে কথা, আপনি বলুন স্যার যে কিভাবে এগোবেন বলে ভাবছেন।
1: আচ্ছা মিস্টার মুখার্জি, পল্লবের সেলফোন সার্ভেলেন্সে বসে কি জানতে পেরেছেন আপনারা?
4: স্যার, মঙ্গলবার সকাল 9:30 বিরাজ স্টেশনের কাছে পল্লববাবুর ফোনটা সুইচ অফ হয়ে যায়, তারপর কিন্তু আর সুইচ অন হয়নি। আর ওর লাস্ট লোকেশন ছিল ওই বিরাজ স্টেশন চত্বর। সেলফোনের কল ডিটেলসও বার করে নিয়েছি, তাতে সব সাধারণ কল, মানে কোনো কিছু প্যাটার্ন পাওয়া যায়নি বুঝলেন। কয়েকটা ক্রেডিট কার্ড বা লোন নেওয়ার জন্যে ফোন ছাড়া আর কোনো অচেনা নাম্বার থেকে ফোনও আসেনি, সব চেনাজানাদের থেকেই ফোন এসেছে বা গেছে।
1: মিস্টার মুখার্জি, পল্লবের কল রেকর্ড কি বলছে?

0: ওই বিরাজের যে কেসটায় আমরা একসঙ্গে কাজ করছিলাম, তাতে তো তুষারবাবু আমাদের সঙ্গে ছিল।
1: হ্যাঁ হ্যাঁ, মনে আছে, উনি তো আসবো স্যার।
2: সত্যব্রত কথা শেষ করতে পারল না। ওর কথার মাঝেই দরজা এসে দাঁড়িয়ে প্রশ্ন করল তুষারধর।
0: হ্যাঁ তুষারবাবু, আসুন। দেখুন, আর একটা কেসে সত্যব্রত স্যারের সঙ্গে আমাদের কাজ করার সুযোগ এসেছে।
2: অয়নের কথা শুনে একমুখ হেসে তুষার এগিয়ে এসে দাঁড়ালো সত্যব্রতর সামনে। তারপর প্রশ্ন করল,
3: স্যার ভালোবাসেন?
1: হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে।
0: তুষারবাবু, আপনি পল্লবের ফোনের কল ডিটেলসটা নিয়ে এসে একবার একটু দেখুন তো যে পাপিয়া মণ্ডলের নাম্বার থেকে পল্লবের ফোনে ফোন আসা যাওয়া করেছে কিনা।
3: ওকে স্যার, আমি এক্ষুনি দেখছি।
1: আপনারা আর কিছু কি জানতে পেরেছেন?
0: না স্যার, তেমন কিছু তো নয়। তবে আমরা আশা করছি যে মুক্তিপঞ্চে খুব শিগগিরই একটা কল আসবে, তাই দুজন লোককে রাখা হয়েছে মৈত্র বাড়িতে। তারা যন্ত্রপাতি নিয়ে একেবারে তৈরি হয়ে আছে। মুক্তিপণের কল এলে ওরা জায়গাটা ট্রেস করার চেষ্টা করবে, আর তারপরেই আমরা কাজটা শুরু করব স্যার।
1: সেনায় বুঝলাম মিস্টার মুখার্জি, কিন্তু যদি মুক্তিপঞ্চে কোনো ফোন না আসে সেক্ষেত্রে কি করবেন?
0: তখন অন্যভাবে ভাবার চেষ্টা করবো স্যার।
1: তাহলে সেটা এখন থেকে করুন, কারণ পল্লব নির্দেশ হয়েছে দুদিনের ওপর হয়ে গেল। তখনই কিন্তু মুক্তিপণের কল এসে যাওয়া উচিত ছিল। না, আমি বলছি না যে কল আসবে না, সেটা তো যে কোনো সময় আসতেই পারে। তবে আমাদের অন্য পথ ধরেও এগোনো শুরু করতে হবে, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে।
0: আপনি বলুন না স্যার, যে কিভাবে এগোনোর কথা ভাবছেন?
1: আমি ভাবছি মিস্টার মুখার্জি, যে একবার মৈত্রবাড়ির সবার সঙ্গে বিশদভাবে কথা বলবো। আচ্ছা, আপনার কি বাড়ির সবার সঙ্গে কথা বলা হয়ে গেছে?
0: না স্যার, সবার সাথে তো কথা বলা হয়নি। সজলবাবু, অঞ্জনবাবু, কল্লোলবাবু আর সহেলির সঙ্গে কথা হয়েছে আমার।
1: বেশ, তাহলে এখন একবার মৈত্রবাড়িতে যাওয়া যাক। চলুন, বাড়ির সবার সঙ্গে কথা বললে অনেক তথ্য জানা যেতে পারে, হয়তো এমন কোনো শত্রু কথাও জানা যেতে পারে যার হয়তো হাত রয়েছে পল্লবের এই নির্দেশের পেছনে। তাই বাড়ির সবার সঙ্গে কথা বলাটা খুব জরুরি।
0: হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন না। চলুন তাহলে যাওয়া যাক।
2: কথাটা বলেই উঠে দাঁড়ালো অয়ন। ঠিক এই রকম একটা সময় দরজায় এসে দাঁড়ালো তুষার।
3: স্যার আসতে পারি?
0: হ্যাঁ হ্যাঁ, আসুন তুষারবাবু। বলছি, কিছু পেলেন কল ডিটেলসে?
3: হ্যাঁ স্যার, পেয়েছি। পল্লবের ফোনে যে নাম্বারটা পাপিয়া নামে সেভ করা আছে, সেই নাম্বারের সঙ্গে পল্লবের নিয়মিত কথা হতো। কখনো 20 মিনিট কথা হতো, কখনো আধ ঘন্টা, আবার কখনো 1.25 ঘন্টা, এরকম।
1: তুষারবাবু নিখোঁজ হওয়ার দিন পল্লবের কার কার সঙ্গে কথা হয়েছিল সেটা একটু দেখুন তো। আর একটা কাজ করুন, ওই বিরাজ স্টেশন চত্বরে কটা CCTV ক্যামেরা আছে সেটা জানার চেষ্টা করুন। যদি পান তাহলে মঙ্গলবার সকালের ক্যামেরার ফুটেজ বার করে আনুন।
0: ঠিক আছে, আপনি এগুলো করুন, আর আমরা ততক্ষণে মৈত্রবাড়ি থেকে ঘুরে আসছি।
2: কথাগুলো বলে আর দাঁড়ালো না অয়ন, সত্যব্রতর সাথে বেরিয়ে পড়ল। এরপর প্রায় 3টে নাগাদ ওরা দুজন গিয়ে পৌঁছলো মৈত্র বাড়িতে। পৌঁছেই দেখল বাড়ির সবাই ওদের জন্যই অপেক্ষা করছে, তাই বৈঠকখানায় বসল সবাই। বসেই সত্যব্রত প্রশ্ন করল সজল মৈত্রকে।
1: আচ্ছা সজলবাবু, এই মুহূর্তে এমন কোনো শত্রুর কথা কি মনে হচ্ছে আপনার যে এটা ঘটিয়ে থাকতে পারে?
4: না, আমার তেমন কোনো শত্রু আছে বলে তো মনে পড়ছে না। কত মানুষের বিনামূল্যে চিকিৎসা করেছি আমি। এই বিরাজ আর আশেপাশের এলাকায় আমার যথেষ্ট সুনাম আছে।
1: বুঝলাম। আচ্ছা পল্লবাবুর তো একটা কনসালটেন্সি ফার্ম আছে, তাই না?
4: হ্যাঁ, এই তো বিরাজ স্টেশনের কাছেই। আমার 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে কল্লোল আমার মতোই ডাক্তার, আমার নার্সিংহোমটা এখন ওই দেখাশোনা করে, ছোট হলো পল্লব। ওর এসব ডাক্তারিতে কোনো আগ্রহ ছিল না, স্টেশনের কাছেই কনসালটেন্সি ফার্ম ওর। আর আমার মেয়ে পরমা একটা স্কুলে পড়ায়।
1: আচ্ছা, এবার বলুন তো পল্লবাবু রোজ অফিসে যান কিভাবে?
4: অটোতে। যদিও আমার বাড়িতে 3টে গাড়ি আছে, কিন্তু পল্লব অটোতেই যায় অফিসে। আসলে ও গাড়ি চালাতে পারে না, শিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর ভয়ে আর শেখেনি। আর ড্রাইভার নিয়েও যেতে চায় না, বলে এইটুকু তো পথ, তাই বাড়ির সামনে থেকে অটো ধরেও। তারপর স্টেশনের কাছে নেমে হেঁটে পৌঁছয় অফিসে। ওর অফিসটা একটা গলির মধ্যে, তাই অটো ঢুকতে পারে না, সেই কারণে স্টেশনের কাছে নেমে হেঁটে চলে যায়।
2: সজলের উত্তর শুনেই সত্যব্রত

0: ফিরল সুলক্ষণার দিকে।
1: যেদিন পল্লব নিখোঁজ হয়েছিল সেদিন বেলা ১২টা নাগাদ আপনি ওকে ফোন করেছিলেন, তাই তো?
2: হ্যাঁ করেছিলাম, কিন্তু ওর তো ফোন বন্ধ ছিল। তখন ভেবেছিলাম হয়তো ওর ফোনে চার্জ নেই কিংবা কোনো দরকারি মিটিং চলছে।
1: আচ্ছা, পাপিয়ার সঙ্গে যে বিয়ের পরেও সম্পর্ক রেখে চলছে পল্লব, সেটা আপনি কি জানতেন?
2: না, একেবারেই নয়। তবে সহেলির সঙ্গে যে ওর একটা দূরত্ব আছে সেটা আমি বুঝতে পারতাম।
0: সুলক্ষণার কথা শেষ হতেই এবার মধুমিতা বলে উঠল,
3: জানেন সত্যব্রতবাবু, মঙ্গলবার সকালে বেরোনোর সময় পল্লব আমায় বলে দিয়েছিল যে ছোটমা পায়েস বানিও, রাতে এসে খাবো। এখন কথাটা মনে পড়লে ভীষণ কষ্ট হচ্ছে।
1: আচ্ছা, আপনি অঞ্জনবাবুর স্ত্রী, তাই তো?
4: হ্যাঁ, ও আমার স্ত্রী মধুমিতা।
1: বেশ, তা মধুমিতা দেবী, পল্লবের মধ্যে ইদানিং কোনো অস্বাভাবিকতা দেখেছেন?
0: সত্যব্রতর প্রশ্ন শুনে মধুমিতা একবার তাকালো তার বড় জা সুলক্ষণার দিকে, তারপর বলল,
3: হ্যাঁ, পল্লব যেন একটু টেনশনে ছিল এই কদিন।
2: হ্যাঁ বা, আমারও তাই মনে হয়েছিল।
1: আপনারা দুজন তার কারণ জানার চেষ্টা করেননি পল্লবের কাছ থেকে?
2: না তো।
0: সত্যব্রত ফিরল কল্লোলের দিকে, প্রশ্ন করল,
1: হ্যাঁ কল্লোল, আপনার কি মনে হয় কি হয়ে থাকতে পারে পল্লবের সাথে?
5: আমার কোনো ধারণাই নেই স্যার। আমি নার্সিংহোম নিয়ে এত ব্যস্ত থাকি যে অন্য কোনো দিকে মন দিতে পারি না। পল্লবের সাথে কতদিন হলো ভালো করে কথা পর্যন্ত হয়নি আমার।
1: বুঝলাম, তা আপনার স্ত্রী নন্দিনীর কি বক্তব্য?
0: সত্যব্রতর প্রশ্ন শুনে নন্দিনী একটু চুপ করে থেকে বলল,
6: আমার মনে হয় সহেলির সাথে বিয়ে হওয়ার পর থেকেই পল্লব একটু টেনশনে ছিল।
1: আচ্ছা, সহেলিরও কি তাই মনে হয়?
7: পল্লবের মনে কি চলছিল আমার জানা নেই, কারণ ওর সাথে আমার সম্পর্কটা সেভাবে কখনো গড়েই ওঠেনি। ও বিয়ের পর আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল পাপিয়ার কথা। আমি ভেবেছিলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হয়নি। বেশ কয়েকবার আমার সামনেই পাপিয়ার ফোন ঢুকেছিল ওর ফোনে, তাই আমার মনে হয়েছিল যে ও পাপিয়ার সাথে কোথাও চলে গেছে।
0: সহেলির কথা শেষ হতেই উঠে দাঁড়ালো সত্যব্রত।
1: এখন এই পর্যন্তই থাক, পরে আরো কিছু জানার দরকার পড়লে আসবো। পল্লবের অফিসে কতজন কাজ করে?
8: ৫ জন।
1: ওদের ফোন নাম্বার পাওয়া যাবে?
2: হ্যাঁ, পল্লবের অ্যাসিস্ট্যান্ট রূপার ফোন নাম্বার আছে সহেলির কাছে।
1: মিস্টার মুখার্জি, আপনি চটপট নাম্বারটা নিয়ে নিন তো।
0: এরপর অয়ন নাম্বারটা নিতেই সত্যব্রত আর সে বেরিয়ে পড়ল মৈত্র বাড়ি থেকে। বেরিয়ে সোজা এসে পৌঁছল থানায়।
1: মিস্টার মুখার্জি, আপনি পল্লবের অ্যাসিস্ট্যান্ট রূপাকে একবার থানায় আসতে বলুন, সাথে ওই অফিসের আরো যে চারজন আছে তাদেরকেও আনতে বলুন। তবে আমার মনে হয় পাপিয়ার সঙ্গে আমাদের কথা বলাটা খুবই জরুরি।
0: সত্যব্রতর কথা মতোই কাজ করল অয়ন, তাতে সন্ধে প্রায় ৬টা নাগাদ থানায় এসে পৌঁছল রূপা এবং পল্লবের অফিসের বাকি চারজন। এসে রূপা নিজেই কথা শুরু করল, বলল,
9: স্যার কয়েকদিন হলো দেখছিলাম পল্লব স্যার একটু যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। দেখে আমি তো বুঝতে পারছিলাম যে ওনার ভেতর একটা টেনশন চলছিল, আর যে দুটো কাজ আমাদের চলছে তাতে যেন স্যার মনই দিতে পারছিলেন না।
10: বলছি যে কাজের জায়গায় তো অনেকেই শত্রু তৈরি হয়, তা পল্লবের কি ওরকম কোনো শত্রু ছিল?
9: না তো স্যার, আমরা তো আমাদের মতো কাজ করে যেতাম, কখনো কারোর সঙ্গে সমস্যা হয়নি, বরঞ্চ কতবার কোলাবোরেশনেও কাজ করেছি আমরা।
0: রূপার উত্তর শুনেই সত্যব্রত প্রশ্ন করল,
1: আচ্ছা পল্লব সোমবার অফিস থেকে কখন বেরিয়েছিল?
9: ওই স্যার রাত ৮টা নাগাদ, তারপর তো মঙ্গলবার উনি নিখোঁজ হয়ে যান।
1: আচ্ছা রূপা, সোমবার কোনো অন্যরকম কিছু কি খেয়াল করেছিলে তুমি?
9: না স্যার।
1: বেশ, তুমি আসতে পারো, তোমার অফিসের বাকি চারজনের সঙ্গে একবার কথা বলে নিই আমরা।
0: সত্যব্রতর কথা শুনে রূপা চলে গেল। এরপর পল্লবের অফিসের বাকি চারজনের সাথে কথা বলল সত্যব্রত আর অয়ন। তবে কাজের কোনো তথ্যই পেল না ওরা, তাই ওদেরও চলে যেতে বলল সত্যব্রত। আর তারপর পরই অয়নের ফোনে ফোন এলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হেমন্ত সোমের।
8: স্যার, গোল্ডেন পার্কের পাশে যে ঝোপটা আছে সেখানে একটা বডি পাওয়া গেছে, দেখে মনে হচ্ছে পল্লব মৈত্রের বডি। একেবারে ঠান্ডা হয়ে গেছে, প্রাণের কোনো চিহ্ন নেই।
10: আমরা আসছি এক্ষুনি, আর আপনি জায়গাটাকে সিল করুন, দেখবেন প্রমাণ যেন কোনো ট্যাম্পার না হয়।
0: কথাটা হেমন্তকে বলেই ফোন বন্ধ করে সত্যব্রতকে জানালো অয়ন। তারপর সময় নষ্ট না করে সত্যব্রত এবং সে বেরিয়ে পড়ল গোল্ডেন পার্কের উদ্দেশ্যে। যখন অকুস্থলে পৌঁছল পুলিশের জিপ, তখন জায়গাটায় অনেক লোকই জমা হয়েছে। সেই ভিড় সরিয়ে হেমন্ত সোম এবং দুজন কনস্টেবল অয়ন আর সত্যব্রতকে নিয়ে গেল বডির কাছে। পৌঁছেই অয়ন আর সত্যব্রতর বুঝতে অসুবিধে হল না যে ওটা পল্লবের মৃতদেহ। সত্যব্রত গিয়ে বসল বডির পাশে, তারপর খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখে বলল,
1: বুঝলেন মিস্টার মুখার্জি, পল্লবকে গলায় ফাঁসি দিয়ে মারা হয়েছে। গলার এই কালো দাগটা, এই যে কালো দাগটা দেখলেই বুঝতে পারবেন যে দড়িটা বেশ মোটা ছিল, সম্ভবত নাইলনের।
10: হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। আর ইশারা আর কিছু বুঝতে পারলেন আপনি?
1: মার্ডার কোনো অন্য জায়গায় করা হয়েছে, তারপর বডি নিয়ে সে এখানে ফেলে দিয়ে গেছে আততায়ী।
10: স্যার সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা স্যার বলছি, মানে ও স্যার ফরেন্সিক টিম এসে গেছে, আর ওদের কাজ হয়ে গেলেই আমি বডি পোস্টমর্টমে পাঠিয়ে দেবো। আর মৈত্রবাড়ি তো এখন খবরটা দিয়ে দেবো। এবার আপনি যদি চান তো ফিরে যেতে পারেন, রাতও তো অনেকটা হলো, আবার না হয় কাল সকাল থেকে বসা যাবে।
1: হ্যাঁ সেটাই ভালো হবে মিস্টার মুখার্জি, এর মাঝে ব্রেন একটু ভাবার সময় পাবে। আমি তাহলে আসছি।
0: কথাটা বলে সত্যব্রত ফিরে গেল বাড়িতে। কিন্তু এই রাতে ভালো করে ঘুম হল না সত্যব্রতর। সারাক্ষণ ওর মাথায় ঘুরতে লাগলো মৈত্র বাড়ির সদস্যদের কথা। ভাবল সকালে উঠেই একবার যাবে মৈত্র বাড়িতে। সেই মতো পরের দিন, মানে শুক্রবার সকাল 8টা নাগাদ সে গিয়ে পৌঁছল মৈত্র বাড়িতে। গিয়ে দেখল শোকে দুঃখে বাড়ির সবাই একেবারে স্তব্ধ হয়ে গেছে। তবে ওদের মধ্যে থেকে সত্যব্রতর একটু যেন আলাদা লাগলো সহেলিকে। সত্যব্রতকে দেখেই কান্নায় ভেঙে পড়ল সুলক্ষণা।
2: সত্যব্রত বাবু, গতকাল আপনি আসতে মনে হয়েছিল যে এবার আমার ছেলেকে ঠিক খুঁজে পাওয়া যাবে, কিন্তু সব তো শেষ হয়ে গেল। আর তো কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। তবে আমি অনুরোধ করব আপনাকে, আপনি আপনি খুনিকে খুঁজে বের করুন, খুনিকে আপনি খুঁজে বের করুন।
11: পল্লব খুব ভালো ছেলে ছিল সত্যব্রত বাবু, ওর এরকম পরিণতির কথা ভাবতেই পারছি না। আপনি প্লিজ যথাশীঘ্র সম্ভব বার করুন, কে এমন করলো?
1: আমি চেষ্টা করছি অঞ্জন বাবু, আপনি চিন্তা করবেন না।
0: কথাটা বলার প্রায় সাথে সাথেই ওর সেলফোনে ফোন এলো অয়নের।
12: স্যার আপনি কি আসছেন থানায়?
1: হ্যাঁ আসছি, মিনিট 10-15 মধ্যে পৌঁছে যাব।
0: সত্যব্রত থানার উদ্দেশ্যে রওনা দেবে এমন সময় এলো আরেকটি ফোন।
13: হ্যালো।
1: হ্যাঁ হ্যালো, কে বলছেন?
13: আপনি কি সত্যব্রত বাবু বলছেন?
1: হ্যাঁ বলছি, আপনি কে?
13: আমি পাপিয়া, পাপিয়া মণ্ডল। আপনি হয়তো আমার নাম শুনে থাকবেন।
1: ও হ্যাঁ, বলুন বলুন।
13: আপনার সঙ্গে একটু দেখা করা যায়?
1: বেশ, আমি এখন মৈত্রবাড়ির সামনেই আছি। আপনি একটা কাজ করুন, আপনি আধ ঘন্টার মধ্যে সামনের কফি শপটায় আসুন, আর এসে আমার সঙ্গে দেখা করুন।
0: খানিকক্ষণের মধ্যেই পাপিয়া উপস্থিত হলো কফি শপে।
13: নমস্কার, আমি পাপিয়া, আপনাকে ফোন করেছিলাম।
1: হ্যাঁ হ্যাঁ প্লিজ বসুন, বলুন আপনি কি বলতে চান, সবটা খুলে বলুন।
13: আমি জানি না আমি কতটা আপনাকে হেল্প করতে পারবো। আমি বুঝতেই পারছি না এমন কাজ যে কে করতে পারে। ওর কোনো শত্রু নেই, ও সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক জানেন।
1: দেখুন, আপনি প্লিজ ভেঙে পড়বেন না, আর তো কিছু করার নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। হ্যাঁ, আপনি কিন্তু সেই ব্যক্তিকে খুঁজে বার করতে আমাকে সাহায্য করতে পারেন, তাই আপনার সাহায্যটা আমাদের খুব দরকার। আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন তো, ওনার মধ্যে এই কদিনে কিছু দেখেছিলেন কি যেটা অস্বাভাবিক?
13: দেখুন, সেভাবে তো আমি বলতে পারছি না, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, ও ভীষণ টেনশন করতো জানেন, মানে ইদানিং হঠাৎ করে মানে টেন্স লাগতো ওকে ভীষণ। আমি ওকে কতবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে কি হয়েছে, আমার থেকে লুকিয়েও না অন্তত, কিন্তু ও কিছুই বলতো না। আমি আমি সত্যি জানি না এটা এটা আমার সঙ্গে কেন হলো। আপনি তো জানেন যে ওর বিয়ে হয়ে গেছিল, আসলে আমাদের সম্পর্কটা না ওর বাড়িতে ঠিক মেনে নেয়নি, ওদের পছন্দ মতো মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। এবার ও স্ত্রীর যদি কোনো রকম ওর উপর ক্ষোভ থাকে না, মানে যদি ওর এই আমাদের সম্পর্কটা আছে বলে রাগ থেকে থাকে, আমি আমি জানি যে সেটাই স্বাভাবিক, ওর রাগ হবেই, আমি ওর দিকটা বুঝি। জানেন স্যার, আমি পল্লবকে অনেকবার বলেছিলাম যে তুমি সম্পর্কটা শেষ করে দাও, আমাদের সম্পর্কটা ঠিক নয়, কিন্তু ও বুঝেছিল জানেন, ও বলেছিল যে আমাদের মধ্যে তাহলে বন্ধুত্বটাই বাঁচিয়ে রাখবে। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বই ছিল ইদানিং, কিন্তু এই কাজটা যদি সহেলি করে থাকে তাহলে আমি ওকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন নয়।
1: আপনি প্লিজ শান্ত হন, শান্ত হন, এই জলটা খান তো, এনে খান। দেখুন, সেটা তো আমাদের কাজ, আমরা সে ব্যক্তিকে খুঁজে বার করবই, কিন্তু এমন কিছু যেটা আপনার মনে হয়েছে স্বাভাবিক নয় সেরকম কিছু কি জানেন?
13: একটা জিনিস জানেন, ওনার পরিবারকে খুব ভালোবাসত, ওদের যৌথ পরিবার, ও খালি বলতো যে আজকালকার দিনে যৌথ পরিবার প্রায় দেখাই যায় না, কিন্তু ইদানিং জানেন ও পরিবার সম্পর্কে খুব একটা কথা বলতো না, মানে বলতে চাইতো না, ওর ফ্যামিলির কথা তুললেই ও যেন কেমন হয়ে যেত, বলতো ভালো লাগছে না, পরিবার নিয়ে কোনো কথা বলো না।
1: পরিবার পরিবার নিয়ে কেন কথা বলতে চাইতো না? আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন তো পাপিয়া।
13: আমি সত্যি জানি না, মানে জানলে কেন আপনাদেরকে বলবো না, আমি আমি অনেক ভাবার চেষ্টা করেছি, কিন্তু সত্যি সত্যি আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমার আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না।
1: ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আমাকে একবার থানায় যেতে হবে, আমি বরং উঠি। নমস্কার।
0: কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেল থানায়, তারপর সোজা গিয়ে ঢুকলো অয়নের চেম্বারে, গিয়ে দেখলো অয়ন আর সাব ইন্সপেক্টর তুষার ধর দুজনেই রয়েছে ঘরে।
10: আসুন স্যার, আপনার জন্য অপেক্ষা করছিলাম, আমি সকালে মৈত্র বাড়িতে গিয়েছিলাম বুঝলেন, ওদের আশ্বাস দিয়ে এসেছি যে যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা খুনিকে ধরার চেষ্টা করব।
1: আমি ওখান থেকেই আসছি, তা পল্লবের পোস্টমর্টম রিপোর্ট কি আজ সন্ধ্যের মধ্যে এসে যাবে?
10: এসে তো যাওয়াই উচিত স্যার, আর যদি একান্তই না আসে তাহলে কাল সকালে এসেই যাবে।
12: স্যার, গতকাল আপনি যা ইনফরমেশন জোগাড় করতে বলেছিলেন সেগুলো জোগাড় হয়ে গেছে।
1: বেশ, তা কি জানতে পেরেছেন তুষারবাবু?
12: মঙ্গলবার সকালে স্যার পল্লবের ফোনে কোনো ফোন আসেনি, এমনকি ওর ফোন থেকে কোনো ফোন যায়ও নি। সকাল 9:32 নাগাদ ওর ফোন সুইচ অফ হয়ে গেছে। এ তো গেল ফোনের কথা, এবার আসছি সিসিটিভির কথায়। স্টেশন চত্বরটা পুরো খুঁজে আমি 3টে সিসিটিভি ক্যামেরা পেয়েছি, একটা রাস্তার মোড়ে লাগানো আছে, আর বাকি দুটো দোকানের বাইরে, একটা ফোনের দোকানের বাইরে লাগানো আছে, আর একটা জেন্টস পার্লারের বাইরে। স্টেশন চত্বরের বাকি সব দোকানই ছোট ছোট, এই দুটো দোকানই একটু বড় স্যার, তাই এই দুটো দোকানের বাইরেই সিসিটিভি ক্যামেরা পেয়েছি। এই 3টে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমি বার করে এনেছি, তবে এখনো দেখা হয়নি সবকটা।
1: গুড জব, তা সেগুলো এবার চটপট দেখার ব্যবস্থা করুন।
12: ওকে স্যার, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি, আর কিছু পেলে আপনাকে জানাচ্ছি।
1: না না তুষারবাবু, আপনাকে একা দেখতে হবে না, আমরাও ফুটেজটা দেখব, আপনি এখানে চালানোর ব্যবস্থা করুন।
0: সত্যব্রতর কথার পর অয়নের ল্যাপটপেই লাগানো হলো একের পর এক পেন ড্রাইভ। প্রথম লাগানো হলো রাস্তার মোড়ের ক্যামেরার ফুটেজ। সেখানে মঙ্গলবার সকাল 9:18 দেখা গেল পল্লবকে। সে একটা অটো থেকে নেমে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে স্টেশন রোড দিয়ে। তারপর এক সময় রাস্তাটা একটু বাঁ দিকে ঘুরতে আর তাকে দেখা গেল না। তাই তুষার ওই পেনড্রাইভটা খুলে নিয়ে লাগালো দ্বিতীয় পেনড্রাইভটা। এতে ফোনের দোকানের বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, কিন্তু এটাতে পল্লবের একটা ঝলক দেখা গেল মাত্র। তাই এই পেনড্রাইভটা সরিয়ে তুষার তৃতীয় পেনড্রাইভটা লাগালো ল্যাপটপে। এতে আছে জেন্স পার্লারের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এই ফুটেজে দেখা গেল যে দোকানের সামনে দিয়ে যখন পল্লব হেঁটে যাচ্ছিল তখন ওর পাশে এসে দাঁড়িয়েছিল একটা জিপ। সেই জিপের চালকের সাথে দাঁড়িয়ে মিনিট কয়েক মতো কথা বলার পর পল্লব গিয়ে উঠেছিল জিপে। এরপরও জিপটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছিল ওই জায়গায়। সেই সময় জিপের ভেতর কি চলছিল সেটা বোঝা যাচ্ছিল না ফুটেজ দেখে, কারণ গাড়ির সবকটা জানলা ছিল বন্ধ। তারপর এক সময়ে জিপটা সামান্য একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো এবং জানলা খুলে চালক কিছু একটা রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল।
1: মিস্টার মুখার্জি, রাস্তার পাশের ওই ঝোপঝাড়টাতে সার্চের ব্যবস্থা করুন। আমার মনে হচ্ছে পল্লবের সেলফোনটা ওখানেই পাওয়া যাবে।
10: আমি এক্ষুনি ব্যবস্থা করছি স্যার, কিন্তু ফুটেজ দেখে গাড়ির নাম্বার একেবারেই বোঝা যাচ্ছে না। এবার আমরা বুঝবো কি করে যে মঙ্গলবার সকালে কার সঙ্গে পল্লব গিয়েছিল?
1: গাড়িটা XUV500, সেটা বোঝা যাচ্ছে। গাড়ির রং কালো আর গাড়ির সামনের কাছে কমলা রঙের স্টিকার লাগানো আছে। আপনি এই বিরাজের মধ্যে যত গ্যারাজ আছে সেখানে খোঁজ করুন তো, ঠিক জানতে পেরে যাবেন কার গাড়ি।
10: একদম একদম, আমি এক্ষুনি তল্লাশি শুরু করে দিচ্ছি স্যার।
0: কথাটা বলেই টেবিলে রাখা বেলটা বাজালো অয়ন। সঙ্গে সঙ্গে একজন পুলিশকর্মী এসে দাঁড়ালো দরজায়।
10: হেমন্তবাবুকে পাঠান ইমিডিয়েটলি।
0: ডাক পেয়ে হেমন্ত সোম এসে ঢুকলো অয়নের চেম্বারে। ঢুকতেই অয়ন হেমন্ত এবং তুষারকে যাবতীয় নির্দেশ দিয়ে দিল। আর নির্দেশ পেতেই ওরা দুজন দুটো দল নিয়ে বেরিয়ে পড়ল। এক ঘন্টা কাটতে না কাটতেই খবর এলো অয়নের কাছে যে স্টেশন রোডের পাশের ঝোপের মধ্যে একটা সেলফোন পাওয়া গেছে। এবং ঘন্টা তিন পরেই খবর এলো যে বিরাজের পাটিপল্লির একটা গ্যারাজে কমলা রঙের স্টিকার লাগানো কালো গাড়িটা বার কয়েক এসেছে। গাড়ির মালিকের নাম রঞ্জিত কর, থাকে পাটিপল্লিতেই।
1: এই রঞ্জিত করকে তুলে আনুন থানায়। গাড়ির জানলা খুলে যখন চালক সেলফোনটা ফেলেছিল ঝোপের মধ্যে তখন তাকে দেখা গিয়েছিল, সেটা রঞ্জিত কর কিনা একবার দেখতে হবে।
0: সত্যব্রতর কথা মতো রঞ্জিত করকে সন্ধ্যের মধ্যেই থানায় নিয়ে এলো পুলিশ। আসতেই অয়ন আর সত্যব্রতর বুঝতে অসুবিধে হলো না যে রঞ্জিতই মঙ্গলবার গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছিল পল্লবের পাশে এবং তাকে গাড়িতে তুলে বেরিয়ে গিয়েছিল। তাই শুরু হলো জেরা। কিন্তু রঞ্জিত ভাঙল না। সে একভাবে বলে গেল যে সে কিছুই করেনি। অগত্যা সিসিটিভি ফুটেজটাকে তার সামনে তুলে ধরল অয়ন। দেখে রীতিমতো থতমত খেয়ে গেল রঞ্জিত। অবস্থা বুঝে চাপ বাড়াল অয়ন। সেই চাপ যখন একটা সীমা অবধি পৌঁছল তখন আর দাঁড়াতে পারল না রঞ্জিত। স্বীকার করল, বলল,
14: হ্যাঁ আমি আর ঝন্টু মিলেই পল্লবকে মেরেছি। আসলে ওই মঙ্গলবার সকালে স্টেশনের সামনের রাস্তায় আমি পল্লবকে দাঁড় করিয়ে বলেছিলাম যে পাপিয়াওয়ার জন্য এক জায়গায় অপেক্ষা করছে, ও যেন আমার সাথে যায়। শুনে পল্লব পাপিয়াকে ফোন করতে গিয়েছিল, তখন আমি বাধা দিয়ে বলেছিলাম যে পাপিয়ার ফোন ওর বাবা কেড়ে নিয়েছে, ওরা দুজন যাতে মেলামেশা করতে না পারে তাই ফোনটা পাপিয়ার কাছ থেকে ওর বাবা নিয়ে নিয়েছে। শুনে অবশ্য পল্লব আমার গাড়িতে উঠে বসেছিল। আমার গাড়ির পেছনের সিটের নিচে লুকিয়ে বসেছিল ঝন্টু। আর তখন ওই পল্লব গাড়িতে উঠে বসতেই সে ক্লোরোফর্ম দেওয়া ওই রুমাল তার নাকে চেপে ধরেছিল, তাতে পল্লব জ্ঞান হারিয়ে ফেলেছিল। তখন আমি ওই পল্লবের ফোনটা ওর কাছ থেকে নিয়ে সুইচ অফ করে বাইরের ঝোপে ফেলে দিয়েছিলাম, যাতে আমাদের কেউ ট্রেস করতে না পারে। তারপর ওকে নিয়ে ঝন্টুর বাড়িতে পৌঁছেছিলাম। ঝন্টুর বাড়ি ওই গোল্ডেন পার্কের কাছেই। আমাদের প্ল্যান ছিল যে বৃহস্পতিবার পল্লবকে মেরে আমরা গোল্ডেন পার্কে ফেলে আসব, কারণ গোল্ডেন পার্কের কাছেই যেসব দোকান আছে সেগুলো বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই ওই জায়গাটা বেশ নিস্তব্ধ হয়ে থাকে। কিন্তু পল্লব এত ঝামেলা করতে শুরু করেছিল যে আমরা বাধ্য হয়ে ওকে বুধবার রাতেই মেরে ফেলি। তারপর বৃহস্পতিবার সন্ধ্যের পর ওর বডি গিয়ে ফেলে আসি গোল্ডেন পার্কে।
1: ওর উপর কিসে রাগ ছিল তোমার?
14: না না, কোনো রাগই ছিল না।
1: তাহলে পল্লবকে মারলে কেন?
14: মারার জন্য টাকা পেয়েছিলাম তাই।
4: পল্লবকে মারার জন্য টাকাটা কে দিয়েছিল তোমাদের?
14: সহেলে ম্যাডাম।
4: ওর স্ত্রী সহেলে মিত্র?
1: কত টাকা?
14: 5,00,000 টাকা ক্যাশে দিয়েছে।
4: আচ্ছা, কোথায় আর কবে দিয়েছে?
14: কবে মানে ওই আজ তো 10ই ফেব্রুয়ারি, আর সহেলি ম্যাডাম 1লা ফেব্রুয়ারি টাকা দিয়েছিল আমাকে। আমরা মিলেনিয়াম মলে দেখা করেছিলাম।
0: রঞ্জিতের কথা শেষ হতেই অয়ন ফিরল সত্যব্রতর দিকে, বলল,
4: স্যার এবার তো তাহলে সহেলিকে অ্যারেস্ট করতে হবে। আমি এক্ষুনি টিম নিয়ে বেরোচ্ছি, আর সাথে আরেকটা টিমকে পাঠাচ্ছি ঝন্টুকে তুলতে।
1: হ্যাঁ যান মিস্টার মুখার্জি, তবে তুষারবাবুকে দুটো কাজ দিয়ে যান। এক, মিলেনিয়াম মলের এন্ট্রান্স এবং ভেতরে যত সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার 1লা ফেব্রুয়ারির ফুটেজটা বার করতে বলুন, আর সহেলির সেলফোনের গত 3 মাসের কল লিস্ট এবং কল লোকেশন বার করতে বলুন।
4: ওকে স্যার, আমি বলে যাচ্ছি তুষারবাবুকে। আচ্ছা, আপনি কি অপেক্ষা করবেন স্যার নাকি চলে যাবেন?
1: অপেক্ষা করবো মিস্টার মুখার্জি, আমি সহেলির মুখ থেকে সব কিছু শুনতে চাই।
4: আচ্ছা স্যার, আপনি তাহলে একটু অপেক্ষা করুন, আমরা আসছি, ঠিক আছে?
0: কথাটা বলেই একজন মহিলা পুলিশকর্মী এবং আরও 2 জন পুলিশকর্মী নিয়ে বেরিয়ে পড়ল অরুণ। তারপর ঘণ্টাখানেকের মধ্যেই সহেলিকে অ্যারেস্ট করে নিয়ে ফিরে এলো থানায়। এনেই ওকে বসানো হলো জেরার জন্যে। সেই জেরায় বসে কাঁদতে কাঁদতে সহেলি বলল,
15: বিশ্বাস করুন স্যার, আমি পল্লবকে খুন করার জন্য কাউকে টাকা দিইনি। আমাকে মিথ্যে বাসানো হচ্ছে স্যার। হ্যাঁ, এটা সত্যি যে পল্লবের সাথে আমার ভালো সম্পর্ক ছিল না, এটাও ঠিক যে ওর ওপর আমার একটা রাগ ছিল। কারণ ও পাপিয়াকে যখন ভালোই বাসত তখন আমাকে বিয়ে করলো কেন? কিন্তু ওকে মারার কথা আমি কখনোই ভাবিনি স্যার, কখনো ভাবিনি।
1: যে পল্লবকে খুন করেছে মানে রঞ্জিত, যে সে বলেছে যে আপনি তাকে ক্যাশে 5,00,000 টাকা দিয়েছেন?
15: মিথ্যে কথা, আমি কাউকে কোনো টাকা দিইনি।
1: আপনি 1লা ফেব্রুয়ারি মিলেনিয়াম মলে গিয়েছিলেন?
15: মিলেনিয়াম মল? মিলেনিয়াম, হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম। আসলে একজনের কাছ থেকে ফোন পেয়ে আমি সেখানে গিয়েছিলাম।
1: কে ফোন করেছিল আপনাকে?
15: জানি না, সেদিন একটা ল্যান্ড ফোন থেকে ফোন এসেছিল আমার ফোনে। ফোন তুলতেই একজন লোক বলেছিল যে মলের 3তলার ফুডকোর্টে আমার বাবার সাথে নাকি পল্লবের তুমুল ঝগড়া চলছে, পাপিয়াও নাকি আছে সেখানে, তাই আমি যেন চটপট পৌঁছই সেখানে। শুনে আমার মনে হয়েছিল যে পল্লবের সাথে পাপিয়াকে দেখে হয়তো বাবা মেজাজ ঠিক রাখতে পারেননি। আমি আমার বাবা মাকে পাপিয়ার কথা আগেই জানিয়েছিলাম, তাই আমি এতটুকু সময় নষ্ট না করে পৌঁছলাম মলে। কিন্তু 3তলার ফুডকোর্টে গিয়ে কাউকে দেখতে পাইনি, না পল্লব পাপিয়া ছিল আর না আমার বাবা ছিল। আমি দেখেই ফিরে এসেছিলাম। তারপর বাবাকে জিজ্ঞেস করতে বাবা বলেছিল যে সেদিন বাবা মিলেনিয়াম মলে যায়নি। তখন বুঝেছিলাম যে কেউ আমার সাথে তামাশা করেছে।
10: কেন এইসব মিথ্যে গল্প ভাঁজছেন ম্যাডাম? এখন আর এসবে কাজ হবে না। তার থেকে বরং স্বীকার করে নিন যে পল্লবকে আপনি খুনটা করিয়েছেন।
7: না স্যার, আমি করাইনি, বিশ্বাস করুন আমি করাইনি। জানেন, আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব পল্লব থেকে আইনত আলাদা হয়ে যাব। এত সহজ পথ আমার কাছে থাকতে আমি আমি কেন পল্লবকে খুন করতে যাব বলুন, কেন করব?
10: রাগ, বুঝলেন, রাগ। রাগের কারণে মানুষ এমন অনেক কাজই করে। আর আপনি তো একটু আগেই স্বীকার করলেন যে আপনার পল্লবের উপর রাগ ছিল।
7: হ্যাঁ ছিল, ছিল, কিন্তু কিন্তু এখানে তো কারোর দোষ ছিল না স্যার। পল্লব তো এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেছিল আমাকে, আর ও কিন্তু আমায় শুরুতে সবটাই জানিয়ে দিয়েছিল, কখনো খারাপ ব্যবহারও করেনি।
10: থাক ম্যাডাম, আর তর্ক করে সব লাভ হবে না, সত্যিটা ধরা পড়ে গেছে। আজ নয় তো কাল আপনাকে তো স্বীকার করতেই হবে। প্রমাণ আছে আপনার বিরুদ্ধে, চিন্তা নেই। রঞ্জিত বলেছে যে 1 ফেব্রুয়ারি মিলেনিয়াম মলে আপনি গিয়েছিলেন ওকে টাকা দিতে, আর আপনি এটাও নিজে স্বীকার করেছেন যে 1 ফেব্রুয়ারি আপনি মিলেনিয়াম মলে গিয়েছিলেন। ওখানকার সিসিটিভি ক্যামেরা এবং আপনার সেলফোনের লোকেশন তার প্রমাণ দিয়ে দেবে। আর আপনি যা গল্প ফাঁদলেন, আপনার বাবার পল্লবের ঝগড়ার সেসব ধোপে টিকবে না। যাকে, আজ রাতটা ঠান্ডা মাথায় ভাবার সময় দিলাম আপনাকে, কাল সকালে কনফেস করুন নিজের দোষটা, তাতে আপনারই সুবিধা হবে। চলুন স্যার, যাওয়া যাক, রাত তো অনেকটাই হলো।
0: অয়নের কথা মতো সত্যব্রত চুপচাপ বেরিয়ে এলো জেরা যেখানে চলছিল সেখান থেকে। এসেই অয়ন খুশি হয়ে বলল,
10: স্যার তাহলে আবার একটা কেস আমরা একসঙ্গে সলভ করলাম, আর আগের বারের চেয়ে এবার কিন্তু অনেকটা কম সময় লেগেছে। আজ কিন্তু বেশ শান্তি পাচ্ছি স্যার আমি।
1: কিন্তু আমি শান্তি পাচ্ছি না মিস্টার মুখার্জি। আমার মনে হচ্ছে না সহেলি দোষী, কোথাও মনে হচ্ছে ওকে ফাঁসানো হয়েছে।
0: সত্যব্রতর কথা শুনে অয়ন থতমত খেয়ে একটু দাঁড়িয়ে রইল, তারপর ঢোঁকিলে বলল,
10: হ্যাঁ, মানে আপনার আপনার কেন এমন মনে হচ্ছে স্যার, মানে সহেলি ছাড়া আর কার কাছে খুন করার মোটিভ আছে?
1: সেটাই তো জানতে হবে। রঞ্জিতর বয়ান এত তাড়াতাড়ি বদলাবে না, তাই আমাদেরই খুঁজে বার করতে হবে।
10: কিভাবে স্যার?
1: সহেলির সেলফোনের ডিটেলস আর মিলেনিয়াম মলের এন্ট্রান্স এবং ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ, এগুলো আগে আসুক, আমি তারপর দেখছি। আপনি ভাবুন না মিস্টার মুখার্জি, সহেলি এতগুলো টাকা খরচ করে পল্লবকে খুন করিয়ে কি পাবে? বরং পল্লবের থেকে আইনত আলাদা হয়ে যাওয়াটা ওর পক্ষে বেশি লাভজনক হতো না? আর তাও ধরে নিলাম যে রাগের মাথায় ও এটা করেছে, তাহলে কি ওর পাপিয়াকে খুন করানো উচিত ছিল না? ওভাবেও তো পল্লবকে কষ্ট দিতে পারত, আর রাস্তার কাঁটাকেও সরিয়ে ফেলতে পারত। পল্লবকে কেন খুন করাতে যাবে ও? যে প্ল্যানটা করেছে সে বড় কাঁচা কাজ করেছে। আচ্ছা আসছি আমি।
0: কথাটা বলে আর দাঁড়ালো না সত্যব্রত, হন হন করে এগিয়ে গেল। তাই অয়নও বাড়ির পথ ধরল। তবে সত্যব্রতর কথাগুলো ওর মাথায় ঘুরতেই থাকল। পরের দিন মানে শনিবার সকালে যখন সত্যব্রত এসে পৌঁছল থানায়, তখন দেখল অয়ন তার জন্যই অপেক্ষা করছে। তাই ও চেম্বারে ঢোকার পরপরই আলোচনা শুরু হল। প্রথমেই বলল অয়ন,
10: স্যার পল্লবের পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে, আর সহেলির সেলফোনের ডিটেলস এবং মিলেনিয়াম মলের সবকটা সিসিটিভির ফুটেজও এখন আমাদের কাছে এসে গেছে।
1: গুড জব। তাহলে এক এক করে বলে ফেলুন কি কি পেলেন।
10: প্রথমে পোস্টমর্টম রিপোর্টের কথা আসছে স্যার। পল্লবকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে গত বুধবার, মানে 8 ফেব্রুয়ারি সন্ধে 6:30 থেকে 7:30 মধ্যেও মারা গেছে। আর এবার আসি মিলেনিয়াম মলের সিসিটিভি ক্যামেরার কথায়। স্যার অনেকগুলো পেনড্রাইভ এসে পৌঁছেছে আমাদের হাতে, সেগুলো সবকটি আমরা দেখেছি। তাতে যেটা পেয়েছি সেটা হলো যে 1 ফেব্রুয়ারি বিকেল 5:45 নাগাদ মলে ঢুকেছিল রঞ্জিত, আর সন্ধে 6:10 সহেলি ঢুকেছিল মলে। রঞ্জিত,
1: এক মিনিট মিস্টার মুখার্জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো সহেলি যখন মলে ঢুকেছিল ওর সাথে কি কোনো ম্যাগ জাতীয় কিছু ছিল?
0: সত্যব্রতর প্রশ্ন শুনে একটু ভেবে নিয়ে অয়ন বলল,
10: না স্যার, উনি খালি হাতেই ছিলেন।
1: তাহলে 5 লাখ ক্যাশ কিভাবে নিয়ে গিয়েছিল সহেলি? ওটা নিয়ে যেতে হলে একটা ব্যাগ তো লাগতোই। মিলছে না, রঞ্জিতের কথা মিলছে না
10: স্যার, আরো অনেক কিছুই তো মিলছে না। আপনি গতকাল ঠিকই বলেছিলেন, সহেলিকেই ফ্রেম করা হচ্ছে মনে হয়, কারণ মলে ঢুকেই সহেলি চলে গিয়েছিল 3 তলায়। সেখানকার ফুড কোর্টে বার কয়েক চক্কর লাগিয়ে দুজনের সাথে কথা বলে 6:30 নাগাদ বেরিয়ে এসেছিল মল থেকে। আর রঞ্জিত মলে ঢুকেই গিয়ে পৌঁছেছিল একটা জামা কাপড়ের দোকানে, সেখানে 1 ঘন্টা মতো কাটিয়ে 7:10 বেরিয়ে এসেছিল মল থেকে। সবকটা ফুটেজ দেখে একেবারে পরিষ্কার যে সহেলির সঙ্গে রঞ্জিতের কিন্তু কোথাও দেখাই হয়নি স্যার।
1: সহেলি আর রঞ্জিতের ফোনের লোকেশন এক জায়গায় রাখার চেষ্টাটা ভালোই হয়েছে। ওরা ভেবেছে যে রঞ্জিত আর সহেলির ফোনের লোকেশন যদি চেক করে পুলিশ, তাহলে দেখবে দুজনেই মিলেনিয়াম মলে ছিল। যাকে মিস্টার মুখার্জি, আমার এখন দরকার সহেলির ফোনে যে ল্যান্ড ফোন থেকে ফোনটা এসেছিল তার ঠিকানা।
10: স্যার, 1 ফেব্রুয়ারি বিকেল 5:20 নাগাদ একটা ল্যান্ড ফোন থেকে কল এসেছিল সহেলির ফোনে। আমি হেমন্তবাবুকে এক্ষুনি খোঁজ করতে বলছি স্যার।
0: এরপর ঘন্টা খানেকও কাটল না, জানা গেল মিলেনিয়াম মল থেকে 20 মিনিট দূরের একটা ফোন বুথ থেকে কলটা গিয়েছিল সহেলির ফোনে। জেনেই সত্যব্রত বলল,
1: মিস্টার মুখার্জি চলুন ওই বুথে যাওয়া যাক।
16: স্যার, কিছু কি হয়েছে?
10: না তেমন কিছু নয়, তোমার বুথ থেকে একজন ফোন করেছিল, তার খোঁজে এসেছি আমরা। তুমি আমাদের 1 ফেব্রুয়ারির একটু সিসিটিভি ফুটেজটা দেখাও তো।
16: কার ফুটেজ দেখাবো স্যার?
10: আরে কার আবার দেখাবে, তোমার দোকানে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে তার ফুটেজ দেখাবে।
16: ক্যামেরাটা 15 দিন হলো খারাপ হয়ে পড়ে আছে স্যার।
0: ছেলেটার কথা শুনেই সত্যব্রত দোকান থেকে বেরিয়ে এসে এপাশ ওপাশ তাকালো, তারপর অয়নকে ডেকে বলল,
1: পাশের শাড়ির দোকানে বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে সেটার ফুটেজ একটু চেক করুন তো মিস্টার মুখার্জি। আমার আন্দাজ ফোন বুথে যে ঢুকবে তাকেই দেখা যাবে ওই ফুটেজে।
10: কিন্তু স্যার, এটা দেখি বা কি করবেন আপনি? মানে নয় ঝন্টুকে আর না হয় রঞ্জিতকে দেখা যাবে ফুটেজে, তাতে আমাদের লাভটা কি হবে?
1: আমি জানি মিস্টার মুখার্জি, হয়তো লাভ কিছুই হবে না, তবু একবার চেক করতে চাইছি আর কি। এটা দেখে নেওয়ার পর আমরা মৈত্রবাড়ির সব সদস্যদের ওপর মনোনিবেশ করব, ওদের সবার সেলফোনের ডিটেলস বার করে দেখব। আমার আন্দাজ পরিবারেরই কেউ পল্লবের সুপারি দিয়েছিল, ফ্রেম করার চেষ্টা করেছে সহেলিকে। চাকি, আপনি ফুটেজটা বার করুন।
0: সত্যব্রতর কথা মতো অয়ন আর তুষার গিয়ে শাড়ির দোকানের বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা আছে তার ফুটেজ বের করল। করতেই দেখা গেল বিকেল 5:15 নাগাদ রঞ্জিত ফোন বুথের বাইরে দাঁড়িয়ে আছে, তারপর এক সময় দোকানের ভেতর ঢুকে গেল সে, এবং মিনিট কয়েক পর বেরিয়ে এসে চলে গেল। দেখে অয়ন সত্যব্রতকে বলল,
10: স্যার, যেটা আন্দাজ করেছিলাম আমরা সেটাই পেলাম।
1: না মিস্টার মুখার্জি, সেটা পাইনি। আপনি ভালো করে ফুটেজটা দেখলে বুঝতে পারবেন যে বুথের বাইরে যখন রঞ্জিত দাঁড়িয়েছিল তখন ওর পাশে দাঁড়িয়েছিল পল্লবের বাবা সজল মৈত্র। তারপর রঞ্জিত ফোন করতে বুথে ঢুকে গেলে সে চুপ করে দাঁড়িয়েছিল, এবং বুথ থেকে বেরিয়ে রঞ্জিত তাকে কিছু একটা বলে চলে গেল ওখান থেকে, আর সজল মৈত্র অন্য একটা রাস্তা ধরে এগোতে শুরু করল, তাই না?
0: সত্যব্রতর কথা শুনে অয়ন আর তুষার একটু থতমত খেয়ে দাঁড়িয়ে রইল, তারপর আবার ফুটেজটা চালালো। দেখল যে সত্যব্রত যেটা বলছে সেটা একেবারে ঠিক, তাই উত্তেজিত হয়ে বলল,
10: তাহলে কি স্যার মাস্টার প্ল্যানটা এনারই?
1: মনে তো তাই হচ্ছে, তবে কারণটা বুঝতে পারছি না। কেন একজন বাবা তার ছেলেকে খুন করার জন্য ভাড়াতে খুনিদের আনলো, এটা তো মাথায় ঢুকছে না। মিস্টার মুখার্জি চলুন ওনাকে জিজ্ঞেস করা যাক।
10: কিন্তু স্যার, উনি কি স্বীকার করবেন? মানে সেভাবে তো কোনো প্রমাণ নেই, আর উনি তো এই বিরাজের একজন নাম করা মানুষ, তাই চট করে তো ওনাকে আমি ধরেও আনতে পারবো না।
1: ওনাকে শুধু একটু মিথ্যে বলতে হবে, চলুন না দেখা যাক কি হয়।

0: যখন মৈত্র বাড়িতে পৌঁছল সত্যব্রত, অয়ন আর তুষার তখন দেখল বাড়িতে অনেক লোকজন। শুক্রবার রাতেই পল্লবকে দাহ করা হয়েছিল, তাই অনেক আত্মীয় স্বজন আছেন বাড়িতে। এদিকে ওদের দেখেই এগিয়ে এলো অঞ্জন, বলল,
1: সহেলি স্বীকারোক্তি দিল?
2: না অঞ্জনবাবু, সহেলি পল্লবকে খুন করেনি, করেছে অন্য একজন। কে? সব জানতে পারবেন, তবে সবার আগে বাড়ির সবাইকে বৈঠকখানায় জড়ো হতে বলুন।
0: সত্যব্রতর কথা মতো মিনিটে দশের মধ্যেই মৈত্র বাড়ির সবাই এবং যেসব আত্মীয় স্বজন ছিল তারা এসে জড়ো হলো বৈঠকখানায়। হতেই কথা শুরু করল সত্যব্রত।
2: রঞ্জিত এবং ঝন্টুকে গতরাতে অ্যারেস্ট করা হয়েছে। রঞ্জিত তখন বলেছিল আমাদের যে সহেলির কথাতেই তারা খুন করেছে পল্লবকে, কিন্তু সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ চলার পর এবং থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট দেওয়ার পর সে স্বীকার করেছে যে সহেলি কিছু করেনি, বরং অন্য একজনের কথায় তারা খুন করেছে পল্লবকে।
3: কার কথায়? কে আবার ছেলের খুনের পরিকল্পনা করেছে?
2: ওরা বলছে সজল মৈত্রর কথাতে ওরা খুন করেছে পল্লবকে।
4: মিথ্যে, ওরা মিথ্যে বলছে। আমি পল্লবের বাবা, আমি কেন ওকে খুন করতে যাব?
2: আর কথা বাড়িয়ে লাভ নেই সজল বাবু, রঞ্জিত সব স্বীকার করেছে। পরে ফেব্রুয়ারি যখন রঞ্জিত বুথ থেকে ফোন করেছিল সহেলিকে, তখন আপনিও ছিলেন ওই বুথে। সব কথা রঞ্জিত জানিয়েছে আমাদের, ওখানে সিসিটিভি ক্যামেরা আপনাকে দেখা যাচ্ছে।
4: এটা হতেই পারে না সত্যব্রত বাবু, এটা হতেই পারে না, কারণ আমি বুথে ঢুকিনি, আর ওই বুথের সিসিটিভি ক্যামেরাও তো খারাপ। তাহলে আমাকে কিভাবে বুথের সিসিটিভি ক্যামেরাতে দেখা?
0: উত্তেজিত হয়ে প্রশ্নটা করেই থতমত খেয়ে সোফায় বসে পড়ল সজল।
2: তার মানে রঞ্জিতের সাথে আপনি ওখানে ছিলেন, স্বীকার করছেন, তাই তো? আপনাকে বলে রাখি, বুথের সিসিটিভি ক্যামেরা নয়, তার পাশের দোকানের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছেন আপনি।
0: সত্যব্রতর কথা শুনে মাথা নিচু করে বসল সজল। দেখে দৌড়ে ওর কাছে এলো সুলক্ষণা, তারপর সজলকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল,
3: কেন কেন তুমি নিজের ছেলেকে খুন করলে? হ্যাঁ, কেন খুন করলে তুমি নিজের ছেলেকে? কি অপরাধ করেছিল পল্লব? কি অপরাধ করেছিল সে? কেন করলে এমনটা? কেন?
4: ও আমার ছেলে নয়, তোমার গয়নার বাক্সে রাখা চিঠিটা আমি পড়ে ফেলেছি। পল্লব যে পরিতোষের ছেলে সেটা আমি ওই চিঠি পড়ে জানতে পেরেছি।
0: সজলের কথা শুনে সুলক্ষণা কুঁকড়ে গেল। দেখে এবার সত্যব্রত বলল,
2: সজলবাবু, এবার ব্যাপারটা একটু পরিষ্কার করে বলুন তো আমাদের, কেন?
4: আজ থেকে মাস ছয়েক আগের কথা, পল্লব সহেলির বিয়ের দুদিন আগে আমার মনে হয়েছিল যে সুলক্ষণার গয়নাগুলো পালিশ করিয়ে আনা দরকার। ও সেই সময় বাড়িতে ছিল না বলে আমি ওর আলমারির লকার খুলে গয়নার বাক্স বার করেছিলাম। সেই বাক্সতেই ছিল পরিতোষের চিঠি। পরিতোষ আমার নার্সিংহোমেরই ডাক্তার ছিল। ওর সাথে সুলক্ষণার একটা সম্পর্ক তৈরি হয়েছিল যেটা আমি কোনোদিনই জানতে পারিনি। ও হঠাৎ করে আমার নার্সিংহোম ছেড়ে চলে গিয়েছিল। যাওয়ার সময় ও যে চিঠিটা দিয়েছিল সুলক্ষণাকে, ওটাই গয়নার বাক্সে ছিল। ও স্পষ্ট লিখেছিল চিঠিতে যে সুলক্ষণার সাথে ও আর সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চায় না। সুলক্ষণার গর্ভে ওর যে সন্তান আছে তাকে যেন আমার সন্তান বলেই পরিচয় দেয় সুলক্ষণা। দেখি আমার মাথায় বাজ ভেঙে পড়েছিল, কিন্তু সেই সময় আমি কাউকে কিচ্ছু বলিনি। পল্লবীর বিয়েটা আমি নির্বিঘ্নে হয়ে যেতে দিয়েছিলাম। তারপরই বাড়ির সবার রক্ত পরীক্ষা করিয়েছিলাম, এই বলে যে রুটিন চেক আপ, কেউই তাতে আপত্তি করেনি।

0: আমি তখন কল্লোল পল্লব আর পরমার ব্লাড স্যাম্পল ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। এর প্রায় এক মাস পর রিপোর্ট এসেছিল, যাতে স্পষ্ট দেখা গিয়েছিল যে পল্লব আমার সন্তান নয়। দেখে আমি ভাবতে শুরু করেছিলাম যে কি করা উচিত, কারণ এই বিরাজে আমার বিরাট একটা সম্মান আছে। কিন্তু এই ভাবাভাবির মাঝেই একদিন ডিএনএ টেস্টের রিপোর্ট পড়ে গিয়েছিল পল্লবের হাতে। ওটা পেতেই ওর অদ্ভুত একটা রাগ ঘৃণা এসে পড়েছিল আমার উপর। বলেছিল যে আমি ওর জন্মদাতা পিতা নই, তাই আমার অধিকার ছিল না সহেলির সাথে জোর করে ওর বিয়ে দেওয়ার। পাপিয়াকে যে ও জীবন সঙ্গিনী হিসেবে পায়নি তার জন্য দায়ী করেছিল আমাকে। এরপর কটা দিন যেতে না যেতেই ও আমাকে বলেছিল যে কথাটা সবাইকে জানিয়ে দেবে, ও ওর আসল বাবার কাছে যাবে। কিন্তু এটা আমি কি করে হতে দিতাম? অনেক বছরের অক্লান্ত পরিশ্রমে নাম সম্মান সবকিছু তৈরি করেছি আমি, সেটাকে কি করে শেষ হয়ে যেতে দিতাম? তাই পল্লবকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা তৈরি করেছিলাম। আর তদন্তের মুখ যাতে অন্য পথে দৌড়ে, তাই সহেলিকে ফ্রেম করার চেষ্টা করেছি। রঞ্জিত আর ঝন্টুকে মোট 10 লাখ টাকা দিয়েছি আমি 5 লাখ টাকা খুন করতে, আর বাকি 5 লাখ যদি ধরা পড়ে যায় তখন সহেলির নাম বলতে।
1: কথা শেষ করে দু হাতে মুখ চেপে ধরে বসে রইল সজল, আর ওর পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সুলক্ষণা।
2: জানেন সজলবাবু, পল্লব আপনার ছেলে নয়, এই সত্যটা বাইরে এলে হয়তো আপনার বেশ মানহানি হতো, কিন্তু আপনি যে কাজটা করেছেন তাতে মানহানি তো হবেই, সাথে জেলের অন্ধকার কুঠুরিতে আপনাকে অনেকগুলো বছর কাটাতে হবে। মিস্টার মুখার্জি, সজলবাবুকে অ্যারেস্ট করুন, এবার আপনি বলতে পারেন কেস সলভ হয়েছে, আমরা একসাথে আবার একটা কেস সলভ করলাম। জেগে, বেলা অনেকটাই হয়েছে, এবার আমি আসি, আবার হয়তো কোনো কেসে একসাথে কাজ করার সুযোগ হবে। নমস্কার।
1: কথাটা বলেই সত্যব্রত বেরিয়ে পড়ল মৈত্র বাড়ি থেকে। কম সময়ের মধ্যে কেস সলভ করার তার যে নিয়মটা আছে সেটা রাখতে পেরে বেশ স্বস্তি বোধ করল সে।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন মহুয়া ঘোষের রহস্যভেদী সত্যব্রত। সত্যব্রতর ভূমিকায় অর্পণ, গল্পের কথক সোমক, অশোক অনির্বাণ, অঞ্জন উজ্জ্বল, সহেলী সুনন্দা, পাপিয়া দেবারতী, অয়ন অরিজিৎ, তুষার অমরজিৎ, সজল সুদীপ্ত ঘোষ, সুলক্ষণা গোপা, মধুমিতা মৌসুমি, কল্লোল কল্পলাল, নন্দিনী কোয়েল, রূপা অভিপ্সা, হেমন্ত সুদীপ্ত রায়, রঞ্জিত সৌমিক ব্যানার্জি, দোকানদার সৌমিক পোদ্দার ও পুলিশ শুভদা। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: さらに。
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে।

অসাধারণ টান টান রহস্য কাহিনী শুনলাম, আমার তো দারুণ লাগলো। মানুষের মন কত জটিল, তাই না বন্ধু? তবে জটিল হোক সরল হোক, এই মুহূর্তে একটা গঠনমূলক সমালোচনা আমি আশা করে বসে আছি আপনাদের থেকে। 9903659992 এই নাম্বারে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি হোয়াটসঅ্যাপের পাশাপাশি এস এম এসও করতে পারেন, আপনার মন্তব্য জানিয়ে দিন। একজন বন্ধু লিখেছেন, অনেক ধন্যবাদ দাদা গল্প শোনানোর জন্য। অবশ্যই গল্প তো শুনিয়েছেন 107 FM রেনবো কর্তৃপক্ষ, তাই সমগ্র প্রশংসা তাদেরই প্রাপ্য। আর আজকের মতন গল্প স্বল্প এখানেই শেষ হলো। আপনারা কিন্তু আপনাদের গঠনমূলক সমালোচনা 9903659992 এই নাম্বারে পাঠাতে থাকুন। আর এখন শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে আজ প্রথমে শুনব খেয়াল, কেদার রাগে খেয়াল, শিল্পী সৌনক চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী দিয়ে শুনলেন কেদার রাগী খেয়াল শিল্পী সৌনক চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এই অনুষ্ঠানে এরপরে শুনবেন সেতারে রাগ সরদাসি মালহার, শিল্পী পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তীর পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন সেতারের রাগ সরদাসি মালহার পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তীর পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। বন্ধুরা, আপনারা টিউন করেছেন 107 FM রেইনবো। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আজকের গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে চলে এসেছি আমি শুভম। আপনি টিউন করেছেন 107 FM রেনবো, আর এখন শুরু হলো আপকে লিয়ে, একান্তই আপনাদের ভালো লাগার গান, ভালোবাসার গান দিয়ে সাজানো এই অনুষ্ঠান। রবিবার পেরিয়ে সোমবারে পদার্পণ করলাম, মাসের একেবারে অন্তিম তারিখ, আর একদিন পরেই শুরু হবে নতুন মাস সেপ্টেম্বর। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের। নতুন মাস, নতুন দিন, নতুন সময়, নতুন মুহূর্ত আপনাদের প্রিয় মানুষের সঙ্গে মধুময় হয়ে উঠুক। কিন্তু তার সঙ্গে এই যে ফেলে আসছি সময়গুলো, ক্যালেন্ডারের একটা একটা দিন, একটা একটা সপ্তাহ, মাস, বছর, সেগুলোকে একেবারেই কি ফেলে দিয়েছি, নাকি মনের কোণে মধুর একটা স্মৃতি হিসেবে রয়ে গেছে? যেমন আমরা আমাদের প্রিয় বিষয়, প্রিয় জিনিস, প্রিয় সংগ্রহকে কোথাও না কোথাও সংগ্রহ করে রেখে দিই, তেমনি প্রিয় মুহূর্তকেও মনের মাঝে রেখে দিই। আর সে প্রিয় মুহূর্তগুলোকে আবার এমন গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ, হাইওয়ে দিয়ে যাচ্ছে দু একটা ইন্টারস্টেট ট্রাক, আকাশে টিমটিম করছে তারা, চাঁদ, মাঝে মধ্যে উল্কাপাত, আর অনেক অনেক উঁচুতে, অনেক দূরে ইন্টারকন্টিনেন্টাল ফ্লাইটগুলো এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়ে যাচ্ছে, আপনার স্মৃতিও তেমনি উড়ে যাচ্ছে অতীতে। হ্যাঁ, আপনার মন আজ অতীতমুখী। চলুন এবারে তিন তিনটে নাইনটিসের বিখ্যাত গান শুনে নিই। প্রথম গানটি 1993 সালের মুক্তি পাওয়া মুকাবলা ছবির গান, অনুরাধা পাড়ওয়াল এবং বিপিন সচদেবের কণ্ঠে, এবং তারপরের গানটি কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, সাজন ছবি থেকে। এই ছবিটাকে কেন্দ্র করে আমার একটা আলাদা নস্টালজিয়া আছে, এটা আমার হলে গিয়ে দেখা প্রথম হিন্দি সিনেমা, এবং গানগুলো তো সেই সময় এই সময়ে সর্বদাই সুপারহিট। তারপরে গানটি টক্কর ছবি থেকে অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, এই ছবিটি মুক্তি পেয়েছিল 90s-এই। হ্যাঁ, চলুন তাহলে পরপর তিনটে গান গভীর রাতে আপনাদের জন্য উপহার পাঠালাম।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গানগুলো শুনতে শুনতে মনে হলো এক ছটকায় আমরা যেন সেই নাইনটিসে ফিরে গেছি, সেই হারিয়ে যাওয়ার সময়টা, সেই হারিয়ে যাওয়ার সময়গুলো যেখানে আমরা অনেকেই জীবনের একটা অধ্যায়কে সম্পূর্ণ করে চলে এসেছি। আর এখন আমি তো বলবো এখন জীবন অনেক সোজা, অনেক সহজ, অনেক ভালো, কিন্তু তবুও ফেলে আসা সময়ের সুখস্মৃতিগুলো এমন গভীর রাতে তারার মতোই টিমটিম করে জ্বলে আর মনে পড়ে যায় আমাদের অতীতকে। এই সময়টায় আমরা যেন টাইম ট্রাভেল করি, এই সময়টায় আমরা কিছুতেই একটা সময় স্থির থাকতে পারি না, কিন্তু চারদিক নিস্তব্ধ। আর এই নৈঃশব্দেরও একটা ভাষা আছে, সে ভাষা হলো স্মৃতির ভাষা, সে ভাষা হলো ভেসে ভেসে চলে যাওয়া আমাদের অতীতে। চিরন্তন ভালোবাসার ভাষা এর পরের গানটার মাধ্যমেই আমরা প্রকাশ করব, বুঝে গেছেন তো? হ্যাঁ, সেই জোজিতা ভাই সিকান্দার ছবির পহেলা নেশা, তার উদিত নারায়ণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে। তারপরের গানটি উদিত নারায়ণ এবং মহালক্ষ্মী আইয়ারের কণ্ঠে খিলাড়ি 420 ছবি থেকে। ভালোবাসা ও তার সঙ্গে যন্ত্রণার মিশেল থাকতেই হবে, তাই নিয়ে ছবি জখম

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আজ আমি রিজান ছবির গান শুনলাম আপকে লিয়ে অনুষ্ঠানের শেষ লগ্নে আসিনি, কারণ আরও একটা ঘন্টা আপকে লিয়ে আপনি শুনতে পাবেন শুধুমাত্র 107 FM রেনবো আর যে মহুলের সঙ্গে আমি চলে গেলেই। হ্যাঁ, রাত তিনটের পর হট সিটে পরিবর্তন। আর একটু আগে রহস্যে ঘেরা একটি ছবির গান শোনালাম, আর সব থেকে বড় রহস্যের নাম হলো ভালোবাসা। সেই ভালোবাসাকে কেন্দ্র করে কতই না ঘটনা, তাই নিয়ে ছবি দিল। আর সেই দিল ছবি থেকে আমার অর্ধের শেষ গান উদিত নারায়ণ এবং সাদনা সরগমের কণ্ঠে শুনিয়ে দিলাম। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময়।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাটা তিনটের ঘর পার হয়েছে আর স্টুডিওর হট সিটেও চলে এসেছি আমি মহুল তোমার সঙ্গে আপকিলের এই সেকেন্ড আওয়ারে। চলবে এই মিউজিক্যাল জার্নি, শুরুতেই যার আছে দিল্লি সিক্স থেকে জাভেদ আলী আর কৈলাশ খেরের গলায় আরজিয়া।

এতক্ষণ শুনছিলে তুমি রিফিউজি সাউন্ড ট্র্যাক থেকে অলকা ইয়াগনিক আর সোনু নিগমের গলায় পাঞ্চি নদী, আর এরপর যে গাটা তোমার জন্য অপেক্ষা করছে, অনুরাধা পাডওয়ালের গলায় ইন্তেজার, পাপের সাউন্ড ট্র্যাক থেকে।

0: এতক্ষণ তুমি শুনছিলে রাহাত আলী খানের গলায় জিন্দেগি আর জিন্দেগি, আর এরপর জানে মানে সাউন্ডট্র্যাক থেকে সোনু নিগম আর সাদনা সরগমের গলায় থাকছে তোমার জন্য হমকো মালুম
1: হামারি দাস্তান জানে মান ফাসলোঁ পে রহতে হ্যায় লেকিন করিব।

আজকের আপকে লিয়ে শেষ গান কভি খুশি কভি গমের সাউন্ডট্র্যাক থেকে অলকা ইয়াগনিক আর সোনু নিগমের গলায় সুরজ হুয়া মাধ্যম। তুমি এতক্ষণ ছিলে মহুলের সঙ্গে, আবার তোমার সঙ্গে কথা হবে ঠিক ভোর 5টায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 4:03 হয়ে 20 সেকেন্ড। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে শুনবেন খেয়াল, রাখি চট্টোপাধ্যায়ের পরিবেশনায় তরি রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল টরি রাগে রাখি চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন তবলা বাদন, পরিবেশনায় দেবজিৎ পুঁতিতুণ্ডি, ঝাপতালে।

0: এতক্ষণ আপনি শুনলেন প্রভাদিতে তবলা বাদন, দেবজিৎ পুতিতুণ্ডির পরিবেশনায় ঝাপতালি। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়িতে সময় ভোর 5:50। আপনি শুনছেন আনন্দধ্বনি, আর আনন্দধ্বনিতে আপনার সঙ্গে রয়েছে মহুল। শুরুতেই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।